0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা ইউসুফের 47 থেকে 49 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইউসুফ বলল, তোমরা 7 বছর ক্রমাগত চাষাবাদ করবে, তারপর তোমরা যে শস্য কর্তন করবে তা শীষ সহ গুদামজাত করে রাখবে, অবশ্য সে সামান্য অংশ ছাড়া যা তোমরা খাবে। আর তারপরে আসবে 60 বছর কঠিন দুর্ভিক্ষ নিয়ে, তোমরা পূর্বে যা সঞ্চয় করে রাখবে লোকে তা এ 7 বছরে খেয়ে ফেলবে, কেবল সামান্য পরিমাণ ছাড়া যা তোমরা সংরক্ষণ করবে বীজের জন্য। তারপরে আসবে এমন একটি বছর যাতে মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে বছর মানুষ প্রচুর ফলের রস নিংড়াবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় গোসলের সুন্নত নিয়ম, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। গোসল আরবি শব্দ, শাব্দিক অর্থ হলো ধৌত করা, আর শরীয়তের পরিভাষায় গোসল অর্থ হলো পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সর্বাঙ্গ ধৌত করা। ইসলামে পবিত্রতার গুরুত্ব ও ফজিলত অনেক, এমনকি ধর্মীয় সব হুকুম আহকাম পালন করা পবিত্রতার উপর নির্ভর করে। এজন্য ইসলামের পরিভাষায় পবিত্রতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। হাদিস শরীফ ইরশাদ হয়েছে, আত্তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। অতএব একজন মানুষকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হলে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার নাপাকি থেকে পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, সূরা বাকারা। ইসলামে পবিত্রতা অর্জনের জন্য কিছু সুনির্দিষ্ট পন্থা রয়েছে, যেমন গোসল করা, অজু ও খাওয়ার আগে হাত ধোয়া, দাঁত পরিষ্কার রাখতে মিসওয়াক করা, শরীরের ময়লা লাগলে তা ধুয়ে ফেলা। গোসলের ফরজ 3টি যথা কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর ধৌত করা। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম, এরপরে একটি কাপড় দিয়ে তাকে আড়াল করে দিলাম, তিনি তার দুই হাতে পানি ঢেলে হাত দুটি ধুয়ে নিলেন, তারপরে তিনি তার ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢেলে তিনি লজ্জাস্থান ধুয়ে নিতেন, তারপর হাত ধুয়ে নিলেন, এরপরে গড়গড়ার সাথে কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধুলেন, তার দুই হাতের কনুই সহ ধুয়ে নিয়ে তার মাথায় পানি ঢাললেন এবং তার সারা শরীরে পানি প্রবাহিত করলেন, এরপরে সেখান থেকে সরে এসে তিনি দুই পা ধুয়ে নিলেন, তখন আমি তার দিকে একটি কাপড় এগিয়ে দিলাম, তিনি তা গ্রহণ করলেন না, এরপরে তিনি তার হাত ঝাড়া দিতে দিতে স্থান ত্যাগ করলেন। বুখারী শরীফ হাদিস নম্বর 276। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকির গোসল করতেন, তখন পানির পাত্রে হাত দেওয়ার আগে উভয় হাত ধোয়ার মাধ্যমে গোসল শুরু করতেন, অতঃপর তিনি লজ্জাস্থান ধুয়ে নিতেন এবং নামাজের মতো অজু করতেন, অতঃপর চুলের ভেতরে পানি পৌঁছাতেন এবং মাথায় 3 আজলা পানি ঢালতেন। জামে তিরমিজি হাদিস নম্বর 104। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে পূর্ণাঙ্গ রূপে মেনে নেওয়াই একজন মুমিনের কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার পূর্বে যখনই কোনো জাতির মাঝে নবী প্রেরণ করেছেন তখনই উম্মতের মধ্যে তার এমন হাওরি ও সাথী দিয়েছেন যারা তার আদর্শ অনুসরণ করে চলতেন, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল গোসলের সুন্নত নিয়ম, এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: সুপ্রভাতম। ওম পার্থ সারথায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। সঞ্জয় উবাচ। বিষয়: বিস্মিত রোমাঞ্চিত অর্জুনের করজোড়ে প্রার্থনা। তত্র একস্থম জগত কিতস্নম প্রবিভক্তম অনেকদা অপশ্চাত দেবদেবস্য শরীরে পাণ্ডব তথা ততশ বিস্ময় আবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণিম্য শিরসা দেবম কৃতাঞ্জলি অবাসত।
3: অর্জুন বহুভাগে বিভক্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের এই বিরাট শরীরে একত্রে অবস্থিত দেখলেন। তিনি সেই বিশ্বরূপ দর্শন করে অত্যন্ত বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হইলেন। তখন তিনি অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে প্রার্থনা করতে শুরু করলেন। অর্জুন মহাবিস্ময়কর বিশ্বরূপ দর্শন করেছিলেন যা অবর্ণনীয়। ভগবানের সেই প্রকাশসমূহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত ছিল। যে সময়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ

0: প্রদর্শন করিয়েছিলেন, তখন উভয়ই ছিলেন রথে উপবিষ্ট। অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে অনন্ত গ্রহলোক দর্শন করলেন, যেগুলি মাটি, স্বর্ণ, মণি প্রভৃতি নানা পদার্থ দিয়ে তৈরি। কিন্তু যুদ্ধক্ষেত্রে উপস্থিত কেউ কিছুই দেখতে পাচ্ছিলেন না, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দিয়েছিলেন। অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ প্রকাশ করলেন, তখন সেই সম্পর্কের আকস্মিক পরিবর্তন হল। অর্জুনের মধ্যে মহাবিশ্বের সৃষ্টি হল। তিনি রোমাঞ্চিত হয়ে সসব ভ্রমে শ্রীকৃষ্ণকে অবনত মস্তকে প্রণাম করে জোর হাতে স্তব করতে লাগলেন। ভগবানের প্রতি অর্জুনের সক্ষরস বিস্ময় রসে পরিবর্তিত হল। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম ও ক্ষমা প্রার্থনা। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। ওম ইয়ৎস্খরম পরিবষ্টম মাত্রহীনঞ্চ ইয়দ্ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাত জনার্দন। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেত। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকেই এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।

প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসেগুড়ির ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক হৃদয়ে রক্তক্ষরণ শুনবেন রাত 10:00। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ।

এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জ দিয়ে শুনবে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জ দিয়ে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ দিয়ে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নিশ্চয়ই পুরোটা সময় আপনারাও থাকবেন আমাদেরই সঙ্গে বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনে।

বাংলাদেশ বেতার ঢাকা। রাতের নিস্তব্ধতা ভেঙে যে সূর্য উদিত হয়, যে প্রভাত হয়, সে প্রভাত আমাদের সম্ভাবনা নিয়ে আসে একটি নতুন দিনের। কর্মচাঞ্চল্য সারাটা দিনের জন্য এই সূর্য আমাদেরকে শক্তি যোগায়। আসুন ভোরের গান শুনি। শিল্পী আলমোরা মিনু, গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার ওয়াদুদ সরকার।

ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন আলমারা মিনু, গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার বাদুদ সরকার। আমার আপনার চেয়ে আপন যে জন, নজরুল সঙ্গীত, সালাউদ্দিন আহমেদ।

0: শুনলেন নজরুল সঙ্গীত সালাউদ্দিন আহমেদের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শুনবেন সঞ্জিতা খাতুনের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সঞ্জিতা খাতুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
2: মাঠের মাটিতে যে ঘ্রাণ, সেই ঘ্রাণেই লুকিয়ে থাকে জীবনের স্বাদ, পরিশ্রমের গল্প আর স্বপ্ন সফলের আনন্দ। দেশের কৃষক আজ একজন উৎপাদক, তিনি সময়ের সাথে তাল মিলিয়ে জ্ঞান আর প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে চলা এক দক্ষ কারিগর। ঋতুর পরিবর্তনে বদলে যায় ফসলের ধরন, বদলে যায় পরিচর্যার কৌশল, তবু মাটির প্রতি ভালোবাসা থাকে একই রকম। সেই ভালোবাসার গল্প, প্রয়োজনীয় তথ্য আর সচেতনতার বার্তা নিয়ে সাজানো আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত আজকের কৃষি সমাচার আয়োজন থেকে। প্রিয় শ্রোতা, বর্ষার আগমনী সুরের সঙ্গে শুরু হয় খরিফ মৌসুমের চাষাবাদ। এই সময়ের আবহাওয়া সবজি উৎপাদনের জন্য এক অনন্য সুযোগ তৈরি করে। মাটির আর্দ্রতা, বৃষ্টির পানির প্রাপ্যতা আর প্রাকৃতিক উষ্ণতা, সবকিছু মিলিয়ে জমি হয়ে ওঠে সবুজ স্বপ্নের গল্প। খরিফ মৌসুমে লাউ, ঝিঙ্গা, পুঁইশাক, ঢেঁড়স, করলা কিংবা শসার মতো সবজি চাষে ভালো ফলন পাওয়া যায়। বন্ধুরা, আজ রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা। শুনব খরিফ মৌসুমের সবজির পরিচিতি ও বীজতলা তৈরি ও চারা রোপণ পদ্ধতি নিয়ে একটি সাক্ষাৎকার।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। খরিফ এক মৌসুমের সবজির পরিচিতি এবং বীজতলা তৈরি ও চারা রোপণ পদ্ধতি আমাদের আজকের আয়োজনের বিষয়। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ মরিয়ম খাতুন, উপজেলা কৃষি অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জানতে চাই আপনার কাছে, খরিফ মৌসুমে সাধারণত কোন কোন সবজি চাষ করা হয়ে থাকে?
4: বাংলাদেশে খরিফ মৌসুম সাধারণত চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হয়ে থাকে। এই সময় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় উপযুক্ত জাত নির্বাচন, সঠিক বীজতলা তৈরি এবং সময় মতো চারা রোপণ খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যদি সঠিক পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই ভালো ফলন পাবো। খরিফ এক মৌসুমে সাধারণত যে সবজিগুলো চাষ করা হয়, এর মধ্যে লতা জাতীয় সবজি যদি আমরা বলি, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, করলা, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া। আর অন্যান্য সবজির মধ্যে আছে ঢেঁড়স, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক এবং গ্রীষ্মকালীন টমেটো। এই সবজিগুলো গরম ও আর্দ্র আবহাওয়ায় সাধারণত ভালো জন্মে এবং দ্রুত বৃদ্ধি পায়।
3: এবার একটু জানতে চাই, বীজতলা তৈরি করার পদ্ধতি কি?
4: আমরা বীজতলার জন্য যে স্থানটা নির্বাচন করব, এটা যেন অবশ্যই রোদযুক্ত হয় এবং পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা থাকে। আমরা 4-5 আড়াআড়ি চাষ দিয়ে, মই দিয়ে এবং মাটি ঝুরঝরা করে নিব। সাধারণত 1 মিটার চওড়া এবং সুবিধাজনক দৈর্ঘ্যের বেড তৈরি করতে হবে। 2 বেডের মাঝখানে আমরা অবশ্যই 25-30 সেন্টিমিটার নালা রাখবো, যাতে হচ্ছে পানির নিষ্কাশনটা দ্রুত হয়। বীজতলায় মাটি তৈরির সময় পচানো গোবর বা কম্পোস্ট সার আমরা ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই মাটি ঝুরঝরা এবং আগাছা মুক্ত রাখবো। প্রয়োজনে মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করব। আর আমরা সমান দূরত্বে বীজ বপন করব, হালকা মাটি দিয়ে বীজটাকে ঢেকে দিব এবং বপনের পরে হালকা সেচ দিয়ে দিব।
3: আপনি তো বীজতলা তৈরির কথা বলছিলেন, এবার একটু জানতে চাই, বীজতলা তৈরির পরে সেটার যে পরিচর্যা করতে হবে সেগুলো কিভাবে করতে হবে?
4: বীজতলার পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। বীজতলা আমরা হালকা সেচ দিব, অতিরিক্ত রোদ থেকে রক্ষা করার জন্য ছায়ার ব্যবস্থা রাখবো, আগাছা পরিষ্কার করতে হবে এবং রোগ পোকা দেখা দিলে তার দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণত কচি চারাগুলোকে আমরা পোকা থেকে রক্ষা করার জন্য নেট দিয়ে অথবা অনেক সময় ব্যাগিং করে ঢেকে দেই। আর ছত্রাকজনিত রোগ দেখা দিলে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োজন মতো ব্যবহার করি।
3: এবারে আপনার কাছে জানতে চাই, চারা রোপণের সঠিক পদ্ধতিতে কি?
4: সাধারণত 15-20 দিন অথবা 25 দিন বয়সী সুস্থ সবল চারা আমরা নির্বাচন করব। যে চারাটা নির্বাচন করব, এটা অবশ্যই যে জমিতে লাগাবো সেই জমিটা ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নিতে হবে। প্রয়োজনীয় পরিমাণ সার আগে থেকে মিশিয়ে নিতে হবে। আর আমরা যেটা রোপণ করব অবশ্যই এটা আমরা বিকালের দিকে রোপণ করা ভালো। নির্দিষ্ট প্রত্যেকটা ফসলের জন্য নির্দিষ্ট দূরত্ব থাকে, আমরা নির্দিষ্ট দূরত্ব ভেদে বজায় রেখে আমরা সেই সবজি রোপণ করব এবং রোপণের পর অবশ্যই আমাদেরকে হালকা সেচ দিয়ে দিতে হবে।
3: এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, চারা রোপণের পর কি কি করণীয় রয়েছে?
4: চারা রোপণের পরও আমাদেরকে নিয়মিত সেচ দিতে হবে, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। লতানো সবজির ক্ষেত্রে আমরা অবশ্য মাচা দিয়ে দিব এবং সুষম সার, নির্দিষ্ট সময় পরপর 15-20 দিন পরপর আমরা মাদায় হোক অথবা জমিতে হোক চারা যাতে ভালোভাবে পুষ্টি পায় সেজন্য প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, টিএসপি ও পটাশার উপরে প্রয়োগ করব। এবং আক্রান্ত অংশ যদি কোনো গাছে রোগ অথবা পোকা ধরে তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নেব, রোগের জন্য নির্দিষ্ট প্রয়োজন মতো ম্যানেজমেন্ট আছে সেটা করব এবং ছত্রাকনাশক রোগের জন্য ব্যবহার করব।
3: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, কৃষি যেমন প্রধান পেশা তেমনি এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সচেতনতা আর সঠিক জ্ঞান চাষাবাদকে করে তোলে আরও সহজ আরও ফলপ্রসূ। আধুনিক কৃষি পদ্ধতি, পরিবেশ বান্ধব চর্চা আর সময় উপযোগী সিদ্ধান্ত, এই সব মিলেই গড়ে ওঠে সফল কৃষকের গল্প। গ্রামের মাঠে, ক্ষেতের আইলে কিংবা উঠোনের সীমানায় সচেতনতার আলো ছড়িয়ে পড়লে বদলে যায় পুরো চিত্র। একটি সঠিক সিদ্ধান্ত যেমন ফসল বাঁচায়, তেমনি একটি ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রয়োজন সঠিক তথ্য জানা, অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞানকে যুক্ত করা এবং নিয়মিত পরামর্শ গ্রহণের অভ্যাস গড়ে তোলা। কৃষি অফিসের সহায়তা, সম্প্রসারণ কর্মীদের পরামর্শ সবই হয়ে উঠতে পারে সফলতার সোপান। সচেতনতার এই বার্তাকে আরও প্রাণবন্ত করে তুলতে গান হতে পারে এক অনন্য মাধ্যম, যা হৃদয়ে ছুঁয়ে যায় সহজেই। এবারে চলুন তবে একটি গানের মাধ্যমে শুনি অনুপ্রেরণার কথা। কৃষি বিষয়ক গান, বাড়ির পাশে খালি জায়গা থাকবে কেন পতিত। শিল্পী রোকসানা মমতাজ, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: প্রিয় শ্রোতা, প্রকৃতিতে সময়ের নিজস্ব রূপ আর সম্ভাবনা রয়েছে। সঠিক জ্ঞান আর যত্নে সেই সম্ভাবনাকে কাজে লাগানোই কৃষকের সাফল্য। গ্রীষ্মের খরতাপেও সবুজের স্বপ্ন বোনা যায়, আর অনেক যত্নে তা বাস্তব হয়। সকলের জীবন ভরে উঠুক সবুজে, কৃষি হোক আমাদের প্রাণের আহ্বান। এই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে নতুন কোনো পর্বে।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানী হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বুধবার, ২০ জ্যৈষ্ঠ, ১৬ই জিলহজ, ৩রা জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ, গতকাল সাক্ষী দিলেন মামলার বাদী সহ ১৬ জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বিভিন্ন আইনি সংস্কার, সীমান্ত সুরক্ষা ও দেশে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড় দিতে হাসপাতালগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলমান প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং আজ ভারতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সাফল্য বাংলাদেশের জন্য একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়, বরং একটি বহুপাক্ষিক কূটনীতি, শান্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। গতরাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনার দায়ে করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। ট্রাইব্যুনালে মামলার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালতে মামলার বাদী ও শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ভিকটিমের মা পারভিন আক্তার, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা উপ পরিদর্শক, ময়নাতদন্ত প্রস্তুত করা কর্মকর্তা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা, পুলিশের এসআই সহ অন্যান্য সাক্ষী পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেন। এই সময় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ তাদের জেরা করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, এ মামলা প্রমাণের অকাঠ্য প্রমাণ রয়েছে তাদের হাতে।
3: আজকে যে সাক্ষীটা হলো তার মধ্যে 9 জন হলো পাবলিক সাক্ষী, 5 জন হলো পুলিশ সাক্ষী, আর সেখানে 2 জন হলো, একজন হলো ডাক্তার যিনি পোস্টমর্টম করেছেন এবং ফরেন্সিক রিপোর্ট যিনি করেছেন, আর একটা হলো যে যার সামনে মেসের সামনে সে স্বীকারোক্তিমূলক দোষ স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছিল ওই ম্যাজিস্ট্রেট সাহেব, ওনারা এই সাক্ষী দিয়েছেন। তাই আজকে 16 জন আদালতে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে জেরা করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ আজকে তারা সাক্ষী দিবে না, আজকে তাদের সাক্ষী তারা সমাপ্তি চেয়েছে আদালতের কাছে। আদালত তাদের প্রসিকিউশনের বক্তব্য মতে আজকে সাক্ষী গ্রহণ বিষয়টা সমাপ্ত করলেন এবং আর সাক্ষী দেওয়া হবে না।
2: আর রামিসার বাবা সন্তান হত্যার ন্যায় বিচার চেয়ে নতুন আইন করার দাবি জানান।
4: বাংলাদেশে আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মম ভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো যে বাক্যতে এসে দাঁড়ান দেয় এসে দাঁড়াতে না। আমি বাংলাদেশের সরকার বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাস করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় এবং সেটা কার্যকারিতা হবে।
2: ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় নিয়ে আসা। তিনি গতকাল রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবায়তা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত 2টি সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ইউনিভার্সাল ও প্রাইমারি হেলথ কেয়ার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1967 সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে এই আইনটি করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবৈধ পুশ ইন বা পুশ ব্যাকের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
5: বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোন রকমের ইললিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক, যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে, যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে, সেরকম কোন বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসের প্রতি শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, বিশেষ করে জঙ্গল সেলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা নির্মূলে প্রচেষ্টা চলমান রয়েছে। তিনি আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ বৃদ্ধি, ঘনবসতি ও মাদকের বিস্তারের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবেলায় সরকার বিশেষ নজর দিচ্ছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে, পাশাপাশি চিকিৎসকদের ফি মকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় দেশব্যাপী জনসচেতনতামূলক এই কর্মসূচি শুরু হবে।
6: পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের টিপার ভিতরে পানি রেখে এগুলি বাড়ির সার আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির সাথে টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব।
0: বর্তমানে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হয় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার উপরও জোর দেন। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এ সময় উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে জাবেদ কারদার।

0: বলেন। মন্ত্রী বলেন, জনশক্তি রফতানি খাতে অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: বিদেশে কর্মী পাঠানো নামে প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।
2: রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলক ভাবে প্রেরণের দায়ে আমরা একশনে গিয়েছি। তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি।
1: মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোন সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে।
2: কোন ধরনের সিন্ডিকেটে সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাআল্লাহ 10-15 দিন থেকে এক মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন, আপনারাই দেখবেন আমাদের শ্রম বাজারটাও খুলে যাবে।
1: বিদেশগামী কর্মীদের জন্য বিএমটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে।
2: তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে প্রায়োরিটি বেসিস তাকে।
1: এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেইল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এদিকে শুধু শিশুরাই নয়, হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, অসচেতনতা এবং সঠিক সময় টিকা না নেওয়াই এর অন্যতম কারণ। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সাম্প্রতিক সময়ে শিশুদের হামের প্রাদুর্ভাবের মধ্যেও প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর, শরীরে লালচে র্যাশ বা দানা ওঠা এবং কাশির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভিড় করছেন সব বয়সী মানুষ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশুদের পাশাপাশি চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও।
4: খেতে পারে না, পরে আস্তে আস্তে বমি হয় এবং পায়খানার সাথে রক্ত আসে, বমির সাথে রক্ত আসে। ভর্তি করালাম, এখন সেলাইন লাগাইছে, ট্রিটমেন্ট দিতেছে।
5: বড়দেরও হচ্ছে, এটা আমরাও নিজেরা হাসপাতালে আছি আতঙ্কে আছি যে বাচ্চাদের থেকে যদি আমাদের হয় তখন আমরা কি করব।
3: চিকিৎসকরা বলছেন, বিশেষ করে যারা শৈশবে নিয়মিত টিকা নেননি তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারিয়া বলেন, দেশের সকল স্তরের হাসপাতালগুলোতে হাম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা গেলে কমবে হামের তীব্রতা।
6: আমাদের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সব হাসপাতালে, বিশেষ করে আমাদের রোগীরা যেন ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরে আমাদের যত জেলা সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, বিভাগীয় যে হাসপাতালগুলোতে, সেখানে যদি আমরা হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, তাহলে রোগীদের আসলে দীর্ঘ সময়ে ঢাকায় আসার জন্য যে দীর্ঘ সময়টা রাস্তায় অতিবাহিত করতে হয় এবং যেই কারণে বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
3: হাম থেকে বাঁচতে ভিড় পরিহার ও নিয়মিত মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের দাম 1,940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1,885 টাকা করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 89.52 টাকা থেকে 2.59 টাকা কমিয়ে প্রতি লিটার 86.93 টাকা করেছে বিইআরসি। গতকাল সন্ধে 6টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ বেতারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর শেরেবাংলানগর আগারগাঁয়ে জাতীয় বেতার ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশ নেন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।

এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলেও যুক্তরাষ্ট্র তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তিনি আরও বলেন, অর্থনীতির নিষেধাজ্ঞা শিথিলের যে কোনো পদক্ষেপ তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে চলমান বিভিন্ন পারমাণবিক কর্মসূচি বর্তমানে বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছে। বৈঠকে লেবাননের প্রতিনিধি দল দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা ও দখলদারিত্ব বন্ধের নিশ্চয়তা প্রত্যাশা করছে। খেলার খবর। ফুটবল। সাফনারি ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। ক্রিকেট। গতকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ নারী দল স্বাগতিক স্কটল্যান্ডকে 34 রানে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6:43 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ। গতকাল সাক্ষী দিলেন মামলার বাদীসহ 16 জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনামূলক 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতালগুলোতে প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্রসব পরিকল্পনা নিয়ে, প্রাসঙ্গিক কথার বিষয়ে, নর্মাল ডেলিভারির সুবিধা নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার সুমাইয়া ফাসরিন। আপনার কাছে জানতে চাইবো যে নর্মাল ডেলিভারি বলতে আসলে আমরা কি বুঝি।
2: নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব যাকে বলছি আমরা, তা হচ্ছে কি প্রাকৃতিক নিয়মে আমাদের সন্তান যখন মায়ের গর্ভে আসে এবং তার যখন মায়ের গর্ভে তার 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পূর্ণ হয়ে যায়, তারপরে যখন সে পৃথিবীতে আসার প্রক্রিয়াটি, সেটি যদি কোনো ধরনের আমরা যদি অস্ত্রোপচার ছাড়া, আমাদের যেটাকে বার্থ ক্যানেল বলছি, সেটি দিয়ে যদি সন্তান প্রসব হয়, তাহলে তাকে আমরা নর্মাল ডেলিভারি বলি।
1: আমরা জানি যে ডেলিভারির কিন্তু দুইটি মাধ্যম, একটা হচ্ছে সিজেরিয়ান সেকশন এবং আরেকটি হচ্ছে নর্মাল ডেলিভারি। তো আসলে কোনটির সুবিধা বেশি?
2: আমরা সবসময় উৎসাহ দিই নর্মাল ডেলিভারির জন্য, এবং সর্বদিক থেকে বিবেচনা করলে নর্মাল ডেলিভারি সবচেয়ে সুবিধাজনক মা এবং শিশু উভয়ের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে যখন নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারিগুলো তখন সুবিধাজনক হয়ে ওঠে।
1: এবং দেখা যায় যে সিজারিয়ান সেকশনের জন্য অনেক কিছু জরুরি হয়ে পড়ে অনেক সময় মায়ের গর্ভাবস্থায়। আসলে সেগুলো কি কি?
2: সেগুলো হচ্ছে আমাদের প্রথমে যেটি বলছি যে মারা তো নিয়মিত চেক আপে আসতে হবে। সন্তান যখন গর্ভে আসবে তখন মাকে নিয়মিত চেক আপে আসতে হবে, আমরা যেটিকে বলি যে অ্যান্টিনেটাল
1: গর্ভকালীন
2: সেবাটি, সেটি নিতে। তো তখন আমরা আসলে মায়ের অবস্থার আমরা পর্যবেক্ষণ করি এবং আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, তাতে করে আমরা দেখতে পাই যে আসলে গর্ভের মধ্যে সন্তানটি কি ধরনের অবস্থায় আছে, কিংবা তার কোন ধরনের কোন জটিলতা আছে কিনা। যদি দেখা যায় যে এমন হয় যে আমরা যাকে বলছি যে বাচ্চার মাথা উপরের দিকে চলে গিয়েছে, পা নিচের দিকে, এরকম ধরনের যদি অবস্থা থাকে, কিংবা বাচ্চা আড়াআড়ি ভাবে আছে, এমন অবস্থায় আসলে কিন্তু নর্মাল স্বাভাবিক ভাবে কিন্তু তখন বাচ্চা প্রসব হতে পারে না। এই ধরনের কোনো সমস্যা হলে অথবা প্লাসেন্টা প্রিভিয়া জাতীয় কোন ধরনের সমস্যা যদি থাকে, অর্থাৎ গর্ভফুল যদি নির্দিষ্ট জায়গায় না থাকে, নিচের দিকে না থাকে, এরকম হলে, কিংবা দেখা যাচ্ছে যে মার খিচুনি হচ্ছে, এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া হচ্ছে, এসকল ক্ষেত্রে আসলে আমরা তখন বলি সিজারিয়ান।
1: মানে গর্ভাবস্থা ছাড়াও মার যদি আরো আনুষঙ্গিক অন্য কোন ধরনের ডিজিজ থেকে থাকে। এবারে জানতে চাইবো যে নর্মাল ডেলিভারি হবার জন্য কি ধরনের আসলে পদক্ষেপ নেওয়া যেতে পারে। সবাই তো আসলে চায় যে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হোক।
2: আসলে বলা যায় যে নর্মাল ডেলিভারির জন্য যেটাই আমরা বলছিলাম যে গর্ভকালীন যে সেবাগুলো নিতে হবে, তার যে নিয়ম কানুন গুলো থাকে, বাবা মাকে বলা হয় এবং তার পরিবারের সদস্যদেরকে বলা হয়, সেগুলো আসলে মানতে হবে। আর সেই সাথে নিয়মিত চেক আপ করতে হবে, মাকে তার বাচ্চার অবস্থান কি, অবস্থানে শুচ্ছে, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, পেটের মধ্যে বাচ্চা কিভাবে আছে সেটিও দেখতে হবে, এবং মাকে যে সকল কাজ থেকে বিরত করা হয়, যেমন ভারী কাজ বা অতিরিক্ত পরিশ্রম করা, এবং হচ্ছে এমন ভাবে হচ্ছে মানে চলাফেরা না করা যাতে করে তার বা তার গর্ভে সন্তানের ক্ষতি হয়, এই নিয়মগুলো মানতে হবে। সেই সাথে পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এগুলো নিয়মিত যদি আমরা পালন করি, তাহলে দেখা যায় যে স্বাভাবিকভাবে একটা মা নর্মাল ডেলিভারির দিকে যেতে পারে।
1: নর্মাল ডেলিভারির সুবিধাগুলো কি কি?
2: নর্মাল ডেলিভারির প্রথম সুবিধাটি হচ্ছে যে এটি আসলে যেহেতু আমাদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, যার কারণে মা এবং সন্তান উভয়ই অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে ওঠে। একজন মা যেহেতু স্বাভাবিক নিয়মে বাচ্চা প্রসব করছে, তার শরীরে কোনো অতিরিক্ত চাপ পড়ছে না, যার কারণে কোনো কাটা ছেঁড়ারও প্রয়োজন হচ্ছে না, এবং সেগুলো কিন্তু শোকানোরও কোনো ধরনের ঝামেলা নেই। এবং দেখা যায় যে নর্মাল ডেলিভারিতে হওয়া বাচ্চাগুলো তুলনামূলকভাবে দ্রুত মায়ের বুকের দুধ খাওয়া শুরু করতে পারে, কেননা সিজারিয়ান সেকশনে দেখা যায় যে মাকে সিজারের পরে হচ্ছে মা শাল দুধ দেওয়া বাচ্চাকে দিতে অনেক দেরি হয়ে যায়, এবং শাল দুধ দেওয়ার হার কিন্তু অনেক তুলনামূলকভাবে কম থাকে। সেক্ষেত্রে সিজারিয়ান বাচ্চাগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক, আমরা এজন্য বলি যে, কিছুটা কমে যায়। কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু মা এবং বাচ্চা দুজনের মধ্যে অত্যন্ত দ্রুত বন্ধনগুলো গড়ে ওঠে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে আসছে, মা এবং অতি দ্রুত তার ইনভলিউশন প্রক্রিয়া, যেটি মানে জরায়ু স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়ার যে প্রক্রিয়াটি, সে শুরু করতে পারে। এবং দেখা যায় যে গর্ভপাতের পরে হচ্ছে আমরা যেটাকে বলছি যে তার পরবর্তী যে রক্তক্ষরণ বা বিভিন্ন ধরনের যে জটিলতাগুলো, এগুলোও কিন্তু খুব কম হয়।
1: অর্থাৎ নর্মাল ডেলিভারি হলে মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং তার প্রসব পরবর্তী সময়টি সে দেখা যায় যে সুস্থতার সাথেই কাটাতে পারছে। এবারে জানতে চাইবো যে আপনি যে কথা বলেছেন যে আসলে মা যেন গর্ভকালীন সেবাটি সে ঠিকভাবে নেয়, তো এই গর্ভকালীন সেবাটি আসলে মারা কয়বার নেবেন এবং কিভাবে তারা স্বাস্থ্যকেন্দ্রে যাবেন?
2: গর্ভকালীন সেবা আমরা বলে থাকি যে যতবার প্রয়োজন মা ততবারই নিতে পারবেন, কিন্তু আদর্শগতভাবে আমরা বলি চারবার অবশ্যই আসতে হবে। এছাড়াও তার প্রয়োজন হলে মা যে কোনো সময় যতবার খুশি সেবা নিতে পারবেন। এই চারবার আসলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে কম করে হলেও এই চারবার যেন সকলেই উপস্থিত থাকেন। তা হচ্ছে একজন মা গর্ভবতী হওয়ার পর থেকে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে প্রথমবার আসতে হবে, তার পরবর্তী 24 সপ্তাহের মধ্যে আসবে দ্বিতীয়বার,
1: 6 মাসের
2: সময়ে, তার পরবর্তীতে আসবে 32 সপ্তাহে এবং সর্বশেষ আসবে 36 সপ্তাহ থেকে এবং তার পরবর্তীতে যতটুকু সময় লাগে। এই সময়ের মধ্যে মারা অবশ্যই যে একবার করে হলেও স্বাস্থ্যকর্মী কিংবা তার যে এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অবশ্যই যেতে হবে।
1: অর্থাৎ নর্মাল ডেলিভারির সুবিধা নিতে হলে মাকে অবশ্যই তার গর্ভকালীন যে 4টি সেবা এবং এছাড়াও প্রয়োজনে যতবার তার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সেই সেবাটি তাকে অবশ্যই নিতে হবে। এবারে জানতে চাইবো যে আপনার কি পরামর্শ রয়েছে নর্মাল ডেলিভারি যেন সহজে মারা করাতে পারে তার জন্য?
2: আমার পরামর্শ থাকবে নর্মাল ডেলিভারি সহজ একটি ব্যাপার এবং আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে খুব সহজে আসলে আমরা যে কোনো এলাকাতে যেখানেই থাকি না কেন সেখানেই কিন্তু নর্মাল ডেলিভারিগুলো করতে পারি। তাতে করে আমাদের আর্থিক দিক থেকেও যেমন হচ্ছে সঞ্চয় হচ্ছে সে এবং মা এবং শিশু দুজনেই কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। তাই আমাদের নিয়মিত চেক আপে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে
1: যেন অবশ্যই যেন প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানো হয়,
2: ডেলিভারি যেন আমরা করাতে পারি।
1: ধন্যবাদ আপনাকে।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: আজ এ পর্যন্তই। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

একবার যেতে দে না আমার ছোট্ট গায়ে। শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

আপনারা শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। গানটির রচয়িতা আব্দুল হাই আলহাদি, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

এই গানটির সঙ্গে শেষ হল দেশের গানের আয়োজন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী রুনা লায়লা, গানটির রচয়িতা আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

হাজার মনের কাছে প্রশ্ন রেখে। শুনবেন সুবিনন্দীর কণ্ঠে, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

শোভনন্দের গাওয়া এই ব্যাপক শ্রুত গানটির পরে এবারের শিল্পী ফাহমিদা নবী, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার বিশ্বজিৎ সরকার।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান,
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর ইংরেজিতে।

দেশি গানটি শুনলেন যুগল কণ্ঠের শিল্পী ছিলেন ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী প্রথম শিল্পী দিলরুবা আনাম।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নজরুল সঙ্গীত। পরের গান, চেয়ো না সুনয়না আর চেয়ো না

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে। শিল্পী ছিলেন দিলরুবা আনাম, মোহাম্মদ ইয়াকুব আলী খান এবং রাহাত আরা গীতি, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। জ্যৈষ্ঠের এই সুন্দর সকালে শুরুতেই আজ আমরা আপনাদের নিয়ে যাব গ্রামের এক নীরব শান্ত সন্ধ্যায়। কল্পনা করুন, গায়ের নরম সন্ধ্যা, চারপাশে গভীর নিস্তব্ধতা, রান্নাঘরে কুপির টিমটিমে আলোয় ব্যস্ত মা আর দাওয়ায় বসে আছেন দাদিমা। হঠাৎই দূর থেকে ভেসে আসে ক্রিং ক্রিং ক্রিং ক্রিং ঘণ্টাধ্বনি। বাজান এলি মায়ের এই ডাকে দাদিমার কণ্ঠে মিশে যায় আনন্দ আর স্বস্তি। এই ছোট্ট শব্দেই যেন দিনের সব অপেক্ষার অবসান ঘটে যায়।
2: তেমন না, তুমি মনে হয় সাইকেলের কথা বলছিলে, তাই না?
1: ঠিক তাই।
2: হ্যাঁ, সাইকেল শুধু দুই চাকার একটি বাহন নয়, এটি আমাদের শৈশবের প্রথম স্বাধীনতার নাম। প্রথমবার প্যাডেলে পা রাখার সেই ভয়, উত্তেজনা আর আনন্দ মিশে থাকা মুহূর্তগুলো খুব মনে পড়ে। ধীরে ধীরে ভারসাম্য পাওয়া, তারপর একসময় সাইকেল চালালে মনে হতো আমি যেন সত্যি উঠছি।
1: কখনো পড়ে গিয়ে হাঁটু ছড়ে যাওয়া, আবার হেসে উঠে দাঁড়ানো, এই ছোট ছোট ঘটনাগুলোই আমাদের বড় হওয়ার গল্প লিখে দেয়। সাইকেল যেন শেখায় পড়ে গেলে থেমে যেতে নেই, আবার চেষ্টা করতে হয়, এগিয়ে যেতে হয়।
2: বন্ধুরা, গ্রামের রাস্তা হোক বা শহরের সরু গলি, সবখানেই সাইকেল ছিল আমাদের নীরব সঙ্গী। চলতে চলতে হঠাৎ শিক্ষককে দেখে থেমে যাওয়া, নেমে সালাম করা, এও যেন ছিল নীরব শিষ্টাচারের শিক্ষা। সাইকেল নিয়ে সুনির্মল বসুর সেই ছড়াটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ক্রিং ক্রিং ক্রিং ক্রিং সবে সরে যাও না, চলিতেছে সাইকেল দেখিতে কি পাও না।
1: সময়ের সঙ্গে পৃথিবী বদলেছে, এসেছে আধুনিক যানবাহন, তবুও সাইকেলের আবেদন আজও একটুও কমেনি। কারণ এটি শুধু বাহন নয়, এটি সুস্থ জীবনের সহজতম পথ। সাইকেল চালালে শরীর থাকে সতেজ, মন থাকে প্রাণবন্ত।
2: এই দ্বিচক্র যান যেন জীবনেরই প্রতিচ্ছবি, দুই চাকা আর তার ভারসাম্য ঠিক জীবনের মতোই। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, জীবন সাইকেল চালানোর মতো, ভারসাম্য রাখতে হলে চলতেই হয়।
1: সাইকেল শুধু বাস্তবতার গল্প নয়, এটি ভালোবাসারও প্রতীক। প্রদম্ন কুমার মহানন্দিয়া ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে সুইডেন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। এই গল্প আমাদের স্বপ্ন আর সাহসকে জাগিয়ে তোলে।
2: চলচ্চিত্রেও সাইকেল জীবনের প্রতীক হয়ে উঠেছে। বাইসাইকেল থিভস সিনেমায় দেখা যায় একটি সাইকেল কিভাবে একটি পরিবারের বেঁচে থাকার সংগ্রামে পরিণত হয় এবং তা কতটা গভীরভাবে জীবনকে ছুঁয়ে যায়।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, শুরুতেই সাইকেল নিয়ে এত কথা বলার কারণ হল আজ বিশ্ব বাইসাইকেল দিবস। 2018 সালে জাতিসংঘ 3রা জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে।
2: চলুন বন্ধুরা, আবার সাইকেলে ফিরে যাই, স্মৃতির পথে, সুস্থ জীবনের পথে আর নতুন স্বপ্নের পথে। ক্রিং ক্রিং জীবনের চাকা আবার ঘুরতে শুরু করুক।
1: সুস্থ থাকতে হলে আসুন প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও সাইকেল চালাই। আজকের এই দিনে বিশ্ব বাইসাইকেল দিবসে সকল কার্যক্রমের সফলতা কামনা করেই শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকে দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমে থাকছে এই দিনে, এরপর থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ,
2: তারপর থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন, এবং সবশেষে থাকছে আমাদের গান আয়োজনে একটি হাসন রাজার গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা। বন্ধুরা, আয়োজন সূচির রেশ ধরে প্রথমেই যাব এই দিনে পর্বে। এই দিনে পর্ব উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমিল।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে সবাইকে স্বাগত। আজ বুধবার 3রা জুন 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যুদিন সহ আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়। শুরুতেই জানাব 1502 সালের কথা। 1502 সালের আজকের এই দিনে পর্তুগিজ নৌ অভিযাত্রী ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। 1789 সালের আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে। 1940 সালে তেসরা জুন জার্মান বিমান বাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের ওপর বোমা বর্ষণ শুরু করেন। সিঙ্গাপুর ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে 1940 সালের আজকের এই দিনে। 1971 সালের আজকের এই দিনে জাতিসংঘের তৎকালীন মহাসচিব উঠান বলেন, বাংলাদেশে হানাদার বাহিনীর অত্যাচার মানব ইতিহাসের সর্বাধিক বিষাদময় ঘটনা। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয় লাভ করেন 1978 সালের আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে আমরা জানব আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1906 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জোসেফিন বেকার, আমেরিকান বংশোদ্ভূত ফ্রেঞ্চ নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী। ছায়া দেবী, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী, জন্মগ্রহণ করেন 1919 সালের আজকের এই দিনে। টনি কার্টিস, মার্কিন চলচ্চিত্র অভিনেতা, জন্মগ্রহণ করেন 1925 সালের আজকের এই দিনে। 1928 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জন রিচার্ড রিড, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। সাফরন, একজন ইংরেজি গায়িকা, জন্মগ্রহণ করেন 1968 সালের আজকের এই দিনে। রাফায়েল নাদাল, স্পেনের একজন পেশাদার টেনিস খেলোয়াড়, জন্মগ্রহণ করেন 1986 সালের আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ তেসরা জুন, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। প্রিয় শ্রোতা, এবারে জানাবো আজকের দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। উইলিয়াম হার্ভে, ইংরেজ চিকিৎসক, মৃত্যুবরণ করেন 1657 সালের আজকের এই দিনে। গোপাল সেনগুপ্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী, মৃত্যুবরণ করেন 1908 সালের আজকের এই দিনে। 1963 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন নাজিম হিকমত, তুর্কি কবি এবং লেখক। এই একই সালের একই দিনে মৃত্যুবরণ করেন ধর্মগুরু ত্রয়োদশ পোপ জন। 1969 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হাই। রুহুল্লাহ খামিনি, ইরানি ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ, মৃত্যুবরণ করেন 1987 সালের আজকের এই দিনে। প্রবীণ সাংবাদিক বেনজির আহমেদ, মৃত্যুবরণ করেন 2014 সালের আজকের এই দিনে। এবং মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত বক্সার, মৃত্যুবরণ করেন 2016 সালের আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।
2: শুনছিলেন এই দিনে পর্ব। লালন সাঁইজি এক আধ্যাত্মিক মহাসাধক, যিনি তাঁর গান, দর্শন আর জীবনবোধ দিয়ে বাংলা লোকসংস্কৃতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। মানবতা, সাম্য আর অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিতে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর স্মৃতি আর দর্শনকে ঘিরেই প্রতি বছর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অনুষ্ঠিত হয় লালন উৎসব। সেখানে বাউলদের গানে একতারা আর দুতারার সুরে মুখর হয়ে ওঠে পুরো আখড়া প্রাঙ্গণ।
1: হাজারো ভক্ত, সাধক আর দর্শনার্থীর উপস্থিতিতে লালন উৎসব যেন হয়ে ওঠে এক মিলন মেলা। দিন রাত চলতে থাকে লালনের গান, ভাবের সাধনা আর মানবতার আহ্বান। এই উৎসব শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি বাংলার শেকড় আর লোক ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতা বন্ধুরা, আজ উৎসবে বাংলাদেশ পর্বে আমরা জানব লালন উৎসবের নানা দিক, এর ইতিহাস এবং বাংলার সংস্কৃতিতে এর গুরুত্ব সম্পর্কে। আর এই পর্বের গ্রন্থনে এবং উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
4: সুপ্রিয় শ্রোতা, বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণে প্রতিবছর কুষ্টিয়ার ছেউড়িয়ায় দোল পূর্ণিমা ও লালনের তিরোধান দিবসে দুবার লালন উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে লালনের তিরোধান দিবসটিকে বিশেষ শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ঢাকা ও কুষ্টিয়া সহ সারা দেশে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে এই উৎসব পালিত হয়ে থাকে। লালন শাহ জন্মেছিলেন 1772 সালে বাংলা 1179 বঙ্গাব্দের পয়লা কার্তিক। ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তার জন্ম। মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখাড়ির ভাড়ারা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এ তথ্যটি পাওয়া যায় তার মৃত্যুর দুসপ্তাহ পরে হিতকরী পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ নিবন্ধে 1890 সালে। কথিত আছে, লালন শাহ যৌবনকালে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন। তখন সঙ্গীরা তাকে পরিত্যাগ করে চলে যায়। এমত অবস্থায় সিরাজ শাহ নামে একজন মুসলমান ফকির তাকে মুমূর্ষ অবস্থায় বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দ্বারা সুস্থ করে তোলেন। পরে লালন তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন এবং ছেউড়িয়ায় একটি আখড়া নির্মাণ করে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন। তার কোনো সন্তানাদি ছিল না, শিষ্যের সংখ্যা ছিল অনেক। বাংলায় বাউল মত অতি প্রাচীন। অনেকে মনে করেন যারা ইহজগতের সকল আসক্তি মুক্ত হয়ে পরম সত্তার সাধনায় নিজেকে নিমগ্ন রাখেন তিনি বাউল। গবেষকরা বিভিন্নভাবে বাউল মতকে ব্যাখ্যা করলেও একটা বিষয় অতি পরিষ্কার যে বাউল মত অতি উচ্চ মার্গের একটা দার্শনিক ভাবনা, যার মধ্যে সুফিবাদ, শ্রীচৈতন্যের প্রেমবাদ বা ভক্তিবাদ এবং দেহাত্মবাদের এক সংমিশ্রিত চেতনা। বাউল দর্শন একটা বিশুদ্ধ মর্মীবাদী চিন্তা যা মানুষকে গভীরভাবে জগৎ উপলব্ধি ঘটায়। সৃষ্টির সাথে স্রষ্টার এক আবশ্যকীয় সম্পর্ক অনুধাবনে বাউল চিন্তা অন্যতম। সকল ভেদবুদ্ধির উপরে উঠে মানুষ ভজনই বাউল মতের সারোৎসার। লালন ছিলেন বাংলার অতি পরিচিত এক বাউল। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু নিজ সাধনা বলে তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তার রচিত গানে সেই জ্ঞানের পরিচয় পাওয়া যায়। আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় 2000 গান রচনা করেন। তার গান মরমী ব্যঞ্জনা ও শিল্পগুণে সমৃদ্ধ, সহজ সরল শব্দময় অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী। তার গানে মানব জীবনের আদর্শ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। লালনের গান একসময় এতই জনপ্রিয় ছিল যে তা সাধারণ মানুষ ও মাঝিমাল্লাদের মুখে শোনা যেত। এমনকি বর্তমানেও সকল মহলে এ গানের কদর বেড়েছে। বহু তীর্থভ্রমণ এবং সাধু সন্ন্যাসীদের সঙ্গলাভের পর ছেউড়িয়ায় আকড়াতে বসেই লালন আজীবন সাধনা ও সঙ্গীত চর্চা করেন। সম্ভবত পরবর্তীকালে শিষ্যদের কেউ সেগুলি সংগ্রহ ও সংকলিত করেন। কুষ্টিয়ার কাঙাল হরিনাথ এবং মীর মোশাররফ হোসেন লালন শাহ ও তার গানের সঙ্গে পরিচিত ছিলেন। হরিনাথ তার অতি প্রিয় শিষ্য ছিলেন। ছেউড়িয়া থেকে 6 মাইল দূরে শিলাইদহে অবস্থানকালে রবীন্দ্রনাথ লালন শাহের 298টি গান সংগ্রহ করেন এবং সেগুলি থেকে 20টি গান তিনি প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন। রবীন্দ্রনাথ বিলেতে হিবাট পত্রিকায় বারংবার লালন দর্শনের সার কথা উল্লেখ করেন। 1297 বঙ্গাব্দের পয়লা কার্তিক ইংরেজি 17 অক্টোবর 1890 ছেউড়িয়ায় লালন পরলোকগমন করেন। প্রতি বছর লালনের মৃত্যুবার্ষিকীতে ভক্তবৃন্দ তার মাজারে সমবেত হন এবং 3 দিন ধরে সাধুসেবা ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে গুরুর প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। লালন উৎসবকে লালন মেলাও বলা হয়। লালন উৎসবে মূলত লালন শাহের দর্শন চর্চা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়ে থাকে। এর মূল আকর্ষণ হল সারা দেশ থেকে আগত বাউল ফকিরদের রাতভর ভাবগীতি, আলোচনা ও সুরের আড্ডা। দেশবরণ্য শিল্পী ও বাউলদের কণ্ঠে লালনের কালজয়ী গানের আসর বসে থাকে এই সব উৎসবে। লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং আধ্যাত্মিক দীক্ষা নিয়ে আলোচনা হয়। দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবীণ সাধু ও বাউলরা ছোট ছোট দলে ভাগ হয়ে আখড়াবাড়ির বিভিন্ন স্থানে আসন পেতে বসেন। সেখানে তারা নিজেদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান, দেহতত্ত্ব ও তার বাণী গভীরভাবে আলোচনা করেন এবং ভাব বিনিময় করে থাকেন। লালন শাহের জীবন দর্শনের মূল ভিত্তি হল মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা এবং দেহতত্ত্ব। তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের বিশ্বাসী ছিলেন না, বরং মানুষকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। লালন মনে করতেন মানুষের মাঝে কোনো জাত ধর্মের ভেদাভেদ নেই। তার বিখ্যাত উক্তি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ দেখলাম না এই নজরে। ঈশ্বরের সন্ধান বাইরে নয়, মানুষের ভেতরেই করতে হবে। তিনি বিশ্বাস করতেন পরমাত্মা, যাকে তিনি অচিন পাখি বা মনের মানুষ বলেছেন, সেটা মানুষের দেহের ভিতরেই বাস করে। তারা এটাও মনে করতেন মানব দেহই মহাবিশ্বের ক্ষুদ্র রূপ, দেহকে জানলেই পরম সত্যকে জানা সম্ভব। লালন একজন বিশ্বস্বীকৃত মানবতাবাদী, এই উপমহাদেশের অসাম্প্রদায়িক চেতনা বিস্তারের অন্যতম এক প্রতিভূ। 18th শতকের শেষভাগে মানুষের সাথে মানুষের যে বিভেদ, অনৈক্য ও সংঘাত ছিল, লালন এতে ব্যথিত হয়েছেন, রচনা করেছেন কালজয়ী কিছু বাণী, কিছু গান। লালন উৎসবকে তাই মিলন উৎসব হিসেবেও আখ্যা দেওয়া হয়ে থাকে।
1: শুন শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। শ্রোতা বন্ধুরা, ইয়ালাপন মানেই আপনাদের প্রিয় একটি পর্ব। এই পর্বে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের কাছে পাঠান এবং অপেক্ষায় থাকেন সেই ভাবনা প্রকাশের। ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, অভিমান সবকিছুই এখানে জায়গা পায়।
2: আপনাদের সুচিন্তিত পরামর্শগুলো আমরা সবসময় আন্তরিকভাবে গ্রহণ করি, চেষ্টা করি আপনাদের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠানকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে। এবারে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন। এ পর্বের গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী।
1: আমন্ত্রণ সবাইকে এই আলাপনের আজকের পর্বে। যথারীতি দর্পণ শ্রোতাদের ইমেলে ঝাঁপি নিয়ে হাজির হয়েছি। দেরি না করে চলে যাচ্ছি সরাসরি সেই ইমেলের কথামালায়, আর পড়ছি আজকের প্রথম ইমেলটি, যেটি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, 15 মে শুক্রবার দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত এই দিনে ঐতিহ্যের সন্ধানে মতিঝিল পীরজঙ্গি মসজিদ নিয়ে আলোচনা, বিজ্ঞান ও জীবন পর্বে বন্য প্রাণী নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যুগের সাজ যুগের পোশাক পর্বে বাঙালি নারীদের ঐতিহ্য শাড়ি নিয়ে খুবই সুন্দর কথা সহ পুরো আয়োজন ভালো লেগেছে। এর জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ঐতিহ্যের সন্ধানে অতীতের সব নির্দিষ্ট ইতিহাসের সাক্ষী হয়ে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার বর্ণনা এভাবে পর্যায়ক্রমে শোনাবেন।
2: আপনার অনুরোধের প্রেক্ষিতে আমাদের চেষ্টা থাকবে দেশের ঐতিহ্যবাহী ইতিহাসের সাক্ষী হয়ে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোর বিস্তারিত তুলে ধরার। ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের ইমেলটি করেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাইর গোপালগঞ্জ থেকে। লিখেছেন, 11 মে প্রচারিত রূপালী সংস্কৃতি পর্বে ঢাকায় চলচ্চিত্রের বরপুত্র খ্যাত নায়ক সালমান শাহকে নিয়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ নির্মিত সত্যের মৃত্যু নেই সিনেমার পর্যালোচনাটি ভীষণ উপভোগ্য ছিল। জীবনের গল্প পর্বে গরুর খামারি মাহতাব হোসেনের সাথে আলাপচারিতা শুনলাম। একজন খেটে খাওয়া মানুষের আনন্দ বেদনার কথা শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ। 13 মে প্রচারিত প্রিয় মানুষ প্রিয়জন পর্বে অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের ব্যক্তিগত জীবন ও কর্মময় জীবনের অনেক স্মৃতিচারণ শোনা হল। নাট্যজগতের মুকুটহীন সম্রাট আবুল হায়াতের প্রতি রইল আন্তরিক শুভকামনা। উৎসবে বাংলাদেশ পর্বে ঐতিহ্যের প্রতীক মাছের মেলা সম্পর্কে অনেক মজার তথ্য জানা হল। এমন আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে। মাছের মেলা শুধু মাছের কেনাবেচার উৎসব নয়, পরিণত হয়েছে স্থানীয় ঐতিহ্যের অনুষঙ্গে।
1: আমাদের আয়োজন নিয়ে আপনার ভালো লাগার বিস্তারিত কথাগুলো জেনে খুবই ভালো লাগলো। আর একটি কথা আমরা সবসময় বলি, তা হচ্ছে আমরাই আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক, তাই আমাদেরই এগুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে যার যার জায়গা থেকে। আশা করি আপনার এবং আপনাদের দিক থেকেও এই কাজটি দায়িত্বের সাথে সকলে পালন করবেন, কেননা আমাদের ইতিহাস ঐতিহ্যই আমাদের নিজস্ব পরিচয় প্রকাশের মাধ্যম। মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, গত 9 তারিখের দর্পণ শাহিনুর ভাইয়া ও রনক জাহানাপুর মধুর উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল। শনিবারের দর্পণ যেন সবসময় অন্য দিনের তুলনায় বেশি ভালো লাগে, কেননা সেদিন থাকে শ্রোতানন্দিত পর্ব রসনার সাতকাহন, যা শুনলে মুহূর্তেই জিভে পানি চলে আসে। এবারের ঈদে শ্রোতাদের ঈদ শুভেচ্ছা বার্তা ইমেইলে নেওয়া হোক। আজ তবে এ পর্যন্তই, সবাইকে ঈদের শুভেচ্ছা।
2: এবারের ঈদ তো ইতিমধ্যেই পেরিয়ে এসেছি আমরা, তাই আপনার প্রস্তাব আগামী ঈদে বাস্তবায়নের চেষ্টা থাকবে। আর রসনার সাতকাহন শুনে শুধু জিভে পানি আসলে তো চলবে না, আমরা তো চাই ঐতিহ্যবাহী এমন খাবারগুলো নিজেরাও বানানোর চেষ্টা করবেন কিংবা ছুটে যাবেন সেই স্থানগুলোতে যেখানে সেগুলো পাওয়া যায়। আশা করি আগামীতে এ চেষ্টা করবেন, আপনাকে ধন্যবাদ। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা সহ এবারের মেইলটি করেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে। লিখেছেন, হামার রংপুরের শীদুল নিয়ে সুন্দর উপভোগ্য বৈচিত্র্যময় আলোচনা ভালো লেগেছে। শীদুল পিঠা রংপুরের অতি ঐতিহ্যের স্মারক, খুবই মজাদার টেস্টি। শুটকি, মাছ, বিভিন্ন প্রকার শাক, লাউ সহ অন্যান্য মিলে তৈরি হয় শীদল। তেমনি পেলকা ও ছোলকার প্রচলনও আছে। রংপুরের জনপ্রিয় আরও একটি খাবার আলুর ডাল ডিম ভাজি। আলু সিদ্ধ করে লাউয়ের ডগা দিয়ে তেলানি দেয়া, সেখানে ডিম সিদ্ধ বা ভাজি ডালে ছেড়ে দেয়া, পুরো প্লেট ভাত সাবার। রংপুরের ঐতিহ্যবাহী একটা সিঙ্গারাও আছে, পায়রা চত্বরের কাছে ছোট ছোট সিঙ্গারা, সাথে সস কমপক্ষে 20টা সাবার, দাম এখন মনে হয় 5 টাকা পিস। এছাড়াও মাহিগঞ্জের নিহার রঞ্জন দাদার মিষ্টি রসমলাই, ঘোষের মিষ্টি, মৌবনের লাচ্চা সবই রংপুরের ঐতিহ্য।
1: বাহ, খুবই চমৎকার। আপনার মাধ্যমে আমরাও জেনে নিলাম বেশ কিছু তথ্য। চেষ্টা থাকবে এগুলো নিয়েও বিস্তারিত উপস্থাপনের। আর আপনি যেভাবে লিখেছেন খুব ভালো করেই প্রকাশ পেয়েছে খাবারের প্রতি, কিংবা এই যে ঐতিহ্যবাহী যে বিষয়গুলো রয়েছে তার প্রতি আপনারও রয়েছে অনেক বেশি ভালোবাসা। আমরাও চাই এই ভালোবাসা সবার মধ্যে জাগ্রত হোক এবং সবাই যেন নিজ নিজ যে জেলাগুলো রয়েছে কিংবা গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে ঠিক এভাবেই তুলে ধরবেন আমাদের কাছে। ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন, চৌঠামে প্রচারিত রূপালের সংস্কৃতি পর্বে 1996 সালে মুক্তি পাওয়া অন্যতম সুপারহিট চলচ্চিত্র এই ঘর এই সংসারের সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল। জীবনের গল্প পর্বে জুস বিক্রেতা ইকরামুল হাসানের সাথে আলাপন শুনে তার ব্যক্তিগত ও কর্মময় জীবনের অনেক অজানা কথা জানা হল, এর জন্য ধন্যবাদ। 16 মে প্রচারিত শেকড়ের সন্ধানে পর্বে বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়ন ও গবেষণার একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানা হল। রসনার সাতকাহন পর্বে রংপুরের ঐতিহ্যবাহী শীদল ভর্তার সাধারণ প্রস্তুতি প্রণালী জেনে ভীষণ ভালো লাগল। শীদলের সঙ্গে জড়িয়ে আছে রংপুর অঞ্চলের খাবারের ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই শীদল রংপুর অঞ্চলে সুস্বাদু খাবার। আর সেদিন আমাদের গান পর্বে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে কালজয়ী গান এই মন তোমাকে দিলাম ভীষণ উপভোগ্য ছিল।
2: আমাদের আয়োজন নিয়ে আপনার ভালো লাগার কথাগুলো আমরা বেশ উপভোগ করলাম। আশা করি এভাবেই নিয়মিত দর্পণের সাথে থাকবেন, শুনবেন এবং লিখবেন। ইমেলের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এম বিল্লাল শেখ সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, গত 20 মে প্রচারিত সকল পরিবেশনা সমূহ আমার ভীষণ ভালো লেগেছে। তবে সবশেষে গীতিকার সুরকার ও শিল্পী আপেল মাহমুদের কণ্ঠে লিখেছ আর না আসিতে গানটি মনটাকে প্রেমের সিক্ত স্মৃতির ফেলে আসা সেই দিনগুলোর আহত কথামালা মনটাকে উদাসীন করে দিয়েছে। ধন্যবাদ অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে।
1: আপনাকেও ধন্যবাদ নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য এবং আপনার ভালো লাগার কথাগুলো আমাদের কাছে লিখে জানানোর জন্য। আগামীতেও আপনাদের ভালো লাগার এমন নানা আয়োজন পরিবেশনের চেষ্টা থাকবে আমাদের। আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে লিখেছেন, আমার পূর্ণ ঠিকানা বলার জন্য অনুরোধ করছি। গত 20 তারিখ আমার আব্বা এবং আমি মাঠে ধান কাটছিলাম আর দর্পণ শুনছিলাম। সেদিন দর্পণ অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছিল, যেমন উৎসবে বাংলাদেশ পর্বে ষাঁড়ের লড়াই সম্পর্কে জানতে পারলাম। কালের পরিবর্তে এখন আর গ্রামগঞ্জে ষাঁড়ের লড়াই দেখতে পাওয়া যায় না, সেদিনের ই আলাপনও শুনলাম। আর সবশেষে আমাদের গান পর্বে আধুনিক গান শুনেছিলাম, শিল্পী ছিলেন আপেল মাহমুদ। দারুণভাবে উপভোগ করলাম সেদিনের সকল আয়োজন।
2: এই যে মাঠে কাজ করতে করতেও দর্পণ শুনছেন, এটাই প্রমাণ করে যে দর্পণের প্রতি আপনাদের ভালোবাসা কতটা গভীর। আর আপনাদের এই ভালোবাসাই দর্পণের দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার অনুপ্রেরণা। আশা করি এভাবেই সবসময় দর্পণকে ভালোবেসে দর্পণের পাশে থাকবেন এবং নিয়মিত লিখবেন। আর যেহেতু ই আলাপনের সময় সীমিত, তাই ইচ্ছে থাকলেও ঠিকানা পুরোটা বলা সম্ভব হচ্ছে না, তাই এই বিষয়টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। চলে যাচ্ছি এবার আজকের সবশেষ ইমেইলে। ইমেলটি করেছেন তাসলিমা খানম সুমি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে, আর লিখেছেন, 18 মে রূপালী সংস্কৃতি পর্বে 1992 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলাদেশি রোমান্টিক চলচ্চিত্র বন্ধু আমারের সংক্ষিপ্ত পর্যালোচনা এবং জীবনের গল্প ভীষণ উপভোগ্য ছিল। আমি রূপালী সংস্কৃতি পর্বে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা সম্পর্কে প্রচারের অনুরোধ করছি।
1: ইমেলের জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে।
2: তো এবার বিদায় নিচ্ছি আজকের ই আলাপন থেকে। আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ialaponbibidhaka@gmail.com। বন্ধুরা শুনছিলেন আপনাদের প্রিয় পর্ব ই আলাপন। অনেক তো কথা হলো, এবারে চলুন হারিয়ে যাই সুরের এক গভীর ভাবনার জগতে। যিনি জীবন আত্মা আর সৃষ্টিকর্তার সন্ধানকে গানে গানে তুলে ধরেছেন তিনি মরমী সাধক হাসন রাজা। তাঁর গান শুধু সুর নয়, যেন আত্ম উপলব্ধির এক দরজা খুলে দেয়।
1: ঠিক তাই, অহংকার ভেঙে মানুষকে বিনয়ে শিক্ষা দেয় যে গান, তারই এক অনন্য উদাহরণ হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয়। এবার শুনুন এই হৃদয় ছোঁয়া গানটি শিল্পী সেলিম চৌধুরী।

0: প্রিয় বন্ধুরা, আমাদের গান আয়োজনে হাসন রাজার গান শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, বিদায়ের আগে একটু সচেতনতার কথা বলতে চাই।
1: রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াবেন না, আর নিজের আশপাশটা রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এমন ছোট ছোট সচেতনতাই গড়ে তোলে সুন্দর একটি সমাজ।
0: আজ তাহলে বিদায় নিচ্ছি। শেষ কথায় বলি, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মোস্তফা। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি গতকাল রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1867 সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে এই আইনটি করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তার প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবৈধ পুশিন বা পুশব্যাকের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের ফি মৌকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের আলোচনা চলছে। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 5টায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। উপস্থাপনায় সাদিয়া ইসলাম লিজা। ভ্রমণ শব্দটি ছোট হলেও এর অনুভূতি অনেক গভীর। ভ্রমণ মানে শুধু ব্যাগ গুছিয়ে দূরে কোথাও চলে যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ক্লান্ত মনটাকে একটু বিশ্রাম দেওয়া, নিজেকে নতুন করে অনুভব করা, নতুন মানুষ, নতুন জায়গা আর নতুন ইতিহাসের সাথে পরিচিত হওয়া। কিছু ভ্রমণ আমাদের প্রকৃতির কাছে নিয়ে যায়, আবার কিছু ভ্রমণ নিয়ে যায় ইতিহাসের খুব কাছে, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা, প্রতিটি পুরনো ইট নীরবে বলে যায় শত বছরের গল্প। আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে সময় যেন থেমে আছে অতীতের কোনো অধ্যায়ে, যেখানে রাজকীয়তার স্মৃতি এখনো বাতাসে ভাসে, আর পুরনো অট্টালিকার বারান্দায় দাঁড়ালে মনে হয় এই বুঝি ইতিহাসের কোনো চরিত্র হেঁটে চলে গেল পাশ দিয়ে। বাংলার জমিদার সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপত্য শৈলী আর অতীতের আভিজাত্যের এক অনন্য নিদর্শন মহেরা জমিদার বাড়ি। রাজধানী ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, তবুও এখানে পা রাখলেই মনে হবে আপনি যেন চলে এসেছেন এক অন্য সময়ে। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়ের আমাদের আজকের আয়োজন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আমাদের সাথে আছেন ভ্রমণ সঙ্গী সজীব দত্ত। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। মহেরা জমিদার বাড়ি ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। পুরো যাত্রাপথ জুড়ে রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, গ্রামের শান্ত পরিবেশ আর খোলা আকাশের সৌন্দর্য ভ্রমণটাকেও করে তোলে আরও উপভোগ্য। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। চলুন কথা বলা যাক কয়েকজনের সাথে। সাক্ষাৎকার গ্রহণে ভ্রমণ বন্ধু সজীব দত্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার মন ছুটে যায় অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছে এ মুহূর্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়িতে। আমরা একটি পরিবারকে পেয়েছি যারা এই মহেরা জমিদার বাড়ি ঘুরতে এসেছেন। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম মোহাম্মদ শাহ আলম, গ্রামের বাড়ি সাদিয়াটি, কালিহাট থানা।
2: আপনি এখানে কি এবারে প্রথম এলেন নাকি আগেও এসেছেন?
3: আগেও আসছি।
2: কেমন লাগে এখানে আসলে?
3: খুব ভালো লাগে।
2: কে কে এসেছেন?
3: ভাতিজা আসছে, ব্যস্ত বউ আসছে, আমি আসছি, আমার ছেলে আসছে।
2: আপনাকে যারা শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, অনেক দূরের মানুষ যারা, দেশের অন্যান্য প্রান্তের যারা, সবাইকে কি বলবেন?
3: খুব সুন্দর একটা জায়গা, যে আসে এখানে যেন একটা ঘুরে দেওয়া যায়, মনটা খুব ভালো লাগবে।
2: তোমার পরিবারের একজনকে পেয়েছি, একটু কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
4: আমার নাম আলমগীর, আমি একজন প্রবাসী।
2: প্রবাসী, কোন দেশে থাকেন?
4: লিবিয়াতে থাকি।
2: কত দিনের ছুটিতে এসেছেন?
4: 4 মাসের ছুটিতে আসছিলাম, আবার 2 সপ্তাহ বাড়ালাম।
2: কেমন লাগছে এই মহেরা জমিদার বাড়ি এসে?
4: আমি একেবারে প্রথম আসলাম, খুব ভালো লাগছে। দেখার মতো অনেক সুদর্শন, অনেক কিছু আছে, খুব ভালো লাগছে এখানে এসে।
2: আমরা একটু আপনার মায়ের সঙ্গে একটু কথা বলি। আন্টি, এসে কেমন লাগছে আর আপনার নামটা বলবেন?
5: আমার নাম আমেলা বেগম।
2: আপনি কি প্রথমবার এলেন?
5: আমি আরেকবার আসছিলাম।
2: ছেলে, বৌমা, পরিবারের সবাইকে নিয়ে এসে কেমন লাগছে?
5: ভালো লাগছে।
2: কি কি দেখলেন? আপনার নাম কি?
5: আমার নাম আরজিনা বেগম।
2: উনি আপনার কি হন?
5: উনি আমার মা হয়।
2: আপনি কি করেন?
5: আমি সংসারি কাজ করি।
2: আপনি কতদিন পর এখানে এলেন?
5: এই প্রথম আসছি।
2: প্রথমবার, কেমন লাগছে এসে?
5: ভালো লাগছে।
2: আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কি বলবেন, বেড়াতে আসতে বলবেন এখানে?
5: হ্যাঁ, অবশ্যই বেড়াতে আসতে বলতে হবে, তো দেখার মতো একটা জায়গা।
1: মহেরার জমিদাররা ছিলেন সাহা বংশের, বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী। 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায়চৌধুরী পদবি গ্রহণ করেন। 1890 দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার 24 পরগনার জমিদারদের নিকট থেকে বিপুল অংশ পরিমাণ অর্থের বিনিময়ে এটি ক্রয় করে নেন। কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারতে চলে যান। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় ১৯৭২ সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। জমিদার বাড়িতে প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপী রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। চৌধুরী লজের পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গায় রয়েছে একতলা আরেকটি ভবন, যা বর্তমানে অতিথি ভবন নামে পরিচিত। জমিদার বাড়ির সর্বপশ্চিমের ভবনের নাম হল মহারাজ লজ। এই লজ হচ্ছে সর্ববৃহৎ স্থাপনা, যা ছিল জমিদার গজেন্দ্র কুমার রায়চৌধুরীর আবাসন। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত গোলাপী রঙের মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে। রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করছে। ভবনটিতে মোট কক্ষ আছে ১২টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। এবার শুনব দর্শনার্থীর কথা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একজন দম্পতিকে পেলাম, তারা ছবি তুলছিলেন। চমৎকার এখানে যে মহারাজ লজটি রয়েছে সেটির সামনে, একটু চলুন কথা বলি। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন?
6: আমার নাম সরোয়ার, আমরা টাঙ্গাইল থেকে এসেছি।
2: এবার কি প্রথম এলেন?
6: জি জি।
2: আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই, কেমন লাগলো ঘুরে?
6: খুবই চমৎকার অভিজ্ঞতা। এবং আমাদের দেশে যে হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, এগুলো আসলে সবাইকে, বিশেষ করে আমার মেয়েকে নিয়ে আসলাম, সো দ্যাট শি নোজ যে আমাদের দেশে কত সুন্দর হেরিটেজগুলো রয়েছে। এবং এগুলোর কিছু কিছু জিনিস যে এখনো পর্যন্ত ওয়েল মেনটেন, এই পুলিশ একাডেমির পাশে হওয়াতে ওনারা এটা খুব সুন্দরভাবে মেনটেন করছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট।
2: আপনি, আপনাকে যারা শুনছেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের দেশের শ্রোতা বন্ধুদেরকে এখানে আসার জন্য নিশ্চয়ই আমন্ত্রণ জানাবেন?
6: জি, আমি অবশ্যই সকলকে আমন্ত্রণ জানাবো যে আমাদের সবারই দেখা উচিত, এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য এগুলো সম্পর্কে নিজেদের যেমন জানা উচিত, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এইগুলো সম্পর্কে অবহিত করা আমাদের কর্তব্য মনে করি।
2: আপনার সঙ্গে একটু কথা বলি ভাবি, আপনার নাম এবং আপনিও কি এবার প্রথম এলেন?
7: আমার নাম সাদিয়া, আমিও এবার প্রথম আসলাম। আমাদের খুব ভালো লেগেছে, পারিবারিক ভাবে এখানে ঘুরতে পেরে খুব ভালো লেগেছে।
2: আমরা ছোট্ট বাবুর সঙ্গে একটু কথা বলি, কি নাম তোমার আঙ্কেল?
8: আমার নাম সাচুয়া।
2: তুমি কেমন লাগছে এখানে এসে?
8: আমার ভালোই লাগছে।
2: আচ্ছা, তুমি কি স্কুলে যাও?
8: হ্যাঁ, স্কুলে যাই।
2: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
8: নার্সারিতে।
2: নার্সারিতে পড়ো। তুমি বড় হয়ে কি হতে চাও?
1: মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে ৮টি সুদৃশ্য কলাম রয়েছে। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। এবারে শুনব পর্যটকদের অনুভূতি প্রামাণ্য উপস্থাপনায়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একজন পর্যটক পেয়েছি, চলুন একটু কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
9: আমি আব্দুল আদিস, আমি পড়াশোনা করি, বাড়ি চিটাং।
2: আপনি কোথায় পড়ছেন?
9: আমি এখানে কুমিল্লা কলেজে পড়ছি।
2: এখানে কি প্রথমে নেন?
9: হ্যাঁ, প্রথমে।
2: কেমন লাগছে?

0: এদের বাজ পাখি, ময়ূর, ময়না, কথা বলা ময়না, রাজহাঁস, হরিণ, খুব সুন্দরই পরিবেশ।
1: কি বলবেন আপনি একজন তরুণ প্রজন্মের,
0: এখানে আসা দরকার, দেখা দরকার, বাংলাদেশ সম্পর্কে জানা দরকার।
1: আমরা আরো একজন পর্যটককে পেয়েছি যিনি ঢাকা থেকে এসেছেন, আপনার নাম পরিচয় বলবেন।
2: আমার নাম আকিব হাসান, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং এখানে প্রথমবার এলাম।
1: কি কি দেখলেন, কেমন লাগছে
2: এখানে? প্রথমত অনেকগুলো জমিদার বাড়ি দেখলাম, জমিদারদের ব্যবহার করা অনেকগুলো জিনিস দেখলাম, ঐতিহাসিক জিনিস, এবং তার সাথে সাথে আমরা একটা মিউজিয়ামে ঢুকলাম। সেই মিউজিয়ামে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে পুলিশের ব্যবহৃত বন্দুক থেকে শুরু করে আরও অনেক জিনিস দেখলাম, যেগুলো আমার জ্ঞানকে একজন শিক্ষার্থী হিসেবে আরও সমৃদ্ধ করেছে। এখানে আমরা একটা ছোটোখাটো চিড়িয়াখানায় এলাম এবং এখানে অনেকগুলো হরিণ রয়েছে এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে আমের গাছ আছে, কাঁঠালের গাছ আছে, চারিদিকে গাছগাছালিতে ভরা, একদম সুন্দর, সুবর্ণ, তারুণ্য, লাবণ্য, অপূর্ব রূপসী, লুপেতে অনন্য।
1: আপনি কি গান করেন?
2: জি, টুকটাক গান করি আর কি।
1: আপনি দুলাইন যদি একটু শুনিয়ে দেন আমাদের শ্রোতাদেরকে।

0: অনেক ধন্যবাদ। সব শেষের কথায় আপনাকে যারা শুনছে বাংলাদেশ বেতার ঢাকার মাধ্যমে, সবাইকে এখানে বেড়াতে আসতে বলবেন কিনা?
1: হ্যাঁ অবশ্যই, আমি স্পেশালি তরুণ প্রজন্মকে বলবো যে আপনারা আসুন, দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন, দেখুন। এবং আরো একটা জিনিস, যে জিনিসটা আপনি বইয়ের পাতায় পড়ে আপনি শিখতে পারবেন, তার থেকে অনেক বেশি আর উপলব্ধি করতে পারবেন যখন আপনি নিজে সেখানে উপস্থিত থেকে এই জিনিসগুলো দেখবেন।
2: এখানে যে মিউজিয়ামটি রয়েছে সেটিতে প্রতীকী হিসেবে মোগল আমলের পুলিশ কর্মকর্তা থেকে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। জমিদার আমলে ব্যবহৃত তৈজসপত্র সুন্দর করে সাজানো আছে এখনো। এখানে রয়েছে কয়েকজন দর্শনার্থী, চলুন কথা বলি।
0: আমরা মিউজিয়ামে ঢুকেছি মহেরা জমিদার বাড়ির, দুজন বন্ধুকে পেলাম, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
3: আমার নাম মোহাম্মদ জুবর আহমেদ সামি, আমি টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজে সেকেন্ড ইয়ারে আছি। তো আজকে আমার ফ্রেন্ডের সাথে টাঙ্গাইল থেকে আসলাম ঘুরতে, যে জমিদার বাড়িটা একটু ভিজিট করে আসি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর কি।
0: কী কী দেখলেন এখানে এসে এবং কেমন লেগেছে আপনার?
3: এখানে আমরা ফার্স্টে ঢুকতে দেখলাম তিনটা বড় বড় মহেরা জমিদার বাড়ির স্পট পাইলাম। তারপরে আমরা এখানে মিউজিয়ামে আসলাম। মিউজিয়ামে এসে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলা পুলিশের গান দেখলাম, তারপরে পুলিশের ডেমো ড্রেস দেখলাম অনেকগুলা। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো লাগছে।
0: আপনাকে যারা শুনছে তাদের সবাইকে কি বেড়াতে আসতে বলবেন?
3: অবশ্যই, তারা সবাই যাতে আসে এটা পরিদর্শন করে।
2: পাশরা পুকুরের সামনে রয়েছে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। সেখানে দেখা যায় ট্রেন, নাগরদোলা, স্লিপার, দোলনা প্রভৃতি। পাশরা পুকুরের উত্তর পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটি মাছের অ্যাকুরিয়াম। বিশাখা সাগর নামে যে বড় দীঘিটি রয়েছে তার পাশে রয়েছে চারতলা বিশিষ্ট একটি বড় মসজিদ। আবারও চলে যাচ্ছি ভ্রমণ সঙ্গী সজীব দত্তের কাছে।
0: আমরা এই মুহূর্তে রয়েছি পুকুরের কাছে, মহেরা জমিদার বাড়িতে একজন দর্শনার্থী পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
4: আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া, আমি সিএনজি চালক।
0: সিএনজি চালক, আপনি কোথা থেকে এসেছেন?
4: দেলদুয়ার থানা।
0: কি কি দেখলেন, কেমন লাগলো?
4: দেখলাম এমনি পুকুর আছে, বাচ্চাদের রেল আছে, এদিকে আপনার হরিণ আছে, পাখি টাকি আছে, পাখিতে অনেক কিছু আছে,
0: অনেকগুলো লজ রয়েছে, তাই না?
4: জি জি।
0: আপনি আগে এসেছেন কখনো?
4: হ্যাঁ, এখানে আগে আসছি, আবার বাচ্চা কাচ্চা নিয়ে এখন আসলাম।
0: আজকে কে কে এসেছে, পরিবার নিয়ে এসছেন?
4: জি, পরিবার নিয়ে আসছে, আমার মেয়ে এবং আমার ওয়াইফ।
0: কেমন লাগছে, তারা খুশি আজকে ঘুরে?
4: হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি।
2: জমিদারি কমপ্লেক্সের পেছনের দিকে রানীমহল, কর্মচারীদের থাকার জন্য নায়েব ভবন ও দাপ্তরিক কাজের জন্য কাচারি ভবন নামে দুটি একতলা ভবন রয়েছে। জমিদার বাড়ির সমস্ত এলাকা সুউচ্চ প্রাচীর দ্বারা সুরক্ষিত। প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় জমায় এখানে, এমনই কয়েকজনকে দেখতে পাচ্ছি আমরা।

0: বলি।
1: আমরা একজন ভাইকে পেয়েছি, তিনি তার পরিবার নিয়ে এসেছেন, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন?
2: আমার নাম মোহাম্মদ বিপ্লব মিয়া, আমি আসছি শোকিপুর থেকে।
1: কে কে এসেছেন এখানে ঘুরতে?
2: আমার ওয়াইফ, আমার শালিকারা আসছে আমার সাথে ঘুরতে, শালক আছে।
1: কেমন লেগেছে এই মহেরা জমিদার বাড়ি ঘুরে?
2: অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ।
1: জমিদার বাড়ি পুরোটা ঘুরে দেখেছেন?
2: না না, এখনো ঘুরে শেষ করতে পারিনি, তো শেষ করবো ইনশাল্লাহ।
1: আজ কি প্রথম এলেন?
2: না, এর আগে আসা হয়েছিল, তো আজকে ফ্যামিলি নিয়ে আজকে প্রথম।
1: ছোট্ট বন্ধুর সঙ্গে একটু কথা বলি, কি নাম তোমার?
3: তাসমিয়া।
1: তাসমিয়া, তুমি কোন ক্লাসে পড়ো?
3: ক্লাস 3।
1: এখানে এসে কেমন লাগছে?
3: ভালো লাগছে।
1: আরো আগে কি এসেছো কখনো?
3: না,
1: এবার প্রথম। তুমি তোমার যারা ছোট্ট বন্ধুরা রয়েছে সবাইকে আসতে বলবা?
3: অবশ্যই।
1: আমরা মহেরা জমিদার বাড়িতে আরো কয়েকজন দর্শনার্থী পেয়েছি, শ্রোতা বন্ধুরা একটু তাদের সঙ্গে পরিচিত হই। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন?
4: আমার নাম জাকিয়া সুলতানা, কিশোরগঞ্জ থেকে এসেছি।
1: কিশোরগঞ্জ থেকে, এবারে কি প্রথম এলেন?
4: না, এবার দ্বিতীয়বার।
1: কেমন লাগছে জমিদার বাড়ি ঘুরে?
4: অনেক ভালো লাগছে।
1: কি কি দেখলেন এখানে?
4: ভবনগুলো দেখলাম, তারপরে পুকুর দেখলাম, এখন মিউজিয়ামে আসছি।
1: কে কে এসেছেন আপনার পরিবারের?
4: আমার দুই মেয়ে, আমার হাজবেন্ড।
1: ওনার কন্যাকে আমরা পেয়েছি, একটু কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
5: আমি তাসনেতা বসুম নরিন, আমি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পড়ি।
1: আপনি প্রথমবার এলেন এখানে না আগেও এসেছেন?
5: আমি প্রথমবার আসছি।
1: কি কি দেখলেন, কেমন লেগেছে?
5: অসম্ভব ভালো লেগেছে, মনোমুগ্ধকর প্রকৃতি, শিক্ষণীয় অনেক কিছু দেখলাম।
1: যারা আপনাকে শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, সবাইকে কি বেড়াতে আসতে বলবেন?
5: অবশ্যই, এটা বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র বলা যায়, শিক্ষণীয় একটা পর্যটন কেন্দ্র। এখানে আসলে মানুষ অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে।
1: এবারে আমরা আঙ্কেলকে পেয়েছি, একটু আঙ্কেলের সঙ্গে কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
6: আমি প্রকৌশলী মোহাম্মদ হারুন রশিদ, আমি অধ্যক্ষ কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অফ কলেজ।
1: মহেরা জমিদার বাড়ি এসে কি দেখলেন এবং কেমন লাগছে?
6: এখানে আসলে পূর্বতন জমিদারদের যে একটা ইতিহাস ঐতিহ্য ছিল, সেটা সযত্নে অবলম্বন না করলে আসলে বোঝা যায় না আর কি। দর্শনার্থী হিসাবে আমি খুবই পুলকিত এবং নিজ চোখে দেখার যে একটা আনন্দ সেটা উপভোগ করছি আর কি।
1: তরুণ প্রজন্মের প্রতি আপনি কি আহ্বান রাখবেন?
6: তরুণ প্রজন্মের আহ্বান হলো যে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাতে জানা দরকার, সেই হিসাবে এই পর্যটন যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে ভিজিট করা প্রয়োজন। হ্যাঁ, কারণ আমাদের অতীত ইতিহাস না জানলে আমরা সামনে এগোতে পারবো না।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এখন আছি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে। ভ্রমণ সঙ্গী সজীব দত্ত কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে, চলুন শুনি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার মন ছুটে যায় অনুষ্ঠান থেকে আমরা এ পর্যায়ে এসেছি জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলে। কথা বলছি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের সাথে। আপনাকে স্বাগত, অনুগ্রহ করে আপনার পরিচয় আপনার মুখ থেকেই শ্রোতাদের শোনাতে চাই।
7: ধন্যবাদ আপনাকে। আমার নাম সঞ্জয় কুমার মহন্ত, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক টাঙ্গাইল।
1: এই যে ভ্রমণ ও পর্যটন বিষয়ক আমাদের যে অনুষ্ঠান মন ছুটে যায়, এই অনুষ্ঠানে আমরা মহেরা জমিদার বাড়ি নিয়ে অনুষ্ঠান করলাম। আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে কি বলবেন?
7: সত্যি বলতে আমাদের টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ি একটি ঐতিহ্যবাহী স্থান, আমরা উত্তরোত্তর আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি এবং আপনারা দেখবেন যে সেখানে বিভিন্ন যে আমাদের পুরাতন ভবনগুলো রয়েছে সেগুলোকে আমরা আরো সংরক্ষণের ব্যবস্থা করেছি এবং বিনোদন কেন্দ্র হিসেবে সেগুলো আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু ধনবাড়ি, ওখানে জমিদার বাড়ি আছে, এর বাইরে আমাদের বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। আপনারা জানেন এখানে আমাদের গোপালপুরে যে 201 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটা আছে, সেই মসজিদটা কিন্তু একটা মানে খুবই চমৎকার একটা দর্শনীয় স্থান। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায়, করটিয়া জমিদার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় আমাদের যে ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আসলে সকলের ভালো লাগবে।
1: আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে বিশেষ করে, আপনাদের জায়গা থেকে কি আহ্বান রাখবেন?
7: আমি তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সকলে খেলাধুলার প্রতি মনোযোগী হই এবং খেলাধুলার পাশাপাশি আমরা ঘরের মধ্যে সময় না কাটিয়ে, শুধু মোবাইল হাতে নিয়ে সময় না কাটিয়ে আমরা আমাদের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো এক্সপ্লোর করি। আমরা জানি এই সকল জায়গাগুলোতে গেলে নতুন নতুন কিছু জানার এবং শেখার আগ্রহ সৃষ্টি হয়।
1: বাংলাদেশ বেতার নিয়ে আপনার কোনো স্মৃতি রয়েছে কি শৈশব বা কৈশোরের?
7: অবশ্যই স্মৃতি রয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমি 97 এর কথা যদি বলি, তখন আমাদের যে ICC টুর্নামেন্টটা হয়েছিল কুয়ালালামপুরে, সেটা আমরা রেডিওতে অন করে করে প্রতিদিন শুনতাম। যে তখন আমরা অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম যে রেডিওতে খেলাটা শোনাবে। এখন আমরা অনলাইন ভার্সনেও আমরা রেডিওর যে প্রোগ্রামগুলো সেগুলো জানতে পারছি, অনেক FM রেডিও এসেছে, এগুলো আমাদের মন জয় করছে। আশা করি বাংলাদেশ বেতার আরও উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছি।
0: জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে দেয়। হঠাৎ দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদরে যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ম। মহেরা জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। অনিন্দ্য সুন্দর কারুকার্য আর বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ঘুরতে ঘুরতে হয়ে এলো যাবার সময়, আজ বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সাদিয়া ইসলাম রিজা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোন স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি, শিল্পী জাহানারা মফিজ। প্রথম গানটির রচয়িতা এস এম ওয়াহিদুজ্জামান, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: দুখানি পল্লিকীতি শুনলেন শিল্পী ছিলেন জাহানারা মফিজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রচণ্ড গরমে আমাদের জন্য করণীয় বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকার। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিলেন, যদি তারা জনগণের রায়ে সরকার গঠন করতে পারে তাহলে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া, শিক্ষা ও খেলাধুলাকে সমন্বিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ক্রীড়া ইকোসিস্টেম গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথা রেখেছেন, সরকার খেলোয়াড়দের নিয়ে যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে জনগণ কি ভাবছেন তা নিয়ে আজকে আমরা কথা বলবো কয়েকজনের সাথে। চলুন তাদের মন্তব্য জানার চেষ্টা করি। কথা বলছি ক্রীড়া পরিষদের ক্রীড়া উপসচিব আমিনুল এহসানের সাথে। আমি আপনার কাছে জানতে চাই, খেলাধুলাকে কিভাবে আরো জনপ্রিয় করা যায় এ বিষয়ে আপনি যদি বিস্তারিত বলতেন।
3: আপনারা জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণ করার পর ক্রীড়াকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং ক্রীড়ার ক্ষেত্রে একটা স্লোগান আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। অর্থাৎ ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করার মতো একটা অনুকূল পরিবেশ এই সরকার সৃষ্টি করতে চাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন এবং এখনো সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে এবং ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। এই সম্মাননার কারণে সারা দেশেই ক্রীড়াবিদদের মধ্যে একটা নবজাগরণ তৈরি হয়েছে এবং সর্বশেষ নতুন করি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সারা দেশের শিশু, কিশোর এবং তরুণ যুবকদের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে এবং আমাদের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য আগের চেয়ে বেড়েছে। আমরা আশা করছি এই উন্নতির ধারা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে।
2: আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, তাদেরকে তুলে আনার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন?
3: সারা দেশে নতুন করি স্পোর্টস প্রোগ্রাম শুরু হয়েছে গত এপ্রিল মাস থেকে এবং এর যে জাগরণ তৈরি হয়েছে এটা একেবারেই তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য একটা আশার বাণী শুরু হয়েছে এবং তারা আসলে যে কোনো উপজেলা, জেলা থেকে তারা অংশগ্রহণ করতে পারছে। তার বাইরেও আমাদের যে 51টি ফেডারেশন কাজ করে, ফেডারেশন অ্যাসোসিয়েশন কাজ করে, তারা সারা দেশে স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাবের মধ্যে তাদের খেলাগুলোকে জনপ্রিয় করার কাজ করছে। সারা দেশের যে যেখানেই খেলাধুলায় পারদর্শী থাকুক, খেলাধুলায় আগ্রহী থাকুক, সে তার পছন্দনীয় যে কোনো খেলায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে এবং চাইলে তারা সে সুযোগ গ্রহণ করতে পারবে। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই আমাদের সারা দেশ থেকে সেই প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ অনেক বেশি সুনাম অর্জন করবে। যে আমাদের 51টি ফেডারেশন আছে, 51টি ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশে প্রায় 48 থেকে 50টি খেলা চর্চা হয়ে থাকে। শুধু ফুটবল বা ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাই নয়, যেন আমাদের জাতীয় খেলা কাবাডি, টেবিল টেনিস, টেনিস, লন টেনিস, ক্যারম সহ অন্য অনেক খেলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা বাংলাদেশের জন্য সাঁতার। এটা ইতিমধ্যে আমাদের শিক্ষা ক্ষেত্রে যে 8টি খেলা আগামী বছর থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য সেখানেও থাকবে। আমাদের ছাত্রছাত্রীরা যে খেলাটি পছন্দ করে তারা আসলে তাদের সে পছন্দের খেলা বেছে নিতে পারবে। শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল নয়, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল সহ অন্য অনেক নতুন নতুন খেলা তারা আসলে খেলতে পারবে।
2: বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি অন্য আরেকজনের সাথে। আপনার নাম পরিচয় একটু বলবেন।
4: আমি কৃষ্ণেন্দু সাহা, নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
2: আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি?
4: বর্তমান সরকার এবারের যে নির্বাচনী ইশতেহার, সেটার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমাজের যে অবক্ষয়, আমাদের সমাজের যে একটা শ্রেণী অর্থাৎ যুব সমাজ, তাদের যে বিভিন্ন মাদকাসক্তি, বিভিন্ন উচ্ছৃঙ্খল কার্যক্রম, সেটা কেন এই পর্যায়ে এসছে সেটা সমীক্ষা করে দেখেছে, এবং যার কারণে যুগোপযোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনী ইশতেহার 2026 ঘোষণা করেছে। সেখানে দেখা গেছে স্পোর্টস নিয়ে যত বেশি কার্যক্রম করা যাবে এবং এটাকে উন্নয়নের দিকে যত বেশি নেওয়া যাবে, মাঠ পর্যায়ে যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে, তত বেশি আমাদের এই যুব সমাজ নৈতিকতায় বলিষ্ঠভাবে দেশ গঠনে সহায়তা করতে পারবে, তাদের পরিবার পরিজন সর্বোপরি এই ক্রীড়াকে পেশা হিসেবে নিতে পারবে, জীবন মানের উন্নয়ন ঘটাতে পারবে। এটা একটা বিষয়। আরেকটি বিষয়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটা একটি বিরাট কার্যক্রম, যার আওতায় দেখা গেছে যারা ক্রীড়া ক্ষেত্রে কাজ করবে, একসময় হয়তো তারা অনেক বড় স্টার, অনেক দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের খ্যাতি সুনামের ক্ষেত্রে দেশ ভাসছে, কিন্তু যখন তারা বয়স্ক হয়ে যাবে তারা কি করবে? তখন তো তারা অসহায়, অসমর্থ, অসচ্ছল। সেই মানুষগুলো, সেই ব্যক্তিত্বগুলোকে ধরে রাখাও এদেশের কাজ। বর্তমান সরকার সেটা নিয়েও কাজ করছে, এবং যাতে প্রতিভাবান উদীয়মান খেলোয়াড় তৈরি হয় সেক্ষেত্রে নতুন করে স্পোর্টস এর উদ্ভাবন করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা সিলেটে উদ্বোধন করেছে, সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে। বর্তমান সরকার তারই আলোকে দেখবেন যে আমাদের যারা প্রথাগত যে খেলোয়াড়, যারা বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক মান সম্পন্ন খেলোয়াড়, জাতীয় মান সম্পন্ন খেলোয়াড়, তারা হয়তো দুই তিনটা ফেডারেশনের মাধ্যমে বা সংস্থার মাধ্যমে অর্থ পাচ্ছে, কিন্তু সরকার যারাই যে কোনো সেক্টরে, সে দাবা হতে পারে, সে মাউন্টেনিয়ার হতে পারে, তিনি সাইক্লিং হতে পারে, ভলিবল হতে পারে, প্রত্যেকটা জায়গার খেলোয়াড় যারা জাতীয় পর্যায়ে ভালো অবদান রাখছে তাদের কিন্তু একটা বেতন কাঠামোর আওতায় নিয়ে আসছে।
2: অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি আরেকজনের সাথে। আপনার নাম পরিচয় একটু বলবেন।
5: আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
2: আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি?
5: ক্রীড়া উন্নয়নে বিএনপি সরকারের উদ্যোগগুলো খুবই প্রশংসিত। বর্তমান সরকার ক্রীড়ার মান উন্নয়নে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়া ভাতা, ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং মাসিক বেতনের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে প্রতিভাবান যে খেলোয়াড় রয়েছে তাদের মাসিক বেতন কার্যক্রম শুরু হয়েছে এবং ক্রীড়া কার্ড খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুবই একজন ক্রীড়া বান্ধব মানুষ, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন ইনশাল্লাহ এগিয়ে যাবে। বর্তমান সরকার নতুন করে 60টি খেলাকে ইতিমধ্যেই খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন এবং প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনেও সম্পৃক্ত করেছে। একসময় শুধুমাত্র ফুটবল ক্রিকেট কেন্দ্রিক আমাদের যে খেলাগুলো ছিল সেখান থেকে বের হয়ে বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কাবাডি, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন এই খেলাগুলোকে নিয়ে ইতিমধ্যেই নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে এই খেলাগুলো জাতীয় পর্যায়ে সমাপ্তি হবে, এবং এই খেলা প্রতি বছরই সরকার পরিচালনা করবে। এর ফলে আমাদের দেশে তৃণমূল হতে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।
2: আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি জাতীয় দলের কাবাডি তারকা বৃষ্টি বিশ্বাসের সাথে। আমি আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি?
6: আমাদের সেপ্টেম্বরের 8 তারিখ থেকে জাপানে আমাদের এশিয়ান গেমস, ওই উপলক্ষে আমরা এখন প্র্যাকটিসে আছি রানিং। এখন আমরা কাবাডি টিমের মোট 15 জন, আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভাতা আয়তায় আনছে। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের আর্থিকভাবে এত বড় একটা সহায়তা করার জন্য। আমি আগের কথা বলি, আমি 2019 সাল থেকে রানিং ন্যাশনাল টিমে আছে, কিন্তু এই যে একটা সহায়তা, আমাদের মাসিক 1,00,000 টাকা করে ভাতা, আমরা কখনো এটা কল্পনাও করতে পারি নাই যে আমাদের এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের আর্থিকভাবে আমাদের পাশে তো আছে, প্লাস আমাদের পারিবারিক পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারছি। এটা আগে আমরা কখনোই পারি নাই। আমাদের কাছে আগে জিজ্ঞাসা করলে আমরা বলতাম যে আমরা নর্মালি হাত খরচটা পাই, কখনো যে ভাতা পাই, এক্সট্রা বেতন পাই, এরকম কোনো কিছু বলতে পারিনি, এবং ফ্যামিলিও ভালোভাবে দেখতো না। এই যে আমরা পরপর দুই মাস পেয়েছি বেতন, আমরা আগে মনে করেন যে ক্যাম্পে আসলে আমরা নিজেদের মতো করে নিজেরা প্যাক করতাম, আমরা আর্থিকভাবে কোনো সহায়তা পাইতাম না, আমাদের এরকম কোনো ই লাগতো না যে থাকলে কি না থাকলে কি, এরকম একটা যেটা সত্য কথা মনে কাজ করতো। কিন্তু বর্তমানে আমাদের আর্থিকভাবে যে সহায়তাটা করছে, এটা আমাদের মনের দিক থেকে এটা মনে হচ্ছে যে আমি ভালো খেলতে পারলে আমি এই জায়গাটায় থাকতে পারবো, আমার পারফরমেন্স নষ্ট হবে বা আমি খেলতে পারবো না। এটা কিন্তু চার মাস পর্যন্ত করছে, তারপরে চার মাস পরে ফিটনেস টেস্ট করার পরে তারপরে আমাদের আবার নতুন চার মাস করে দেবে। সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার, আমরা যারা ন্যাশনাল টিমে আছি, তাদের তো আমাদের অবশ্যই আগ্রহ যে আমরা আমাদের জায়গায় থাকবো প্লাস ভালো করবো। এখন আমরা যে আর্থিক সহায়তাটা পাচ্ছি, প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো করবে।
2: প্রিয় শ্রোতা, চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করব। চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি সামসুন নাহারিনী, সম্পাদনায় ছিলেন এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।

মাদক নয়, মৃত্যু নয়, আমরা মাদক মুক্ত সুস্থ জীবন চাই। মাদক ছেড়ে সন্তানকে ভালোবাসুন, ওদের মাদক আসক্তি থেকে বাঁচান। আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত দেশ ও জাতি গড়ে তুলি। বাংলাদেশ বেতার, ঢাকা। আমার খেলা যখন ছিল তোমার স্বরে, তখন কে তুমি তা কে জানত। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মিসবাহুল আজম মঞ্জুর কণ্ঠে।

0: প্রথমে আমার খেলা যখন ছিল তোমার শনে, এবং পরে ছোটির বাঁশি বাজল বাজল। এ দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মিসবাহুল আজম মঞ্জু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন খাল খননের উপরে একটি গান শুনব, শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ, কথা ও সুর আবু বকর সিদ্দিক।

খাল খননের উপরে গানটি শুনলেন। শিল্পী ছিলেন মনির খান, রিজিয়া পারভীন ও সহশিল্পী বৃন্দ, কথা ও সুর আবু বকর সিদ্দিক, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিজয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, এই জয়লাভের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসবেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন জন্য আজ দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় নিয়ে আসা। তিনি গতকাল রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট ২০২৬-২৭ প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুটি সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮৬৭ সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে এই আইনটি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় ৮০% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে ৮০% পর্যন্ত ছাড় দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক ৩ মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। খেলার খবর। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সংগীত, শিল্পী ফাতেমাতুজ্জোহরা।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্রসঙ্গীতের আয়োজনে। শাহনাজ জামানের বাজানো গিটারে লঘু সুর শুনবেন এখন।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারে লোখসুর শুনলেন, বাজিয়েছেন শাহনাজ জামান। এদেশ আমার, আপনার, আমাদের সবার। দেশের উন্নতি আমাদের সকলের উন্নতি। আসুন দেশের উন্নয়নে আমরা
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপস, এবং অনুষ্ঠান শুনতে এবং দেখতে পাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গিয়ে শোনাবেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার রাজেশ শেম।

আমি এবারে যে গানটি করতে চাইছি আমার দ্বিতীয় গান হিসেবে, এই গানটিও বহুল পরিচিত একটি গান, ভীষণ পরিচিত একটি গান এবং প্রিয় একটি গান, মানুষ গুনগুন করে গায় সবসময়। আয়না তুমি মুখ দেখবে যখন, রবীন ঘোষের সুর এবং কেজি মোস্তফার কথা, অমর একটি গান, চেষ্টা করছি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনালেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 90 মেগাহার্টজে। দ্বিতীয় পালার অধিবেশনের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি শিবর্ণা আরফিন, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী ফণীল চন্দ্র দাস, গানটির গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

হুনিল চন্দ্র দাসের কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারের গানটির গীতিকার সেলিম মাহমুদ, সুরকার টিপু সুলতান বাবর।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন অনিল চন্দ্র দাস। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ, এবং অনুষ্ঠান শুনতে এবং দেখতে পাবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গেয়ে শোনাবেন নাদিয়া ফেরদৌস নিম্মি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গিয়ে শোনালেন নাদিয়া ফেরদৌস নিম্মি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ডক্টর খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, এই জয়লাভের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসবেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এবং ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি গতকাল রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট ২০২৬-২৭ প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতির মধ্যে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় ৮০% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে ৮০% পর্যন্ত ছাড় দিতে হবে। পাশাপাশি চিকিৎসকদের ফি মওকুব ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক ৩ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী ও কাশিম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরান কুয়েতের ২টি এবং বাহরাইনের ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৩ মাসের অধিক সময় ধরে চলা যুদ্ধবন্ধে একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে দুদেশের মধ্যকার আলোচনায় অচল অবস্থার মধ্যে নতুন করে এসব হামলা চালানো হল। খেলার খবর, ফুটবল। সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল ৫টায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে 5 মিশালি গান। প্রথমে শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী পপি পাল। গানের কথা লিখেছেন রামানন্দ সরকার, সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

এবারে ও প্রিয়া কি দিয়ে তোমায় ভালোবাসবো, আধুনিক গান, অশোক কুমার সরকারের সুরে, বাঁশুরি মোহন দাস রচিত, শিল্পী মিজান মাহমুদ রাজীব।

0: ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, অনিমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আর এরই সাথে শেষ হলো পাঁচমিশালি গানের অনুষ্ঠান
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গানটির গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন মনির হোসেন ও ফারজান আফরিন ইভার কণ্ঠে। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। আশা করি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, শিক্ষা একটি দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে দেশের শিক্ষার হার যত বেশি, সেই দেশ অর্থনৈতিকভাবে তত বেশি অগ্রসর। প্রতিযোগিতার বর্তমান যুগে টিকে থাকতে হলে আমাদেরও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। সাধারণ শিক্ষার দিক থেকে আমরা এগিয়ে থাকলেও দক্ষ জনশক্তি তৈরি করতে আমাদের কারিগরি শিক্ষার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গকে সামনে রেখে আজকের অনুষ্ঠানের শুরুতেই নারী পুরুষ সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
1: দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এজন্য আমরা আনন্দিত। তবে কারিগরি শিক্ষাতে আমরা অনেকটুকু পিছিয়ে। নারী পুরুষ সবার জন্য কারিগরি শিক্ষার দেশে এবং বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। তাই আমাদেরকে নারী পুরুষ সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব নিয়ে আজ আমরা স্টুডিওতে আলোচনা করব। আর আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ সাইফুজ্জামান রানা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
1: প্রথমেই যে বিষয়টা একটু জানতে চাচ্ছি, আসলে কারিগরি শিক্ষা বলতে আমরা কি বুঝব?
2: আমরা আসলে কারিগরি শিক্ষা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে মানে বিশেষ জ্ঞান, বিশেষ দক্ষতা। কারণ আমাদের জীবন চলার জন্য নানা ধরনের কর্মের সাথে আমাদের যুক্ত হতে হয়, সেই কর্মগুলো মূলত আমাদের জীবিকার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই আমি যদি সুস্থ এবং স্বাভাবিক জীবিকায়ন চাই তাহলে আমাকে আসলে বিশেষ বিশেষ বিষয়ে দক্ষ হতে হয়। সেই দক্ষতায় আসলে আমরা সেটাকেই কারিগরি শিক্ষা হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। এবং এই বিশেষ দক্ষতা ছাড়া কিন্তু একজন মানুষের যে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু একটু খুব দুরূহ ব্যাপার। যেমন ধরুন আমরা মনে করি যে আমরা লিখতে পড়তে পারি, এটা যেমন একটা দক্ষতা, আবার আমি যখন একটা গাড়ি চালাতে পারি, একটা গাড়ি মানে ধরেন বাস ট্রাক বন্য কিছু, এটাও কিন্তু আমার একটা দক্ষতা, এটা কিন্তু অর্জন করতে হয়, এটা বিশেষ প্রশিক্ষণের দরকার হয়। আবার ধরুন যে এই যে এখন আমরা রয়েছি এই যে টেকনোলজির যুগে রয়েছে, আমরা বলছি যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার সময়ে আমরা প্রবেশ করেছি, ধরুন এই যে মোবাইল টেকনোলজি এখন এইটা তো ব্যবহার করছি, আবার এই মোবাইল টেকনোলজি একটা গ্রুপ অফ পিপুল এটা কিন্তু নানা গবেষণা করে তৈরি করেছেন, কিন্তু আমরা যে ব্যবহার করি আবার খুঁটিনাটি সমস্যাও তৈরি হয়। কিন্তু তো এই সমস্যাগুলো সারানোর জন্য আমরা যে মানুষগুলোর কাছে যাই, এখন আমি আপনি কিন্তু সেটা সারাতে পারি না, তার জন্য আমাকে একটা বিশেষ দক্ষতা বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। তো সেই যে বিশেষ দক্ষতা জ্ঞান অর্জন করার যে প্রক্রিয়া সেইটাই আসলে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা। এরকম অসংখ্য জায়গা রয়েছে আমাদের কারিগরি শিক্ষার জন্য। বা আমরা যদি আরও একটু উদাহরণ দিতে পারি যে ধরেন আমরা এই যে আমরা নানা ধরনের খাবার উৎপাদন করি, আমরা সেই খাবার প্রক্রিয়াজাত করি, আমরা সেই খাবার আবার বাজারে বিপণন করি, খাবার তৈরির যে নানা কলা কৌশল, সব খাবার কিন্তু আমি তৈরি করতে পারি না, তো এটা আমাদের শিখতে হয়। তো সেটাও কিন্তু এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষার মধ্যেই পড়ে যায়। আবার কেউ হাতের কাজ করছে, হ্যাঁ, তার জন্য ট্রেনিং দরকার। আবার আপনি যদি আরও বড় পরিসরে চিন্তা করেন যে আমাদের এখানে ধরেন যে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে বহু মানুষ আমাদের ছেলে মেয়ে বিশেষ করে মেয়েরা প্রচুর মেয়েরা কাজ করেন, তো এটাও কিন্তু একটা বিশেষ দক্ষতা। কারণ আজকে আপনি যদি আসেন তাহলে কালকে চাকরি হচ্ছে বা চাকরি হচ্ছে না, এর জন্য কিন্তু আপনাকে বিশেষ দক্ষতা অর্জন করতে হয়, বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। তো আমাদের এখানে যেটা ঘটে যে অনেক মানুষ চাকরিতে ঢোকার পরে তার হেল্পার হিসেবে আসলে ধীরে ধীরে প্রশিক্ষণ নেয়, আবার কেউ কেউ এই চাকরিতে ঢোকার আগেই আসলে প্রশিক্ষণ নিয়ে ঢোকে। তো প্রশিক্ষণ নিয়ে ঢুকলে কি হয়, তার আগে থেকেই একটা অর্থনৈতিক উন্নতিটা একটু বেশি হয়। ওই যে আগেই বলছিলাম যে কারিগরি শিক্ষাটা আসলে কি, সেটা বললো যে জীবিকানের জন্য যে বিশেষ দক্ষতা দরকার সেটা অর্জন করাটাই আসলে কারিগরি শিক্ষার মধ্যে পড়ে।
1: অনেক সুন্দর লাগলো। এরপরে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষার আসলে বর্তমান পরিস্থিতি কি আমাদের বাংলাদেশের আলোকে যদি আপনি বলেন।
2: হ্যাঁ, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা বাংলাদেশে কারিগরি শিক্ষার আসলে কোন অবস্থানে অবস্থান করছি। একটা কথা বলি তাহলে দেখবো যে বর্তমানে বাংলাদেশে প্রায় 4 কোটির অধিক শিক্ষার্থী রয়েছে। ইভেন আপনি যদি আমি যদি এই 2025 সালের SSC এবং সমমান পরীক্ষার একটা স্ট্যাটিস্টিক দেখি, সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের 1490,000 শিক্ষার্থী SSC সমমানের পরীক্ষা অংশগ্রহণ করেছে। এর মধ্যে যদি আমি এই যে কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্গত যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গার দৃষ্টি দিই, তাহলে দেখব যে সেখানে মাত্র 1,43,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, বা তার সামান্য কিছু কম বেশি। এবং আরও মজার ব্যাপার হলো যে 1,43,000 শিক্ষার্থীর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 34,000-এর একটু বেশি, আবার ছেলেদের সংখ্যা হচ্ছে 1,08,000। তো সেটা, এই ডেটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে টোটাল এই কারিগরি শিক্ষার যে শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুপাত সেটা 16% কাছাকাছি। এইটা কিন্তু খুবই মানে সন্তোষজনক চিত্র নয়, কারণ উন্নত বিশ্বর যদি আপনি চিন্তা করেন সেখানে 70-80% মানুষ আসলে কারিগরি শিক্ষার সাথে যুক্ত হয়, আর বাকি যে 20% বা আরেকটু 20-25% শিক্ষা তারা উচ্চশিক্ষা বা অন্যদিকে যায়। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি বিশ্ব প্রেক্ষিতে। এবং আরেকটা বড় এখানে বলবো যে আমরা আমাদের যে এই যে কারিগরি শিক্ষায় যে আসলে গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাটাই কিন্তু আসলে এটা, এই চিত্রগুলো কিন্তু সেটাই বলে যে তাহলে আমাদের এই যে এত পপুলেশন, আমাদের জনসংখ্যার যে একটা বিরাট অংশ রয়েছে, তাদেরকে আমরা দক্ষ যদি মানব সম্পদ হিসেবে গড়ে না তুলতে পারি তাহলে কিন্তু আমরা বিশ্বে আগামী দিনে পিছিয়ে পড়বো। নানা ধরনের আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে ইতিমধ্যে যাচ্ছি, কিন্তু তো সেই ক্রাইসিসটাকে যদি আমরা অর্থনৈতিকভাবে মোকাবেলা করতে চাই তাহলে আমাদের দক্ষ মানব সম্পদ দরকার। কিন্তু এই যে আমরা দেখলাম যে 16% কে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্ত করে সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কিনা অর্থনৈতিক এবং সামাজিক পাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা রেখে যাচ্ছে। সুতরাং আমাদেরকে এখনই এই কারিগরি শিক্ষায় আমাদের অংশগ্রহণ আরো ব্যাপকভাবে বাড়ানো দরকার, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে নারীদেরকেও কিন্তু আমাদের ব্যাপকভাবে এই কারিগরি শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার প্রয়োজন বলে আমি মনে করছি। আর
1: আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একদম প্রান্তিক যারা রয়েছে, আমরা শহরের বিষয়টা আপনার সাথে অনেকটা আমাদের মিলে যায়, কিন্তু যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা কিভাবে করে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করবে?
2: হ্যাঁ, সেটা খুবই ভালো। এবং এটার জন্য ধরেন আমার প্রান্তিক লেভেলেও কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবং জেলা পর্যায়ে আমাদের এই যে ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো সেইগুলোকে আসলে জোর দিতে হবে, একেবারেই কেন্দ্রভিত্তিক না থেকে আমাদের যে উপজেলা পর্যায়ে ইভেন ইউনিয়ন পর্যায়েও প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে, কারণ সেটা আসলে দরকার। কারণ সব মানুষই উচ্চশিক্ষায় আসলে যাওয়ার দরকার নেই, আর উচ্চ শিক্ষা আমরা কেন গ্রহণ করব? আমাদের দেশের যদি প্রেক্ষিতে আপনি চিন্তা করেন তাহলে আমাদের দেশের মানুষ মনে করে যে লেখাপড়া শেখা মানে চাকরি করা। এখন এই চাকরি করা আসলে জীবিকায়নটা দরকার। তো আমার যদি একটা ভালো জীবিকার ব্যবস্থা হয় বিশেষ 1-2 বছর পড়ার পরে, তাহলে আমি কেন 10 বছর ধরে আমি বিশ্ববিদ্যালয়ে আসলে দৌড়াতে যাব? এইটা আসলে মানুষের মধ্যে প্রচার প্রচারণাটা খুব দরকার। তাহলে যেটা ঘটবে, ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে সমস্ত ইতোমধ্যে যে সমস্ত এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেটার আসলে দেখভাল করাটা খুব দরকার, সেটার যে গুণগত মান নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। এখানে আপনাকে একটা তথ্য বলতে পারি, আমাদের যে বর্তমান যে কারিগরি শিক্ষার যে আমাদের যে সরকারি যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে অনেক প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠানের যে মান অনেক নিম্ন পর্যায়ের। তার একটা বড় কারণ হচ্ছে যে দেখাচ্ছে 70-80% আসলে সেখানে কোনো শিক্ষকই নেই, হ্যাঁ, এবং সেখানে যে সুযোগ সুবিধা থাকার কথা সেটা নেই। এটা একটা বড় কারণ। তো আমি ওই আপনি যেটা প্রশ্ন করেছেন যে প্রান্তিক জনগণের জন্য, অবশ্যই প্রান্তিক লেভেলে তাকে তো আমি কেন্দ্রে এনে এই প্রশিক্ষণ দিতে পারবো না, তাকে আমার তার বাড়ির কাছাকাছি রেখেই কিন্তু আমাকে এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো আয়োজন করতে হবে। আমার মনে হয় যে রাষ্ট্র থেকেও একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, সেটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখন একটা এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তাদেরকে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া জরুরি।
1: নারী পুরুষ সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার যদি একটু গুরুত্বটা বলেন একটু।
2: হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমি বলছি যে প্রত্যেক মানুষের জন্য জীবিকাটা খুব গুরুত্বপূর্ণ, তাই নয় কি? এখানে বেকারের যে হার, আপনি যদি দেখেন যে আমাদের এখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত বেকারের সংখ্যা আসলে অধিক, ফলে সেই ক্ষেত্রে যদি আমরা এই সমস্ত মানুষদেরকে এই যে SSC লেভেল থেকে শুরু করে বা তারও নিচে থেকে বা ওই SSC পাশের পরের যদি আমরা 1-2 বছরের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু তার একটা কর্মসংস্থান সে নিজে তৈরি করতে পারছে, অথবা সে অন্য প্রতিষ্ঠানেও কিন্তু যুক্ত হতে পারছে। এই যে দক্ষ মানব সম্পদ হয়ে ওঠা, একজন পরিবারে যদি একজন দক্ষ মানব সম্পদ হয়ে ওঠে তাহলে কিন্তু সেই পরে অর্থনৈতিকটাও একটা পরিবর্তনের জায়গা তৈরি হয়, মানে অর্থনৈতিকভাবে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই যে হাজার হাজার মানুষ যে বেকার রয়েছে, তাদেরকে আমরা যদি এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যম দিয়ে, সে আপনার কৃষি ব্যবস্থাপনা হোক, সে আপনার টেকনোলজি হোক, সে আপনার হচ্ছে আপনার এই যে খাদ্য বিপণন হোক, নতুন খাদ্য তৈরি করা হোক, হ্যাঁ, বা আমাদের যে বুনন শিল্প রয়েছে, হ্যাঁ, এই যে আমাদের যে সেলাই এবং বুনন শিল্প রয়েছে, বা আমাদের যে মৎস্য রয়েছে, আমাদের যে পশুপালন রয়েছে, আমাদের যে এই যে গার্ডেনিং রয়েছে, এই সকল কিছু কিন্তু কারিগরি শিক্ষার মধ্যে পড়ে। ফলে বা আমাদের যে অটোমোবাইল হচ্ছে, আমাদের যে যে মেকানিক যে বিষয়গুলো রয়েছে, যে সেখানে বিশেষ প্রশিক্ষণ দিলেই কিন্তু সে আসলে তার একটা জীবিকানের অবস্থা তৈরি হচ্ছে। ফলে এই জায়গাটা আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে আসলে গুরুত্ব দেওয়া দরকার। কারণ হচ্ছে যে রাষ্ট্র যখন উদ্যোগ নেয় যে জনগণকে আসলে বোঝায় যে আপনার একটা কর্মসংস্থান হবে এখানে আসলে, তাহলে কিন্তু সেই প্রত্যেক মানুষই কিন্তু ছেলে মেয়ে হোক, সে কিন্তু আসলে যুক্ত হবে এখানে। ছেলে মেয়ে আলাদা করে দেখার কিছু নেই, কারণ মানুষ হিসেবে প্রত্যেকেরই একটা কর্মের সুযোগ দরকার।
1: যেমন আমার একটা বিষয় জানা আছে যে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই জাতীয় কাজ করেন, সেই জায়গায় তরুণ শিক্ষার্থীরা কিংবা তরুণ বয়সে যারা রয়েছেন, তারা কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে যদি প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই প্রশিক্ষণ শেষে প্রত্যেককে কিন্তু একটা ভাতা প্রদান করা হয় এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো এটা অনেকের মধ্যে হয়তো বা ভয় আছে যে আমি যাবো আবার 600 টাকা দিব, আবার 1000 টাকা দিব প্রশিক্ষণ যাবে, এই বিষয়টা না আসলে। এরপরে আমি জানতে চাচ্ছি যে আসলে চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনি মনে করেন?
2: হ্যাঁ, এইখানে যে জিনিসটা আমার বিবেচনায় মনে হয়, প্রথমত হচ্ছে যে আমাদের সামাজিক একটা দৃষ্টিভঙ্গির একটা সীমাবদ্ধতা রয়েছে। আমি যদি বিষয়টা এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে পরিষ্কার হবে। সেটা হলো যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করেন যে এই যে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং মানে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, এটা একটা মানে ছোট জাতীয় কাজ, এটা আসলে সামাজিক দৃষ্টিভঙ্গি। কিন্তু এটা যে জীবিকার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এইটা আমাদের দেশের গ্রামীণ সমাজ বলেন বা শহুরে সমাজ বলেন, সেখানে মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বিরাট দূরত্ব রয়েছে যে এটা লেখাপড়া মানে আসলে আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং বড় চাকরি করতে হবে, কিন্তু এই চাকরিটা যে করছি আমার জীবিকানের জন্যে, সুতরাং আমি জীবিকা নির্বাচন করার জন্য যে আমার যে বিশেষ দক্ষতা দরকার এইটা আমরা মনে করি না। এমন সে ধরুন আপনি কম্পিউটার চালাতে হবে, এটাও তো আমার লেখাপড়া শিখছি, কিন্তু আমার জীবিকার জন্য পরবর্তী কম্পিউটার চালাতে হবেই, কিন্তু আমাকে শিখতেই হবে, কিন্তু সেটা তো আমি বিশেষ প্রশিক্ষণ নিয়ে কিন্তু তার অনেক আগে আমি জীবিকা শুরু করতে পারতাম। তাহলে এই যে সামাজিক দৃষ্টিভঙ্গি, এর উপরে একটা নেতিবাচক ব্যাপার রয়েছে, মানে এটা একটা গাড়ির মেকানিক হওয়া, সমাজের যে ধরনের প্রচলিত ধারণা হচ্ছে সম্মানজনক যে ব্যাপারটা চাকরি করা মানে একটা অফিসার হওয়া, সেই জায়গাটার যে আশা, তার বিপরীত অবস্থান রয়েছে এই কারিগরি শিক্ষা। এটা সাধারণ জনগণের মানে মনোভাব, এইটাকে প্রথম ভাঙা দরকার।
1: সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি?
2: করণীয়টা হলো আমার হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণা চালানো দরকার, যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে এটা জীবিকার পার্ট, আপনি যদি এই কাজটা শেখেন, কারণ প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। যে কাজটা হচ্ছে কৃষি কাজ করছে সেই কাজটাকে আমাদের সম্মান করতে হবে, যিনি একটা মেকানিকের দোকান খুলে বসেছেন, যিনি একটা মোবাইল সারার কাজ করছেন, রিপেয়ার করছেন, সেই কাজটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমি বলছি কাজকে সম্মান জানানো দরকার, ফলে এটা আমার জীবিকার জন্য গুরুত্বপূর্ণ, ফলে যে কাজ দিয়ে আমার জীবিকা হয় সেই কাজটাকে আমার সম্মান জানাতে হবে। এই ধরনের প্রচারণাটা আমার মনে হয় যে রাষ্ট্রীয় পর্যায় থেকে হলেও একেবারে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে প্রচারটা খুব গুরুত্বপূর্ণ। যদি প্রচার করি তাহলে এই যে ভ্রান্ত ধারণা যে এটা ছোট কাজ, হ্যাঁ এই কাজটা ঠিক, হ্যাঁ আমার ছেলে এই ভোকেশনাল পড়বে, দরকার নেই ভোকেশনাল পড়ার দরকার নেই, মানে এইটা থেকে বের হওয়া দরকার, তাহলেই দেখবেন যে মানুষ আমাদের এই জায়গাটাই গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করছে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আপনি বাংলাদেশ বেতারকে সময় দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ছিল নারী পুরুষ সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এর গুরুত্ব নিয়ে। এতে অংশ নিয়েছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান রানা।
0: প্রিয় বন্ধুরা, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জনসংখ্যাকে সমস্যা না ভেবে শক্তিতে পরিণত করতে হবে, আর এই জনশক্তি গড়ে তুলবে একটি সক্ষম সমৃদ্ধ দেশ। এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী মৌসুমী রেজা, গীতিকার শিকদার ইসাহাক আলী, সুরকার দীপক কুমার দে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, একজন মানুষ তার জীবনে অনন্ত অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়। জীবনে ঘটে যাওয়া নানা রকম সুখ দুঃখের গল্প আছে। কারো জীবনে সুন্দর স্মৃতির ঘটনা, আবার কারো জীবনে দুঃখ কষ্টে ভরা। জীবনের সাথে সম্পর্কিত এবং সে সকল ঘটনা নিয়েই আমাদের এবারে পরিবেশনায় দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক জীবনকথা। উপস্থাপনায় পারভীন আহসান মিলি।

0: রোজ ভোরে উঠে ক্লান্তি, দুর্বলতা আর হতাশায় ভেঙে পড়তে চায় শরীরটা। আজ কদিন ধরেই পেটে এক ধরনের চাপ চাপ ব্যথা অনুভব করছেন। কখনো কখনো ব্যথা বেড়ে কুঁকড়ে যায় শরীর। সাহারা খাতুনের বয়স 35, কিন্তু দেখলে মনে হয় 50 পেরিয়েছে। চেহারায় কোনো লাবণ্য নেই, খসখসে চামড়া, রুক্ষ সূক্ষ্ম চুল। সাহারা খাতুন থাকেন পুরনো ভাঙা এক জরাজীর্ণ বাড়িতে। দূর থেকে দেখলে মনে হয় ভুতুরে বাড়ি। সংসারে রয়েছে 4টি সন্তান, 3 মেয়ে 1 ছেলে। ছোট মেয়েটার বয়স 2 বছর। ওর পেটটা শরীরের তুলনায় বেশ বড়। ডাক্তার বলেছেন ওর পেটে অনেক কৃমি, তাই সে অপুষ্টিতে ভুগছে। সারাক্ষণ ওর কান্নাকাটিতে মেজাজটা আরো বিগড়ে যায়। ছেলেটাকে পাশের এক স্কুলে ভর্তি করা হয়েছে। প্রতিদিনই সে স্কুল থেকে এসে বলে মাস্টাররা বোর্ডে কি লেখেন সে নাকি কিছুই দেখতে পায় না, আর এ কারণে ওকে প্রায়ই শাস্তি পেতে হয়। একদিন স্কুলে গেলে শিক্ষক বললেন ওর চোখের সমস্যা, ডাক্তার দেখান। রাতের বেলায় ছেলেটা সবকিছুই ঝাপসা ঝাপসা দেখে। ডাক্তারের কাছে নেওয়া হলে জানা গেল ওর রাতকানা রোগ হয়েছে, যা কিনা ভিটামিন এ এর অভাবে শিশুদের হয়ে থাকে। টাটকা শাকসবজি, রঙিন ফল এবং মলা ঢেলা মাছ খাওয়ানোর পরামর্শ দিলেন ডাক্তার। সেই সাথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, যা সরকার থেকে বিনামূল্যে প্রতি বছর সরবরাহ করা হয়। সময় মতো চিকিৎসা সেবা না নিলে ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়া অর্থাৎ দৃষ্টিশক্তি নষ্ট হবার সম্ভাবনা থাকে। সরকারি হাসপাতালে কম টাকায় চিকিৎসা করা গেলেও বিড়ম্বনার তো শেষ থাকে না। একে তো হেঁটে এত দূর রাস্তা পাড়ি দিতে হয়, তার উপর রোগীর ভিড়, ঠেলাঠেলি, লম্বা লাইন, এসব মনে পড়লেই হাসপাতালে যাওয়া আতঙ্কের মতো মনে হয়। কিন্তু উপায় কি? তখন সাহারা ভাবে বাচ্চাগুলোকে যদি ঠিকমতো খাওয়াতে পারতেন, যদি একটু পরিকল্পনা করিয়ে পরিবারটা ছোট রাখতেন, তাহলে কি এত কষ্ট হতো? বড় মেয়ে রিনি, সেও তো প্রায় দিনই পেট ব্যথা নিয়ে স্কুল থেকে ফিরে আসে। তাকে নিয়েও একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলেন, কিন্তু ভিড় দেখে ফিরে আসতে হয়েছে। সাহারার চোখের সামনে ভেসে ওঠে মেয়েদের মুখ, প্রতিটা মুখেই অপুষ্টির ছাপ, ক্লান্তির ছায়া। একটা লম্বা নিঃশ্বাস ফেলে সাহারা আপন মনে বলে ওঠেন, পরিবার ছোট থাকলে কষ্টও ছোট হতো, এখন শুধু রোগ বালাই, নেই চিকিৎসা, নেই সামর্থ্য, নেই সময়। শুনেছি আগে হাসপাতালে এত ভিড় ছিল না, কিন্তু এখন দিনে দিনে বাড়ছে মানুষ। হাসপাতালে ডাক্তার, ওষুধ, সিট, চিকিৎসা সবকিছুর জন্যই মানুষকে রীতিমতো প্রতিযোগিতায় নামতে হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির এই অসংযত ধারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও অস্থির করে তুলছে। পরিবার পরিকল্পনার গুরুত্ব বুঝলে, সচেতন হলে চিকিৎসা ক্ষেত্রে সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
1: বন্ধুরা, এবারে জনসংখ্যার গান শুনবেন শিল্পী আলাউল হক।

এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্নী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করতে পারেন বেতার PHNC 1207@gmail.com।

0: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখুন, যতটুকু সম্ভব শরীর ঢেকে রাখুন আর হালকা রঙের কাপড় পরিধান করুন। দিনের বেলাতেও বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে মশারি ব্যবহার করুন। ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নিন আর এ বিষয়ে আপনি নিজে সচেতন থাকুন এবং অন্যদেরকেও সচেতন করুন। এ প্রত্যাশায় জানিয়ে দেই, আজকের স্বাস্থ্য সুখরমূল অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন আর অনুষ্ঠানটির প্রযোজনায়
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শামছিয়া শাম্মী। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, এই জয়লাভের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসবেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এবং ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ বিকেলে জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধীর কোন ছাড় দেওয়া হবে না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সুহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন 16 সাক্ষী তাদের সাক্ষ্য দেন। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল বিইআরসির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী 12 কেজির সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 89.52 টাকা থেকে 2.59 টাকা কমিয়ে প্রতি লিটার 86.93 টাকা করেছে বিইআরসি। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশিম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, তেহরান কুয়েতে 2টি এবং বাহরাইনে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলো প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 3 মাসের অধিক সময় ধরে চলা যুদ্ধবন্ধ একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে দুদেশের মধ্যকার আলোচনায় অচল অবস্থার মধ্যে নতুন করে এসব হামলা চালানো হল। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 4:30 খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8:30 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনুন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রচণ্ড গরমে আমাদের করণীয় বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকেও খেয়াল রাখুন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন। বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। শরীরে লবণের ঘাটতি মেটাতে লবণ পানি এবং স্যালাইন পানি পান করুন। লেবু দিয়ে চিনির শরবত পান করতে পারেন। এই গরমে অবশ্যই শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করুন। সম্ভব হলে বারবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। আপনার শিশুকে যতটা সম্ভব প্রচণ্ড রোদে বের করবেন না। শিশুদের স্যালাইন, ডাব ও পানি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। জ্বর থাকলেও শিশুর শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে দেবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স এফ এম, 90 মেগা হার্স এফ এম, 106 মেগা হার্স ও এফ এম 102 মেগা হার্সে.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে. ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. প্রধান অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20 মিনিটে. স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05 মিনিটে. জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05 মিনিটে. বিকেল 5:30 মিনিটে লেটস স্পিক ইংলিশ. কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 মিনিটে. সন্ধ্যে 7:05 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30 মিনিটে. রাত 8:10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার.

0: প্রযোজনা মীর নাসির আহমেদ। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন। বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা বাধ্যতামূলক, তাই এ বিষয়ে এখন থেকেই সচেতন হন।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে আইন, বিচার, সুশাসন ও বৈষম্য বিলোপ বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা। আজকের বিষয়, সাইবার সুরক্ষা আইন 2026, ইন্টারনেটে নারী ও শিশুদের যৌন হয়রানি ও সাইবার বুলিং হলে করণীয়। সঞ্চালনায় অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইনের কথা অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের বিষয় সাইবার সুরক্ষা আইন 2026 এবং ইন্টারনেটে নারী ও শিশুদের যৌন হয়রানি বা সাইবার বুলিং। এটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, আমরা প্রতিনিয়ত এটি ফেস করে থাকি। শ্রোতা বন্ধুরা, আজকে এই আলোচনায় অংশগ্রহণ করছেন আমাদের মধ্যে দিল আশরাফি লতিফ, সহকারী পুলিশ কমিশনার সাইবার সাপোর্ট সেন্টার ডিবি ডিএমপি, এবং অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বন্ধুরা, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ। আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমরা শুরুতেই আমি আজকে আমাদের যে বিষয় সাইবার সুরক্ষা আইন, এই বিষয় নিয়ে আমি প্রথমেই অ্যাডভোকেট খালেদা সুলতান নূর আপনাকে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে সাইবার সুরক্ষা আইন 2026, এই যে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে প্রেক্ষিতে এসে আজকে সাইবার সুরক্ষা আইন 2026 প্রণীত হলো, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন।
1: ধন্যবাদ সোহাগ ভাই। প্রথমত বলতে চাই যে আমাদের এই ডিজিটাল নিরাপত্তা আইন যেটা, সেটা প্রণীত হয়েছিল 2018 সালে, এবং সময়ের সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে আমাদের ইন্টারনেট বা বিশ্বের সাথে

0: যোগাযোগ বেশি হওয়ার মাধ্যমে যত বেশি আমরা ব্যবহার করেছি ইন্টারনেট, এবং সেই ক্ষেত্রে আমার সেই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনে 2023 আবার এটা কিছুটা রোহিত করে কিছু বর্ধন করে আমাদের আইন সংশোধন করা হয়েছে। পরবর্তীতে 2025 হয়েছে আমাদের অধ্যাদেশ, আমরা কিভাবে কাজ করব। তারপরে 2026 আমরা আবার নতুন করে পেলাম। এখন আমি বলতে চাচ্ছি যে আপনি যে প্রশ্ন করেছেন যে আসলে ডিজিটাল নিরাপত্তা আইন আসলে জিনিসটা কি,
1: সাইবার সুরক্ষা আইন,
0: হ্যাঁ সাইবার সুরক্ষা আইন যেটা, এই আইনটা আসলে কি কাজটা কি, মানে আমরা কোন জিনিসটাকে এই সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। যদি বলি যে আমরা যদি যে আমরা যে ইলেকট্রনিক মিডিয়া যে ব্যবহার করছি, এই ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ প্রথম হলো শনাক্তকরণ করা, দ্বিতীয়ত হলো প্রতিরোধ করা, দমন করা, এবং এই উক্ত অপরাধের বিচার, এই বিষয়গুলোকে নিয়ে যেই আমাদের পরিচালনা করবে, এটাই হলো আমাদের সাইবার সুরক্ষা আইন। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে সবার আগে যদি আমি শনাক্তকরণ করতে না পারি যে কোনটা সাইবার বা এই ডিজিটাল নিরাপত্তা বিঘ্নিত করছে, একটা আছে যে আমাদের নাগরিক হিসেবে পার্সোনালি বিঘ্নিত করছে, কোম্পানিকে বিঘ্নিত করছে, একজন বিশিষ্ট নাগরিককে বিঘ্নিত করছে,
1: নারীকে করছে,
0: শিশুকে করছে, জালিয়াতি হচ্ছে, ইভেন আমরা যদি বলি যে এখন এআই এর মাধ্যমে বিভিন্ন রকম জুয়া খেলা হচ্ছে, যেটা সেই খেলাগুলো প্রত্যেকটাই আমাদের প্রথমে শনাক্তকরণ, দেন আসবে আমাদের প্রতিরোধ, দেন আসবে প্রতিরোধ ও দমন, এন্ড দেন আসবে হলো এটার বিচার। এই এই এই তিনটা বা চারটা বিষয়কে খুব সুন্দরভাবে একত্রিত করে যাতে আমরা কাজ করতে পারি সেইভাবেই
1: আমাদের আইন। ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলেছেন। এখন যদি আমরা আসি আসল জায়গায়, যে দিন আশরাফি লতিফ সহকারী পুলিশ কমিশনার সাইবার সাপোর্ট সেন্টার, আপনারা কিন্তু নিয়মিত ফেস করে থাকেন এই বিষয়গুলো, তাই না? আপনি যদি একটু বলেন যে কি ধরনের বিষয় আপনারা ফেস করেন।
2: ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে ভুক্তভোগীরা আসলে আসে মেইনলি তিনটা ক্যাটাগরিতে, যে তারা প্রথমত যে ভিকটিম সে আসে যে তার সাথে যে অকারেন্সটা হচ্ছে সেটা কি করছে সেটা সে জানেই না, একটা আননোন ফেসবুক পেজ থেকে বা ইনস্টাগ্রামের একটা আননোন আইডি থেকে, এটা সে জানেই না যে কে করছে। তো সে যে মামলাটা করবে সাইবার সুরক্ষা আইন 2026, সে মামলাটা যে সে কার বিরুদ্ধে করবে এটাই তার জানা
1: নেই।
2: তো সেক্ষেত্রে ইনিশিয়ালি আমরা যেটা যদি জিডি করে আমাদের কাছে আসে দেন তো ঠিক আছে, যদি না আসে দেন আমরা তাকে ইনিশিয়ালি করে যে আপনি একটা জিডি করে আসেন, দেন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে কাজটা করছে কে। দেন আরেকটা ক্যাটাগরিতে আসে যে তারা আসলে মামলা করতে চায় বা এটার প্রতিকার চায় বা যে চায় যে কাজটা করছে তার শাস্তি হোক, কিন্তু তারা কোথায় মামলা করবে কিভাবে মামলা করবে এই নলেজটা তাদের থাকে না। সেক্ষেত্রে আমরা হয়তো তাদেরকে মামলা করার সুপরামর্শ দিয়ে যে হয়তো থানায় গিয়ে বা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে মামলা করার জন্য পরামর্শ দিয়ে পাঠায়। আরেকটা ক্ষেত্রে আসে যেটা যে তারা জানে কি করছে কিন্তু তারা আসলে মামলা করতে চায় না, তারা চায় জিনিসটা আমার একটু সমাধান হয়ে যাক এবং খুব ছোট পরিসরে যদি সমাধান হয়ে যায় আমাদের মাধ্যমে,
1: মানে মামলা করলে তো ধরেন বাদী রোগ প্রকাশ হয়ে যায়,
2: মামলা একটা আমাদের প্রসিডিউরাল বিষয়টা অনেক লেনদি। তো যে আমার একটা ফেসবুক পোস্ট দিছে আমাকে হ্যারেস করতেছে পোস্টটা দিয়ে, পোস্টটা যদি সরাই ফেলে দেন আমার আসলে আর কিছু চাওয়ার থাকে না, বাদীর আসলে এর চেয়ে বেশি কারণ। সেক্ষেত্রে যে বিবাদী থাকে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তাকে কনভিন্স করার ট্রাই করি বা তাকে এইভাবে বলি যে আপনি যদি এই জিনিসটা না শোনান পরবর্তীতে আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে বা সমস্যা হইতে পারে আপনার, এই ধরনের ক্ষেত্রে তাকে কনভিন্স করে যদি আমরা পোস্টটা সরাই ফেলতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারি পরবর্তীতে আসলে মামলা করা ছাড়া কোনো আদারওয়াইজ ওয়ে থাকে না। দেন আমরা হয়তো বাদীকে বলি যে আমরা আমাদের ইন থেকে ট্রাই করছি, কারণ জিডির এগেনস্টে তো আসলে এর বেশি
1: কিছু করা যাচ্ছে না, আবার আপনারা খুঁজেই পেলেন না তখন তো মুশকিল।
2: হ্যাঁ, এটাও অনেক ক্ষেত্রে হয় যে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে যে কন্টেন্ট গুলো থাকে, যেমন ফেসবুকে একটা পোস্ট হলো তো কিছু শিডিউল কন্টেন্টের এগেনস্টে ফেসবুক আমাদেরকে রেসপন্স করে, যেমন খুব নুড ভিডিও হলো বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের এই ধরনের কিছু শিডিউল বা কিছু থাকে যে ওদের শিডিউলভুক্ত না, সেক্ষেত্রে হয়তো আমরা রেসপন্সও পাই না, সেক্ষেত্রে আইডেন্টিফাই করাও আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর এই ধরনের অপরাধগুলো আমরা দেখছি যেটা সেটা আসলে মেইন রিজন আমি আমি যতটুকু দেখেছি যে তিনটা, একটা থাকে ধরেন যে আর্থিক ব্ল্যাকমেইল করে কোন একটা ছবি ব্ল্যাকমেইল, আর এখন যেটা যে ম্যাডাম বললেন যে এআই এর
1: জন্য
2: কোনোভাবে একটা ফেস কালেক্ট করতে পারলে একটা ভিডিও বা ছবি বানায় নেওয়া খুবই ইজি, দেন এটা যখন সে সার্কুলেট করে ফেলছে যার কাছে যাচ্ছে তা সে কিন্তু এই জিনিসটা বিচার করে না যে এটা মানে আমরা যেটা বলি আমাদের মান সম্মান হানি হয়ে যাচ্ছে, তো এই বিচারটা বা এই নলেজটা অনেকেরই থাকে না, যেটা এআই এর ভিডিও বা এআই এর ছবি,
1: রাইট, মানে সাধারণ শ্রোতারা তো বুঝতে চায় না যে এআই থেকে
2: আসা। তো এটা হচ্ছে যেটা হয়েছে, এখনকার এই ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা খুব ইজি হয়ে গেছে, ফেব্রিকেটেড ম্যাটেরিয়াল রিয়েল ম্যাটেরিয়ালের চেয়ে অনেক বেশি
1: বেশি বেশি, রাইট রাইট।
2: তো যেটা হয় এটা
1: রিভেঞ্জ সহজ, হ্যাঁ,
2: যেটা আমার একটা রিলেশন আছে, দেন হয়তো রিলেশনটা থাকলো না পরবর্তীতে, যে রিভেঞ্জ প্রতিশোধ ক্যাটাগরিতে একটা থাকে। আরেকটা থাকে যে আমি অর্থ ব্ল্যাকমেইল করে যে কিছু অর্থ যদি আমি এখান থেকে পাই। আরেকটা থাকে যে এই জিনিসটাকে দিয়ে একটা মানুষকে বাধ্য করে তাকে দিয়ে হয়তো কোনো তার ডিজায়ার্ড কিছু ফুলফিল করা।
1: ধন্যবাদ, আপনি বলেছেন, আমরা আসবো আবার আপনার কাছে, আমাদের একটু শ্রোতা বন্ধুদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
3: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভাইয়ার নাম বলে প্রশ্ন করুন।
3: জি ভাইয়া, ভালো আছেন?
1: জি ভালো আছে ভাইয়া, বলুন।
3: কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা ভাইয়া।
1: জি বলেন জাফর ভাই, বলুন।
3: জি ভাই, আমি জানতে চাচ্ছি এই সুরক্ষা আইনে এই যে কিশোর কিশোরীদের হয়রানি করার মামলা কি সাজা হয়, এটা আমি জানতে চাচ্ছি, মৃত্যুদণ্ড আছে কিনা জানতে চাচ্ছি।
1: জি ধন্যবাদ। এই যে আমরা উনি প্রশ্ন করেছিলেন জাফর পালোয়ান, যে কিশোর কিশোরীদের হয়রানি করলে, তার মানে ওই যে ফেসবুকে অনেক সময় যে নুট ছবি দিয়ে দেয়, বিভিন্ন রকম ছবি দিয়ে দেয়,
0: এখানে আমাদের ধারা 25 এর একে আছে, নারী এবং শিশু,
1: যদি নারী শিশু হয় তাহলে সাজাটা
0: হলো
1: 5 বছরের
0: নিচে পর্যন্ত
1: পর্যন্ত
0: এবং
1: জরিমানা আছে,
0: পর্যন্ত
1: জরিমানা
0: সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত একটা বিধান আছে এখানে এ করেছে। আর
1: নরমালি 2 বছর,
0: 2 বছর এবং 10 লক্ষ টাকা,
1: 10 লক্ষ টাকা। তার মানে হচ্ছে যে যদি নারী কিংবা শিশু উভয়ে তাদের যদি ফেসবুকের মাধ্যমে তাদের নুড ছবি বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া হয়,
0: খারাপ ছবি বা অপবাদ দেওয়া হলো,
1: অপবাদ দেওয়া হলো, সেটার কিন্তু যদি
0: তার ছবি বানিয়ে অন্যরকম করে উপস্থাপন করা হলো, যেটা নাকি আপা বলছিলেন, ওইটার সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি যে আর্থিক যে লেনদেন থাকে, একটা হলো ব্ল্যাকমেইল করা, আরেকটা হলো এখনকার যত বেশি ভিউজ হবে তার অ্যাকাউন্টে টাকা আসে, এটা করে অনেক সময় নিজে টাকা কামিয়ে করার জন্য এই কাজটা করে,
1: যে
0: হ্যাঁ বিভিন্ন রকম ছবি দিয়ে
1: প্রতারণাটা করে,
0: প্রতারণাটা করে।
1: সুতরাং এই ধরনের প্রতারণার ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের
0: সর্বোচ্চ 5 বছর এবং
1: 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে
0: এবং উভয়দণ্ড হতে পারে,
1: এবং উভয়দণ্ডই হতে পারে। জি ধন্যবাদ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
4: খোকন চন্দ্র দ্বীপলা থেকে বলছি, ভালো আছেন সবাই? আপনি?
1: জি ভালো আছি দাদা, বলুন।
4: আমি কোনো প্রশ্ন করবো না, হুমকি হাতে আছে।
1: জি ধন্যবাদ, আপনারা শুনতে থাকুন, খুব ভালো আজকের অনুষ্ঠানটি, খুবই জানা দরকার আমাদের অনেক কিছু, আপনারা শুনতে থাকুন। হ্যালো, হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন, নাম বলে প্রশ্ন করুন।
5: ভাইয়া, মোহাম্মদ সানোয়ার হোসেন।
1: জি সানোয়ার ভাই, বলুন।
5: জি, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি সভাপতি ঈশ্বরদী পাবনা থেকে।
1: জি বলুন ভাইয়া।
5: আমি এইটার উপরে আজকের বিষয় উপরে আজকে আমাদের ইয়ে হচ্ছে, এটার বিষয়ে একটু বলি। আমাদের ব্লাস্টে আপনার জানার আছে যে ব্লাস্টে কিন্তু এই ধরনের একটা প্রকল্প চলছে, আমি তার নিয়মিত আমি ট্রেনিং নিচ্ছি এখানে। আমার একটু জানার ইচ্ছা যে আমরা অনেক সময় সাইবার আইনে দেখা যায় যে আমাদের সমাজে একজনকে বিভ্রান্তি করার জন্য একজনের ছবি কেটে আর একজনের সঙ্গে লাগাই দেওয়া হয়, লাগাই দেওয়ার পরে দেখা যাচ্ছে ওনাকে দোষী বানানোর জন্য এই যে একটা প্রযুক্তি তৈরি করলো, এই ব্যাপারে আমরা, জি জি, প্রতারণা করলো, তাহলে এই জায়গাটা আমরা আইনে কি করতে পারি, যেটা আমরা এটার বিষয় নিয়ে কাজ করছি, প্রজেক্টে কাজ করছি, তো আমাদের ব্লাস্টের একটা প্রজেক্ট চলছে, প্রজেক্ট আছে এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা যে আমরা যদি সাইবার আইনে যদি আমরা কোনো এই ধরনের দোষী ব্যক্তিকে দুজনকে পাই, আমরা দেখতে খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা তাদের অ্যাড্রেস দিয়ে থানাতে আমরা দিয়ে দিই, তাহলে থানা থেকে এটা কোনো সমাধান দেওয়ার সুযোগ আছে কিনা একটু জানালে খুশি হতাম।
1: জি ধন্যবাদ, ধন্যবাদ। থানা থেকে সুযোগ আছে কিনা প্রতারণার এরকম যদি ওরা অ্যাড্রেস দিয়ে দেয় যে অমুকে করছে, আপনারা যেটা করছেন আর কি,
2: সেটা হচ্ছে যদি তার যে বিবাদী মানে আসামি যে তার বিরুদ্ধে যদি কমপ্লেন করে, তারা জিডি করে বা মামলা দায়ের করে, দেন মামলার আসামি যেভাবে আমরা যে প্রসিডিউরে ওয়ারেন্ট হয় আমরা অ্যারেস্ট করি, সেই
1: প্রসিডিউরে
2: হয় এই সাইবার মামলার ক্ষেত্রে আসামিটা সেম প্রসিডিউরেই।
1: এবং যে বলছেন প্রতারণার জন্য সাজা, কিন্তু ভাইয়া 5 বছর, প্রতারণা করে, আপনি যেটা বললেন ছবি দিয়ে প্রতারণা করে, তার মানে ছেলের জন্য সর্বোচ্চ সাড়ে পাঁচ বছর যদি নারী এবং শিশু হয়, আর যদি নারী শিশু না হয়ে ধরুন এরকম হতে পারে একদিন পুরুষের ক্ষেত্রে হতে পারে অন্যভাবে প্রতারণা, তখন কিন্তু সাজা সর্বোচ্চ দুই বছর, কিন্তু নারী বা শিশু হলে অবশ্যই সাজা পাঁচ বছর কমপক্ষে,
0: এবং সেটা যেই এটাকে আমরা
1: এবং জরিমানা আছে 20 লক্ষ টাকা, আমরা জানেন সেটা জরিমানা 50 লক্ষ টাকা হতে পারে, এখানে আবার প্রতারণার জন্য জরিমানা 50 লক্ষ টাকা আবদ্ধ হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। জি ধন্যবাদ। হ্যালো হ্যালো
6: হ্যালো আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
6: সোহাগ ভাই, বলছিলাম টাঙ্গাইল থেকে।
1: জি টাঙ্গাইল থেকে ভাই, বলুন।
6: আচ্ছা আমার একটা প্রশ্ন, একটা না একটু খন্ড, একটা বিষয় হচ্ছে যে দেখেন আমাকে একজনে অনলাইনে গালাগালি করছে, এখন কেউ যদি আমাকে 10টা গালি দেয় আমি কি তার যদি জবাব দিই, তার বিপরীতে আমি যদি 5টা গালি দিই তাহলে কি সমান অপরাধে অপরাধী হব? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অনলাইনে প্রতারণাই হোক আর আপনার উত্তেজনা যে ইয়ে হয়, এই আসামিদেরকে আইডেন্টিফাই করাটাই তো মুশকিল, যেটা আলোচনায় বারবার
1: হচ্ছে।
6: হ্যাঁ, এটা আইডেন্টিফাই করাটা কিন্তু মুশকিল, কিন্তু আমার যে জিবাবী তার সে যদি সত্যিকারী শাস্তি না পায় তাহলে তো এই অপরাধ বেড়েই চলছে। আর যে দেখেন আমরা অনলাইনে কিছু শর্ট ফিল্ম দেখে থাকি যে কিভাবে যৌন নির্যাতন করতে হবে, কিভাবে শিশু নির্যাতন করতে হবে, যেগুলা আপনি মানুষকে সচেতন করার পরিবর্তে আরো মানুষ উৎসাহিত হচ্ছে এটা শিখিয়ে ফেলতেছে, এই বিষয়টা যদি আপনার সাইবার ক্রাইমে একটু নজর করে রাখে যে কি কন্টেন্ট তৈরি করলে ভালো হবে, কি কন্টেন্ট দেওয়া যাবে না, সেটা একটু দেখা দরকার মনে হয় আমার।
1: জি জি জি। আচ্ছা আপনি যদি বললেন যে গালি যদি দেয়, আপু বলছিল গালি দিলে আমিও যদি গালি দিই, আসলে যিনি গালি দেবেন তিনি তো অপরাধ করছেন, কিন্তু আপনি আবার গালি দিলেন সেটিও আসলে অপরাধের মধ্যেই পড়বে, এই কারণে আপনি গালি না দিয়ে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দেন, আপনি গালিটা দিতে যেন না, তাই
0: অভিযোগ করবে, যেহেতু যেহেতু এখানে আইনে আছে যে আমাকে বুলিং শব্দটা আছে,
1: মানে হয়রানি করা আর কি,
0: হয়রানি করা শব্দটা যেহেতু আছে, তো হয়রানিটা আমি যে কোনোভাবেই হই না কেন এটা সাইবার যদি আমি হয়ে থাকে আমি বুলিং, সেই প্রতিটা ক্ষেত্রেই আমার আইনে আমাকে সাপোর্ট করছে এবং আমি মামলা পর্যন্ত করতে পারছি। তো সুতরাং গালাগালি না করে সবচেয়ে ভালো হবে যদি আমরা প্রতিকারে চলে যাই, যদি এমন অসহ্য আকারে চলে যাচ্ছে যে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি আমি ব্যক্তি, আমি আমি প্রতিষ্ঠান, আমি আমি নাগরিক, আমি যদি হোক তার সেক্ষেত্রে আমার সবচেয়ে বুদ্ধিমান এবং উচিত হয় সেই জন্য আমাদের আইনটা করা হয়েছে, সো দ্যাট আমি সরাসরি এটার প্রতিকারে আমি যাই।
1: প্রতিকারে কিভাবে যাবেন সেটি যেমন আপনি বললেন যে একটা আপনারা চান যে একটা জিডি করুক সাথে সাথে, তাই না? যেরকম একটা ঘটনা হলে আগে একটা জিডি করবে, জিডি করে আপনাদের কাছে আসতে পারে। এখন আপনি ধরেন ঢাকা শহরে আছেন ডিবিতে, কিন্তু একটা গ্রামের মানুষ দূরে ধরেন চিটাগাং এর একটা মানুষ, উনি কোথায় যাবেন? তার জন্য ব্যবস্থা নিশ্চয়ই আছেন,
7: প্রত্যেকটা জেলায় এসপি অফিসে একটা সংশ্লিষ্ট ডিবি আছে।
1: ইয়েস,
7: তো আমাদের যে সাইবার সাপোর্ট সেন্টারটা এটা আসলে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার যে জুরিসডিকশন আমাদের, এই এরিয়াটার জন্য আমরা আসলে সার্ভিস দিয়ে থাকি, কিন্তু ঢাকার বাহিরে যেমন অন্য মেট্রোপলিটন এরিয়ার জন্য নিশ্চয়ই সেই মেট্রোর সাইবার ডিবি আছে এবং সংশ্লিষ্ট জেলায় যেমন ঢাকা জেলায় ঢাকা জেলার ডিবি আছে। এখন কেরানীগঞ্জ থেকে একজন জিটি নিয়ে আসলে কিন্তু এটা আমার জুরিসডিকশনের বাইরে, আমি চাইলেই তাকে সার্ভিস দিতে পারি না,
1: আপনি তাকে ঢাকা জেলার ডিবি
7: অফিসে পাঠান, তখন আমি তাকে পরামর্শ দিই, এরকম আসে প্রতিনিয়ত আসে, তখন আমি তাকে পরামর্শ দিই যে আপনি এসপি অফিসে যান।
1: এবং আপু এখন কিন্তু ওই যে আমরা যে জানি যে ট্রাইব্যুনালে যে মামলা হয়, আগে কিন্তু ঢাকাতে ছিল ট্রাইব্যুনালটা এক সময়, এখন কিন্তু বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনাল গঠনের জন্য সেটি কিন্তু অলরেডি প্রজ্ঞাপন জারি হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, তাই না? তার মানে হচ্ছে শুধু আপনাদের কাছে না, তারা আদালতে যেও মামলাটা করতে পারে, সেই ক্ষেত্রে আদালত যদি আপনার তদন্তে পাঠাবে, তদন্তে পাঠিয়ে এটা একটা 7 দিনের মধ্যে একটা নিয়ম আছে তদন্তে পাঠানোর জন্য, তাই না, যে রিপোর্টটা দেবে আর কি।
0: আরেকটা প্রশ্ন ছিল যে কিভাবে আইডেন্টিফিকেশন অফ দ্য,
1: হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ
0: প্রশ্ন, আমি আমি আমি আমি যেটা বলতে চাচ্ছি যেমন যেহেতু আমাদের আইনটা নতুন হয়েছে এবং এই আমাদের যে সাইবারের যেই সুরক্ষার জন্য আমাদের যেই প্রযুক্তি প্রয়োজন, যদি বলি যে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের সব জায়গায় এটা এখনো যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমি বিশ্বাস করছি বা আইনও যেটা বলছে সাপোর্টের কথা আপু যেটা বলছেন সেটা হলো যে ওনারা সেটাকে ট্রান্সফার করতে পারেন, মানে ওনার এখতিয়ারের বাইরে হলে পরে যদি কেরানীগঞ্জে হচ্ছে উনি নিজে পারছেন না, হ্যাঁ জেলার মধ্যে হলে ট্রাইব্যুনাল আসতে হলে আমি এক জায়গায় আছি আমি তাকে হেল্প সাহায্য করতে পারছি না, কিন্তু উপদেশ দিচ্ছে আপনি আপনার রিলেটেড থানায় আপনি জিডি করেন, ওখান থেকে আপনি ট্রান্সফার করে
1: ঢাকার কিন্তু আলাদা আছে, ঢাকা তো জেলা, উনি তো মেট্রোপলিটানে মানে মহানগরে,
0: ওখান থেকে সাইবার যে আমাদের ক্রাইম যে ইউনিট আছে সেখান থেকে সেই সাপোর্টগুলি অবশ্যই দিতে পারবে। কারণ আমরা যখন অন্যান্য মামলা যেটা দেখি যে ইনভেস্টিগেশন হয়, এবং ইনভেস্টিগেশনটা সবচেয়ে পুলিশই করছে যেই ক্রিমিনালি অফেন্সের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এটাও সেম হবে যে তখন সুবিধা হবে কাজ করতে এই আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, যে আমরা নিজেরা ধরতে পারছি না কিন্তু আমাদের সুরক্ষা যেই আমাদের যে ট্রাইব্যুনাল যে আছে এবং আমাদের ইয়ার ক্রিমিনাল সাইবার ইউনিট যে আছে পুলিশ ডিপার্টমেন্টে হেড অফিস, ওখান থেকে অবশ্যই আমাদেরকে হেল্প করতে পারবে।
1: সব
0: জায়গায় আছে এবং হেল্প করে একজনে, এই জন্য বলছি যে আমরা দেখে ধরে ফেলে যে এক বুয়া একটা কিলিং করে চলে গেল, তার নাম্বার দিয়ে কিন্তু তাকে ট্র্যাক করে ফেলছে। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট হলো সব আমাদের নাগরিক হিসেবে সবার যে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের এনআইডির এগেন্স্টে যেন আমাদের এই মোবাইল নাম্বারটা থাকে, এগুলো যেন চেক করে নেওয়া হয়। যে আমি একটা
1: আপনার কথা বলতে বলতে একটা আমার মাথায় ঢুকলো যে হ্যাকিং এর ব্যাপারে, আজকাল কিন্তু ওই যে আপনাদের কাছে নিশ্চয়ই হ্যাকিং ব্যাপার আছে, হ্যাকিং হয় এটা একটু যদি আলোচনা করেন।
7: আমাদের হ্যাকিং যেটা মোবাইল হ্যাকিং হয়,
1: হ্যাঁ যে হ্যাকিং হয়ে যে আরেকজনটা
7: আসে, এবং আমাদের শুধু যে বলবো যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো হ্যাক হচ্ছে ব্যাপারটা এরকম না, আমাদের যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো হয় এই অ্যাকাউন্ট গুলো হ্যাক হয়, ব্যাংকিং এগুলো হ্যাক হচ্ছে। তো এইসব ক্ষেত্রে আসলে ব্যক্তি সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, আমরা যেন একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করি। এবং সেটাতে
1: যেন আপনাকে বলি, আমার কাছে একটা মামলা এসেছে, আমি একটা মামলা করেছি এই ব্যাপারে। তো ব্যাংকের টাকা ছিল, ওকে বলেছে যে আপনার ব্যাংকের শিফট হবে, আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা দেন, ওটিপি মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়েছে একটা মেয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নিল, মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে ওই মোবাইল নাম্বারের সাথে ব্যাংকের সমস্ত ইনফরমেশন গুলো সে পেয়ে গেছে। তো সুতরাং এরকম যদি কেউ ফোন করে বলে, আপনারা নিশ্চয়ই তার সাথে কোনো আপনারা কোনো কথা বলবেন না।
0: এখানটা আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমি নিজে যেহেতু গাড়ি চালাই হঠাৎ করে দেখলাম যে ঈদের দিন আমার কাছে একটা স্ট্রং একটা আসে মেসেজ আসে যে আমার নামে এক গাড়ির একটা মামলা হয়েছে, যেহেতু এখন বিভিন্ন জায়গায় বলছে যে আমাদের এআই দিয়ে নতুন মামলা হচ্ছে, তো মামলা হয়েছে এবং এটা তৃতীয় ধাপ চলছে। সো আমি ইমিডিয়েটলি যেন একটা আমাকে দেওয়া হয়েছে লিংক দেওয়া হচ্ছে, ঢুকে ওখানে আমার একটা মোবাইলে একটা নাম্বার আসবে, সেটা দিলে পরে আমি সেখান থেকে মাফ পাবো, অথবা আমার যে ফাইনটা হবে সেটা 3 গুণ। আশ্চর্য বিষয় হলো না কোনো মামলার নাম্বার, না কোনো গাড়ির নাম্বার, কোনো ইনফরমেশন নাই। ভুলে যদি আমি যদি মনে করি সত্যি সত্যি এআই পাঠিয়েছে, যদি আমি ওখানে ঢুকতাম ওটিপি আসবে দিতাম, আমার মোবাইলে যত রকম আমার লিংক আছে, আমার ইনফরমেশন বলতে ব্যাংকিং বলেন, আমার যতগুলো আমার জিমেইল, ইয়াহু, আমার যতগুলো অ্যাকাউন্ট আছে, তারপর আমার ফেসবুক আছে, সবগুলোতে তারা নিয়ে নিতে পারতো এবং যাইছে তাই করতে পারতো। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের জনসচেতনতার কোনো বিকল্প কিছু নাই, এটা আমাদেরকে জানতে হবে।
1: কিন্তু আপু একটা ব্যাপার আপনি বললেন ঠিক আছে, কিন্তু ধরুন মোবাইল নাম্বার, এটা তো এখন ওপেন মোবাইল নাম্বার কিন্তু থাকে, আমরা লয়ারদের মোবাইল নাম্বার সবসময় থাকে, আমরা দেই, আমাদের কার্ড সারা দেশে ছড়িয়ে যেত, এখন মোবাইল নাম্বারটা তো এটা থাকবে, এটা তো যে কোনো মানুষেরই জানতে পারে
7: না। কিন্তু শুধু
0: একটু বলি যে মোবাইল নাম্বার যে চেলো, তাহলে তার সাথে কথা বললো তো মোবাইল নাম্বার তাদের কাছে আছে, মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বারে একটা মেসেজ
7: ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড,
0: তো তাদের কাছে অলরেডি ইট ইজ ওয়ান টাইম পাসওয়ার্ড
1: ওটিপি ইয়েস ইয়েস
0: ওই একটা। হ্যাঁ আমার যেরকম একবার এসেছে, দেখেন আমি নিজেও কিন্তু একবার একটা শিকার হয়ে
1: গেছি, দ্বিধার মধ্যে পড়েছিলাম,
0: কেন ছিলাম বিকজ তখন দ্বিতীয়বার আমাদের এই যে করোনা টিকার জন্য আসছে, বারে বারে বলতেছে আপনার ওখানে আসছে, মানে আমার ঢাকা মেডিকেলে আসছে, আমি বলতেছি আমি তো দিয়েছি কুমিটোলা জেনারেল হাসপাতালে, বলছি ম্যাডাম এখানে আসছে নাম, তো আমি ওকে একটা ওটিপি আসলে দেন আপনাকে। এখন আমার হয়েছে কি প্রত্যেকটা জিনিসের 3-4টা করে সুরক্ষা দেওয়া, মানে মোবাইল নাম্বার একটা আর একটা
7: টু ফ্যাক্টর অথেন্টিকেশন,
0: আমি কেমন করে বোকার মতো আমি দিয়ে দিলাম, কখনো দিই না, মাথায় আসে নাই আমার, কারণ যেহেতু চলছে আমাদের ইয়েটা টিকাটার দাম চলছে, আমার সন্দেহ করি নাই, দেওয়া মাত্র আসাতে যখনকে আমার মেসেজ আসতো সাথে সাথে আমি আবার বন্ধ করে দিলাম। আই কুড ডু ইট, বাট আমার কথা হলো একজন তো পারবে না, এমন এমন এক একটা স্টোরি নিয়ে আসে যে
1: আমাদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো আসসালামু আলাইকুম, এই বিষয়গুলো প্রাসঙ্গিক আছে।
0: জি জি অবশ্যই।
1: হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলুন, নাম বলে প্রশ্ন করুন।
8: হ্যাঁ শোক ভাই, ভালো আছেন আপনি?
1: জি ভালো আছি ভাইয়া, বলুন।
8: হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফা জব্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
1: জি বলুন।
8: আমি জানতে চাচ্ছি আপুর কাছে
9: যে মোবাইল হয়রান করে মানে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু বিয়ে করে না, মানে টাকা নেবে বুঝছেন। এইভাবে ধরো যে এদের কি শাস্তি হবে আমি এইটা একটু আপুর কাছে
10: একটু ডিটেইল বলেন, মানে বিয়ের প্রস্তাব দেয় বুঝলাম না আমরা বিষয়টা,
9: বিয়ে থাকা করে না এইটা একটু বললি খুশি হতাম।
11: একটু বলেন ঘটনাটা একটু শুন, একটু বলেন
12: বিস্তারিত,
11: একটু বিস্তারিত বলেন।
9: এই যে মোবাইল বুঝছেন,
10: জি
11: জি,
9: মোবাইলই প্রেম করছে মানে বিয়ের প্রস্তাব দেবে হয়রানি করতেছে কিন্তু এখন বিয়ে করে না, টাকাও না 1 লাখ।
10: তার মানে আগে মোবাইলে যোগাযোগ ছিল, সেটি ছিল অবৈধ। সুতরাং আপনি যে প্রথমে যে যোগাযোগটা মোবাইলে ছিল এটি কিন্তু অবৈধ একটা কাজ, অবৈধ কাজে তো আইন আপনাকে কি দেবে সাপোর্ট? এখানে আপনি যেটি করতে পারেন,
9: এখন আইনি কি করবে
10: শুনেন, আইনি হচ্ছে আপনি আপনি ধরেন মেয়ের পক্ষে আপনি ছেলে আপনার সাথে এরকম করেছে, আপনি ছেলের বাড়িতে চলে যান সরাসরি অ্যাড্রেস নিয়ে, প্রয়োজনে তার বাড়িতে চলে যান, আপনি বাড়িতে যেয়ে অথবা আপনার থানায় যে আপনি একটা অভিযোগ দেন, আপনি থানায় যে একটা জিডি করেন, জিডি করতে পারেন। জি জি আচ্ছা বলছি, আপনি থানায় যে আচ্ছা বলছি ঠিক আছে, আপু বলবে
11: বলছি
10: সেটি হচ্ছে যে আপনি ধরেন যে কোনো কিছু আপনি মনে করছেন সমস্যা, আপনি থানায় চলে যাবেন সরাসরি,
12: এবং এই ক্ষেত্রে যেহেতু তার ব্যক্তিটা আইডেন্টিফাইড এবং তাদের যেহেতু পার্সোনাল কনভারসেশন আছে, সে কনভিন্স করে অবভিয়াসলি ট্রাই করছে, কনভিন্স হয়নি, এখানে আসলে জিডি লিগ্যাল বেসিসে যে তার বিরুদ্ধে খুব বড় পদক্ষেপ নেওয়া যাবে এরকম না,
10: কিন্তু
12: তার ব্যক্তি আইডেন্টিফাইড, সে থানায় গিয়ে মামলা করে দিতে,
10: হ্যাঁ মামলা করতে পারে, প্রতারণা করছে তার হতে পারে,
12: দেন তদন্ত হবে, তদন্ত রিপোর্ট যাবে, দেন কোর্টে বিচার হবে, তারপর
10: মানে আমি কেন বলছি আপু, আপনি যেহেতু পুলিশ অফিসার আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি বলছি যে যেকোনো কিছু কিন্তু আমরা জিডি করতে পারি,
12: যেকোনো কিছু আমরা জিডি করতে পারি।
10: এখন আমি ধরেন তদন্তে গেলাম ওই ছেলের বাড়িতে, আমাকে ওখানে বসে অকারণে ধরে তারা অন্য একটা অভিযোগ দিল, এই কারণে আমার জিডিটা করা,
12: এবং আমি যে বিষয়ে মামলা করব তার আগে আমি জিডি করতে পারি,
10: হ্যাঁ
12: করার আগে দেন আমার মামলার বেসিসটা স্ট্রং হয় যে আমি যে এই বিষয়ে আগে জিডি করেছিলাম,
10: আমি যদি আমি যদি জিডি করি ওই বাড়িতে যাই আমাকে কিন্তু অন্য মামলা তারা অন্য কোনো ঝামেলা ফেলতে পারবে না,
11: কারণ আমাদের মামলা করতে কিন্তু একটু সময় লাগে,
10: জি জি,
11: আর যে ঘটনাটা ঘটে যায় তা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা জিডিটা করে এটার একটা অথেন্টিক একটা ডকুমেন্ট আমরা তৈরি করে রাখতে
12: পারি যে আমি জিডি করেছি,
11: আমাদের প্রয়োজন, কারণ আমাদের যারা আমাদের জাস্টিসরা কাজ করবেন বা আমরা যারা লয়াররা কাজ করি আমরা কাজ করি ডকুমেন্টের বেসিসে,
10: হ্যাঁ। এবং আমি একটু আপু আমি ভাইয়ের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথা বলি যেটি খুব জরুরি, সেটি হচ্ছে আপনি ধরেন থানায় গেলেন, আপনাকে বললো যে পুলিশ অফিসার আপনি একটা অভিযোগ দেন, আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজটি করবেন না, মানে অভিযোগ যদি হয় সেটি যদি এন্ট্রি না হয় তাহলে ওই অভিযোগের কোনো মূল্য থাকে না, হয় আপনি জিডি করবেন না হয় মামলা করবেন, হ্যাঁ অভিযোগের মাধ্যমে কিন্তু মামলা হয়, অভিযোগের মাধ্যমে তদন্তে গিয়ে মামলাটা হয়, কিন্তু বেশিরভাগ দেখা গেছে আমাদের কাছে যে ক্লায়েন্ট আসে তারা বলে যে আমার এই ঘটনা ঘটার পরে আমি থানায় যে একটা অভিযোগ দিয়েছি, কেন আমি জিডি করতে গিয়েছি পুলিশ অফিসার বলছে অভিযোগ দেন, আসলে অভিযোগটা যদি এন্ট্রি না হয় তাহলে কিন্তু এটার কোনো মূল্য থাকে না, তাহলে আপনি কি করবেন থানায় যে একটা জিডি করবেন, জিডিটার মূল্য আছে কিন্তু অভিযোগ যদি এন্ট্রি না হয় তার কিন্তু কোনো মূল্য নাই, আপনি পরবর্তী পর্যায়ে কোর্টে গেলে সেটি আপনি দেখাতে পারবেন না, যদি অভিযোগ দেন তাহলে এন্ট্রি করে তদন্ত জানো যায়।
11: এখানে আমি আরেকটি কথা অ্যাড করতে চাচ্ছি যে শ্রোতা বন্ধু যারা শুনছেন, আগের জিডি করা আর এখনকার জিডির মধ্যে বেশ পার্থক্য আছে, আগে কিন্তু আমি একটা জিডি করে রেখে দিতে পারতাম, খালি একটা ডকুমেন্ট আমার কাছে থাকতো,
10: রাইট,
11: ওইটা
10: তদন্তে
11: আসতো না, এখন কিন্তু আমি জিডি করা মানেই হলো
10: তদন্তে
11: আসবে
10: এবং থেকে মামলা হবে,
11: তারপরে হলো যে আমার একটা তারপরে জিডিটা আমার, হ্যাঁ এটা আমার জিডি
10: হয়েছে, তদন্ত থেকে আমার মামলা হয়ে যায়। সুতরাং আমরা একটু শ্রোতা বন্ধুদের প্রশ্ন নিয়ে আসছি, হ্যালো আসসালাম আলাইকুম, হ্যালো
13: আমি জানতে চাচ্ছি যদি মামলা হয় ফাইভের তার যদি দোষী প্রমাণিত হয় তার কি দুইটি বিচার হবে, জরিমানা এবং জেল দুইটা হবে না একটা হবে?
11: এটা হবে হলো এটা এটা নির্ধারণ করবেন আমাদের বিচারক মন্ডলী, ওনারা করবেন যে প্রমাণ সাপেক্ষের বিষয় আছে তো এখানে একটা, আমি মুখে বললাম তার ভিত্তিতে কেউ কোনো শাস্তি দিবে না, তাহলে আমার প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই অপরাধটা সংঘটিত হয়েছিল, এবং অপরাধেরও একটা বিভিন্ন ভাগ আছে যে কোন অপরাধে কতটুকু হলে কি শাস্তি হবে সেই অনুযায়ী হবে, তবে হ্যাঁ শাস্তি তার কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়ই হতে পারে এবং সেইটার বিধানই আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন,
10: আইনে কিন্তু দুইটাই আছে, দুইটাই আছে, সুতরাং হতেই পারে। জি হ্যালো,
1: এবং এবং একটা ব্যাপার, এই এই সাইবার ট্রাইব্যুনালে কিন্তু অনেক টাকা জরিমানা, আপনি খেয়াল করেছেন, মানে 1 কোটি টাকা জরিমানা আছে এখানে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন।
14: জি কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, ছাত্রবাজার বলমালিক ফরিদপুর থেকে।
1: জি বলুন বলুন ভাইয়া, প্রশ্ন করুন।
14: তো জি আমি জানতে চাচ্ছি যে আমার দাদার দাদার আমলে অনেক জমি ছিল, জমি জমা ছিল।
1: আজকে কিন্তু সাইবার ট্রাইব্যুনাল নিয়ে আমাদের আলোচনা ভাইয়া, আপনি কি সেই বিষয়ে প্রশ্ন যদি করেন, আর না হয় আপনার আর একদিন আমরা যখন এই সম্পত্তি নিয়ে আলোচনা করব তখন বলবো। জি ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
15: জি আলামিন বলছিলাম।
1: জি বলুন আলামিন সাহেব, বলুন। জি বলুন।
15: আমি যেটা জানতে চাচ্ছিলাম যে সামাজিক মাধ্যমে কেউ হয়রানিমূলক হুমকি দিয়ে থাকে, সে কি করণীয়?
1: মানে যদি হুমকি দেয় না, একটু একটু আপনি যারা, দিল আশরাফি লতিফ, সহকারী পুলিশ কমিশনার, সাইবার সাপোর্ট সেন্টার, বলুন।
7: ধন্যবাদ। এই ধরনের অভিযোগ আমাদের কাছে অনেক বেশি আসে।
1: জি জি জি,
7: এটা ক্যাটাগরি আসলে দুইটা, একটা হচ্ছে যে হুমকি দিচ্ছে সে আপনার নন পারসন, আদারওয়াইজ আপনি চিনেন না, একটা আননোন পেজ আননোন প্রোফাইল থেকে দিচ্ছে। যদি আপনার নন পারসন হয় সেক্ষেত্রে প্রথমত আমরা যেটা করি, জিডি এগেনস্টে তার সাথে কথা বলে তাকে নিউট্রালাইজ করার ট্রাই করি, যদি সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ, না হলে এক্ষেত্রে এই যে আমরা মামলার পরামর্শ দিয়ে থাকি আমাদের সাইবার সাপোর্ট সেন্টার থেকে, দেন আপনি সংশ্লিষ্ট থানায় গিয়ে বা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে মামলা করলেন। আর যদি আপনাদের আননোন পারসন হয়, এটা যে প্ল্যাটফর্ম, এটা ফেসবুক হইতে পারে, ইনস্টা হইতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, আমরা যে প্ল্যাটফর্ম সেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে আমরা মেইল করি, মেইল করে ওখান থেকে আমরা আসলে বের করার চেষ্টা করি যে কোন আইপি থেকে অ্যাকাউন্টটা ইউজ হচ্ছে, দেন সংশ্লিষ্ট আইপির এগেনস্টে আমরা লোকটাকে আইডেন্টিফাই করার ট্রাই করি। আমাদের ইনিশিয়াল স্টেপ যেটা থাকে, যে আসলে তো জানতেই পারতেছি না যে কে করছে, এখন যে প্ল্যাটফর্মগুলো এগুলো আসলে সবগুলোই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কিছুই আমাদের ডোমেস্টিক অফিস নেই, আমাদের দেশে ইন্ডিয়ায় কিছু অফিস আছে কিন্তু আমাদের দেশে কোনো অফিস নেই, এটা আমাদের কন্ট্রোলে না, তারা আমাকে আমাদেরকে ডাটা দিতে বাধ্য না, আমরা রিকোয়েস্ট করে মেইল করি, দেন তারা একটা ফিল্টারিং করে আমাদেরকে তথ্য দিলে সে তথ্যের বেসিসে আর কি আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি যে কে করছে, দেন আইডেন্টিফাই হলে আইদার এটা হয়তো আইডেন্টিফাইড পার্সনের সাথে কথা বলে ইনস্ট্যান্ট সলিউশন অর মামলার দিকে চলে যাবে।
1: জি জি জি ধন্যবাদ।
7: বেসিক্যালি
1: আসলে একটা জিনিস বোঝা গেল যে এই যে ধরেন সচেতনতা খুব ইম্পর্টেন্ট।
7: এক্স্যাক্টলি আমি এটাই আসলে
1: বলতে চাচ্ছিলাম, মানে যাতে অপরাধগুলো কম হয় সেটা চেষ্টা করা,
7: যেমন আননোন কোনো লিংক যদি আমরা ক্লিক করা থেকে বিরত থাকি, তারপর আমরা ব্রাউজ করছি একটা আননোন পেজ থেকে, এমনি একটা অ্যাপের ইয়ে চলে আসলো, এখানে আপনি ইনস্টল করলে ফ্রি খেলা দেখতে পারবেন, তারপর একটা আমরা রেস্টুরেন্টে বসলাম, একটা আনঅথরাইজড ওয়াইফাই আমরা কানেক্ট করে ফেললাম।
16: বিশেষ করে আমি এখানে কথা অ্যাড করতে চাই, যে কোনো অ্যাপ শুধু ঢুকলেই হয় না, তারা একটা পাসওয়ার্ড চায় যে লগ ইন করুন, এই লগ ইনটা যেন আমরা না জেনে শুনে না করি।
7: কিছু এত স্ট্রং অ্যাপ আছে ম্যাডাম যেগুলো ইনস্টল করার সাথে সাথে আমার পুরো ফোনের কন্ট্রোল নিয়ে ফেলে, এমন স্ট্রং অ্যাপ আছে যেগুলো জাস্ট আমি ইনস্টল করছি, ক্লিক করলাম ইনস্টলে, সে ইনস্টল হওয়ার সাথে সাথে আমার পুরো ডিভাইসের কন্ট্রোলটা নিয়ে ফেললো, সব ডাটা তার কাছে চলে গেল, আমার কিছু করা লাগলো, ইভেন আমি পরে ইনস্টল করার পর ওটা আমার হোম স্ক্রিনে খুঁজেও পাবো না যেটা হয়ে আছে, ওটা ডিলিট করাও যায় না, এরকম অ্যাপ আছে। তো আমরা প্রথমত ওই যে ওই সচেতনতা যদি মেনটেন করি যে আমরা আনঅথরাইজড কোনো অ্যাপ ইনস্টল করব না, আনঅথরাইজড কোনো লিঙ্কে ঢুকব না, একজন ফোন দিয়ে আমাদের কাছ থেকে ওটিপি চাইলে আমরা দিব না ওটিপি। এবং এই যে আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমার ফোনে যে আমি আমার পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছি আমার গুগল ড্রাইভে বা গুগল অ্যাকাউন্টে,
1: ভুলে যেতে পারি, সেভ করে রাখা,
7: এটা সো রিস্কি, এবং ম্যাক্সিমাম অকারেন্সগুলো হচ্ছে এটা থেকে যে কোনোভাবে আমার ফোনের কন্ট্রোলটা নিয়ে ফেললো, কিন্তু আমার যদি ওই পাসওয়ার্ডগুলো সেভ করা না থাকে সে কিন্তু কন্ট্রোল নিয়েও কিছু করতে পারবে না, অ্যাজ বিকজ যে আমরা পাসওয়ার্ডগুলো সেভ করে রাখি, বিধে ফোনের কন্ট্রোলটা নিলে সে পাসওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছে,
1: আলাদা করে লিখে রাখলাম,
7: আমি লিখে রাখলাম।
16: তাছাড়া একটা জিনিস হয়, আমাদের যেহেতু লগ ইন করা থাকে, তারা যখন নাকি আমাকে পাসওয়ার্ড লাগে না, তাদের যখন আমরা কন্ট্রোল নিয়ে ফেলে তারা লগ ইন পায় সব।
7: এক্স্যাক্টলি,
1: ধন্যবাদ। আজকে প্রশ্ন নিয়ে আসি, আমাদের একটু প্রশ্ন নিয়ে আসি। হ্যালো হ্যালো,
17: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম
17: ভাইয়া, আমি আবারু মোহাম্মদ লুৎফা জোরদার, বড়খোলা পাংশার।
1: জি বলুন, প্রশ্ন করুন আপনার।
17: আমি জানতে চাচ্ছি আপুর কাছে যে এই যে মোবাইল হুমকি দেয়, ভয় দেখায়, বুঝছেন, এইটা এইটা কদ্দূর কি করা যাবে, এইটা একটু বললি, সাধারণ জনগণ গ্রামের মানুষ ঠিক পায় না, এটা একটু বললি খুশি হতাম। জি ঠিক
1: আছে,
7: এটা আমাকে বলবেন হুমকিটা কি ধরনের হুমকি?
1: খালেদা সুলতানা নূর।
7: আচ্ছা ধরে নিই।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোবাইলে হুমকি দেয়।
16: হুমকি আসলে কেন বলছি এটার বিষয়টা জানা দরকার, যে হুমকিটা কি জীবন নাশের হুমকি, তার মানে কি কোন একটা জমি জমা নিয়ে তাদের
1: সমস্যা হচ্ছে বা টাকা পাইতে তো পারে, তাই না? সেটা কি
16: নাকি কোন রকম লেনদেন কি আছে কিনা, মানে এই বিষয়টা জানা খুব জরুরি। না জেনে অ্যাজ এ লয়ার আমরা তো আসলে কোনো কিছু আইনের বাইরে কোনো কথা বলতে পারি না। তো সবার আগে বললাম যে কোনো হুমকির জন্য যেহেতু ওনাকে পেলাম না, ভাই আপনি লুৎফুর রহমান ভাই আপনি কাইন্ডলি সবার আগে যেটা বললাম পুলিশের কাছে যাবেন, থানায় যাবেন, আপনি সংশ্লিষ্ট থানায় এবং ওখানে পরামর্শ করবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না হচ্ছে না, আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো আইনজীবী আছেন, আপনার পরামর্শের জন্য কিন্তু আপনার আইনজীবীর কাছে যেতে পারেন। উনি আপনাকে একদম স্পেসিফিকলি আপনার প্রবলেম জেনে আপনাকে পরামর্শ দিবেন। আরেকটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে আমাদের সাইবার যে ক্রাইমটা হচ্ছে, আমরা অনেকে মনে করছি যে শুধুমাত্র দেশে বসে করলেই কি এটা শাস্তি হবে। সাপোজ আমি কানাডায় বসে
1: বিদেশে বসে কিন্তু এখন এটা বেশি হয়
16: করছি আমি, যেহেতু এটা অনলাইন বেসিস এবং আমি এমন কিছু করছি, তখন তাহলে কি হবে? উনি ওনাকে কি আসলে আমাদের এই আইনে আমরা কি তাকে শাস্তির আওতায় কি সে আসবে কি আসবে না?
1: এটা কি আপনি একটু বলবেন?
16: এটা আসবে, আমি বলছি এটা আসবে। ধরে নেওয়া হবে যেহেতু অকারেন্সটা ঘটছে, সে বাংলাদেশে বসে যদি বাইরে করে তাতেও সে আইনের অধীনে আসবে। যেই আইনে যেই অপরাধ বলা হচ্ছে তাকে সেই আইনের অধীনে সে শাস্তিযোগ্য হবে, অপরাধী হবে। এবং একইভাবে দেশের বাইরে অবস্থান করেও যদি দেশে কোনো অপরাধ সংগঠন করে বা এই সাইবার আমাদের যে সংজ্ঞাটার মধ্যে পড়ছে যে যে কাজগুলো যে আমরা বলছি যে এইটাকে যদি আমরা প্রথম হলো যে শনাক্তকরণ যদি করতে পারি, দেন আইনে যেভাবে শাস্তির বিধান আছে সে একইভাবে অপরাধী এবং সে শাস্তিযোগ্য হবে। কিভাবে দিব সেটা এখন
1: ধরুন কেউ বিদেশের থেকে এই কাজটি করলো, তো এখন সে যখন বিদেশ থেকে আসবে তার বিরুদ্ধে মামলা হলে সেই সময় সে
16: যখনই
1: আসবে তখনই সে যদি যদি এরকম হয়, তাই না?
16: জি জি অবশ্যই। এবং যদি এরকম হয় যে আমরা খালি ব্যক্তি নিয়ে কথা বলছি, আমাদের দেশও কিন্তু হুমকির মুখে পড়তে পারে। আমরা দেখেছি আমাদের ব্যাংকে থেকে বিভিন্ন অনেক রকম
1: এবং আপনি দেখলাম যারা দেশ বিরোধী এই ধরনের কর্ম করে তাদের শাস্তি কিন্তু অনেক বেশি,
16: অনেক বেশি। এটাই বলতে চাচ্ছি যে যখন এটা করছে সংগঠিত করছে এবং আমরা দেখছি বিভিন্ন দেশের নাগরিক তারা বাংলাদেশে এসে সাইবার ক্রাইম কিন্তু করছে। বিশেষ করে আপু যেটা বললেন যে আর্থিক বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে ফেলা, এটা কিন্তু আমাদের দেশের লোক থেকে বাইরের লোকরা বাংলাদেশে এসে করছে অথবা বাংলাদেশের লোকের সহায়তায় তারা বিদেশে বসে করছে। তো সেই ক্ষেত্রে শাস্তির অবশ্যই আমাদের বিধান আছে। এখন আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে যেখানে আমাদের জন্য সরকার দিয়েছেন যে আমরা যাবো সাইবার ক্রাইমে এবং আমরা
1: জি ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলেছেন। হ্যালো হ্যালো
18: হ্যালো আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
18: হ্যাঁ আমার এক মিনিট টাইম নেবেন, এক মিনিট। আমার একটি প্রশ্ন, গত মঙ্গলবার দিন আমি আসছিলাম খুচরা দুইজন মিলিয়ে, একজন আসছে তারা তিন গুণ, বড় গুণটা বিয়ে আছে, ছোট গুণটার বয়স আছে 10 বছর আর মাঝে গুণটার বয়স আছে 15 বছর। এখন পাশের বাড়ির একজন সে মুরব্বী করে তার বয়স মানে 40-45 হবে, সে আসছে ধরেন তো ওই মেয়ে যারে এমন মারা মারাচ্ছে, আমরা দিচ্ছি দুইজন ওই রেখা কোনো বাড়ি নাই, পাশের বাড়ির লোক ওই মনিদার মারাছে, সেখানের লোক নাই, পরে পাশে একটু দুই একজন দেয়া আছে ঠেকাইছে, সেখানে পরে এমন মারা মারাছে, ধরেন যে পণ্যের কাপড় পণ্যের প্যান্ট একদম ফিরিয়ে ফেলছে, জামা ফিরিয়ে ফেলছে, বুড়ির উপরে কামড় মারাছে, ওই 10 বছরকার ওই মেয়ে যান, পরে উনার মা মারা গেছে, নাকি মা বাইকে আছে, বাপ আছে মারা গেছে অনেক আগেই, মা আছে মিয়া বাড়ি গেছে, ঠিক আছে।
1: আপনি যে বিষয়টা বলছেন আমাদের আজকের বিষয়ের সাথে কিন্তু এটি সম্পৃক্ত না, তারপরে বলছি যে আপনি যেহেতু এই কথাটা বলছেন, একজন বাচ্চার উপরে নারী শিশুর উপরে যদি এই ধরনের নির্যাতন হয় এর জন্য কঠোর আইন আছে, কঠোর। আপনারা জানেন আজকাল এটা নিয়ে সারা দেশে ব্যাপকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি লিখিত আসছে যে সারা দেশে নারী এবং শিশুদের যে আইন আছে এটি ব্যাপকভাবে কঠিন কঠোরভাবে এটি প্রয়োগ করতে হবে। সুতরাং আপনারা থানায় অভিযোগ দেবেন, সাথে আপনারা থানায় অভিযোগ দেন, আপনি যদি মনে করেন যে ভিকটিম যে তার নিজস্ব কোনো লোক আছে তাদেরকে বলেন যে থানায় যেন অভিযোগ দেয় তারা, এবং এটার কঠোর শাস্তি হবে। ধন্যবাদ আপনাকে। হ্যালো হ্যালো
19: হ্যালো আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, বলুন
19: স্যার। আমি কথা বলি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলা ফুটবল ক্লাব, গ্রাম ঘাটনগর, মোলাবাড়া, পোরশা, নওগাঁ থেকে।
1: জি বলুন।
19: জি, আমার ছেলে প্রায় 5 কিলো দূরে পড়তে যায়, মানে সামনে পড়তে যাবে ডিসেম্বর মাস, মাস সাথে মনে করবে আমাদের মানে আমার আমাকে কল দেয় যে তুমি অমুক রাব্বা, হ্যাঁ আমি আব্বা, তোমার ছেলে তো মাদ্রাসা জড়িত, যে আমাকে এই মুহূর্তে 5 লাখ টাকা দেয় নাহলে আমরা থানাতে চালান দেব কিংবা জেলাতে পাঠিয়ে দেবো, আমাকে বারবার পুরা ব্ল্যাকমেল করে আমাকে, তখন আমি তো ছেলেকে ফোন দিয়ে দেখি তুমি কোথায় আছো বাবা,
16: থানায় গিয়ে জিডি করে নাম্বার গুলো দিবেন, যে এই নাম্বার গুলো থেকে আপনাকে যদি মেসেজ পাঠায় তাহলে তো সেটা আপনি প্রিন্ট করে দিবেন, আর যদি না হয় তাহলে আপনি কি বলেছে সেটা বক্তব্য দিয়ে আপনাকে সবার আগে একটা জিডি করেন আপনাকে থানা। আমাদের যে কোনো প্রতিকার পেতে হলে মানে রাষ্ট্রের কাছে যদি আমরা কোনো প্রতিকার চাই নাগরিক হিসেবে আমাদেরকে সবার আগে আমাদের থানায় যেতে হবে, আমাদের বন্ধু থানার যে পুলিশ অফিসার যারা আছেন তারাই আমাদেরকে হেল্প করবেন। আইনটা তো আসলে বলে শেষ করতে পারবো না এবং এটা অবশ্যই অনেক বড় শাস্তি আছে।
1: আমাদের কিন্তু সময় শেষ হয়ে আসছে শ্রোতা বন্ধুরা, আজকে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সাইবার সুরক্ষা আইন তো এবং ইন্টারনেটে নারী ও শিশুদের যৌন হয়রানি বা সাইবার বুলিং। বন্ধুরা আপনাদের সাথে আবারও কথা হবে আগামী পর্বে এবং আমার সাথে আজকে দুজন অতিথি ছিলেন দিলাস রাফি লতিফ সহকারী পুলিশ কমিশনার সাইবার সাপোর্ট সেন্টার ডিবি এবং অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে ধন্যবাদ, আজকের অনুষ্ঠানে অত্যন্ত চমৎকারভাবে আপনারা জবাব দিয়েছেন। শ্রোতা বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।

আইন বিচার সুশাসন ও বৈষম্য বিলোপ বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, প্রকৌশল সহযোগিতায় শাকিল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। আদ্দিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধীর কোন ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শীঘ্রই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বাসুসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শীঘ্রই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভারতের নয়া দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে 21 জন মারা গেছে। অগ্নিকাণ্ডের পর আরও 40 জনকে উদ্ধার করা হয়। পাঁচতলা বিশিষ্ট ফ্লারিশ স্টে হোটেলের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরো পোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় 7 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দোনেস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইউএনা কিয়েভ এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশেম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। খেলার খবর ফুটবল। সাফনারি ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 4:30 খেলা শুরু হবে। একই ভেনুতে রাত 8:30 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পের গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী খাদিজাতুল কুবরা, উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ইউফোনের আজকের পর্বে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এবং ভালো থাকাটা সুস্থ থাকাটা ভীষণ জরুরি আমাদের সকলের জন্যই। এবং আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য গান শোনার অভ্যাস কিংবা গানের সাথে থাকা কিন্তু একটা চমৎকার অভ্যাস হতে পারে। আর তার জন্য প্রতি বুধবার আমরাও আমাদের এই গানের আয়োজন একেবারে সরাসরি আয়োজন নিয়ে হাজির হই আপনাদের জন্য, যেন আপনারা দিনের এই মধ্যভাগটায় একটু ভালো থাকেন, এই ব্যস্ততায় একটু সুস্থ থাকেন। এবং একটা লম্বা ছুটি পার করে আমরা আবার আমাদের কাজে ফিরেছি, এবং এই কাজ করতে করতে যদি আমরা গানের সাথে থাকি, আমার মনে হয়, আমার বিশ্বাস, আমরা সকলে ভালো থাকবো। আপনাদের ভালোবাসায় পুরো আয়োজন জুড়ে আমি ইয়াসমিন লাবণ্য আছি আপনাদের সঙ্গে, এবং সবসময়ের মতো আমাদের এই স্টুডিওতে একজন প্রিয় শিল্পী আজ উপস্থিত আছেন। এবং আজকের যিনি শিল্পী আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমি তাকে নিয়ে যখন জানলাম, তাকে নিয়ে যখন অনেক ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম এই মানুষটা একদম ছোটবেলা থেকে গান শেখা শুরু করেছে মায়ের অনুপ্রেরণাতেই। তবে তারপরেও বিভিন্ন অধ্যায়, জীবনের বিভিন্ন অধ্যায়ে তিনি কাজ করেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু কোথাও না কোথাও তার গানটা বেঁচে রয়েছে, এবং এখনও পর্যন্ত তিনি গানকে ঘিরেই আছেন। খুব সুন্দর করে কাজ, গান সব কিছু সমন্বয় করছেন, গানকে ভীষণভাবে ভালোবাসেন তিনি। আর তার কথা যদি বলতে হয়, বাংলাদেশ বেতারে তিনি বর্তমানে তালিকাভুক্ত আছেন, লোকসঙ্গীত শিল্পী হিসেবে আছেন, নজরুলসঙ্গীত শিল্পী হিসেবে আছেন, এবং আধুনিক গানেও তিনি তালিকাভুক্ত রয়েছেন। আছেন আমাদের ভালোবাসার শিল্পী খাদিজাতুল কুবরা কাশফি। চলুন তাকে স্বাগত জানাই, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
1: ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি।
0: একদম, আমিও শুরুতে আসলে কথাটাই বললাম যে ভালো থাকার চেষ্টা করতে হয়, এবং যদিও আমি জানি জীবনের একটা অন্যরকম সময় আমরা কখনো ভালো কখনো খারাপ এরকমটা যায়, আপনারও তাই। পরিবারের একজন মানুষ অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু একটা চমৎকার বিষয় হলো এই, আমরা যারা আসলে গানের মধ্যে ডুবে থাকি তারা কিন্তু সব কিছুর মাঝে ভালো থাকার জন্য এটাই খুঁজে নেই যে গান ছাড়বো না। তো আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিন্তু তারপর আমাদেরকে সময় দিয়েছেন। ইউফোনিতে এসে আপনার কেমন লাগছে সেটা একটু জানতে চাই শুরুতেই।
1: আচ্ছা, শুরুতেই বলি, যেহেতু ঈদটা কেটেছে, কেমন কেটেছে এটা আসলে যে ফেস করেছে সে বুঝতে পারে।
0: একদম।
1: আর যেহেতু আমি এখানে 2018 সাল থেকে এনলিস্টেড,
0: জি,
1: সো এটা আমার কাছে একদম হোম।
0: ঠিক
1: আছে, সো অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
0: আপনাকেও আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। আমরা গানে গল্পে অবশ্যই সময় কাটাবো, গানটাই বেশি শুনতে চাই, কারণ আমাদের দর্শক শ্রোতারা ভীষণ গান ভালোবাসেন, তারা অনেক অনুরোধ করেন। তো আশা করছি একটা চমৎকার সময় কাটাবো। আমরা প্রথম কোন গান শুনবো সেটা আপনি প্রস্তুতি নিতে থাকেন, আমি আমার দর্শক শ্রোতাদের সঙ্গে একটু করে কথা বলে আসি। দর্শক, আপনারা ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এবং জানাতে চাই আপনারা কিন্তু আমাদের সঙ্গে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলেই যুক্ত হতে পারবেন। এছাড়া কিন্তু বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলো হার্জ, FM 106 মেগা হার্জ, 102 মেগা হার্জ, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসও আপনারা শুনতে পারবেন। যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে, যারা এখনও যুক্ত হয়ে যাননি তাদেরকে বলছি যুক্ত হয়ে যান। আর সেই সাথে কুইজের কথা অবশ্যই সকলের মনে আছে আমি জানি, তবে গত পর্বের কুইজ বিজয়ীর নাম আমি দ্রুত জানিয়ে দেব। আজও একটি কুইজ রয়েছে, সেই কুইজের জন্য আমাদের সঙ্গে পুরোটা সময় থাকতে হবে। তা আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের কমেন্টসগুলো পড়ব, কমেন্টস করতে থাকেন, আর আমরা আমাদের গানের আয়োজন শুরু করে দিই। তাহলে আমরা কি গান শুনছি?
1: প্রথমে আমি দেশের গান দিয়ে শুরু করছি। কথা ও সুর লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। আমি সাবিনা ইয়াসমিন ম্যামের গান গাওয়া।
0: নিশ্চয়ই শুনি আমরা।

0: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা চমৎকার দেশের গান দিয়ে আজকের আয়োজন শুরু করবার জন্য। এবং আমি তো ভীষণ খুশি, কারণ গানের মধ্যে বারবার আমি আমার নাম শুনতে পাচ্ছিলাম, তো সেই জন্য অনেক অনেক ভালো লাগছে আসলে। তবে এই গানটি আসলে, এই গানটি নিয়ে যদি বলতে চাই, সবসময় যখন শুনি তখনই খুব ভালো লাগা কাজ করে। এবং শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি সবসময়ের মতোই অসাধারণ, তেমনটি এই গানটিও। এবং আপনিও আপনার মতো করে খুব চমৎকার গেয়েছেন। এবং আমি সেই সাথে শুরুতেই আমাদের প্রিয় গুণী যন্ত্রশিল্পী বৃন্দদেরকে ধন্যবাদ জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই। আমার পরিবারের সদস্য যারা আছেন আজ তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আজ অক্টোপ্যাডে আছেন বিদ্যুৎ, তবলায় আছেন সাদি, বাঁশিতে আছেন ফাইজুর, কিবোর্ডে আছেন দেবা এবং গিটারে আছেন রোমন। সকল ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকেও। গান তো শুনতে ভালোই লাগছে, এবং আমি মনে হয় একটা আরও একটা গান শুনে ফেলি, তারপর কিছু অনুরোধ আমি দেখতে পাচ্ছিলাম অলরেডি, সেগুলো একটু আমরা শুনে নেব। কি শুনবো এবার?
1: এখন একটা আধুনিক গান করছি, সাগরের তীর থেকে, খুব সুন্দর একটা গান
0: একদম।
1: আচ্ছা, শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গান গাওয়া, কথা জেবুন্নেসা জামান, সুর করিম শাহাবুদ্দিন।

অনেক অনেক ধন্যবাদ। গানের কি এক অদ্ভুত শক্তি, যখন যে গান শুনি আমার মনে হয় সেই গানের মধ্যে ডুবে যাওয়া যায় এবং সেই স্থানেও পৌঁছে যাওয়া যায়। মনে হচ্ছিল আমরা সাগরের তীরেই সকলে আছি এবং এই গানটি বসে বসে শুনছি। একটা মিষ্টি হাওয়া আর একটা মিষ্টি কণ্ঠের গান, খুব ভালো লাগছিল। আমরা একটু কিছু কমেন্টস পড়ে আসি। আমি বেশ কিছু অনুরোধ দেখতে পাচ্ছি, আপনার যদি গান জানা থাকে বা তাহলে আমরা অবশ্যই আপনার কণ্ঠে শুনতে চাই। মোহাম্মদ সাইদুল ইসলাম, সাথেই আছি লোহাকুচি আদিমারি লালমনিরহাট থেকে, তিনি আছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সারা আফরোজ আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং থেকে, আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। সাইদুল ইসলাম আরও লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি এবং আপনারা সাথে থাকলে আমরা ভীষণ ভালো থাকি। পল্লব রায়, অনেক সুন্দর অনুষ্ঠান। এ এম আর আলামিন, তিনি পাবনা থেকে, শুরু থেকেই শুনছি, অনেক অনেক ধন্যবাদ। ইমন আহমেদ দুলাল আছেন মানিকগঞ্জ থেকে, আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। সাইদুল ইসলাম আবারও লিখেছেন, চালিয়ে যান আপু, সাথে আছি পুরোটা সময় জোরে। একদম পুরোটা সময় আমাদের সাথে থাকতে হবে। নাসির হোসেন আছেন, শুভ বিকেল, আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। যুক্ত হলাম জামালপুর থেকে, সাথে আছি চাঁদপুর থেকে ইসমাইল সওদাগর আছেন, শুনছি খুব ভালো লাগছে, আপনাকেও অনেক ধন্যবাদ। আরও অনেকেই আছেন, অনেককে দেখছি শেয়ার করছেন আমাদের অনুষ্ঠান। পল্লব রায়, সবসময় পাশে আছি বাংলাদেশ বেতারের সাথে, আপনাদের এই ভালোবাসাই আসলে আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায় যে আমরা সবসময় আপনাদের সাথেও থাকবো। আরও অনেকে আছেন, সাকিব হাসান বিদ্যুৎ, অনেকদিন পরে আপনাকে, আপনার কমেন্টস আমি পড়ছি, সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিং থেকে, অনেক অনেক ভালোবাসা। মোহাম্মদ শামীম হোসেন, ভালো লাগার আরেক নাম ইউফোনি, কুষ্টিয়া সদর মোহাম্মদ শামীম হোসেন, অনেক অনেক ধন্যবাদ। আসলেই তাই, আমরাও বলি আমাদের ভালোবাসার অনুষ্ঠান ইউফোনি। পাহাড়ি লিপন আছেন, সাথেই আছি, আরও অনেকে আছেন।

0: নাসির হোসেন আছেন, আমি গান শুনতে চাই। সাইদুল ইসলাম লিখেছেন, ইউফোনে অনুষ্ঠানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আশিকুল ইসলাম নাইম লিখেছেন, গান শুনতে চাই, তুমি আমার এমনই একজন। নাসির হোসেন লিখেছেন, জামালপুর থেকে, আমি একটা গান শুনতে চাই, অশ্রু দিয়ে লেখা এই গানটি, যদি আপনার জানা থাকে আমরা শুনতে চাই আপনার কণ্ঠে। যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে, এই গানটিও শোনার অনুরোধ এসেছে। এছাড়া আরও অনুরোধ এসেছে, ও আচ্ছা, এই বিষয়টা আমার বলতেই হয় কারণ সবসময় যন্ত্রশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। মোহাম্মদ সাইদুল ইসলাম লিখেছেন, যন্ত্রসঙ্গীতে যারা আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আমার পক্ষ থেকে তো আগেই জানিয়ে দিয়েছি। আরও একটি রিকোয়েস্ট রয়েছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে এই গানটির, অনেক অনেক অনুরোধ কিন্তু জমে গেছে, যদি কোনোটা জানা থাকে আমরা শুনতে চাই। জানা তো আসলে অনেক গানই থাকে, যেটা প্রস্তুতি আছে সেরকম একটি গান আমরা শুনতে চাই। তবে এবারে কি কোন গানের প্রস্তুতি নেওয়া হলো?
1: এবার আধুনিক গান করছে আরেকটা, এটা সাবিনা ইয়াসমিনের করা, কথা সুর খান আতাউর রহমান।
0: আচ্ছা শুনি আমরা।

0: কি অসাধারণ সৃষ্টি! আসলে আমার মনে হয় যে এই গানগুলো কখনোই পুরনো হবে না, একদম গোল্ডেন সং। এবং এই গানগুলো এমন একটা পরিবেশ তৈরি করে, সত্যি অসাধারণ একটা মুহূর্তের কথা আসলে মনে করিয়ে দেয়। অনেক অনেক ধন্যবাদ আজকের তালিকা এত চমৎকার কিছু গান রাখবার জন্য। এবং একটু যদি আজকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাই, সেই ক্লাস ওয়ান, তখন মায়ের অনুপ্রেরণাতেই আসলে গানের জার্নি আপনার শুরু হয়েছে। তারপর থেকে আসলে নিজের অনুভূতি যদি জানতে চাই, কি মনে হয়েছিল, কেন মনে হয়েছিল যে গানকে নিয়ে সব সময় থাকবেন?
1: আচ্ছা, শুরুটা হচ্ছে আমার মায়ের হাত ধরে।
0: তিনিও গান করতেন?
1: তিনি গান করতেন, একদম প্রফেশনালি করতেন, শখের বশে করতেন, এখনো গান গুনগুন করেন। আর আমার বাবা, আমরা মানে আমার বাবাকে বলি নর্মালি যে মিউজিক ডিরেক্টর, তুমি মিউজিক ডিরেকশন অনেক ভালো করবে। তো যেটা বলছিলাম, ছোটবেলায় মা হচ্ছে আমাকে নিয়ে যেতেন, একজন টিচার ছিলেন আমার, মোনালিসা মিস, উনি, ওনার কাছে গান করেছি। এরপর বাবু সরকার স্যারের কাছে করেছি, ছায়ানটে করেছি। তো এভাবেই শুরুটা। এখন আমার ইন লজ, আমার বাবা মা, মানে আমার শ্বশুর বাবা মা, ওর মানে তারা সবাই অনেক সাপোর্ট করছেন, ঠিক আছে? তো জিনিসটা, এটা একটা ব্লেসিং, কারণ আমি গান পছন্দ করি, এতটুকু আসার কারণটাই কিন্তু তারা।
0: একদমই তাই, পরিবারের সহযোগিতা না পেলে যে যে পেশাতেই থাকুক না কেন, দেখা যায় কোথাও না কোথাও বাধা চলে আসে। আর যদি যদি বলি যে পরিবারটা থাকে, তখন মনে হয় যে নিজের ইচ্ছা তো থাকেই, সাথে মনে হয় আরও এগিয়ে যায়, অনেকটা দূরে গিয়ে যায়। তো সবসময় তো নজরুল সঙ্গীতের সাথে থাকা হয়েছে, ছায়ানটে আপনি নজরুল সঙ্গীত চর্চা করেছেন, পরবর্তীতে কি পল্লীগীতি বা আধুনিক গান এগুলো বেশি করা হলো?
1: আধুনিক গান করা হয়, লোকগীতি করা হয়।
0: এখন তো ব্যান্ডও আছে?
1: ব্যান্ড আছে, হ্যাঁ, আমার একটা ট্র্যাকের কাজ চলছে, এখনো আনরিলিজড, সো দেখি, ইনশাল্লাহ চেষ্টা করব এই বছরই করার।
0: আমরা অপেক্ষায় থাকলাম, একটু অন্য ধারার গান শুনতেও আমার মনে হয় ভালো লাগবে। আরেকটি গান শুনি এবার।
1: হ্যাঁ অবশ্যই, এখন
0: কোন গানটি শুনছি?
1: তো আমি, আচ্ছা, কথা ডক্টর আরিফ অ্যান্ড সুর হচ্ছে নকিব খান, ওই ঝিনুক ফোঁটা এই গানটি করছি।
0: আরও একটি বিখ্যাত, একদম জনপ্রিয় গান শুনি আমরা।

ভীষণ সুন্দর। আমরা এইভাবে আরো কিছু গান শুনতে চাই। আমি এবারে একটু আমাদের ইউফোনের চমৎকার একটি অংশ, একদম আকর্ষণীয় অংশ, সেটি হলো কুইজ। কুইজের জন্য সকলে অপেক্ষা করে, আমার মনে হয় আর দেরি না করাই, কারণ তাদের ভালোবাসা শিল্পী উপস্থিত আছেন। গত পর্বের বিজয়ীর নাম আমরা এবারে জানিয়ে দিতে চাই। আমি একটু দর্শক শ্রোতাদের সঙ্গে তাহলে কথা বলে আসি। দর্শক, গত সপ্তাহের আমাদের কুইজ ছিল ইউফোনি অনুষ্ঠান, আপনাদের কেমন লাগে? ইউফোনি অনুষ্ঠান নিয়ে কোনো মতামত বা পরামর্শ জানাতে চাইলে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে আপনারা আপনাদের জানাতে পেরেছেন এবং মতামতও জানিয়েছেন এর মধ্যে অনেকেই। তাদের মধ্যেই অনেক অনেক ভালোবাসার কিছু মতামত আমরা পেয়েছি এবং সেখান থেকেই একটি নাম আজ ঘোষণা করব এবং এই দেখতে হবে বিজয়টা তাহলে কে, কার ভাগ্য আসলে অনেক ভালো। আমি একটু সাফল করেই নিচ্ছি এবং সেই সাথে আমাদের গেস্টকে অনুরোধ করব নামটি ঘোষণা করবার জন্য।

0: হ্যাঁ, একটু পড়ে দিলে আমার মনে হয় আমার দর্শক শ্রোতারও খুশি হয়ে যাবে।
1: আচ্ছা আচ্ছা, ঘোষণা করছি
0: একদম।
1: ওনার নাম হচ্ছে ভানা ইভা, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, মনিরামপুর।
0: বাহ, আপনাকে অনেক অনেক অভিনন্দন যাচ্ছি ভানা ইভা। আপনি মনিরামপুর যশোর থেকে, লাস্ট চারটি ডিজিট হলো 3756। আবার অনেক অনেক অভিনন্দন। এছাড়া যারা অনেকেই আসলে মতামত জানিয়েছেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে সবসময় ভীষণ ভীষণ প্রিয়। যারা মতামত জানিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এবার তো আজকের কুইজ জানাবার পালা। আজকের কুইজটি হলো আজকের অর্থাৎ 3/6/2026 তারিখের ইউফোনি অনুষ্ঠানের প্রিয় অতিথি শিল্পীর নাম জানাতে হবে। খুবই সোজা, কিন্তু তো দ্রুত জানিয়ে দেন, আমরা আগামী পর্বে বিজয়ের নাম জানিয়ে দেব। আমরা আবার কিছু গান শুনতে চাই এবং সেই সাথে কিছু কমেন্টসও পড়ে আসতে চাই। আরও কিছু অনুরোধ ছিল, সেগুলো একটু পড়ে আসব। মীর মুগ্ধ আছেন, আদর আফিয়াত উত্তরা থেকে, খুব ভালো লাগছে আপু।
1: ছোট ভাই বোন
0: তাই, বা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। স্মাইল হোসেন লিখেছেন, তিনি শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। সাইদুল ইসলাম, তুমি আমার এমনই একজন, কিন্তু বারবার অনুরোধ আসছে, এটা কিন্তু একটু করে হলেও দুলান আমরা শুনতে চাই আপনার মুখে, আপনার কণ্ঠে শুনতে চাই। এছাড়া রুহুল আমিন লিখেছেন, কাশ্মীর জন্য দোয়া ও শুভকামনা রইল, যদি সম্ভব হয় পাখিরে তুই দূরে থাকলে, এই গানটি শুনতে চেয়েছেন।
1: শ্বশুর বাবা
0: তাই, বা আজকে কিন্তু বেশ ভালো লাগছে, আপনার পরিবারের মানুষগুলো যুক্ত আছেন এবং তারাও অনুরোধ করছেন। আমার মনে হয় তাদের অনুরোধ রাখলেও তারাও ভীষণ খুশি হবেন। জুয়েল সরকার সিরাজগঞ্জ থেকে শুনছেন, নিউ সাংস্কৃতিক অঙ্গন বাউফল, চমৎকার, যুক্ত হলাম বাউফল থেকে। নিটুল চন্দ্রশীল, আপনাদের ছোটখাটো যদি ভুল করে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সঙ্গীত শিল্পী, আপনি বেতার ও টেলিভিশনে যুক্ত আছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এছাড়া অনেকে আছেন, আলো চৌধুরী, অনেকদিন পরে ইয়াসমিন লাবণ, হ্যাঁ আমি অনেকদিন পরেই এসেছি, আমি সবসময় থাকবার চেষ্টা করব এবং আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমার জন্য অনেক। জুয়েল সরকার আছেন সিরাজগঞ্জ থেকে, খলিল আছেন, সুন্দর পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। নাসিরুদ্দিন শরীফ লিখেছেন, রেডিওতে শুনছি, ফেসবুকে দেখছি, শুনছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকব। আমার অনুরোধ, রুনা লায়লা ম্যামের গাওয়া আপন ভাই ছবির গান শোনাবেন। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, এই গানটির অনুরোধ করেছে, যদি জানা থাকে আমরা শুনতে চাই এবং আপনাকে অনেক অনেক ভালোবাসা সেই সাথে জানাচ্ছি, কারণ আপনি এত চমৎকার করে আসলে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং অনুরোধ করেছেন সেই জন্য। আরও অনেকেই যুক্ত আছেন, মিন্টু যুক্ত আছেন, তিনি প্রিয় শিল্পীর গান শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ শিল্পীকে। এবং খাদিজাতুল কুবরা, অনেক ভালো শিল্পী, তার গানগুলো অসাধারণ। হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন, আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। রাসেল শেখ আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিত দর্শক, তিনি আছেন মানিকগঞ্জ থেকে। ইয়াসমিন লাবণ আপু, হ্যাঁ আমি আমি আছি, সবসময় আছি আপনাদের ভালোবাসায়। আজ অতিথির কণ্ঠে গান শুনছি, পাশাপাশি প্রিয় আপু আপনার কণ্ঠে, হ্যাঁ আমি তো গান শোনাবই, তবে আজকে আমাদের খাদিজাতুল কুবরা, নামটা কিন্তু আপনার বেশ সুন্দর এবং ভুল করে না অনেকে?
1: অনেকে ভুল করে,
0: আমিও কিন্তু টুকটাক ভুল করছি, যে খাদিজাতুল দেখা যায় অনেক সময় কোবরা চলে আসে, সে জায়গাটা হচ্ছে কুবরা এবং কাশফি, নামটা বেশ সুন্দর। তো আপনার গানই শুনতে চাই, কি শুনবো এবারে, কোন অনুরোধের গান? পাখিরে তুই শুনতে পারি আমরা?
1: আচ্ছা হ্যাঁ, এটা করতে পারি, একটু পরে করছি।
0: আচ্ছা হ্যাঁ, তাও হতে পারে। এবার কি শুনছি তাহলে?
1: কথা আমজাদ হোসেন, সুর হচ্ছে আলাউদ্দিন আলী স্যার, মিতালী মুখার্জি গাওয়া গানটি করছে।

0: অনেক অনেক ধন্যবাদ। আমার ভীষণ প্রিয় একটি গান, এবং গানের কথাগুলো শুনলে মনে হয় যে আসলে কোনো না কোনোভাবে সকলের জীবনের সাথে এই কথাগুলো একদম মিলে যায়। এবং আপনি না, আমি পুরোটার সময় আসলে খেয়াল করলাম, আপনি খুব চমৎকার করে আপনার মতো করে খুব প্রশান্তি নিয়ে আসলে গান করেন। এরকম কেউ আগে কখনো বলেছে?
1: ব্যাপারটা না, আজকে খেয়াল করে হয়তো দেখেছে, না বলেছে যে আমার, হ্যাঁ এক্সপ্রেশন দিই, বাট এভাবে বলেনি। আপনি অনেক সুন্দর করে বললেন, থ্যাংক ইউ।
0: আপনাকেও থ্যাংক ইউ, এত চমৎকার করে আসলে গানগুলো পরিবেশন করছেন সে কারণে। একটু কুসুম কথা এই নাটকের গান আপনি করেছেন, সেটির অভিজ্ঞতা নিয়ে একটু শুনব।
1: আচ্ছা, কুসুম কথা গানটি একদিন সাডেনলি সন্ধি ভাইয়া আমাকে ফোন দিলেন, তো উনি বললেন যে একটা গান করতে হবে, ফ্রি থাকলে চলে আসো।
0: আচ্ছা,
1: তো আমি অফিস করলাম, অফিস শেষে, আচ্ছা আমার রেগুলার বেসিসে 4:30 পর্যন্ত অফিস হয়, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আমি সাথে সাথে বাসায় জানালাম আমাকে ভাইয়া যেতে বললেন, তো পরে যাওয়ার পরে শুনলাম যে আচ্ছা এই ট্র্যাকটা করতে হবে। তো বেশ সুন্দর নাটকটা, সবাই দেখেছে কিনা আমি জানি না, বাট অনেক সুন্দর একটা গান, প্লাস নাটকটা অনেক সুন্দর।
0: আমার গানটা শোনার সৌভাগ্য হয়েছে, অনেকেই হয়তো আমাদের দর্শক শ্রোতা আছেন যারা, তারা শুনেছেন, গানটি ভীষণ সুন্দর। এবং এটি তো একদমই সাম্প্রতিক কাজ, এছাড়াও আপনি বিভিন্ন প্রজেক্টেও কাজ করেছেন, যেমন সেভ দ্য চিলড্রেনের সঙ্গে আপনার কাজ করা হয়েছে, এরকম আরও অনেক অভিজ্ঞতা রয়েছে। এখনকার ব্যস্ততা সময় একটু জানতে চাই।
1: এখনকার ব্যস্ততা হচ্ছে আমার ব্যান্ড নিয়ে,
0: পুরোপুরি ব্যান্ডে,
1: ব্যান্ড নিয়ে, কারণ আমার ওই গানটা রিলিজ হয়নি, ওটা নিয়ে একটু কাজ চলছে এখন। সবাই তো, ব্যাপারটা এমন হয়ে গেছে, গানটা করছি ভালোবাসা থেকেই করছি, তো সবার সময়ে যখন আসে, ব্যান্ডের ব্যাপারটাই তো এমন, সবার সময়টা ম্যাচ করার পরে যে আমরা হচ্ছে রিহার্সাল করি, দেন হচ্ছে রেকর্ডিং।
0: আপনি ওখানে ভোকালিস্ট হিসেবে আছেন?
1: আমি ভোকালিস্ট আছি।
0: আর আর কারা যুক্ত আছেন আপনার ব্যান্ডে?
1: আবির হাসান আছে, ভাইয়া আছেন গিটারে, প্লাস ভাইয়া টুকটাক গান লিখেন, অ্যান্ড আবিদ হাসান সৈকত, যিনি আমার হাজবেন্ড,
0: খুব ভালো লাগছে। আপনার জন্য সবসময় অনেক শুভকামনা থাকবে। আমরা আরো একটি গান শুনতে চাই, এবার কি শুনবো?
1: একটা রিকোয়েস্টের গান করি, পাখিরে তুই।
0: হ্যাঁ, শিওর।
1: গানটির কথা হচ্ছে খান আতাউর রহমান স্যারের, অ্যান্ড সুর হচ্ছে আমির আলী, সুবীর মন্দির স্যারের গানটি, চেষ্টা করছি।

0: ভীষণ সুন্দর। শ্রদ্ধেয় সুবীরনন্দী স্যারের এই গানটি তো অবশ্যই অনেক জনপ্রিয়, আমরা তার কণ্ঠে কিংবা কোনো ছেলে শিল্পীর কণ্ঠে আমরা শুনে অভ্যস্ত, কিন্তু আজকে একটা অন্যরকম আবেদন তৈরি হলো আপনার কণ্ঠে, এবং আপনি একটা ছোট্ট ছোট্ট জায়গায় কিছু কাজ দিচ্ছিলেন, সেটাও খুব ভালো লাগছিল আসলে। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, একটু যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই গানকে ঘিরে বা জীবনকে ঘিরে, যেটা হয় শুনব।
1: আচ্ছা, ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে তোমাকে ভালো মানুষ হতে হবে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বাকিটা তুমি ভালো পথে থাকবে সেটাও ইম্পর্ট্যান্ট। সো এখন যেহেতু আমি একটা জব করছি, একটা ইউনিভার্সিটিতে আছি, তার পাশাপাশি মিউজিকটাও করছি, অ্যান্ড আপাতত আমার প্ল্যানটা এটাই যে আমার আনরিলিজ যেটা ট্র্যাকটা ওটার কাজটা কমপ্লিট করতে হবে খুব শীঘ্রই। আর হ্যাঁ, টুকটাক কাজ করা হচ্ছে, সামনে ইনশাল্লাহ আরও কিছু করব।
0: গানে আমরা চাই আসলে আপনি গানে আরও অনেক বেশি সময় দেন, যদি আসলে জীবনের সবগুলো অধ্যায় সকলের অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তারপরও আমরা চাই আপনি আরও আরও অনেক কাজ করেন, গান নিয়ে কাজ করেন, গানের সময় দেন। এটা আমাদের পুরো ইউফোনি টিমের আসলে চাওয়া, এবং সেই ইউফোনি টিম নিয়ে আসলে এবারে কথা বলতে চাই, যে পরিবারের মানুষগুলো আমরা একসাথে হয়ে সবসময় কাজ করি এবং প্রতিটি প্রোগ্রাম আমরা একসাথে সকলে মিলে আসলে সফল করবার চেষ্টা করি, সেই পরিবারের মানুষগুলোর নাম আজকে জানিয়ে আসতে চাই। আর চিত্রগ্রহণে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ দুজনেই আছেন। প্রকৌশল নির্দেশনায় আছেন তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় আজ আছেন শামীম আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ মাহফুজার রহমান, এবং সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় আছেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। উপস্থাপনায় আছি আমি ইয়াসমিন লাবণ্য। আমরা পুরো পরিবার সবসময় চেষ্টা করি প্রতি বুধবার এই আয়োজন নিয়ে হাজির হবার, আশা করি আজকের আয়োজনও আপনাদের ভালো লেগেছে। আমরা একেবারেই আমাদের শেষ গানটি শুনব, শেষ গানটি শুনবার আগে ছোট করে জানতে চাই আপনার আয়োজন কেমন লাগলো, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে।
1: থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দর্শককে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, তো আমার সাথে থাকবেন অবশ্যই, আমাকে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সো গানটি করছি,
0: হ্যাঁ আমি গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব, আমি ছোট্ট করে জাস্ট বিদায় নিয়ে আসি। সুপ্রিয় শ্রোতা, এ ছিল আমাদের বাংলাদেশ বেতার ইউফোনের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা গান শুনতে শুনতে বিদায় নিই তাহলে।

0: এতক্ষণ শুনুন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পের গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন খাদিজাতুল কুবরা, উপস্থাপনায় লাইলা ইয়াসমিন লাবণ্য, চিত্রগণে মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ সাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কং এর একটি প্রতিনিধি দল। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য, বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। আদিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধের কোনো ছাড় দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভারতে নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন মারা গেছে। অগ্নিকাণ্ডের পর আরও ৪০ জনকে উদ্ধার করা হয়। পাঁচতলা বিশিষ্ট ফ্লারিশ স্টে হোটেলের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মস্কো থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইয়েনাকিয়েভো এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশেম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল ৪:৩০টায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত ৮:৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান থেকে। সময়ের সাথে সাথে বদলে যায় আমাদের চারপাশ সবকিছুই, তেমনি আমাদেরও মানিয়ে নিতে হয় সেই পরিবর্তিত সময়ের সাথে। সময়কে ঘিরে আমরা এসে দাঁড়াই জীবনের একটি পর্যায়ে, শিশু থেকে কৈশোর, তারপরে পরিণত বয়সে এসে শুরু করি সংসার জীবন। আর সংসার জীবন সুখের হতে হলে দরকার সঠিক সময়ে পরিবার পরিকল্পনা গ্রহণ করে ছোট পরিবার গঠন করা। এটাই জীবন, এটাই নিয়ম। আর পরিকল্পিত পরিবার গঠন, যার মধ্যেই নিহিত আমাদের সুখ শান্তি আর ভালোবাসা। সকলকে আমন্ত্রণ জানাই এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। বুধবারের আয়োজন মানেই কিন্তু সাপ্তাহিক নাটক। আজকে আপনাদের জন্য রয়েছে নাটক আলাপীর জীবনযাপন। নাটকটি রচনা করেছেন সালমা রহমান, প্রযোজনা করেছেন রফিকুল হাসান।
2: আপনি কই আছিলেন?
3: কে, কামে আছিলাম।
2: আলাপীর পরীক্ষার ফল বাইর হইছে।
3: আর পরীক্ষার ফল, খাওয়ান পিন্ধন দিতে পারি না।
2: আলাপীর লাইগা তো আমাকে কোনো খরচ লাগে না।
3: আলাপি বাদে আমাকে আরো পাঁচটা পোলা পাইন, ইয়ার রাখছো?
2: ইয়ার না রাখুনি কি আছে, ওরা তোমার নারী ছেড়া ধন।
3: ধন কি আমার ধন যে?
2: বেহিসাবি কথা কইন না।
3: কি, আমি বেহিসাবি কথা কই?
2: হ্যাঁ কনি তো, কত কইলাম। বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে একটা ব্যবস্থা লন।
3: চুপ থাক, ব্যাকুল ভাইয়া লোক।
2: ব্যাকুল আমি না, আপনার মাথায় গিলু নাই।
4: আব্বা তুমি কতক্ষণ?
3: এই তো আইলাম মা।
4: আব্বা আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে।
3: বুঝলাম রে মা, আর লেখাপড়া করার কাম নাই।
4: না আব্বা, আমি পড়ালেখা চালিয়ে যাব।
3: মাইনে?
2: ওসব কথা পরে বনে। মা লাপি, তোর বাপিরে খাওন দি।
4: দিচ্ছি মা, এখনই দিচ্ছি। মা খাওয়ার পানি তো নেই।
2: রূপসী চাপকলের পানি আনতে গেছে, ওহনি আয় পড়ব।
3: তুই খাইবি না মা?
4: আব্বা রূপসী, সুন্দরী, আশা, ভরসা, ওরা আসলে তারপরে খাবো।
3: মা গো, তোর পাশের সুখবরে আমি মেলা খুশি হয়েছি। জানোস রে মা?
4: কি আব্বা?
3: তোর দাদা জানের বড় খায়সা ছিল আমরা শিক্ষিত হই।
4: তা করুনি কেন? শোনো, লেখাপড়া অমূল্য সম্পদ, যা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, আবার হারাবার ভয়ও নেই।
3: বুদ্ধির ভুল রে মা, অন্ত অভাবে আমি বেদিশা।
4: চিন্তা করো না আব্বা, আমরা শিক্ষিত হয়ে আয় করব।
2: সেই সময় আমাকে কোনো দুঃখ থাকবে না।
3: ওই সুখেই থাকো।
2: আপনার কথায় কোনো রস নাই, বেরস মানুষ।
3: এত বড় একখান সংসার আমারই টানতে হয়, বুঝলাম।
2: কি এমন টানে রে, খাইয়াও দিন যায়, না খাইয়াও দিন পার করি।
4: মা তোমরা কি ঝগড়া ছাড়া কথা বলতে পারো না?
2: পারি রে মা, পারি। সবই আমার নসিবের দোষ।
3: আলাপি তোর মায়ের ক্ষমা দিতে ক।
4: আরে মামা আপনি? নানি, মামি, চম্পা, বকুল সবাই ভালো আছে তো?
2: সালাম কর তোর মামারে, সালাম কর।
5: থাক থাক থাক থাক মা, থাক থাক, বাড়ির সকলে ভালোই আছে। তোমার রেজাল্ট শুনে চলে এলাম মা।
3: আসসালামু আলাইকুম মিয়া ভাই।
5: ওয়ালাইকুম আসসালাম। নাও তোমরা সব মিষ্টি খাও।
4: মামা আপনার বসেন, আমি চা নিয়ে আসছি।
5: চা আনবি? চা পরে হবে মা, তুই আমার কাছে আয়, তোকে একটু আদর করে দি।
2: ওরা কপাল আমার, এমন খুশির দিনে।
5: মন খারাপ করিস না বোন, মন খারাপ করিস না, এই তো খুশির দিনে ওরা মিষ্টি খাবে।
3: মিয়া ভাই, ওর মায়ের এক বদক খাইছিল, কথা পাইলি প্যান প্যান করে।
5: আমি, তুমি তো জানো পারুল আমাদের কত আদরের বোন।
2: বুদ্ধির ভুলে আমরা হাম্মক, কপালে কষ্ট।
3: ওই শুনেন, খোঁচা দিয়ে কথা হয়।
5: না না না, খোঁচা না, খোঁচা না, মনের কষ্টটা এভাবেই জানিয়েছে। আরে ওই তো মামনি জানিয়েছে, নিয়ে বাবা, নিয়ে নিয়ে নিয়ে।
4: মা আমি তোমাকে মুখে মিষ্টি তুলে দেব, কারণ তোমার জন্যই আমি পৃথিবীতে এসেছি।
5: বাহ দারুণ কথা বলেছো তো মামনি।
4: মামা ঝাল পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানো আপনার জন্য, মিষ্টি কিন্তু খাওয়া চলবে না।
3: লাও তোমরা মিষ্টি লাও, মামুনের মাথায় বুদ্ধি করা।
6: এই আলাপি, হন হন করে কই যাইতেছো?
4: টিউশনিতে যাচ্ছি।
6: খারাও কথা আছে?
4: কথা শোনার সময় নেই, রন্টু মন্টুর পরীক্ষা।
6: রন্টু মন্টুরে না পড়াইলেও তুমি মাইনা পাইবা।
4: মানে?
6: মানে বুঝলা না মাইয়া, রন্টু মন্টু তো আমারই ভাতিজা।
4: শোনেন, আমি পরিশ্রম করেই পারিশ্রমিক নিতে জানি।
6: তোমার মতো দুই চারজন গরিব মাইয়া রে, পড়ানোর ক্ষমতা আমাকে আছে।
4: অযথা সময় নষ্ট করতে চাই না।
6: অযথা? হ্যাঁ, আমার সিন দেখি তোমার বাকি আছে। এই পড়ন্ত বিকেলে ঝিরি ঝিরি বাতাসে তোমার লগে আমি কথা কইতে চাই।
4: ছাড়ুন, হাত ছাড়ুন।
6: যাইবা, যাও, তুই আমার কথাটা একটু মনে রাখো।
4: শোনেন, এভাবে আমাকে আর কখনো বিরক্ত করবেন না।
6: বিরক্ত না, বিরক্ত না, আমি তো মনের মানুষের লগে মনের কথা কইতে চাই।
4: মনের মানুষ সব কত কাণ্ডজ্ঞানহীন রংবাজ।
6: তোমারে দেখলে শরীরের রাগটা পানি হয়ে যায়।
4: আমি যাব, পছন্দ বলছি।
6: অবশ্যই যাইবা, তুমি কটু কথা কইলো আমার কাছে মিঠা লাগে।
3: বইয়া বইয়া আসমানে তারা গুনলে হইব। রান্ধন হইছে?
2: রান্ধনে কিছু থাকলে তো রান্ধু।
3: কথা শুনলে পিত্তি চইলে যায়, গতরে আরাম দেও।
2: হ্যাঁ, হাট বাজারের মতন সংসার কয়টা দাসীবাদী আছে।
3: মাইয়া বিদ্যা নইব, ঘরের কাম করতে সময় নাই।
2: আমার কষ্ট হয়ে হোক, পোলা পানির মুরুখ বানামু না।
3: বড় কিতাবি কথা কইতাছস, দেখল মায়া মানুষ।
7: হামিদ চাষা বাড়িতে আছো নাকি? হামিদ চাষা
3: কেডায় কেডায় ডাক পারে? ও কাজী বাড়ির হাসমত।
6: সালাম আলাইকুম চাষা। এই গুনা ভাবি পাড়াইছে।
2: মাছ মুরগি এগুলান কেন্দ্রে বাবা?
6: রন্টু মন্টুর রেজাল্ট ভালো হয়েছে, তাই ভাবি পাড়াইছে।
2: আলাপি ওগো খুব ভালো করে পড়ায় তাই না রে? কাজী বাড়ির বউয়ের কলজাটা অনেক বড়, তাই না আলাপির বাপ?
3: ঠিক কথা কইছো বউ। এক কাম করো তুমি, রান্ধন বাহাও, হাসমত আমরা একলাগে খাওনি।
6: চাষা, এই আলাপিরে দেখতেছি না যে
3: ও তো কলেজে, মনে হয় আইতে দেরি হইব।
6: চাষা, এই আলাপির এখন মোবাইল ফোনের দরকার। আচ্ছা ঠিক আছে, ওটা আমি কিনে দেবো। নে
4: কি কি কিনে দেবেন হাসমন্ত ভাই?
6: না মানে কইতেছিলাম কি, তোমার কাছে একটা ফোন থাকা জরুরি।
4: আমার কোনো ফোনের দরকার নেই, বোঝা গেছে বিষয়টা?
3: কই গো আলাপির মা, তোমার রান্ধন হইলো?
4: শেষের ক্লাসটা হবে না বলে আগে চলে এলাম। মা কি রান্না করছো?
8: বাহ, দারুন তো খুশবু বের হয়েছে।
3: মাছ গুস্তো এই সব আর কি।
2: এদিকে আয় মা, হাত লাগা।
4: মা এত সব কোথায় পেলে?
2: ওই যে রন্টু মন্টুর মা, কাজী বাড়ির বউ।
4: হ্যাঁ, কি হয়েছে?
2: পোলারা ভালো রেজাল্ট করছে তাই এইসব পাঠাইছে।
4: মা, আমি তো ওদের পড়ানোর বিনিময়ে টাকা পাই, সামগ্রী পাঠাবে এটা তো কেমন যেন লাগছে।
2: মেয়ের বেটির দয়ার শরীর,
4: এ কথা আমি বিশ্বাস করতে পারছি না।
2: তোর যেমন কথা, রান্ধন শেষ, যা তোর বাপ আর হাসমতের খাওন দি।
4: আমি রান্নাঘরে কাজ করি, তুমি বরং যাও খাবার দাও।
2: আচ্ছা।
4: শুনুন ভাই, আপনি আমাদের কলেজে?
9: কেন, তোমাদের কলেজে আমার আসতে কি মানা আছে?
4: না মানে এমনি বললাম।
9: কেমন আছো আলাপি?
4: ভালো, আপনি ভালো আছেন?
9: ভালো, আমি তোমাদের কলেজে জয়েন করেছি, বুঝেছ?
4: তাই নাকি শুনুন ভাই?
9: চুপসে গেলে যে, বিষয়টা কি?
4: না মানে স্যারদের আমি বড় ভয় পাই।
9: গুরুজনদের মান্য করা ভালো।
4: আমাদের ক্লাস নেবেন আপনি?
9: নিলে তুমি খুশি হবে।
4: আমি জানি না, যাই শুনুন ভাই, টিউশনিতে যাব তো।
9: তুমি কোথায় টিউশনি করা?
4: ওই যে কাজী বাড়িতে।
9: ও আচ্ছা আচ্ছা, চলি। কেমন
6: আলাপি, দক্ষিণ পাড়ার সুমনের লগে তোমার কি কথা?
4: আপনি আপনি এখানে কেন এসেছেন?
6: ও বুঝ বালিকা, কয় কি, তোমার খোঁজ খবর রাখার একটা দায়িত্ব আছে না আমার।
4: হাসমত ভাই, আপনার এই গায়ে পড়া বিষয়টা আমার একদম ভালো লাগে না।
6: ভালো তো লাগতেই হইব, কারণ আমি আমার অবাধ্য মনটারে তোমারে দিয়ে দিছি।
4: শোনেন, আবল তাবল কথা রাখেন তো, বেকার মানুষ কিছু করার না থাকলে যান সংসারে, মাকে সাহায্য করুন, গিয়ে যান।
6: তুমি তো জানোই আমাগো বাড়িতে দাসী বান্ধির অভাব নাই।
4: তাহলে চাকরি করেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে সে যোগ্যতাও আপনার নেই।
6: কি কইলা?
4: না না কিছু না, আমি যাব, আমাকে যেতে দিন।
6: তা তো যাই ভাই, এই আমাগো বাড়ি তো যাইবা, মোটর বাইকের পিছনে বসো, একটানে লয়ে যাবো।
9: আলাপি আলাপি, তুমি এখনো যাওনি?
4: এই যে এক্ষুনি যাবো। শুন ভাই,
9: হাসমত তুমি এখানে কি করছো?
6: ক্যা আমার এখানে আউন কি বারণ আছে নাকি?
9: না আমি ঠিক তা বলছি না।
4: শুন ভাই, আপনি কি আমাদের বাড়ির পথ দিয়ে যাবেন?
9: হ্যাঁ ওটাই তো আমার পথ।
8: আপনার সঙ্গে আমি যাব।
9: যাবে?
8: হ্যাঁ
9: চলো।
10: কথাটা শুনলো না? আচ্ছা দেখা মনে
9: হাসমতটার মানুষ হলো না, এলোমেলো জীবন যাপন করছে।
8: ও একটা স্টুপিড শয়তান অসভ্য। আমাদের বড় পরিবার নানা সমস্যা, তাই ওদের বাড়ি টিউশনি করি।
9: যা আমরা এসে গেছি, চলি আলাপি।
8: জি
2: তার লগে আমার কথা আছে।
9: কথাটা ঝটপট বলে ফেলো মা।
2: না কইছিলাম কি মোবারকপুরে খান বাড়ি তোর খান আসিল।
9: ঘট কেন? সাথীর তো বিয়ে হয়ে গেছে।
2: বিদ্যান পোলায় কয় কি তোর বিয়ে হইব না?
9: মা আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও, আমার অনেক বড় পরিকল্পনা আছে।
2: পরিকল্পনা বুঝি না বাপু, আমার এত বড় বাড়ি, টুকটুক কেবো ঘুরে বেড়াইব।
9: হবে মা, একটু সবুর করতে হবে।
2: আমি কিন্তু মায়ের ফটো আনতে কইছি বাজান, খান গো মেলা অবস্থা।
9: খান সাহেব অবস্থাপন্ন, আমরা কম কিসে মা?
2: বাজান বড় গেরস্তের মাইয়া আনলে পাউন যায় বালা।
9: মা আমাদের তো কোনো কিছু অভাব নেই, তাহলে পরের কাছে হাত পাতবো কেন?
2: তোর যেমন কিতাবি কথা জামাইরে দিব না।
9: মা ওরা শখে নিয়ে নেয়নি, নিয়েছে জোর করে, যাকে বলে যৌতুক।
2: বুঝি না বাপু, আমি খান বাড়ি থেকে তোর লেগে মোটর বাইক লুমু।
9: মা খোদার ইচ্ছায় আমি আয় করে মোটর বাইক নিজেই কিনবো, হবে?
2: এত বড় পোলা পাশ দিছোস, এত বড় বোকার মতন কথা কইতেছোস কেন?
9: মা বোকা মূর্খ যা খুশি বলো, বড় খিদে পেয়েছে, এখন খেতে দাও।
2: চল বাজান খাইবি, আমার সোনামনির মুখটা নাকের শুকাইয়া গেছে।
9: কি রান্না হয়েছে মা?
2: গলদা চিংড়ির দুপিয়াজা, মুড়ি ঘন্ট, লগে লাল শাক।
9: থাক থাক থাক থাক, আর বলতে হবে না।
8: জি স্যার।
9: তোমার পরীক্ষা শেষ?
8: জি স্যার।
9: ক্লাসের বাইরেও স্যার বলবে?
8: স্যারকে তো স্যার বলতেই হবে, ঠিক বলেছি না স্যার?
9: একটি বাক্যে তিনবার স্যার বললে, এটি কেমন ছাত্রী?
8: তাই বলেছি বুঝি। আচ্ছা একবার বলবো।
9: স্যার বলবে না, আমার নাম সুমন।
8: কি বলবো তাহলে স্যার?
9: সুমন বলবে।
8: হায় আল্লাহ, বলেন কি নাম ধরে বলবো?
9: আলাপি তোমাকে আমার ভালো লাগে, শুধু তোমার জন্য। হ্যাঁ তোমার জন্য, এত ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমি এই কলেজে চাকরি নিয়েছি।
8: বলেন কি স্যার, আমার জন্য?
9: হ্যাঁ তোমাকে আমি সেই কিশোর বয়স থেকে।
8: বলেন কি কিশোর বয়সে আমি আপনার পাঁজরের মধ্যে গেঁথে আছি?
9: কথাটা মুখ ফুটে বলিনি
8: স্যার, আমরা অযত্ন অবহেলা আর নানা সমস্যার মধ্যে বেড়ে ওঠা মানুষ।
9: তোমাদের সবই আমার জানা। হ্যাঁ আলাপি তুমি হবে আমার জীবনসাথী।
8: আপনাদের আর আমাদের পরিবারের মধ্যে অনেক ব্যবধান।
9: না আলাপি আমাদের পরিবার ছোট, তাই আমরা সচ্ছল আর
8: আর আমরা অপরিকল্পিত, আমরা বেড়ে উঠি আগাছার মতো।
9: দূর পাগলি, ওসব বলতে আছে নাকি? কে আসছে
8: স্যার? হাসমত শয়তানটা আসছে, শয়তানটাকে দেখলেই আমার গায়ে আগুন ধরে যায়।
9: তুমি যাও আমি আছি।
7: কি প্রফেসর সাহেব, কলেজে পড়ান ভালো কথা, এই রাস্তাঘাটে আবার কি সবক দিতাছেন?
9: তোমার মতো ছেলের সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নেই।
7: শহর থেকে বড় পাশ দিয়া গ্রামে আইসেন প্রেম করতে, আমার সাথে কথা না কইলেও চলবো?
9: চুপ করো বেয়াদব, তোমার মতো অসভ্য মানুষের সঙ্গে

0: আলাপি আমার টার্গেট, আমার হৃদয়ের রানীর দিকে নজর দিলে চক্ষু উড়ায় ফেলাম ভদ্রলোক।
1: বাবা সুমন, তুই তো কোনো কথা কস না।
2: মা, কোন বিষয়ে আমি কথা বলি না?
1: বিয়ে শাদি করস না, বাড়িখান কেমন খা খা করে।
2: মা, আমি বিয়ে করব, কিন্তু আমার একটা পছন্দ আছে।
1: কারে কারে তুই পছন্দ করছস বাজান?
2: ইয়ে মা, ইয়ে ওই হামিদ চাচার মেয়ে আলাপিকে। হ্যাঁ, ওকে আমার খুব পছন্দ মা।
1: কি কস বাজান, ওই হাবাত্তের মাইয়া?
2: মা, একদিন ওদের অনেক কিছু ছিল, বুদ্ধি ভুলে আজ ওদের এই বেহাল অবস্থা।
1: না না বাবা না, এই কাজ হইতে পারে না।
2: মা, আলাপি খুব ভালো মেয়ে, শিক্ষিত, বুদ্ধিমতী, দেখবে ও তোমার যত্ন করবে।
1: আমার যত্ন করতে হইব না, একমাত্র পোলা বিয়ে করবো নাই খাই ঘরে। না না, আমার মন চাইতেছে না।
2: মা, বিয়েটা করব আমি, পছন্দটা তো আমারই হতে হবে নাকি?
1: আমার এক কথা, তোর বিয়ে হইব মোবারকপুরে খানবাড়িতে।
2: হ্যালো, জি স্যার, জি আমি রেডি, এক্ষুনি আসছি। জি জি আসছি।
1: কার ফোন?
2: প্রিন্সিপাল স্যারের ফোন। মা, আমাকে যেতে হবে।
1: হো, যাইবি, বোকা পোলা আমার, কিচ্ছু বুঝে না।
2: মা, তোমার ছেলে বোকা না, ভালো ছেলে। চলি মা।
1: সাবধানে যাস বাজান। ও মা, হাসমো তুমি? সুমন তো এইবারে গেল।
0: সালাম আলাইকুম চাচি।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: কথা তো কমু আপনার লগে।
1: আমার লগে তোমার কি কথা বাজান?
0: আমি সোজা কথা কইতে চাই, হামিদ চাচার মাইয়া আলাপির আমি পছন্দ করি।
1: সেই কথা আমারে কইতেছো কেন?
0: কইতেছি এই কারণেই, আপনার একমাত্র পোলায় আমার পছন্দে হাত দিয়া ভুল করছে।
1: আচ্ছা, আলাপি তোমারে পছন্দ করে?
0: বিষয়টা আমার, মোট কথা আলাপির আমি চাই। আমি কাজী বাড়ির পোলা, কম কিসের? কথাটা যেন প্রফেসর এর রিয়াদ থাকে।
1: বসো বাবা বসো, বিয়া শাদির ব্যাপারে গ্রামে গণ্যমান্য মানুষ আছে, তা গো মতামত লইতে হইব না।
0: আমি সাবা লোক, আমার ইচ্ছাই বিয়া হইব।
1: আমি তো আইন জানি না বাবা, তো এইটুকু জানি দুজনের সম্মতি ছাড়া বিয়া করানো হয় না।
0: চাষি,
1: হ্যাঁ,
0: আমারে আইন দেখেন না, পোলার ভালা চান তো আলাপিরে ভুলে যাইতে কেন।
1: মাথা গরম করো না হাসমত, বসো, নাস্তা খাও।
0: না, খাওয়ানোর সময় নাই, চলে।

0: আলাপিমা, আমার তো ভালো লাগে না, মায়েরে লুইয়া গানে নানা কথা হইতাছে।
1: ওই হাস মইত্যা কথাকু কথা সরাইতেছে।
0: কথা তো মিশা না
2: মা, আমি বড় হয়েছি, আমার ভবিষ্যৎ ডিসিশন আমাকে নিতে দাও না।
0: বড় বিদ্যান হইছস তাই না বেয়াদব মাইয়া? সুমনের দাদাই আমাকে বরগার দ্বার আসলো, আর সে কিনা?
2: কি হয়েছে আব্বা, কে কি বলেছে তোমাকে?
0: সুমনের চাষা হাকিম সাকলাধার সাহেব দোকানে আমার কত কিছু কইল, আমি নাকি লোভি, সুমনের লগে তরে লালায় দিছি।
1: চুপ করো আব্বা, দয়া করে চুপ করো। এসব কথা যদি রূপসী শ্বশুর বাড়ির মানুষ জানতে পারে তাহলে কি হইব তুই বুঝাস?
0: আমার ভালো লাগতেছে না, পানি কাম পানি দাও।
1: এই লোন পানি নিয়ে ভাই আইতেছে।
3: এ তোমরা সব কেমন আছো? আচ্ছা ওই বকাটে হাসবত না কি যেন নাম তার, ও তো আমাদের বাড়িতে গিয়ে সব কি কি সব বলেছে।
0: ওই শুন, তোমার মায়ের গুণের কথা গ্রাম সাইরা ভিন গারানে সরাইতা।
3: শোনো শোনো শোনো, আমি উত্তেজিত হইও না, হাসমত একটা উচ্ছৃঙ্খল ছেলে, ওই সব ছেলের কোনো চরিত্র থাকে না, ওর কথারই কোনো দাম আছে নাকি?
1: মিয়া ভাই গো, আমার এখন কি হইব, শিক্ষিত মায়া লইয়া এই বিপাক, আর সুন্দরী তো বোবা, হারলে আমি কি করু?
3: ধৈর্য দত্ত, ধৈর্য ধর, আলাপি শিক্ষিত এবং বুদ্ধিমতী মেয়ে, ও যা করার জেনে শুনে করবে, আমি সুমনের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব।
1: আলাপ করবেন?
3: হ্যাঁ
1: তাই বেলা। এ শুনেন, আপনি আর গুসাবেন না তো?
0: আচ্ছা ঠিক আছে
3: মা, আলাপে আমাকে এক কাপ চা দে তো মা।
4: দিচ্ছি মামা।
1: ওই তো সুন্দরের হাতে চা দিয়ে দে, তোর মামারে দে।
3: তোর এই প্রতিবন্ধী মেয়েটা বড় কাজের রে।
1: আর কাজের বোবা কালা, জানি না কি হইব।
3: আচ্ছা চলি রে বোন, আমি সুমনদের বাড়িতে যাব একবার।
5: আসসালামু আলাইকুম মামা, আসেন আসেন আসেন।
3: ওয়ালাইকুম আসসালাম, তা তুমি কেমন আছো বাবা?
5: জি ভালো আছি।
3: তোমার মায়ের সঙ্গে আমার একটু আলাপ ছিল।
5: ও আচ্ছা, মা।

0: ওমা, এ ঘরে এসো, দেখো কে এসেছেন।
1: আসসালামু আলাইকুম ভাবি সাহেব।
2: ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে ভাই সাহেব?
1: বসেন বসেন, আগে পান আনতে বলেন, খাই আর কথা বলি।
2: আমিয়া এই ঘরে পান সাজায় লই আয়।
1: ভাবি, বিষয়টা কম বেশি আমাদের সবারই জানা।
2: কি বিষয়? কোন বিষয়? কার বিষয়?
1: না না না না ভাবি, উত্তেজিত হবেন না। উত্তেজিত হওয়া ঠিক কি?
2: বলেন।
1: সুমন আর আলাপি দুজন দুজনকে পছন্দ করে এবং ঘরও মারতে চায়।
2: কি কন এসব কথা! এক বেলা খায়, দুই বেলা উপাস থাকে, তার ঘরের মা এই বাড়িতে বই আয় বউ।
1: ভাবি সাহেব, আপনি আবারও রেগে যাচ্ছেন।
2: আমার সাপ কথা, খান সাহেবের মাই আমি আনু।
1: কিন্তু সুমন তো আলাপিকে পছন্দ করে।
2: ও তো মূর্খ পোলা, বিয়ে হইলে সব ঠিক হয়ে যাইব। আমার মাথা গরম করেন না তো, নাস্তা পানি খান, বাদে যাইবেন।
1: ভাবি, আপনাকে কিন্তু ভাবতে হবে, ছেলে কিন্তু আপনার একটাই।
2: আমাগো পরিবার ছোট, আমরা সমাজে বুক ফুলাইয়া চলি।
0: মা, এত কথা বললে তোমার প্রেশার বেড়ে যাবে।
2: দরদ দেখাইতেছ বিভূত পোলা।
0: মা মা, তুমি ওনার প্রস্তাবে রাজি হয়ে যাও। মা, আলাপিকে আমি পছন্দ করি।
1: আপনি স্নেহময়ী মা, আলাপি খুব ভালো মেয়ে, ওকে আপনি বউ করে আনতে পারেন।
2: ভাই উপদেশ দিয়েন না, হাসমতের লগে আলাপি লটর পটর, এই কথা বেবাকতেই জানি।
1: না না না না ভাবি না, আলাপি ওই কাজী বাড়িতে রন্টু মন্টুকে পড়াতে যেত,
2: তখনই তো ঘটনা ঘটে গেছে।
1: না ভাবি, ওরা ধরেন অভাবী, সংসারের প্রয়োজনে ও বাড়িতে টিউশনই করত, কোনো বদ খেয়াল তো ছিল না ওদের।
2: হাসমত যে কয়?
1: আরে হাসমত একটা বকাটে, অসৎ চরিত্রের ছেলে, ওর কথার কোনো দাম আছে নাকি? সুমন বিদ্বান এবং বুদ্ধিমান, ও ঠিকই বুঝেছে।
2: আমি আর কয়দিন ভাবনা সুমনের লাগিয়া।
1: তাই যদি ভাবেন তাহলে সুমন যাতে ভালো থাকে, খুশি থাকে, তাই তো করা উচিত নাকি?
2: খান সাহেব অনেক কিছু দিব, এমন সুযোগ হাতছাড়া করু?
1: ভাবি, আপনার কাছে সবচেয়ে আদরের হচ্ছে সুমন, ওর সুখই আপনার সুখ।
2: হ, আমার কোনো অভাব নাই, আল্লাহর হুকুম হইলে আমার সুমন অনেক রুজি করব।
1: তাইলে ভাবি, আমি কি আলাপের মাকে সুখবরটা দিতে পারি?
2: সুমনের বাপ বাচ্চা নাই, সাথীর লগে তো কথা কমা। আমি
1: তো আপনি ফোনে আলাপ করে নিতে পারেন, সাথীমা আপনার অমতে কথা বলবে না।
2: আপনি কইতেছেন এই সম্বন্ধ করলে আমার সুমন শান্তিতে থাকবো?
1: 100 বার বলছি ভাবি, আপনার দোয়া ওদের সঙ্গে থাকবে।
2: খান ভাই সাহেব, নাস্তা খান।
1: ওরে বাবা, এত পদের খাবার!
2: শুভ কামের খাওন, বেশি পদ তো থাকবো।
3: ওই প্রফেসর, তোমার লগে আমার কথা আছে।
0: কি কথা বলো?
3: আলাপির পদ থেকে সইরা খারাও, নাইলে খবর হয়ে যাবে। কইলাম
0: চেষ্টা করতে পারো, কিছুই করতে পারবে না।
3: আমি পারি না, এমন কাজ দুনিয়াতে নাই।
0: আমি আইনের আশ্রয় নিব।
3: হ্যাঁ, আইন দেখাইতেছ রে?
0: আইনের হাত কত লম্বা এবং শক্ত তা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তুমি, বুঝলে?
3: কথাটা খারাপ কম না, তাই সাবধান হয়ে যাও।
0: তোমার মতো মূর্খকে আমি ভয় পাই না, যত্ত সব।
3: প্রফেসর, ময়দানে বুঝতে পারবা এই হাসমুখটা কত।

0: হ্যালো, এই এত রাতে কেন ফোন করেছো?
1: আমার যে ঘুম আসছে না, এক সাগরের ঢেউ আমার বুকে।
0: আর তো মাত্র কয়েকটা দিন স্যার, একটু ধৈর্য ধরুন না।
1: একদিনও অপেক্ষা করতে পারছি না।
0: এই এভাবে বলবো না তো।
1: সকালে ঢাকায় যাব বিয়ের কেনাকাটা করতে এবং সাথীদের নিয়ে আসবো।
0: দুদিন তোমাকে দেখতে পাবো না। আই শুনো, তুমি কিন্তু বারবার ফোন করবে। হ্যাঁ,
1: হৃদয়টা নিয়ে ফোন করবো।
0: শুয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে।
1: হাসমুখ থেকে সাবধান থেকো। হ্যাঁ,
0: ওহ তুমি ভেবো না তো, আমি যথেষ্ট সাবধান। ওইসব বখা থেকে আমি একদম কেয়ার করি না। তাছাড়া মামা ওর জন্য আইনের আশ্রয় নেবেন বলেছেন।
1: নিশ্চিন্ত হলাম।
0: রাখি তাহলে, শুভরাত্রি।
2: পারুল, পারুল
3: মিয়া ভাই, আপনি আপনার ক্লান্ত মনে হইতেছে।
2: হ্যাঁ রে বোন, থানায় গিয়েছিলাম, আমি একটু পানি খাবো।
3: মামা,
2: হ্যাঁ
3: এই যে পানি।
2: হ্যাঁ
3: মিয়া ভাই, কেমনে কি করুম, বিয়া বইলা কথা, আমাকে যা অবস্থা।
2: তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ভদ্রচিত ভাবে আলাপিকে তুলে দেবো, সেই ব্যবস্থাই হয়ে গেছে।
3: মিয়া ভাই, আমি কি খারাপ দেখতেছি?
2: শোন, সুমনের মা বলেছে তোদের উপরে যেন চাপ না পড়ে, কারণ তোরা তো তার আত্মীয় হয়ে যাচ্ছিস।
3: হ্যাঁ মিয়া ভাই, আত্মীয় লগে তো আত্মার যোগ হয়ে যায়।
4: কার লগে আত্মার যোগ হইল আলাপির মা?
3: ও আপনি এপারছেন, শোনেন মিয়া ভাই কি কয়।
2: শোনো হাবিট, মামনের বিয়ের সবকিছু আমরাই করব, তুমি আনন্দ চিত্তে সব জোগাড় করো।
4: আলহামদুলিল্লাহ, কি যে চিন্তার মধ্যে আছিলাম ভাই। মিয়া ভাই, আল্লাহ ভাবি দে আর আপনার সুখে রাখুক।
2: মা আলাপি, এদিকে একটু আয় তো মা।
0: জি মামা।
2: মা গো, আমি ছোট মোটো একটা চাকরি করি, তোর মামি একজন বুদ্ধিমতী মহিলা, পরিকল্পনা করে সংসার করছে, তাই কিছু জমা করতে পারছে।
4: মামি সব পরিশ্রম করতে পারে, স্বাস্থ্য ভালো।
2: তোর মামি বাড়িতে শাক সবজি হাঁস মুরগি পালন করে আর তা বিক্রি করে বেশ কিছু টাকাও জমা করেছে, তোর বিয়ের খরচটা সেখান থেকেই করা হবে।
3: মিয়া ভাই, ভাবি মানুষ না ফেরেশতা, নাকি ধরে দি মা।
2: মা গো, তোকে কোনো গহনা দিতে পারবো না, তবে হ্যাঁ ওরা তোর গা ভরে গহনা দেবে। সুমনের মায়ের আত্মাটা অনেক বড়, অনেক বড় রে মা।
0: মামা, আপনার মতো মামা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।
2: ওকে আসে, ওই ওই ভটভটে হাসমতটা না।
5: আসসালামু আলাইকুম।
2: হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এখানে কেন এসেছো?
5: আপনারা বিয়ে বন্ধ করেন, আলাপি আমার বাড়ি যাইবো।
2: এই বেয়াদব বেয়া, যাও এখান থেকে। কি যোগ্যতায় তুমি আলাপিকে বিয়ে করতে চাও, পাগল আর কি?
5: আমাগো সব কিছুই আছে, কোনো অভাব নাই।
0: শোনেন হাসমত মিয়া, লিমিট ক্রস করবেন না।
5: রাখো তোমার ওই সব কথাবার্তা।
0: আপনি এবং আপনার চামচা আলাল এখন এখান থেকে যাবেন নাকি থানায় ফোন করব? অবশ্য জিজ্ঞিত করাই আছে।
5: এইটা কি কয়, এত ডেঞ্জার মাইয়া। এই চল চল সবাই চল।
6: আমার ঘরের আলো, আজ থেকে সব সংসারের দায়িত্ব তোমার।
0: মা, আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো মা।
6: ওই তো আমার সুমন আয়া পড়ছে, আর রাজা নাই। আয়,
1: খুব খিদে পেয়েছে মা, খেতে দাও।
6: আমি আমি যাইতে ব, আমি খাওয়ান দিতেছি।
0: মা আমি যাই।
1: এই শোনো শোনো শোনো, যেও না, আমার খিদে টিতে কিছু পাইনি।
0: কি তাহলে?
1: কলেজে গিয়ে হঠাৎ তোমাকে ভীষণ ভাবে দেখতে ইচ্ছে করলো, তাই অসময়ে চলে এলাম।
0: ওরে দুষ্টু, বাহানা করে বাড়িতে আসা।
7: বাজান, তোরা আয় খাইবি।
0: জিমা আসছে। এই দুষ্টু, চলো খাবে।
1: চলো। মা, তোমাকে বলেছিলাম না গ্রামে আসার পেছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে।
6: হ কবাজান, বিষয়টা কি ক?
1: আমাদের গ্রাম এবং আশেপাশের গ্রামে অনেক মানুষ বেকার।
6: হবাজান, কাজ পায় না, খেত খামার নাই, কি করে খাইবো?
1: মা, আমি আর আলাপি মিলে এমন একটা প্রতিষ্ঠান করব যেখানে কাজ করে অনেক পরিবার সচ্ছল হবে, মহিলা পুরুষ হবে স্বাবলম্বী।
0: আমার মনে হয় নির্যাতিতা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, অসহায় মহিলারা কাজ করে স্বাবলম্বী হতে পারবে।
6: কসকি তোরা, তোকে মাথায় এত বুদ্ধি, তাই প্রতিবন্ধীরা কি করব মামুনি?
8: ওরা যোগ্যতা অনুসারে কাজ করবে মা। যেমন আমার বোন সুন্দরী কথা বলতে পারে না, কিন্তু অপূর্ব তার হাতের কাজ। এরকম কত প্রতিভা লুকিয়ে আছে, ওরা অবশ্য যা করে খুব নিখুঁত ভাবে করে মা।
6: এখন কথা কই বাবা?
1: ক মা,
6: বড় সড়কের পাশে আমাগো বড় একখান জমিন আছে না, ওই হানেই তোমরা তোমাগো কাজ শুরু করবা। তোমাকে মহৎ উদ্দেশ্যে আমার উপহার।
1: মা, তোমার মন এত বড় মা, তুমি তুমি করুণাময়ী মা, তোমার তুলনা হয় না।
6: আরে সার না সার, আমারে পাগলা পোলা আমার, মানুষের লাইগেই তো মানুষ।
8: মা, আপনার মতো মা যেন ঘরে ঘরে থাকে, আমরা গর্বিত মা।
9: আপা, আমরা খুব বড় একটা অর্ডার পেয়েছি।
8: হ্যাঁ পলি, এই কাজটি আমাদের খুব সুনামের সঙ্গে করতে হবে।
9: হ্যাঁ আপা, আর পুঁতি, জড়ি, চুমকি আর ডলারের কাজ তো বরাবরই আমাদের ভালো। এটি যাবে দেশের বাইরে, তো আকর্ষণীয় তো হবেই।
8: পলি জানো, আমার ভাবতে খুব ভালো লাগে, আমাদের কর্মীরা কত নিরলস, কত দক্ষ।
9: দশ দিকে আমাদের সুনাম ছড়িয়ে পড়েছে।
8: ভাবতে অবাক লাগে, এসব মানুষ হাত পা গুটিয়ে অভাবে খেয়ে না খেয়ে কত দুশ্চিন্তায় দিন পার করত।
1: অথচ তাদের মধ্যে ছিল সুপ্ত প্রতিভা, ছিল তাদের অসাধারণ মেধা আর মনন।
9: জি স্যার, প্রতিবন্ধী রাহিলা হুইল চেয়ারে এসে কত নিখুঁত কাজ করে যায়।
1: সুন্দরীর কাজেরও কদর আছে বাজারে, সে তো এখন প্রশিক্ষণও দিচ্ছে। বলি, আপনাকে আরো সক্রিয় হতে হবে।
9: স্যার, এর চেয়ে ভালো খবর আর কি আছে? এই প্রতিষ্ঠানের সুনামই আমাদের একমাত্র কাম্য, এর সফলতাই আমার আনন্দ। আপা, আমি রাউন্ডে যাই।
8: হ্যাঁ আপনি যান, তালেবকে একটু পাঠিয়ে দেবেন তো। এই পলি এক নারী, শিক্ষিত মেয়ে, অথচ লোক লজ্জায় মন খারাপ করে বাড়িতে বসে থাকতো।
1: ওর মাথায় নতুন নতুন কাজের বুদ্ধি আসে খুব চমৎকার ভাবে, আমাদের সফলতায় ওর অবদান কোনো অংশে কম নয়।
8: বেকার যুবক ছিল তালেব, ডিজাইনার হিসেবে ওর জুড়ে মেলা ভার। আরে আপা, তুমি সঙ্গে মামা এসেছেন।
1: মামা।
2: হ্যাঁ,
1: ওয়ালাইকুম সালাম। আপনাদের এতদিনে আমাদের কথা মনে পড়লো?
2: না রে বাবা, তোমাদের কথা সবসময় মনে পড়ে, কিন্তু কথা হলো ওই আয়োজন করে ঠিক আসা হয় না।
8: আব্বা, বাড়ির খবর ভালো তো? ওরা ঠিকমতো স্কুলে যাচ্ছে তো?
4: আশা ভরসা স্কুলে যাইতেছে, বাড়ির সবাই ভালো।
8: মামা, মামকে কতদিন দেখি না, সঙ্গে করে নিয়ে এলেই পারতেন।
2: মাগো, ওই চম্পার বিয়ে ঠিক হয়েছে, তোদের তো যেতে হবে।
1: মামা, আমরা অবশ্যই যাব।
8: আমরা খুব মজা করব মামা, খুব মজা করব।
2: বড় শান্তি পেলাম রে মা। সুমন, তোমাদের প্রতিষ্ঠান মস্ত বড় হোক, তোমাদের সুনাম তো চারিদিকে রে বাবা।
1: মামা, সবকিছু সম্ভব হয়েছে আমার মায়ের দোয়া আর আমাদের সকলের নিরলস পরিশ্রমের ফলে।
4: হ্যাঁ, জাগো বাড়িতে দিনে একবার চুলা জ্বলতো কিনা, তারা হন খাইতে পারতাছে, পোলা পাইনগু স্কুলে পড়াইতাছে।
1: বাবা, আমাদের দেশের মানুষ যথেষ্ট কর্মঠ, তাদেরকে ঠিক নির্দেশনা দিতে হবে।
8: ও হাবিব, নাস্তা নিয়ে এসেছ, এই যে এখানে রাখো।
4: বাহ, হাবিবের শরীর তো ভালো হয়ে গেছে।
2: ভালো হবে না, ওরা পরিশ্রম করে, উপযুক্ত পারিশ্রমিক পায়,
4: মনের আনন্দে কাজ করে।
2: আরে বাবা, এত রকম নাস্তা বাবাজি, কি করে যে।
1: মামা আপনারা খান, আমি একটু ওই দিকটা যাচ্ছি।
8: আচ্ছা মামা, আচ্ছা মামা শুরু করেন তো।
2: হ্যাঁ
8: আব্বা, আব্বা নিচ্ছেন না কেন?
4: মাগো, আমার কুইজারটা যে কত বড় হয়ে গেছে তা তো তোরে দেখাইতে পারতাছি না। আল্লাহ তোকে সুখী করুক মা, তোরা সুখী হও মা।
2: ধামে ধামে খাও তো, খাও চটমচ খাও।
6: সুমন, তোর লগে কথা আছে বাজান।
1: কি কথা মা?
6: আমার একজন সঙ্গী চাই, কতদিন এই বাড়িতে শিশুর কান্না শুনি না।
8: মা, আপনার চাওয়াটা ঠিক সময়ে হয়েছে।
1: হ্যাঁ মা, এবার তুমি সঙ্গী পাবে, বিবাহিত জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে সময় নিয়ে চিন্তা ভাবনা করে সন্তান নিয়ে উত্তম কাজ।
8: মা, আমাদের মহৎ উদ্দেশ্যটি সফল হওয়ার পথে, এইবার অবশ্য আমাদের বাবা মা হতে বাধা নেই।
6: শুকর আলহামদুলিল্লাহ।
1: মা, ইয়ে মোটর বাইক কেনা হয়েছে, নিশ্চয়ই তুমি খুশি হয়েছ।
6: ও আমার শিক্ষিত পোলা, নিজের টাকায় মোটর বাইক কিনা লইছে। যাই যাই, আমি দেখে আসি। আম্বিয়া কি কথা সব?
1: এই মাকে কি সঙ্গী দেবে?
6: জানি
1: না বোন,
6: জানি না।
1: শোনো, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে শিক্ষা দীক্ষায় গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল কাজ।
10: এতক্ষণ সালমা রহমান রচিত এবং রফিকুল হাসানের প্রযোজনায় আলাপীর জীবনযাপন নাটকের অভিনয় শুনলেন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার আবু বাকার, সেলিনা খন্দকার শোভা, গোলাম হাবিবুর রহমান মধু, আফরোজা হাসান, হুমায়ুন কাবিরি, অনুপমা আচার্য, ইকবাল বাবু ও বর্ষা আহমেদ।

0: বন্ধুরা, আজ এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থন এবং উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
1: এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজনা, ইয়াসমিন আক্তার বিনা, আহসানুল্লাহ তমাল, মোসাম্মদ সানজিদা, আবু বকর সিদ্দিক ও আমি লায়লা আরিয়ানি হোসেন।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইফতিহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, শামি মাহমেদ, হাফিজা আক্তার ও শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা।
2: আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হবে পবিত্র আসর নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন সিরাজুল ইসলামের কথা ও সুরে ভক্তিমূলক গান শুনবেন এম এ মান্নানের কণ্ঠে।

0: এম এ মান্নানের কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

0: দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর। প্রথমে ইংরেজি সংবাদ, তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Yasim Rafiq. A delegation from Mitsu & Company, one of the Japan's largest trading and investment companies, has called on Prime Minister Tariq Rahman. The meeting was held at the Prime Minister's Cabinet Division office in the Bangladesh Secretariat in the capital today. Mitsui operates globally in a wide range of sectors, including logistics, infrastructure, metals, energy and food trade. During the meeting, the two sides discuss investment opportunities and the expansion of investment in various sectors, including food, agriculture, energy, and ICT. The Bangladesh government informed the delegation that it is pursuing investment-friendly policies and will provide maximum support to attract and expand foreign investment. Finance and Planning Minister Amir Khusro Mohammad Chaudhary has said government will place the national budget for next fiscal year in Jatiyo Shangshod on June 11, considering each and every citizen of Bangladesh. He said this while talking to reporters at Bangladesh Secretary today. Finance Minister noted that the country's economic condition is fragile, coupled with huge inherited debt burden, rising poverty rate, declining investment. He said government is trying to ensure the participation of all citizens in the economy so that the desired benefits reach to all. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the government has already begun implementing its election pledges within 3 months of assuming office. He said this while speaking at a function at the Ruhia High School grounds in Thakurgaon today. Mirza Fakhrul Islam Alamgir said the government has taken initiatives to establish Thakurgaon University, Thakurgaon Medical College and an engineering college, reopen the district airport and set up an export processing zone to accelerate the area's socioeconomic development. Health and Family Welfare Minister Shardash Mohammad Shakos Hussain has said people responsible in the death of 6 newborns at the Ad-Din Hospital will not be spared. He said this to the reporters at his secretariat office in the capital today. Health Minister said within the next 6 months, 5 children's hospitals will be set up in Khulna, Borishal, Rongpur, Rajshahi divisions and Greater Kumila areas, which each hospital will have one ICU. A special tribunal has set tomorrow for arguments in a case lodged over the rape and murder of Ramisa Akhtar in the city's Pallubi area. Judge Masroor Salikin of the Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal passed the order today as both the two accused, Sohel Rana and his wife, Shopna Akhtar, gave their self-defense statements before the court. The tribunal completed recording deposition of 16 prosecution witnesses yesterday in the case. At least 21 people were killed and more than 40 others rescued after a fire broke out at a hotel in New Delhi's Malviya Nagar today. The fire broke out in the restaurant of the Floriste Hotel, which was located in the basement of the 5-story building. The fire later spread to a hotel next to it. The cause of the fire is yet to be ascertained. 7 people have been killed and 11 others injured after a drone hit a passenger bus traveling through the Russia-controlled part of Ukraine. Ukrainian sources say the bus was struck today as it was traveling between Moscow and Simferopol in Russian-occupied Crimea. The attack comes as the city hosts the annual International Economic Forum, an event designed to showcase Russia to the world. Football and Bangladesh is facing Nepal in the first semi-final of the SAF Women's Championship at Jawaharlal Nehru Stadium in Goa of India. The second semi-final will be held at the same venue between host India and Bhutan at 8:30 p.m. Final weather and Focus Valley in 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamensingh, Kushtia, and Sylhet. River ports in these areas are to highest caution signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশ আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈষয়িক পর্যায়ে লজিস্টিক, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেট এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। একই সঙ্গে বাজেটের সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় আজ শুরু হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। গত 26 মে থেকে গতকাল পর্যন্ত বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ইতিমধ্যে ভারত বাংলাদেশ বাণিজ্য পণ্যবাহী ট্রাকের যাতায়াত শুরু হয়েছে এবং বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদ যাত্রার 21 থেকে 30 মে পর্যন্ত গত 10 দিনে পদ্মা ও যমুনার সেতু থেকে প্রায় 64 কোটি টাকা টোল আদায় হয়েছে। এ সময় দুই সেতু দিয়ে মোট 6,79,997টি যানবাহন পারাপার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পদ্মা সেতুতে 10 দিনে প্রায় 36,12,00,000 টাকার টোল আদায় হয়েছে। একই সময়ে যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় 27,65,00,000 টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সবচেয়ে বড় কন্টেইনার পরিচালনাকারী টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি গত মাসে ইতিহাসে সর্বোচ্চ মাসিক কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত মাসে টার্মিনালটিতে 1,26,496 টিইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। মোট হ্যান্ডলিং হওয়া কন্টেইনারের মধ্যে 59,851 টিইউ ছিল আমদানি কন্টেইনার এবং 63,645 টিইউ ছিল আমদানি কন্টেইনার, যা আমদানি ও রপ্তানি উভয় বাণিজ্য কার্যক্রমেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রতিফলন ঘটায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 243টি, কমেছে 98টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 35 পয়েন্ট কমে অবস্থান করছে 5,441 পয়েন্টে। আজ ডিএসইতে 1,279 কোটি 13 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,080 কোটি 42 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.77 টাকা, ক্রয় 142.70 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.64 টাকা, ক্রয় 164.47 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.70 টাকা, ক্রয় 32.40 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.80 টাকা, ক্রয় 94.99 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.12 টাকা, ক্রয় 30.51 টাকা, এবং থাইবাত বিক্রয় 3.80 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সুরের মেলা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই এক রাত শুভেচ্ছা। গান আমাদের মনের কথা বলে, প্রেমের কথা বলে, আর সে গান যদি হয় আধুনিক গান তাহলে তো আর কথাই নেই।
1: কিছু গান মনে করিয়ে দেয় পুরনো সেই ভালোবাসার কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম পরিবেশনা স্বপন কুমার হালদারের কথায় ও ইবনে খালদুন রাজনের সুরে।
0: জীবন এত মধুময়, গানটি পরিবেশন করবেন শিল্পী ফাহমিদা নবী।

0: মানুষের মনে যখন প্রেমের সঞ্চার হয় তখন পৃথিবীর সব কিছুই রঙিন মনে হয়। চোখ বন্ধ করলেও সেই রঙের আলো মনের গভীরে তোলা দেয়।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনা রঙে মন রাঙা ভবন। শিল্পী ইউসুফ আহমেদ খান, গীত রচনায় সুব্রত পাল, সুর দিয়েছেন মিল্টন খন্দকার।

0: প্রিয় মানুষটি পাশে থাকলে মনে হয় মনের গভীরে সুখের রং খেলা করে।
1: আসলে কি সুখের কোনো রং হয়?
0: আর এই উত্তরটি নিয়ে আসছে শিল্পী চম্পা বণিক রঙ্গু শাহবুদ্দিনের কথায় ও তিমির নন্দীর সুরে।

শেষ পর্যায়ে কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমানের কথায় ও এস এম আব্দুল ওয়াদুদের সুরে ভালো যদি নাই বা লাগে গানটি পরিবেশন করবেন শিল্পী অপু।

প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে শুধু একটুকুই বলবো, কাউকে ভালোবাসলে প্রিয় মানুষটির মান অভিমান সুখ দুঃখকে সাথে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসতে হবে।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা, গ্রন্থনা পপি রানী দাস, উপস্থাপনা শামীম আহমেদ ও ফারজানা ইয়াসমিন লুকডা, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।
2: Good evening, dear learners. I hope all of you are well by the grace of the Almighty Allah. I invite all of you at today's English learning program, Let's Speak English. Onushthantite amar sathe dujon shikkharthi achen. Let's introduce with them.
3: Hello, I'm Oshurjo Khairul Oishi, a student of the University of Dhaka.
4: Hello, I'm Farhan. Welcome to today's program.
2: Thank you, Farhan and Oishi, for coming to our studio for this program. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হচ্ছে about new class or in a new class. এই টপিকটির উপরে ভিত্তি করে আমরা একটি শর্ট কনভারসেশন শুনব। কনভারসেশনটি শুনবার পূর্বে এই কনভারসেশনটিতে ব্যবহৃত কয়েকটি ওয়ার্ডের অর্থ জেনে নিব, যেগুলো তোমাদের কাছে পরিচিত হতে পারে অথবা স্বল্প পরিচিত অথবা একেবারে অপরিচিত মনে হতে পারে। প্রথম শব্দটি হচ্ছে অ্যামিকেবল। দি ফর্ম অব দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, আর বাংলা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল। ইংরেজি সিনোনিম দেওয়া যেতে পারে ফ্রেন্ডলি। নেক্সট ওয়ার্ড ইজ কোয়াইট, QUITE, quite শব্দটির অর্থ হল পুরোপুরি বা সম্পূর্ণরূপে। দ্য ফর্ম অর স্ট্রাকচার অব দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড দ্য সিনোনিম অব দিস ওয়ার্ড ইজ ফুললি, কমপ্লিটলি, থারলি, এটসেট্রা এটসেট্রা। নেক্সট ওয়ার্ড ইজ সেমিস্টার, SEMESTER, এই শব্দটির অর্থ হচ্ছে বাংলা অর্থ হল পর্ব বা অর্ধবার্ষিক। আমরা বলতে পারি টার্ম, সেশন, কোয়ার্টার, হাফ ইয়ার, এটসেট্রা। এরপরে শব্দটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, INTERACTIVE, আমি আবারও বলছি বানানটি, INTERACTIVE, একটি শব্দ ইন্টারঅ্যাক্টিভ। ফর্ম অব দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড দি সিনোনিম অব দিস ওয়ার্ড ইজ রেসিপ্রোকাল অর পার্টিসিপেটরি, বাংলা অর্থ করলে এমনটি দাঁড়ায় পরস্পর বা ক্রিয়াশীল, পরস্পর বা ক্রিয়াশীল। এরপরে শব্দটি অর্থাৎ লাস্ট শব্দ হল কোডিং। এই শব্দটি বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার সায়েন্সে ব্যবহৃত হয়। কোডিং ইজ দ্য প্রসেস অফ রাইটিং স্টেপ বাই স্টেপ অর স্ক্রিপ্টিং, উই ক্যান সে স্ক্রিপ্টিং। Dear learners, now let's enjoy listening the conversation entitled about new class.
3: Hey, how do you like our new class?
4: Great indeed. The teachers are really nice and amicable. Their style of teaching is attractive enough and quite understandable.
3: I agree. I love how interactive the coding lessons are. It makes learning quite interesting.
4: Yes, and I'm excited about the group projects we'll be doing.
3: Exactly. I think we'll get to know each other better through those.
4: Certainly. I can't wait to see what topics we'll cover this semester.
3: Me too. Let's make sure to help each other out with the assignments.
4: Sure. We'll be a great team. However, if you face any troubles, don't hesitate to ask me. I'm always ready to help you.
3: Thanks a lot.
4: You're welcome.
2: Thank you, Farhan and Oishi, for reading out this short conversation. Dear learners, in this short conversation, you must have listened a sentence that is, let's make sure to help each other. It's an imperative sentence. You know what is an imperative sentence? You know, imperative sentence begins with verb base, which expresses mutual support and collaboration. It suggests a polite comment. The sentence is in the imperative mood. That is, let's make sure to help each other. The use of let, এই ক্ষেত্রে আমরা এই let শব্দটির ব্যবহার, বানানটি of course let, not late. The use of let এখানে আমরা implies করছে যে a joint first person plural subject, let এবং us, including both the speaker and the listener. অর্থাৎ লেটার শব্দটি দিয়ে আমরা স্পিকার এবং লিসেনার উভয়কেই ইনক্লুডিং করছি। হিয়ার লেট অর্থ হলো একটা লেট হলো পজিটিভ ভার্ব, অর্থাৎ পজিটিভ ভার্ব হলো এক ধরনের ভার্ব যার পরে সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় অ্যান্ড দ্য সাবজেক্ট ডাজ নট ওয়ার্ক ডাইরেক্টলি। ফর এক্সাম্পল, হি উইল মেক মি ডু দিস টাস্ক। হিয়ার দ্য সাবজেক্ট হি উইল নট ডু দিস টাস্ক বাট আই উইল ডু দ্য টাস্ক ফোর্সড বাই হিম। ওকে, অ্যান্ড ভার্ব অ্যাক্টিং অ্যাজ দ্য মেন ভার্ব অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইজ লেট ইজ দ্য হিয়ার লেট ইজ দ্য পজিটিভ ভার্ব বাট অ্যাক্টিং অ্যাজ দ্য প্রিন্সিপাল ভার্ব। উইশি উড ইউ টেল আস টু সেন্টেন্সেস বাই ইউজিং দিস এক্সপ্রেশন লেটস অর লেটাস।
3: Let's grab a coffee at a nearby cafe. Let's go to the theater tonight.
2: Farhan, will you?
4: Sure, sir. Let's start the meeting at 10 a.m. Let's finish our work today.
2: Wow, great. Dear learners, you have just heard. They have said, let's start the meeting at 10 a.m. Let's means let us begin the meeting. And let's finish our work today. That is, let us finish our work today. And Oshi said, let's grab a coffee at a nearby cafe. Here, grab means have. Here, grab means it does not give you the physical meaning or literal meaning. Sometimes English words give you different meanings. It depends on the context. That is, understanding the context is important in learning language. And let's go to the theater tonight. Let us go to the theater tonight. Dear learners, hope you have been able to understand the function of let us in this sentence. In the conversation, another important sentence I'd like to focus, that is, I love how interactive the coding lessons are. Look at here, the W is question or question word how has been used here not to form a question sentence or an interrogative sentence. This is obviously not an interrogative sentence. It makes learning quite interesting. Here the two words, mind it, learning and quite. Sometimes ing verbs can be used object of a verb. And the teachers are really nice and amicable. Look at here, nice and amicable, both are adjectives. In this sentence, these two adjectives have been used, nice and amicable. Their style of teaching is attractive enough. I would like to emphasize on the word enough. Whenever you are using enough in a sentence, it should be used after adjectives. But if you use noun, then it should be used before noun. For example, the man has enough money. But you cannot say the man has money enough. You should say the man has enough money. But the man is enough good bolle hobe na, we should say the man is good enough. And generally amra jokhon adjective er pore enough byabohar kori, we use infinitive. For example, to do, he is intelligent enough to understand this question. Dear learners, I hope you have enjoyed this program, this session today. আমাদের সেশনটির সময় প্রায় শেষ। উই আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার সেশন টুডে। নো মোর টুডে। উই হোপ টু টক টু ইউ ভেরি সুন। থ্যাংক ইউ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সামিয়া সুলতানা লিজা, গীতিকার এবং সুরকার কবির বকুল।

দেশের গানটি শুনলেন সানিয়া সুলতানা লিজার কণ্ঠে। এবারে আরো একটি দেশের গান শুনবেন শিল্পী মোহাম্মদ রাশিদুদ্দিন ও সালমা জাহান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন।

0: দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। এই প্রচন্ড গরমে আমাদের জন্য করণীয়
1: বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন,
0: শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন।
1: সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন।
0: ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন।
1: ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।
0: খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তারা বাইরে বের হবেন না।
1: রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার পরিহার করুন।
0: যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন।
1: শরীরের তাপমাত্রা কমতে প্রতিদিন গোসল করুন।
0: প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন।
1: দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন।
0: প্রস্রাবের রঙের দিকে নজর দিন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন, এবং এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী উজ্জ্বল হোসেন, গীতিকার শাহ আব্দুল করিম, সুরকার গীতিকার নিজেই।

0: এতক্ষণ উজ্জ্বল হোসেনের কণ্ঠে পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানি এর একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার প্রতিনিধি দলকে জানায়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ জমা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির রিপোর্টে অবহেলা প্রমাণ হলে অপরাধীর কোনো ছাড় দেয়া হবে না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। মন্ত্রী জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এদিন ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জন মারা গেছে। অগ্নিকাণ্ডের পর আরও ৪০ জনকে উদ্ধার করা হয়। পাঁচতলা বিশিষ্ট ফ্লারিশ স্টে হোটেলের নিচতলায় অবস্থিত রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি পাশের একটি হোটেলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মস্কো থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, ইয়েনাকিয়েভা এলাকায় এ হামলা হয়। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভূপাতিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের হরমুজ প্রণালী এবং কাশেম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে পাল্টা হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে এখন বাংলাদেশ নেপালের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি ১-১ গোলে এগিয়েছিল। একই ভেন্যুতে রাত 8:30 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: তারপরে কেমন আছো বাবুল?
2: উৎপাদনের
0: সাথে জড়িত, এই উৎপাদন কেমনে বেশি হবে, কেমনে ভালো উৎপাদন হবে, কেমনে ভালো ফলন হবে, মানে এইসব ব্যাপারে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা কইরা থাকি। তারপরে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা কাউন্সিল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক কর্মকর্তারা এসে আমাদের অনেক কিছু বুঝায়, তাই
2: পরামর্শতে
0: আমরা কিন্তু অনেক উপকৃত হই।
3: সবসময়
0: যোগাযোগ করি, যেহেতু মোবাইলের যুগ, লগে লগে জবাব পাওয়া যায়। আর এইটা তো তোমার বৃষ্টির সময়, তাই নাকি? বৃষ্টির সময় আমরা তো কম বেশি সবাই কিছু গাছ চারা লাগাই,
2: গাছ লাগানোর
0: সময় এটা। এবং সরকারও একটা সুন্দর ভালো উদ্যোগ নিছে, বুঝছো? এই যে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করছে সরকার। বনভূমি বৃদ্ধি এবং সবুজায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাইতে এইটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ। মাটির উর্বরতা বাড়ব, পানির উৎস সংরক্ষিত হইব, জীব বৈচিত্র্য বৃদ্ধি পাইব, তাই সবাই মিলা আমরাই নির্মল জীবন এবং দীর্ঘায়ু লাভের জন্য সরকারের সাথে আমরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করব, কি বল? সরকার তো লাগাইব, সরকারের পাশাপাশি আমরা যদি নিজেরাও গাছ লাগাই তাহলে আমাদের নিজেদের জন্য যেমন উপকার হইব, দেশের মানুষের জন্য উপকার হইব, বুঝছো? এইটা কিন্তু আমাদের এই বৃষ্টির সময় আমাদের সবাই মাথায় রাখতে হবে, যে লাগাইতে হবে। 5টা 10টা 20টা 50টা আছে, যার যেমন জমিন আছে সেই জমিনে কিন্তু আমরা অনেক খালি জমি পড়া থাকে না,
2: বিপদের বন্ধু, অকৃত্রিম বন্ধু।
0: তারপরে তোমার আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গোলমরিচ, বুঝছো না? এই যে গোলমরিচের চাষ কিন্তু আমাদের দেশে শুরু হয়ে গেছে,
2: তাই নাকি?
0: আর গোলমরিচ কিন্তু আমরা কিসে খাই?
2: রান্না করতে,
3: রান্না করে খাই, অনেক ঔষধি গুণ আছে, ঔষধের মধ্যে লাগে, আবার রান্না বান্না করতে লাগে।
0: এই গোলমরিচ সম্বন্ধে আমরা একটু আলোচনা শুনি, কি বলবো? বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা, এইটা নিয়ে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা কাউন্সিল, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা শুনি উনি এই গোলমরিচ চাষ সম্ভাবনা নিয়ে কি আলোচনা করেন।
2: আচ্ছা শুনি।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথেই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলবো বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা বিষয়ে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
5: আপনাকে অনেক ধন্যবাদ।
4: প্রথমে আপনার কাছে জানতে চাই গোলমরিচ সম্পর্কে, আসলে গোলমরিচ কি ধরনের উদ্ভিদ?
5: গোলমরিচ একটি বহু বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এটি মশলা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আদি উৎস যদিও দক্ষিণ ভারতে, বর্তমানে এটি বিশ্বের উষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলগুলোতে চাষ হয়ে থাকে। গোলমরিচের শুকনো ফল মশলা হিসেবে ব্যবহৃত হয় এবং এর ঝাঁঝালো স্বাদ পাইপারিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান থেকে আসে। একে মশলার রাজাও বলা হয়। প্রধানত ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে এটির ব্যাপক চাষ হচ্ছে।
4: এখন আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ চাষে কি ধরনের মাটি ও জলবায়ুর প্রয়োজন পড়ে?
5: গোলমরিচ চাষের জন্য সবচেয়ে উপযোগী হলো উঁচু, পানি নিষ্কাশন যুক্ত বেলে দোআঁশ মাটি, যেখানে পানি জমে থাকে না। এটি ছায়াময় স্থানে ভালো জন্মায় এবং তীব্র সূর্যালোক বা দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া সহ্য করতে পারে না। গোলমরিচের জন্য প্রয়োজন উষ্ণ ও আর্দ্রতা যুক্ত জলবায়ু, যেখানে বার্ষিক 2500 মিলিমিটার বৃষ্টি এবং 10 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এই ধরনের জলবায়ুতে গোলমরিচের পরাগায়ন ভালো হয়।
4: এবারে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা কেমন?
5: বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা যথেষ্টই ভালো, বিশেষ করে পার্বত্য অঞ্চল যেমন খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এবং সিলেট অঞ্চলের জলবায়ু, মাটির গুণাগুণ এই ফসলের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলেও কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে ভালো ফল পাওয়া যাচ্ছে।
4: এবারে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ চাষে কৃষকদের আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।
5: বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গোলমরিচ চাষ হয়। তবে চাষের বিভিন্ন সমস্যাও রয়েছে, যেমন পাহাড়ি অঞ্চলে পান চাষের কারণে গোলমরিচ চাষে আগ্রহ চাষি ভাইদের অনেকটাই কম। ভালো চারা তৈরি করতে না পারা, সঠিক পদ্ধতিতে বাগান স্থাপন না করা, ভালো পরিচর্যার অভাব এবং সঠিক সার ব্যবস্থাপনার অভাবে ফলনও কম হয়। এছাড়া রোগ, পোকামাকড়, বর্ষায় অতিরিক্ত পানি জমা এবং শীতকালে পানির অভাবও এইটি চাষের অন্যতম প্রধান সমস্যা।
4: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ কিভাবে চাষ করা যায় সে সম্পর্কে যদি বলতেন।
5: গোলমরিচ সাধারণত লতা জাতীয় উদ্ভিদ হওয়ার কারণে এটি গাছ বা খুঁটির সাহায্যে বেড়ে ওঠে। কাটিং বা কলমের মাধ্যমে চারা তৈরি করা যায়। এই ফসলটি ছায়াযুক্ত স্থানে গাছের পাশে লাগিয়ে নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব।
4: এবারে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে যদি বলতেন যে এই গোলমরিচ চাষ কিভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করবে।
5: গোলমরিচ একটি উচ্চ মূল্যের ফসল, আন্তর্জাতিক বাজারে এর চাহিদাও অনেক বেশি। বর্তমানে বাংলাদেশে অধিকাংশই গোলমরিচ আমদানি করতে হয়, তাই দেশের চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষক ভাইয়েরাও ভালো লাভ করতে পারবেন।
4: এখন আপনার কাছে জানতে চাই যে গোলমরিচের চারা কিভাবে রোপণ করলে অধিক ফলন পাওয়া যায় সে বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
5: গোলমরিচের চারা দুই প্রকারের রোপণ করা যায়। যদি বাগানে সুপারি, নারকেল, আম, মান্দার, কাঁঠাল ইত্যাদি আশ্রয় গাছ হিসেবে ব্যবহার করা যায়, গোলমরিচের চারা দুই প্রকারে রোপণ করা যায়। যদি বাগানে সুপারি, নারকেল, আম, মান্দার, কাঁঠাল ইত্যাদি আশ্রয় গাছ হিসেবে ব্যবহারের গাছ থেকে থাকে, তখন ওই গাছের গোড়া থেকে দেড় হাত দৈর্ঘ্য, দেড় হাত প্রস্থ এবং দেড় হাত গভীর গর্ত করতে হবে। তাতে পচা গোবর, জৈব সার, বালিযুক্ত মাটি দিয়ে গর্তটি পূরণ করে চারা রোপণ করতে হবে। গাছ ওঠার সুবিধার জন্য বাঁশের অবলম্বন দেয়া যেতে পারে। নতুন জায়গায় গোলমরিচের চাষ করতে হলে প্রথমে আড়াই হাত থেকে চার হাত দূরত্বে এক হাত দৈর্ঘ্য, এক হাত প্রস্থ এবং এক হাত গভীর গর্ত করে এই পূর্বের ন্যায় গর্ত পূরণ করতে হবে এবং সেখানে আশ্রয় গাছের দক্ষিণ দিক ছেড়ে চারা লাগাতে হবে। প্রয়োজনে চারা গাছে ছায়া দেয়া যেতে পারে।
4: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ গাছে যদি পোকামাকড় ও রোগবালাই হয় সেক্ষেত্রে আমাদের কৃষিজীবী ভাইয়েরা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন।
5: গোলমরিচে পোকামাকড় ও রোগবালাই এর প্রকোপ খুবই কম, তবে এক প্রকার ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। এই পোকার আক্রমণে গোলমরিচের দানা ফাঁপা হয়ে যায় এবং ক্ষতি সাধন হয়। এই পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে এক মিলিলিটার কুইনালফস, যেমন একালাক্স 25 EC বা ডাইমিথয়েড 30 EC ভালোভাবে মিশিয়ে 7-15 দিন পরপর 2-3 বার স্প্রে করতে হবে। তাছাড়া গাছের গোড়ায় পানি জমে থাকলে উইল্ট বা গোড়া পচা রোগ দেখা দিতে পারে। এই রোগের প্রাথমিক অবস্থায় পাতা হলদে হয়ে যায় এবং পরে ঝরে যায় এবং গাছের মূল পচে যাওয়ায় গাছ মারা যেতে পারে। এই রোগের প্রতিকারের জন্য প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম হারে ডাইথেনম 45 স্প্রে করলে উপকার পাওয়া যায়।
4: সবশেষে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচের ফলন ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে যদি বলতেন।
5: গোলমরিচ গাছ রোপণের 4-5 বছর পর ফল ধরতে শুরু করে এবং পূর্ণ উৎপাদন ক্ষমতায় আসতে 8-9 বছর লাগে। একটি গাছ থেকে বছরে 3-5 কেজি কাঁচা গোলমরিচ উৎপাদন হয়, যা থেকে প্রায় 30% শুকনো গোলমরিচ পাওয়া যায়। অর্থাৎ একটি গাছ হতে গড়ে প্রায় 1.5-2 কেজি শুকনো গোলমরিচ পাওয়া যায়। বাজারে শুকনো গোলমরিচের দাম বেশি হয়, কৃষক ভাইয়েরা ভালো আয় করতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এর উৎপাদন খরচের তুলনায় লাভের পরিমাণ বেশি, যার ফলে এটি বেশ লাভজনক এবং গুরুত্ব ফসল হিসেবে পরিচিতি পেয়েছে।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে গোলমরিচের চাষ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
0: কেমন লাগলো কাউতো?
2: সেইটা
0: কিন্তু কাজে লাগাইতে হইব, খালি শুনলে হইব না, নিজেদের কাজে লাগাইতে হইব, সবাই জানাইতে হইব, সবাই কাজ দেওয়ার জন্য উদ্যোগ করতে হইব, বুঝছো?
6: এই যে ঠাড়া মার্কা গরম পড়তেছে, এই গরম থেকে বাঁচার পথ হইলো গাছ।
3: তা তো ঠিকই, গাছ লাগাইবো, গাছের তলায় বইয়া আরাম
2: পাইবো,
6: বাতাস ফুরফুরে বাতাস দিব, গরমটা কমবো। বুদ্ধি করতেছি কি করা যায়।
0: গোলমরিচ গাছের সঙ্গে সঙ্গে তাহলে একটা যে কৃষি বিষয়ক একটা গান শুনি, বাড়ির পাশে পতিত জমি যে বাবুল কইল যে গাছ লাগাইতে, এই পতিত জমি কি লাগাইতে হয় আমরা গানের মাধ্যমে শুনি, কি বলো?
6: গোলমরিচ হোক আর
2: লালমরিচ হোক
0: আর ছোট মরিচ,
6: সবই তো গাছ,
0: এই গাছগুলো তো লাগাইলে আরো ভালো, তাই না? এটা শরীরের জন্য ভালো,
3: একসাথে মেলা কাজে,
0: একসাথে মেলা কাজে। তাহলে আমরা গানটাকে শুনি কি বলো?
3: হ্যাঁ শুনি।

0: কেমন লাগলো?
1: তুমি
0: তো অভিজ্ঞ লোক,
2: শুনো যদিও অভিজ্ঞ, যাই হোক গানে গানে করলে মনে থাকে ভালো। তাহলে কি নাসির ভাই এই গানের কথাগুলা কি বাবুল ভাই লিখছে নাকি?
1: আমরা
0: তো ফল তো আমরা খাই কম বেশি,
2: ফল হলো বল বাড়ায় ফল,
0: উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। তাহলে আমরা এই ফল বাগানে মালচিং ও আন্ত ফসলের চাষ নিয়ে আগে একটু আলোচনা শুনি, তারপর আমরা নিজের আলোচনা করব।
2: খুব ভালো,
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে। আমি হাসানুল্লাহ তমাল। আজ আমরা কথা বলবো ফল বাগানে মালচিং ও আন্ত ফসলের চাষ সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আজকের আসরে উপস্থিত আছেন হোসনে আরা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি মালচিং কি এবং ফল বাগানের গুরুত্ব সম্পর্কে।
4: ধন্যবাদ আপনাকে। মালচিং এবং আন্ত ফসলের চাষ আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতি। মালচিং হলো মাটির উপরের অংশে বড় খড় পলিথিন শুকনো পাতা আগাছা বা জৈব পদার্থের একটি আবরণ তৈরি করা, যাতে মাটির আর্দ্রতা সংরক্ষণ ও আগাছা দমন করা যায়। মাটির উপরে জৈব বা অজৈব উপাদান ব্যবহার করে একটি স্তর তৈরি করা যা মাটির আর্দ্রতা ধরে রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আগাছা বৃদ্ধি প্রতিরোধ করে এবং মাটির ক্ষয় রোধ করে। ফল বাগানের জন্য ব্যবহৃত মালচ বিভিন্ন ধরনের হতে পারে, তবে মূল উদ্দেশ্য একই, গাছপালার স্বাস্থ্য উৎপাদনশীলতা বৃদ্ধি করা। ফল বাগানে মালচিং এর জন্য আমাদের অনেক গুরুত্ব আছে। গুরুত্বের ফলে আমরা অধিক অর্থ উপার্জন করতে পারি কৃষি খাত থেকে। যেমন মাটির আর্দ্রতা যখন সংরক্ষণ হয় তখন আমরা আম বাগানে যদি খড় দিয়ে মালচ দেই সেচের প্রয়োজন অনেকটা কমে যায়। যে সময়ে আম বাগানে আমাদের মুকুল আসে তখন সেচের খুব প্রয়োজন হয়ে পড়ে, এই সময় আমাদের অর্থ সাশ্রয় হয়। যেমন আগাছা দমনের ক্ষেত্রে কলা বাগানে কালো পলিথিন দিয়ে মালচ দিলে আগাছা প্রায় 70-80% কম জন্মায়। মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা মালচ ব্যবহার করলে মাটি ঠান্ডা ও তুলনামূলকভাবে উপকার হয় গাছের জন্য। মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা জৈব মালচ ব্যবহার করি বা হিউমাস তৈরি করে ব্যবহার করি তাহলে আমাদের ফলন অনেক বৃদ্ধি পায়।
3: এবারে আপনার কাছে জানতে চাচ্ছি মালচিং এর প্রকারভেদ কি কি?
4: মালচিং এ আমরা সাধারণত দুই ধরনের পদার্থ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে জৈব পদার্থ অজৈব। জৈব মালচ হিসেবে যেমন আমরা খড় ধানের তুষ শুকনো পাতা কচুরি পানা গাছের ছাল ইত্যাদি, এবং জৈব মালচের ক্ষেত্রে যেটা আমাদের সুবিধা হয় সে মাটির উর্বরতা বাড়ায় এবং পরিবেশ বান্ধব এবং সহজলভ্য। যেমন লিচু বাগানে আমরা ধানের খড় ব্যবহার করি তাহলে আমাদের কাছে এটা সহজলভ্য এবং লিচু বাগানের অনেক ফলন বৃদ্ধি পায়। অজৈব মালচের ক্ষেত্রে কালো পলিথিন সিলভার পলিথিন প্লাস্টিক শীট এগুলো প্রচলিত আছে, এর সুবিধা হলো আগাছা দমনে কার্যকর দীর্ঘস্থায়ী ফলের গুণগত মান বৃদ্ধি পায়। যেমন স্ট্রবেরি চাষ

0: আমরা কালো পলিথিন দ্বারা মাস্ক ব্যবহার করলে স্ট্রবেরির গুণগত মান এবং ফলন বৃদ্ধি পায়।
1: এবারে আপনাকে জানতে যাচ্ছি আন্তঃফসল চাষ কি, ফল বাগানে কোন কোন ফসল আন্তঃফসল হিসেবে উপযোগী?
0: আসলে আমাদের প্রধান ফল গাছের মাঝখানে যে আমাদের ফাঁকা জায়গা থাকে সেখানে অন্য ফসল চাষ করা সম্ভব। এই চাষ করা যে আমরা এটাকেই আন্তঃফসল বলা যায়। উপযোগী ফসল হিসেবে শাকসবজি আছে, শাকসবজির মধ্যে আছে লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, টমেটো, বেগুন। এছাড়া মশলা জাতীয় ফসলের মধ্যে আছে আদা, হলুদ, পেঁয়াজ। আবার ডাল জাতীয় ফসল আমরা করতে পারি, মুগ, মাসকলাই। কন্দ জাতীয় ফসলও আমরা করতে পারি, মিষ্টি আলু। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হয় আন্তঃফসল নির্বাচনের ক্ষেত্রে। আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? প্রধান গাছের সঙ্গে পুষ্টি ও পানির প্রতিযোগিতা কম হবে এমন আন্তঃফসল আমাকে সিলেক্ট করতে হবে। গাছের ছায়া সহনশীল হবে, রোগ বালাই একই ধরনের হবে না, তাহলে দেখাচ্ছে যে আমাদের মেন যে ফসল বা প্রধান ফসল আক্রান্ত হতে পারে। মালচিং এর জন্য পলিথিন ব্যবহার করলে তা মৌসুমের পরে সরিয়ে ফেলা, নাহলে এটা মাটি দূষণের কারণ হতে পারে।
1: সব শেষে আপনাকে জানতে চাচ্ছি বাগানে আন্তঃফসলের চাষের নিয়ম ও সুবিধার বিষয়গুলো একটু যদি বলতেন।
0: আন্তঃফসল চাষ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়ম মাফিক করতে হবে। যেখানে আমাদের ফসল নির্বাচনের কথা বললাম, মূল ফসলের বয়স যখন 1-4 বছর তখন আমরা আন্তঃফসলটা বেশি সুবিধা পেতে পারি এবং চাষ করা সম্ভব, যেমন আদা, হলুদ, ডাল বা ডাল জাতীয় ফসল, শাকসবজি। কিন্তু দূরত্ব মেনটেন করতে হবে, এখানে মূল গাছের গোড়ায় না লাগিয়ে দুই সাইডে মাঝখানে খালি জায়গা চাষ করতে হবে। আর আমাদের আন্তঃফসল হিসেবে যেগুলো সুবিধা পাওয়া যাবে সেটা হচ্ছে ফাঁকা জমির সঠিক ব্যবহার করে আমরা জমির সঠিক ব্যবহার করতে পারি, অতিরিক্ত আয় আসে আমাদের, মাটির উর্বরতা সংরক্ষণ হয় এবং ঝুঁকি হ্রাস। এখানে একটি বিষয় আছে, একটি ফসল নষ্ট হলে অন্যটি থাকে, যার ফলে অতিরিক্ত আয় হয় বা জমি সম্পূর্ণভাবে দুর্যোগে ফসল নষ্ট হয় না, যার ফলে আমাদের কিছুটা হলো আয় বাড়ে। এখানে সাথী ফসল হিসেবে সিম জাতীয় গাছ লাগালে মাটির উর্বরতা বাড়ে। যেমন আমরা আম বাগানে যদি প্রথম 3-4 বছরে ডাল শস্য করি তাহলে আমরা একটা এক্সট্রা অতিরিক্ত আয় বাড়াতে পারি এই এই জায়গা থেকে। পেঁপে বাগানে যেমন আমরা শাকসবজি করতে পারি, আবার মালচিং করে আমরা বাণিজ্যিক কৃষি করছি এখন, যেখানে তরমুজ ও ক্যাপসিকাম চাষ করে আমাদের প্রচুর লাভবান হচ্ছে কৃষক ভাইয়েরা। খরচ হয়েছিল যেমন 2,65,000 টাকা হেক্টর প্রতি, তারপর খরচ গিয়েও এখানে তাদের 5,00,000 টাকা লাভ করা সম্ভব হয়েছে এই তরমুজ এবং ক্যাপসিকামের আন্তঃফসল চাষ করে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আজকে আমাদের আসরে পেয়েছি। আপনার দেওয়া তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কাজে লাগিয়ে নিশ্চয়ই তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
2: কেমন শোনা, কত
3: খুবই ভালো, গুরুত্বপূর্ণ মেলা কথা।
2: তাহলে তোমার ওই যে দেখো, বিঘা প্রতি 3,50,000 টাকা খরচ করে 5,50,000 টাকা, তার মানে 2,00,000 টাকা লাভ করছে, বুঝছো? অতএব এটা কিন্তু একটা খুব সুন্দর একটা মানে মানে একটা আইডিয়া দিছে নাকি?
3: পরিকল্পনা করে আগাইতে হইব।
2: আর যে কোনো কাজই পরিকল্পনা করে যদি করুন যায় তাহলে দেখবা ভালো সফলতা আসবে। চিন্তা কইরা, বুদ্ধি কইরা সবকিছু কাম আমাদের করতে
3: হবে। সময়ের
2: আশেপাশে বাগানের যে রূপালী বেগম যেমন তর যে পুকুরের পাড়ে যেমন পেঁপে গাছ লাগাইছে,
3: মেলা কিছুই লাগাইছে।
2: আচ্ছা, মেলা কিছুর মধ্যে পেঁপে গাছ তো
3: পেঁপে আছে, পেয়ারা আছে।
2: পেঁপে গাছে আমরা পেঁপেতে আমাদের অনেক কিন্তু উপকারী একটা এই যে কাঁচা পেঁপে খাইতেও যেমন মজা, রান্না করে খাইতে যদি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়,
3: যে কোনো কিছুতেই চলে।
2: পাকা পেঁপের তো কোনো কথাই নেই,
3: কথাই
2: নেই। পেঁপে নিয়ে একটা নাটিকা শুনলে কেমন হয়? তাহলে পেঁপে নিয়ে একটা নাটিকা শুনি।
4: আমার যে কি খুশি লাগতেছে, বিয়ার পরে এই প্রথম মামা আমাকে বাড়িতে আইবেন।
5: খুশি কি তোমার একলা? আমারও লাগতেছে। মামা এখনো আইতেছে না কেন?
4: ওই তো
5: আমি
4: তো ভাবতেই পারিনি
6: গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
5: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হইয়া গেছে।
4: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
6: তেমন কিছু নয়,
5: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
6: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
4: মামা, এত পেঁপে কেডায় খাইবো?
6: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
5: এত কিছু থাকতে পেঁপে?
6: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
5: কি কোন মামা,
6: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
4: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
6: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
5: আমার পোলা পানের তো সারা বছরই কৃমি লাগিয়া থাকে।
6: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকের ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
4: কোন মামা কোন, আমরা শুনতাছি।
6: কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
5: নিশ্চয় রাখবো মামা।
6: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
4: পাকা পেঁপেরও এত গুণ?
6: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
5: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
6: ঠিক বলেছ, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
4: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
6: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
5: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
6: হ্যাঁ।

0: যে নাটিকাটা যে শুনলা কেমন লাগলো কত?
1: আমি তো সবসময় যে দেশীয় যে মৌসুমি ফল গুলা আছে, এক এক মৌসুমে এক একটা পাওয়া যায়, এগুলাই আমি
0: মৌসুমি ফল কিন্তু সবাইকে খাই।
2: আম, কাঁঠাল, লিচু বলো, এগুলা তো আছে। আর
0: তারপরে জামের কথা কিন্তু
2: কলা আর পেঁপে সারা বছরই তো আলু গাছে ফলে, এই যে আমরা খাইও।
0: এই যে তোমার পেঁপে আর কলা, কলা যদি তুমি খাইতে পারো প্রত্যেক দিন একটা করে কলা যদি খাওয়ান যায়, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, বুঝছো। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো যে আপনি ডেইলি একটা করে কলা খাবেন, পাকা কলা। একটা করে পাকা কলা খাইলে, আর যেহেতু গাছ আমাদের তো আছেই, যেহেতু আমরা কৃষক মানুষ, আমরা গাছ গাছালি দিয়েই তো আমাদের জীবন চলতে।
1: প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ফল গাছ কিন্তু থাকে, আর আমরা কিন্তু বারো মাসে কোনো না কোনো ফল।
0: এখন কি চলো ভাই, তার আগে একটু জানাই দিই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই একসাথেই যাই,
2: চলো যাই।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইসমত আরা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান। শিল্পী, গীতিকার ও সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67% এবং সন্ধে 6টায় 51%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 11 মিনিট এবং অস্ত যাবে 6টা বেজে 43 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for Dinner River Ports. Well, till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary west or northwest telecaster squalls at the speed of 35 to 60 km per hour over the regions of Rashi, Rangpur, Dinajpur, Pabna, Bogura, Tangal, Mamiksing, Kushtia and Sillet. River ports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country well until 6 PM tomorrow. Rain or thunder shower accompanied by temporary gusty squalls including lightning flash may be expected over some places of Rangpur, Mamansingh, Chattogram and Sylhet divisions and at a few places of Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions. Besides this, moderate type of heavy shower is expected over some places of Mamansingh, Rangpur, Chattogram and Sylhet divisions. Day and night temperature may be decreased slightly over the whole country. Mild heat wave is sweeping over Chaatpur, Noakhali and Brahmanbaria districts including Rajshahi, Rangpur, Dhaka, Khulna and Borishal divisions and it may be taking place there. Today the highest temperature of the country was 38.4 degrees Celsius in Dinajpur and the lowest was 23.3 degrees Celsius in Sylhet. Today the temperature of Dhaka was recorded maximum 36.8 degrees Celsius and minimum 29 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 67% and at 6 p.m. was 51%. The sun rises over Dhaka tomorrow at 5:11 a.m. and the sun sets at 6:43 p.m. And that's enough for weather report for this time.
2: বাংলাদেশ বেতার বিশেষ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGD-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VGD-43 এর আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান VGD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21 ডিগ্রি 51 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব। অক্ষাংশ 21 ডিগ্রি 25 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব এবং VGD-43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21 ডিগ্রি 40 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি পূর্ব। অক্ষাংশ 21 ডিগ্রি 3 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব। অক্ষাংশ 21 ডিগ্রি 6 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 30 মিনিট 56 সেকেন্ড পূর্ব। অক্ষাংশ 21 ডিগ্রি 10 মিনিট এবং 58 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 18 মিনিট 55 সেকেন্ড পূর্ব। অক্ষাংশ 21 ডিগ্রি 18 মিনিট 5 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড পূর্ব। অক্ষাংশ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 2 মিনিট 58 সেকেন্দ পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে বজায় রেখে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নাটক হৃদয়ে রক্তক্ষরণ শুনতে পাবেন রাত 10:00। রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মিন্নাসির আহমেদ। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানি এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়া লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
2: নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট ঠিক আছে কিনা তা দেখে নৌযান চালাবেন। বৈধ সার্ভিস সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আসসালামু আলাইকুম। সন্ধে 7:00, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি নিগার সুলতানা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুষকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমি দস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজিয়াস আজ রাজধানীর দ্য আগা খান একাডেমি ঢাকা পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 3টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান আজ প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার মৌচাক, মধ্যপাড়া এবং ফুলবাড়িয়া ইউনিয়নে সড়ক 3টির উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নারীদের আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নরসিংদীতে চলতি মৌসুমে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার মাধবদী, শিবপুর, মনোহরদী ও রায়পুরা সহ বিভিন্ন এলাকা এবং বাড়ির আঙিনা এখন কাঁঠালে ভরপুর। তবে বিপুল উৎপাদনের পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষকরা কিছুটা হতাশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবছর জেলায় প্রায় 6,000 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ করা হয়েছে। এদিকে রাজবাড়িতে চলতি মৌসুমে লিচুর ব্যাপক ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবার প্রায় 100 হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 360 মেট্রিক টন লিচুর ফলন আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জে তীব্র তাপদাহে স্বস্তি দিতে জেলা প্রশাসকের উদ্যোগে পথচারী, অটোরিকশা চালক, দিনমজুর এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং খাদ্য বিতরণ করা হয়েছে। আজ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। জেলা ট্রাফিক ইনচার্জ বলেন, প্রচণ্ড গরমে সড়কে দায়িত্ব পালনকারী এই সহায়তা প্রদানে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 38.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 67% এবং সন্ধ্যে 6টায় 51%।

0: আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:11 এবং সূর্যাস্ত সন্ধে 6:43। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।
2: প্রিয় শ্রোতা, বৈশাখ জ্যৈষ্ঠ এ দু মাস গ্রীষ্মকাল, আর এখন চলছে মধুমাস জ্যৈষ্ঠ। প্রচণ্ড রোদ, খরতাপ আর পাকা ফলের মিষ্টি ঘ্রাণে জ্যৈষ্ঠ মাসের প্রকৃতি ভরে ওঠে। এ সময় আম, কাঁঠাল, লিচু, জাম সহ নানা রকম রসালো ফল বাজারে আসে, তাই জ্যৈষ্ঠকে মধুমাস বলা হয়। দুপুরের তীব্র রোদে প্রকৃতি কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও সন্ধ্যার কালবৈশাখী ঝড় মানুষকে স্বস্তি দেয়। মাঠ ঘাট, গাছপালা আর গ্রামের পথঘাটে গ্রীষ্মের আবহ স্পষ্টভাবে ফুটে ওঠে। কৃষকেরা নতুন ফসলের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন এই সময়। জ্যৈষ্ঠ মাস আমাদের প্রকৃতির বৈচিত্র্য ও ঋতুর সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ প্রিয় শ্রোতা, এমনই গ্রীষ্মের চমৎকার সময়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পরিবেশনায়। সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন গাছ। বাংলাদেশে দিন দিন সজিনা চাষের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এর পাতা, ফুল ও ডাটা সবই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক প্রযুক্তিতে 12 মাসই সজিনা চাষের মাধ্যমে আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা লাভবান হতে পারেন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন 12 মাসই সজিনার আধুনিক চাষ পদ্ধতি এ বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইসা আলী।
3: সুপ্রিয় শ্রোতা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যয়ী নারী অনুষ্ঠানের আজকের আয়োজন থেকে। আজ আমরা কথা বলতে চাই 12 মাসই সজিনার আধুনিক চাষ প্রযুক্তি নিয়ে। এই প্রযুক্তি বিষয়ক কথাবার্তায় আজকে আমাদের সাথে রয়েছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপপরিচালক প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আপনার কাছে আয়োজনের শুরুতে একটু জানতে চাইবো যে 12 মাসে সজিনার যে চাষের কথা আমরা বলছি, এই চাষ কেন পরিবার জন্য উপকারী?
4: সজিনা একটি খুবই পুষ্টিকর সবজি, এটা আমরা সবাই জানি। এতে ভিটামিন, ক্যালসিয়াম ও আয়রন সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। 12 মাসে সজিনার সুবিধা হলো বছরের অনেক সময়ই এতে ডাটা পাওয়া যায়, তাই বাড়ির আঙিনায় কয়েকটি গাছ থাকলে প্রায় সারা বছরই সজিনা খাওয়া যায়। বাজারের উপর নির্ভরশীলতা অনেক কমে যায়। মা বোনেরা যখন ইচ্ছা তখন গাছ থেকে টাটকা ডাটা তুলে রান্না করতে পারেন। এতে পরিবারের খাবারও নিরাপদ থাকে। সজিনা গাছের যত্ন নেওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। ঘরের কাজের ফাঁকে অল্প সময় দিলেই সহজেই গাছের অবস্থা দেখা ও পরিচর্যা করতে পারেন।
3: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাইবো 12 মাসই সজিনা চাষের জন্য জায়গা নির্বাচন এবং মাটি প্রস্তুত কিভাবে করতে হবে।
4: সজিনা গাছ রোদ পছন্দ করে, তাই এমন জায়গা নির্বাচন করা ভালো যেখানে পর্যাপ্ত রোদ পড়ে। বাড়ির আঙ্গিনা, পুকুর পাড় বা ঘরের পাশে ফাঁকা জায়গায় সজিনা চাষের জন্য ভালো হতে পারে। মা বোনদের প্রথমে নির্দিষ্ট জায়গার মাটি পরিষ্কার করতে হবে। আগাছা, পলিথিন বা অন্য ময়লা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। এরপর একটি গর্ত করে তাতে পচা গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে নিতে হবে। এতে গাছ দ্রুত বড় হয়। গর্ত তৈরির পর কয়েকদিন রেখে দিলে মাটি ভালোভাবে বসে যায়। এরপর চারা বা ডাল রোপণ করলে গাছ সহজেই বেড়ে উঠে।
3: আমরা এবার আপনার কাছে জানতে চাইবো 12 মাসে সজিনা লাগানোর পদ্ধতিগুলো সম্পর্কে। কি কি পদ্ধতিতে এই 12 মাসে সজিনা লাগানো যায়?
4: আমি মনে করি আমাদের মা বোনদের জন্য এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। 12 মাসই সজিনা সাধারণত চারা বা ডাল লাগিয়ে চাষ করা হয়। ভালো

0: পদ্ধতিতে চারা নির্বাচন করলে ভালো ফলন হয়। ডাল লাগানোর ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 2 মিটার লম্বা পরিপক্ক ডাল কেটে গর্তে লাগানো যায়। চারা লাগানোর সময় গাছের মাঝে কিছুটা দূরত্ব রাখা দরকার, যাতে গাছ বড় হতে পারে এবং আলো বাতাস ঠিক মতো পায়। নিয়মিত গাছ ছাঁটাই করা দরকার, এতে নতুন ডাল বের হয় এবং বেশি ডাটা পাওয়া যায়। সময় মতো ডাল ছেঁটে দিলে গাছ নিচু থাকে এবং পরিচর্যা সহজ হয়।
1: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে আমরা জানতে চাইব, সজনে গাছের যে যত্ন এবং সার ও পানির ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি, এটা কিভাবে করতে হবে?
0: সজনে গাছ সাধারণত খুব বেশি যত্ন ছাড়াও বেঁচে থাকে, কিন্তু নিয়মিত যত্ন নিলে গাছ দ্রুত বেড়ে বেশি ডাটা দেয়। মাটি শুকিয়ে গেলে গুঁড়ায় পানি দিতে হবে, তবে বেশি পানি দেওয়া ঠিক নয়। সার হিসেবে জৈব সার ব্যবহার করলেই ভালো ফল দেয়। মা বোনেরা রান্নাঘরের খোসা, পচা পাতা বা গোবর ব্যবহার করে সহজেই জৈব সার তৈরি করতে পারেন। মাঝে মাঝে শুকনো বা রোগাক্রান্ত ডাল ছেঁটে ফেলা উচিত, আর নিয়মিত আগাছা পরিষ্কার করলে গাছের খাবার ও পানি ভাগ হয় না। সঠিক যত্নে গাছ দীর্ঘদিন ভালো থাকে এবং পরিবারের জন্য নিয়মিত সজনা পাওয়া যায়।
1: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, সজনে গাছের পোকামাকড় বা রোগ দেখা দিলে কিভাবে সেটা প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করবেন?
0: সজনে গাছে মাঝে মাঝে পোকা ও পাতায় দাগ দেখা দিতে পারে। এ সময় প্রথমেই আক্রান্ত পাতা ডাল কেটে ফেললে অনেক ক্ষেত্রে সমস্যা কমে যায়। নিম পাতা ভিজিয়ে সেই পানি ছেঁকে স্প্রে করলে অনেক পোকা কমে যায়। এছাড়া ছাই ছিটিয়েও কিছু পোকা দমন করা যায়। যদি আক্রমণ বেশি হয় তবে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সবসময় নির্ধারিত নিয়ম মেনে ব্যবহার করতে হবে। এভাবে নিয়মিত যত্ন নিলে সজনে গাছ দীর্ঘদিন ফল দেয় এবং পরিবারের জন্য পুষ্টিকর খাবারের একটি সহজ উৎস হয়ে ওঠে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: গরু পালন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষের পুষ্টি, কর্মসংস্থান এবং আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। গরুর খামার পরিচালনার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানও হয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় এটি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। সঠিক উপায়ে গরু পালনের মাধ্যমে খামারিরা সফল হতে পারেন। প্রিয় শ্রোতা, এখন শুনবেন গরু পালনে সফল খামারি সাক্ষাৎকার বিষয়ক প্রামাণ্য। সাক্ষাৎকার গ্রহণে শফিকুল ইসলাম বাহার।
3: আমাদের গ্রাম এখন নানাভাবে আমাদের আয় উপার্জনের রাস্তা করে দিয়েছে এবং তারই প্রমাণ কিন্তু সচক্ষে এখন দেখা যায়। যদি আমরা গ্রামে আসি, দেখি আমাদের কৃষক ভাইয়েরা ফসল চাষে ব্যস্ত, কেউ কেউ উদ্যোক্তা হয়ে খামারি হয়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে চলেছেন। আমি এসে দাঁড়িয়েছি সাভারের ভাকুর্তা গ্রামে এবং সেখানে এক কৃষক ভাইয়ের খামারের ভিতর দাঁড়িয়ে, যেখানে দেখছি অনেকগুলো গরু ঘাস খাচ্ছে। বোধ করি ঘাস খাওয়ার শব্দও আপনাদের শোনাতে পারবো, একটু শুনেই দেখুন না শ্রোতা বন্ধুরা। গরু ঘাস খাচ্ছে, আর এই মুহূর্তে এই গরুর মালিক যিনি, সেই খামারি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি নাম আপনার?
4: মনির হোসেন।
3: কতগুলো গরু দেখছি?
4: 10টা।
3: এই গরুগুলো কত বছর ধরে পালন করছেন?
4: ধরেন আগে ধরেন ট্রাক চালাইতাম, ট্রাক চালায় সংসার চলে না, এর জন্য আমি এটা পদ্ধতি নিছি। এখন মোটামুটি সংসার চলে।
3: এই গরুর মাধ্যমে কিভাবে আপনার সংসার চলছে?
4: এই দুধ বেশি, ধরেন 50,000 যদি আয় মাসে, 40,000 খাওয়াইলে আরো বিকালে দুধ বেশি, 80,000 গেলে আমার সংসারটা চলে। 40,000 গরুর পিছে থাকা, 30,000 আমার সংসার চলে, কিছু থাকে।
3: সংসারে কতজন লোক?
4: 4 জন।
3: আর এখানে গরুর খাবার দেওয়ার কিভাবে ব্যবস্থা করেন?
4: খাবার তো আনতে হয় কিনা, কিনাই নাই যে হাউস আছে, পানি দিয়ে এটার লোকে মিশাইয়া দেই, গরু খায় বলা। আর ঘাস আছে অনেক।
3: ব্যয়ের চেয়ে আয় কি পরিমাণ বেশি হয়?
4: খাবারের দাম বেশি তো, এর লাগে আয়টা কম।
3: তাও তো আপনি শান্তিতে আছেন?
4: আছি মোটামুটি, কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, কষ্ট না করলে কাম হবে না।
3: এই গরুর অসুস্থতা কিংবা এই গরুর রোগ সকলে কি করেন?
4: এই ডাক্তার আছে, ডাক্তার এই যে ফোন দিছি, এখন আসবো, ওই যে পাওয়ারটা ফুলে গেছে, এই যে ডাক্তার আইব, আইয়া চিকিৎসা করব।
3: এই গরুর যত্ন আপনি কিভাবে করেন?
4: যত্ন আছে, যত্ন না করলে কাম হবে না, যত্ন না করলে মাল আইব না, বুঝছেন?
3: যত্নের রত্ন মেলে।
4: হ্যাঁ, যত্ন রত্ন মেলে।
3: গরুর যত্নের জন্য কিভাবে কি দায়িত্ব পালন করতে হয় আপনি?
4: এই যে ময়লা, এখন ময়লা ধুয়ে দিবো, আবার গোসল করাই দিবো, এরপরে আবার বসি দিবো, এরপরে আবার এই যে কোয়েল লাগাই দিবো, মাছি যাতে মশায় কামড় না দিতে পারে, খুব যত্ন করতে হয়। সাফ সাফা লাগতে হবে, সাফ সাফা না লাগলে মালে রোগ জীবাণু বেশি হয়।
3: আপনারা কয়জন মিলে খামার সামলান?
4: আমার পোলা আছে লেবারা করে ওই মাঝে মাঝে জানিয়ে দেয় ওই যে গাছান্ত গেলে আর আমি আমার স্ত্রী আছে মাঝে মাঝে ঢুকে ধুয়ে দেয়।
3: কতদিন ধরে এই গরুর খামার করছেন আপনি?
4: 10-12 বছর।
3: তো এই খামার বাড়াবেন না?
4: চিন্তা ভাবনা আছে বাড়ানে, দেখি আয় রোজগার দেখিয়া বুঝা। অনেক সরকার কইতো নাও 10 লাখ টাকা নাও, এই যে জায়গা আছে ঘর তুললে আবার বাড়াইতাম গরু কিনতাম আবার 20টা।
3: আর পশু ডাক্তারের সেবা কিভাবে কি করেন?
4: সেবা এই যে ধরেন ১,০০০ টাকা দিয়ে দিতে নগদ, মানে ধরেন ১,০০০ টাকা বিল হয়েছে সরকারি ডাক্তার হয়তো এই যে আঙ্গুর ৫০০ টাকা দাও, তাহলে আঙ্গুর ৫০০ টাকা আয় থাকতো, তাই না? এইটা আর কি।
3: সবার জীবনে তো স্বপ্ন থাকে, এই খামার নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন?
4: স্বপ্ন তো অনেক বড় হই, মানে আল্লাহ যেতটুক নিতে পারে।
3: এই গরু তো দুধ দেয়, গোবর তো দেয়।
4: গোবর ফালাই যে জায়গা পড়ে আছে, গর্ত আছিল গর্ত ফালাইলাম, গর্ত সমান হয়ে গেছে।
3: আমিও দাঁড়িয়ে আছি গোবরের ভিতরে। এই গোবর কিন্তু আশীর্বাদ, তাই না?
4: হ্যাঁ, এটা দাম আছে, যদি বিক্রি করা যায় দাম আছে অনেক।
3: এটা তো এই লাকড়ি হয়,
4: লাকড়ি হয়, আবার এই যে নার্সারি আছে নার্সারিতে যে গাছে সার হয় অনেক কাজ আছে।
3: এখান থেকে টাকা পাওয়া যায়?
4: পাওয়া যায় না, আমরা এই যে লাকড়ি মুখে বানাই, পাকশাক করি, গ্যাস কম লাগে, এই আর কি লাভ।
3: শ্রোতা বন্ধুরা, এভাবেই এক একজন এক এক চিন্তা নিয়ে এক এক পেশা নিয়ে এগিয়ে চলেছেন, এবং সত্যি লেগে থাকার নামই তো জয়। এই যে ভাইটি এভাবে গরুর খামার করে চলেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন, সুখেই আছেন। অতএব আমরাও চাই পথে নামুন, রাস্তায় নামলেই রাস্তা বেরিয়ে যায়, এবং সেই রাস্তা ধরে হাঁটলেই অনেক ক্ষেত্রে কেউ কেউ সহযোগিতার হাত ধরে আপনাকেও এগিয়ে নেবে। এখানে ধরেন আপনি করছেন, এই ক্ষেত্রে কোনো বুদ্ধি পরামর্শ কারোর কাছে লাগে?
4: বুদ্ধি পরামর্শ আমার তা আগে লাগতো, এখন আমি মোটামুটি দেখতে দেখতে আমি শিখে ফেলছি।
3: কি বুদ্ধি কার কাছ থেকে পেলেন?
4: ধরেন একটা রোগ হইলো, কি রোগটা হইলো, কোন ডাক্তার আনতে হবে, কোন ওষুধ দিতে হবে, এটা আমি বুঝিও না। আমি লেখাপড়া না পড়লে কি আমার পোলা ইন্টারপাস করাই, আমি এই ফার্ম দিয়ে।
3: গরু কি কখনো মারা যায়?
4: হ্যাঁ মারা যায়, অসুখ হলে মারা যায়, আমার একটা মারা গেছিল কয়েকদিন আগে।
3: এই গরুর দাম যদি জিজ্ঞেস করি, একটা গরুর দাম কেমন?
4: ধরেন এটা মোটামুটি 4 লাখ টাকা হইব। এই গরুটা
3: কয় কেজি দুধ দেয়?
4: এটা ধরেন সকাল বিকাল 25-26।
3: আর যেগুলো আছে?
4: আর হেডি উল কম আর কি, হেডি 3 লাখ-2.5 লাখ। আর এই দুইটা নতুন দিয়ে দিব, বাচ্চা দিব, এই যে দুইটা।
3: এই গরুর বাছুর যে ওটা আপনার লাভ?
4: হ্যাঁ লাভ, এই যে এটাও 70,000 টাকা বিকবো এই বাচ্চাটা, আরও হেডে বিকবো 60-70,000, এডিও 50,000 করে বিকবো, অনেক বেচলে, অনেক বিক্রি করবো না।
3: শ্রোতা বন্ধুরা, এক খামারি ভাইয়ের অভিজ্ঞতার কথা শোনালাম, আপনারাও বোধ করি যদি সাহসের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাহলে পথ বেরিয়ে যাবে। আসলে কাজের ভিতরে ব্যস্ত থাকলেই কোনো না কোনো ক্ষেত্রে পথ বেরিয়ে যায়, আয় উপার্জন বেড়ে যায়, সচ্ছলতা আসে। আমরাও চাই এই ভাইয়ের অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন তাদের কাজে লাগুক, এবং নিজে শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে শান্তিতে রাখুন।
2: প্রিয় শ্রোতা, কথা তো অনেক হলো, এবারে একটি গান হলে কেমন হয়? মন্দ নয় তো, চলুন আপনাদের কিছুক্ষণের জন্য সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে আসি। শুনব দর্পচূর্ণ ছায়াছবি থেকে মাহমুদুন নবীর কণ্ঠে তুমি যে আমার কবিতা এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, বেল একটি সুস্বাদু ফল। শুধু সুস্বাদু ফলই নয়, এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত এবং পরিমিত পরিমাণে বেল খেলে শরীর সুস্থ ও সতেজ থাকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা, এই বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বেলের পুষ্টিগুণ ও বেল খাওয়ার উপকারিতা এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ রিজিয়া পারভীন। আপা, আপনাকে স্বাগত, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনার কাছে শুরুতেই জানতে চাই, বেলের প্রধান পুষ্টি উপাদানগুলো কি কি?
2: বেল আমাদের দেশের একটি সুপরিচিত ও উপকারী ফল। বিশেষ করে গরমকালে বেলের শরবত খুবই জনপ্রিয়। কাঁচা বেল ও পাকা বেল দুই অবস্থাতেই খাওয়া যায় এবং ভেষজ গুণে ভরপুর বেল। বেলে অনেক ধরনের পুষ্টি উপাদানও রয়েছে। এর মধ্যে প্রধান পুষ্টি উপাদানগুলোর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে বেলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজমের জন্য খুবই উপকারী।
1: আপনি হজমের কথা বললেন, হজমের জন্য বেল কতটা উপকারী?
2: বেল হজম শক্তি বাড়ায় এবং পেটের বিভিন্ন সমস্যায় কার্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া বা আমাশয়ে উপকারী, গ্যাস ও বদহজমে সাহায্য করে। বেলের আঁশ পেট পরিষ্কার রাখে এবং প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখে।
1: গরমে আমরা অনেকেই বেলের শরবত খাই। গরমে বেলের শরবত খাওয়া ভালো কেন?
2: গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও খনিজ বের হয়ে যায়। বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, পানি শূন্যতা কমায়, ক্লান্তি দূর করে এবং গরমে কিন্তু হিট স্ট্রোক হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। বেলের শরবত এই হিট স্ট্রোকের ঝুঁকিও কমায়। এছাড়া এটি প্রাকৃতিক শক্তি বর্ধক পানীয় হিসাবে কাজ করে।
1: ডায়াবেটিস রোগীরা কি বেল খেতে পারবেন?
2: হ্যাঁ, ডায়াবেটিক রোগীরা অবশ্যই বেল পরিমিত পরিমাণে খেতে পারবেন, কারণ বেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার। তবে শরবত বানানোর সময় অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই তাদের জন্য ভালো হবে।
1: হৃদরোগীদের জন্য বেল কি উপকারী?
2: হ্যাঁ, বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম হার্টের জন্য খুবই উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং বডিতে রক্ত সঞ্চালন করতে বেশ সাহায্য করে। তবে অতিরিক্ত বেল না খাওয়াটাই ভালো।
1: কাঁচা বেল বা পাকা বেলের উপকারিতা কোনো পার্থক্য রয়েছে?
2: হ্যাঁ, কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। কাঁচা বেল ডায়রিয়া, আমাশয় ও পেটের সংক্রমণে বেশি কার্যকর, আর পাকা বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও শক্তি বৃদ্ধিতে বেশি উপকারী। উভয় ক্ষেত্রেই কিন্তু ভেষজ গুণাগুণ একই থাকে।
1: সবশেষে আমরা জানবো কারা বেল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
2: যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য আছে, এছাড়াও যারা কিডনি রোগী, তাদের পটাশিয়ামের কারণে বেল খাওয়ার ক্ষেত্রে সীমিত পরিমাণে খেতে হবে। ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিনি ছাড়া খাবেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে বেল গ্রহণ করবেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনার জন্য অনেক শুভকামনা।
0: শ্রোতা বন্ধুরা, একটি পরিবারে থাকে ছোটখাটো নানা রকম জানা এবং অজানা সমস্যা, আর থাকে তার সমাধানও। যদি আপনার একটু বুদ্ধি জানা থাকে, তাহলেই কিন্তু গৃহস্থালির এই সাধারণ টুকিটাকি সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
3: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালির টুকিটাকি। চলুন শুরু করি মশলা গুছিয়ে রাখার কিছু সহজ উপায় দিয়ে। মশলাগুলো সবসময় শুকনো ও বাতাসরোধী পাত্রে রাখুন। কাঁচের বা ভালো মানের প্লাস্টিকের জার ব্যবহার করলে মশলার গুণাগুণ অনেকদিন অটুট থাকে।

0: প্রতিটি জারে নাম লিখে রাখলে খুঁজে পেতে সুবিধা হয়। এছাড়া সরাসরি রোদ বা চুলার তাপ থেকে মশলা দূরে রাখুন, এতে মশলার স্বাদ এবং ঘ্রাণ বজায় রাখবে। এবার আসি পোকামাকড় থেকে ঘর বাঁচানোর দ্রুত কিছু টিপসে। রান্নাঘর এবং স্টোর রুম সবসময় পরিষ্কার রাখুন। মেঝেতে বা কোনায় খাবারের কণা পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলুন। চাল ডাল ও আটা সংরক্ষণ করার সময় তার মধ্যে একটি শুকনো লবঙ্গ বা তেজপাতা দিয়ে রাখলে পোকা কম হয়। এছাড়া নিয়মিত ডাস্টবিন খালি করা এবং ঢাকনা দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রোজেন খাবার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। রান্না করা খাবার ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখবেন। এয়ার টাইট কন্টেইনার এবং ফ্রিজার ব্যাগ ব্যবহার করুন, যাতে বাতাস ঢুকতে না পারে। খাবারের গায়ে তারিখ লিখে রাখুন, যাতে বুঝতে পারেন কতদিন ধরে রাখা হয়েছে। মাছ মাংস বা সবজি ছোট ছোট ভাগে ভাগ করে রাখলে প্রয়োজনে সহজে ব্যবহার করা যায় এবং বারবার গলানো জমাট বাঁধার ঝামেলা এড়ানো যায়। ঘরে দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা বা বেকিং সোডা ব্যবহার করুন। ফ্রিজ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একদিন হালকা গরম পানিতে মুছে নিন। আলমারি বা ড্রয়ারে সুগন্ধ রাখতে ছোট সাবান বা সুগন্ধি পাউচ রাখতে পারেন। জানালা খুলে প্রতিদিন কিছু সময় বাতাস চলাচল নিশ্চিত করুন, এতে ঘর থাকবে সতেজ। আর সবচেয়ে বড় কথা, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে নিয়মিত গুছিয়ে রাখুন। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়, সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবুর রস ছড়িয়ে দিন, দেখবেন কাঁচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারে মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজে দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, চলে যাবে গন্ধ। পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে যদি রান্নাঘরটা মুছে ফেলেন তাহলে মশা মাছি এবং পিঁপড়ের উৎপাত কমে যাবে। খানিকটা কপ্পু ছিটিয়ে রাখতে পারেন, দেখবেন ছাড় পোকার উপদ্রব আর থাকবে না। আজকে গৃহস্থালী টুকিটাকি এখানেই শেষ করছি।
1: শুনলেন গৃহস্থালীর টুকিটাকি, আর এরই সাথে আমরা আয়োজনের একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি। কৃষি ও জীবন অবিচ্ছেদ্য, এ কথা আমরা সকলেই কিন্তু জানি। আর কৃষি উৎপাদিত পণ্য আমাদের জীবন ধারণে সহায়তা করে, কৃষিকে বেঁচে থাকার মূল উপাদান বলতে পারি আমরা সবাই। আসলে কৃষি মানে মাটির সঙ্গে সম্পর্ক, কৃষি মানে প্রকৃতির সঙ্গে গভীর বন্ধন। কৃষক ভালো থাকলেই তবেই ভালো থাকবে দেশ, ভালো থাকব আমরা সবাই। আর তাই কৃষিকে সম্মান করা ও টেকসই ভাবে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, বিদায় নেব এবারে, যাবার আগে বলবো শেষের কথাগুলো। এতক্ষণ শহর এবং গ্রামীণ নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যুই নারীর গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এ পালার আয়োজন, অর্থাৎ চতুর্থ পালা থেকে স্বাগত জানাচ্ছি আমরা কজন যারা রয়েছে বিভিন্নভাবে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে। উপস্থাপনায় রয়েছি আমরা কজন, শাহনাজ পারভীন রুশি, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ, আফরোজা আক্তার পপি এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনানু ও বিমান বাহিনীর বিশ্বনানী ভাই ও বোনেরা দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় প্রথমে শোনাতে চাই একটি দেশের গান। শুনবেন এন্ড্রু কিশোরের কণ্ঠে, গীতিকার সিদ্দিক চৌধুরী এবং সুর করেছেন এ এইচ এম রফিক।

শুনছেন রকমারি গানে অনুষ্ঠান চাওয়া। এবারের শিল্পী তপন চৌধুরী শুনবেন আধুনিক গান। গানটির গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন দীপক কুমার দে।

বীর সেনানী ভাই বোনেরা দুবারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তাড়ি।

দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন চন্দ্রকথা বাণীচিত্র থেকে গান, শিল্পী সুবীর নন্দী।

0: সেনানো ও বিমান বাহিনীর বীরসেনানী ভাই বোনেরা এই গানটির সাথেই শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুরবারে আজ আপনারা শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে নিশ্চয় আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুরবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বাংলাদেশের পক্ষে ঋতুপর্ণা ও সাগরিকা গোল দুটি করেন। একই ভেন্যুতে কিছুক্ষণ পর প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের মোকাবেলায় মাঠে নামবে। আগামী শনিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আজ 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি 9 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের, 14 জুন তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে ডাবলিনে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট পঞ্চম ম্যাচে আজ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 9টায় খেলা শুরু হবে। আগামীকাল সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে পাকিস্তান স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আগামীকাল এডিনবারায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। এদিকে আজ একই ভেন্যুতে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যকার সিরিজের পঞ্চম ম্যাচটি বৃষ্টির কারণ বিলম্বিত হচ্ছে। এদিকে আগামীকাল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় খেলা শুরু হবে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। আগামী 21 জুন থেকে 27 জুন পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। বিশ্বকাপ ফুটবলের বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাত 12টায় কঙ্গো ডেনমার্কের মোকাবেলা করবে। রাত 1:45 লুক্সেমবার্গ ইতালি, নেদারল্যান্ডস আলজেরিয়ার এবং পোল্যান্ড নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে। এছাড়া পানামা ডোমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:45 দক্ষিণ কোরিয়া এল সালভেদরের মুখোমুখি হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 9 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। এদিকে ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল ভারত সফর করছে। আগামী শনিবার থেকে 10 জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে টেস্ট খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আফগান নির্বাচকরা অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ান ডে দলের নেতৃত্বে থাকবেন হাসমতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ড আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।
14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। কিডনি ভালো রাখতে হলে আমাদের কিডনি যত্ন নিতে হবে এবং বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের আজকের বিষয় কিডনি রোগীর জীবনযাপনের সতর্কতা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আনম আব্দুল হাই, সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। সাথে আছি আমি নাসিমা রাস্তাকচুথি।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: শুরুতে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে?
1: কিডনিতে সাধারণত, কিডনি তো এর মধ্যে বলে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানব দেহের জন্য, এর অনেকগুলো কাজই কিডনি করে থাকে। সাধারণত কিডনিতে যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কয়েকটা প্রেক্ষাপটে চিন্তা করতে হয়। প্রথমত কিছু কিডনি রোগ আছে আকস্মিক কিডনি রোগ, কিডনি সম্পূর্ণ ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে কিডনি কার্যকারিতা কমে যেতে থাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, আকস্মিক কিডনি রোগ। অপরপক্ষে কিছু রোগ আছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ। সারা বিশ্বে সকলে কিন্তু আসলে কিডনি রোগের কথা যখনই আসে তখন এই ধীর গতি কিডনি রোগের কথাটাই মূলত বুঝতে পারে বা ধারণা করে। আর অপরপক্ষে কিছু সাধারণ কিডনি রোগ রয়েছে, যেমন মূত্রনালী সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথরজনিত কোনো রোগ হতে পারে, অথবা কিডনিতে প্রতিবন্ধকতাজনিত কোনো রোগ হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ মানব দেহে প্রকাশ পেতে পারে?
1: কিডনিতে আসলে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সেক্ষেত্রে আমরা বলি যে ওই প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিডনিতে সাধারণত আকস্মিক কিডনি রোগ যখন হয় সেই ক্ষেত্রে কিডনি রোগের লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায়। সাধারণত হঠাৎ করে দেখা যায় তার হয়তো ডায়রিয়া হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা মারাত্মক ধরনের কোনো ইনফেকশন হওয়ার জন্য, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার জন্য দেখা যায় যে কিডনির যে প্রস্রাবটা তৈরি হয় প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীরে পানি আসতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, দেখা যায় যে তার হয়তো খিঁচুনি হতে পারে এবং কি চেতনা লোপ পেতে পারে, মৃত্যু হতে পারে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো অনেক তাড়াতাড়ি প্রকাশ পায়, আর এই যদি সময় মতো চিকিৎসা নেয় এই রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে অপরপক্ষে যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ, যেটা এখন সারা বিশ্বে অনেক অনেকাংশে আমাদের বাংলাদেশের মতো দেশে বা উন্নয়নশীল দেশে আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, যেহেতু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় প্রকাশই পায় না, এই জন্য একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। দেখা যায় যে কিডনি 70-80% কার্যকারিতা যদি হ্রাস না পায় সেক্ষেত্রে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে অনেক দূর এগিয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার শুরুর দিকে কিছুটা লক্ষণ প্রকাশ পেতে পারে, শুরুর দিকে দেখা যায় যে তার ক্ষুধামন্দা, হয়তো খেতে ভালো লাগছে না, অবসাদগ্রস্ততা, সে আগে যে কাজ করতে হয়তো সমস্যা হতো না এখন ওই কাজগুলোই অল্পতে দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠছে বা করতে পারছে না, দুর্বলতা লাগছে, একটা সময় শরীরে আস্তে আস্তে পায়ে হাতে পায়ে পানি চলে আসতে পারে, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, তার হয়তো আগে কখনো রক্তচাপ ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, দেখা যাচ্ছে নতুন করে তার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, একটা পর্যায়ে যদি আগাতে থাকে তখন দেখা যায় যে রোগী আস্তে আস্তে রোগী শ্বাসকষ্ট হতে থাকে, চেতনা লোপ পেতে পারে, খিঁচুনি হতে পারে, এমনকি যদি চিকিৎসা সময় মতো না নেয় মৃত্যু হতে পারে।
0: কিডনি রোগী যারা রয়েছেন তাদের খাবারগুলো তারা গ্রহণ করে থাকেন সেখানে তো কিছু বিধিনিষেধ থাকে, তো কিডনি রোগীদের কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
1: সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এটা সবারই একটা যে প্রশ্ন থাকে যে আসলে কিডনি রোগ হয়ে গেলে তিনি কি খাবেন বা কি খাবেন না, কোন কোন খাবারগুলো পরিহার করবেন। যদি আমরা পুরোপুরি চিন্তা করি, প্রথম হচ্ছে হলো যেহেতু কিডনি রোগের কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আরো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা বংশগত কিছু কারণে রোগ যেহেতু হয়ে থাকে, কিডনি রোগী যখন কিডনি রোগ হয়ে যাবে, বিশেষ করে ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন তার খাবারে প্রথমত যে খাবারে যে লবণ, অতিরিক্ত লবণের লবণটাকে পরিহার করতে হবে। আর শরীরে যদি পানির পরিমাণটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে শরীরে পানি চলে আসে কিংবা কিডনি রোগটা আমরা বলি কিডনি রোগের কতগুলো ধাপ থাকে, সেই ধাপে যদি একদম যদি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, অথচ 80-90% যদি কিডনি কার্যকারিতা যদি কমে যায় ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পানিটাকে আমরা একটু মেপে খেতে বলি, তার সারাদিনে যতটুকু প্রস্রাব হয় যে 24 ঘন্টায় ওর সাথে একটা ওই পরিমাণটার সাথে আমরা কিছু অতিরিক্ত 400 বা 500 ml যোগ করে বলি যে এই পরিমাণ আপনি খাবেন, বা রাফলি আমরা বলতে পারি যে 1-1.5 লিটারের মধ্যে তখন পানি খেতে হয়, সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন অনেক সময় দিই, সব ক্ষেত্রে না। খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিন বা আমিষ, যেটা আমিষটা আসলে আমিষের কারণে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যেতে পারে, সেই আমিষের মাত্রাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে আমরা যদি বলি যে 0.6-0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, একটা রোগীর যদি 50 কেজি ওজন হয় সেই ক্ষেত্রে তার 5-6 আমরা যদি 30 গ্রাম প্রোটিন সারাদিনে সে খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটা শুনলে অনেকে বলে 30 গ্রাম প্রোটিন আসলে কিভাবে ভাগ করে দেওয়া যায়, খুব সহজ। একটা ডিম যদি যে সাদা অংশটা যদি আমরা ধরি সেখানে 6-7 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছের যদি বড় টুকরা 10-12 গ্রামের বেশি হয় না, এক পিস যদি মুরগির মাংস যদি বড় এক পিস নেয় সে 14 গ্রামের বেশি হবে না। তো সারাদিন সে কিন্তু একটা ডিম, এক টুকরা মাছ অথবা এক টুকরা মাংস দুপুরে রাতেও খেতে পারে, মানে বন্ধ করে দেওয়া। অনেকে মনে হচ্ছে আমরা যখন বলি আমিষ খাবেন না তখন দেখা যায় খাওয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের রোগী দুর্বল হয়ে যেতে থাকে, তার রক্তের পরিমাণটা কমে যেতে পারে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ, কিডনি রোগ যখন আগাতে থাকে তখন কিডনিতে বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে লবণটা, এটা শরীর থেকে যেতে বের হতে পারে না, এর মাত্রাটা বেড়ে যেতে থাকে। বেড়ে গেলে দেখা যায় যে হার্টের সমস্যা হয়, হৃদরোগ দেখা দিতে, বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা একটু পরিহার বা কম পরিমাণে খেতে বলি, বিশেষত ফল। ফলমূলের মাঝে আছে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেসব ফলে পটাশিয়াম কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, পেঁপে, এগুলোতে একটু কম থাকে আনারসে, তখন আমরা সেগুলি এই ফলগুলো খাওয়ার জন্য। অন্যান্য ফলগুলো তখন বলি যেসব পটাশিয়াম বেশি থাকে, যেমন খেজুর, ডাব, কলা, এগুলো একটু পরিহার করতে বলি। আরেকটা হচ্ছে যে সবজিগুলো আছে, সবজিটা অনেক সময় বলি যে যাদের পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে, সেক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের মাত্রাটা কমে যেতে পারে। আর কিছু কিছু দুধ, দুধের মধ্যে ফসফেটটা অনেক বেশি থাকে, শরীরে কিডনি রোগীদের ক্ষেত্রে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ফসফেট দুধটা হয়তো সারাদিনে হয়তো এক কাপ একটু পাতলা করে খেতে পারবে, শরটাকে পরিহার করবে। মোটামুটি খাবারের যদি আমরা এই জিনিসগুলো যদি মেনে চলি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যাদের ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান একদম পরিহার করতে হবে, আর শরীরের ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল, তো কিডনি রোগের চিকিৎসা করার জন্য রোগীরা স্বল্প খরচে কোথায় যেতে পারেন, কোথায় এর চিকিৎসা ভালো দেয়া হয়?
1: আসলে ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে যখন যেই মুহূর্তে ডায়ালাসিসের প্রশ্ন চলে আসে বা কিডনি প্রতিস্থাপনের প্রশ্ন চলে আসে, এটা অত্যন্ত ব্যয়বহুল হয়, বিশেষত যখন কিডনি রোগের যে পঞ্চম ধাপ বা শেষ ধাপে চলে যায় ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ডায়ালাসিসের উপর তার জীবনের মানে তার বেঁচে থাকাটা নির্ভর করতেছে, অথবা কিডনি প্রতিস্থাপনের উপর নির্ভরশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে তো যেহেতু সারা জীবনের একটা প্রশ্ন, যেটা সারা জীবন তাকে ডায়ালাসিস নিতে হবে যেহেতু চলার জন্য, বাঁচার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি যে হসপিটালগুলো আছে প্রত্যেকটাতে কিডনি বিভাগ আছে এবং ডায়ালাসিস ইউনিট কিন্তু আছে, এবং যেটা সবচেয়ে বিশেষায়িত আমাদের বিশেষত জাতীয় কিডনি হাসপাতাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, যেটা শেরে বাংলা নগরে আছে, সেখানে কিন্তু প্রতিনিয়তই কিডনি রোগীদের ডায়ালাসিস জন্য সব ধরনের ব্যবস্থাই আছে, এবং ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনের সুন্দর ব্যবস্থা আছে।
0: এরপর আপনার কাছে জানতে চাই একটি খুব কমন প্রশ্ন সবাই করে থাকে, যেসব রোগীদের কিডনির রোগ দেখা দেয় তারা একবার যদি ডায়ালিসিস শুরু করেন তাহলে সারা জীবন তাকে ডায়ালিসিস করেই বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই অনীহা প্রকাশ করেন যে ডায়ালিসিস শুরু করলে হয়তো আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তো এই কথাটি কতটুকু সত্য বা আপনার কাছে কি মনে হয়?
1: এই কথাটা আসলে ডায়ালাসিসের প্রশ্নটা যখন আসে, ডায়ালাসিস কিন্তু যদি অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে ডায়ালাসিস লাগতে পারে, তখন আমরা যখন ডায়ালাসিসের কথা বলে তখন রোগীর অনেক সময় ধারণা হয় যে সারা জীবনে থাকে, আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু ডায়ালাসিসটা আসলে সারা জীবনের জন্য নিতে হয় না, তাকে তিনটা বা চারটা পাঁচটা সেশন নেওয়ার পর একটা সময় তার কিডনি যখন আবার তার কার্যকারিতা ফিরে পায় তখন কিন্তু ডায়ালাসিসটা করা লাগে না। অপরপক্ষে যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে আসলে ডায়ালাসিসটা যখন করতে হয় তখন কিন্তু তার যেহেতু কার্যকারিতা অনেক কমে যায়, সেই ক্ষেত্রে তার জীবন ধারণের বা যে জীবনে যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য জীবন যাত্রার মানটাকে ধরে রাখার জন্য, বেঁচে থাকার জন্য, তখন কিন্তু ডায়ালাসিস প্রয়োজন পড়ে। ততদিন পর্যন্ত উনি যদি কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারেন, প্রতিস্থাপন করলে কিন্তু আর ডায়ালাসিসের প্রয়োজন হয় না, আর যদি ভালোভাবে উনি যদি ডায়ালাসিস নিয়মিত ভাবে নেয় উনি কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের জীবন যাপনে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
1: কিডনি রোগীদের যেহেতু যদি কিডনি রোগ হয়ে যায়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি বলি, প্রথমত হচ্ছিল তার, আমি আগেই বলেছি, খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন প্রয়োজন, যেসব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আর যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে। উচ্চ
2: শুনছেন সুখী সংসার, এর বাকি অংশ প্রচার করা হবে পবিত্র এশার আজানের পরে। বাংলাদেশ বেতার, রাব্বি মিলিমান জালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, হে আমার রব তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তারই ভিখারি, সুরা আল কাসাস আয়াত ২৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপটা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তাকে যেটা হচ্ছিল চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ তার সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ওষুধ তো একদমই সেবন করা যাবে না। অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করে যে কবিরাজি বা হার্বাল যে ওষুধ খেলে হয়তো বা কিডনি ভালো হয়ে যেতে হবে, এই ধরনের একটা ভুল ধারণা। আর যখনই কোনো সমস্যা দেখা দিবে, তার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হলে, যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কারণ অনেক সময় ইনফেকশনের কারণে কিডনি রোগের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি যথাসময়ে চিকিৎসা নেয় সেটা কিন্তু আবার ভালো থাকে।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে কিডনি রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না জানতে চাই।
3: কিডনি রোগীর, বিশেষ করে যখন কিডনি রোগ হয়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ যখন হবে,

0: তখন কিন্তু খাবারের প্রসঙ্গটা আসে। প্রথমত হচ্ছে খাবারে অতিরিক্ত লবণটা পরিবহার করতে হবে, আলগা লবণ তার খাওয়ার প্রয়োজন নেই, তরকারি বা যে লবণটা সেটা দিয়ে সে ভাত খেয়ে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটা যেহেতু রক্তে অনেক বেড়ে যায়, যেসব খাবারে পটাশিয়াম অতিরিক্ত থাকে বিশেষত ফলমূলে অথবা সবজিতে, সবুজ সবজিতে থাকে, সেইগুলো হয়তো কিছু অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। সবজিগুলো অনেক সময় সিদ্ধ করে অনেকটা ফেলে দিয়ে রান্না করতে হয়। আর ফলের মধ্যে বিশেষত যেসব ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, এই ফলগুলো উনি মাঝে মাঝে খেতে পারবে। আর যেসব ফলে বিশেষত কলা, ডাব, খেজুর, যেগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই ফলগুলো পরিহার করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফল আছে যেগুলো হচ্ছে কিডনির জন্য অত্যন্ত ক্ষতি করে, অক্সালেট যেসব ফলে বেশি থাকে, স্টার ফ্রুটস বলি বা আমরা বলি, বিশেষ কামরাঙ্গা জাতীয় যে ফল, কামরাঙ্গা, বিলম্ব, এই ফল গুলো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এই ফল খাওয়াই যাবে না। আর যেটা হচ্ছে হলো খাবারে যে অতিরিক্ত চর্বির পরিমাণটা মাত্রাটাও তাকে সবসময় পরিহার করতে হবে। আর প্রোটিন যেটা, আমিষ যেটা, আমিষ খাওয়ার মাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা সারাদিনে হয়তো সে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েটে বলি, প্রতি গ্রামে যদি আমরা 50 কেজি একজন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে তার সারাদিনে হয়তো 30 গ্রাম প্রোটিন খেতে পারবে, 30 গ্রাম প্রোটিনটাকে আমরা আসলে ভেঙে ভেঙে নিতে পারি, যে একটা ডিমে যদি চিন্তা করি সাদা অংশে থাকে 6 থেকে 7 গ্রাম, একটা এক টুকরা মাছ যে আমাদের ফ্যামিলি সাইজ যেটা বলি আমরা বাসায় যে মাছটা খাই সেখানে 10 থেকে 12 গ্রামের বেশি থাকে না, আর যদি একটা বড় মুরগির টুকরা নেই সেই টুকরা তো বেশি হলে 14 গ্রাম প্রোটিন থাকে। তো এই 30 গ্রাম প্রোটিন করতে গেলে আসলে বেশ তাহলে খাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে না, যে একদম সব ছেড়ে দিতে হবে তা না, একটা ডিম খেতে পারে সকালে, যদি ওনার রক্তচাপ থাকে কিংবা কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে কুসুমটা পরিহার করতে পারে, আর যদি সেগুলো ভালো থাকে সারাদিন একটা ডিম হয়তো কুসুম খেতে পারবে, দুপুরবেলা হয়তো এক টুকরা মাছ বা এক টুকরা মাংস খেতে পারবে। আর মাছের যেটা আমরা বলি যেহেতু ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক সময় দেখা যায় কিডনি রোগীদের বেশি থাকে, মাছের ডিমটা পরিহার করবে। আর যেসব বিচি জাতীয় সবজিগুলো যতটুকু পারে একটু পরিহার করবে, অর্থাৎ বিচিটাকে সরিয়ে নিয়ে খেতে পারবে। অবশ্যই ডালের প্রসঙ্গটা আসে যে বলে যে আমি ডাল খেতে পারবো কিনা, আসলে ডালের মধ্যে মসুরির ডালে দেখা যায় যে হচ্ছে ফসফেট এবং ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি থাকে, উনি তো মুগ ডাল কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন কিন্তু খেতে পারবে, আসলে ওটা কিডনির আসলে ওরকম ক্ষতি করে না, কিডনির কারণে ওই ফসফেট বা ইউরিক অ্যাসিড বেড়ে যায় বলে তখন অনেক সময় অনেকে বলে যে ডালটা কম খাবেন।
1: ডাক্তার আনামা আব্দুল হাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কিডনি রোগ সম্পর্কিত এবং রোগীদের জীবনযাপনের সতর্কতা অবলম্বন সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্য সমন্বয়ে খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10 টাকা তেষট্টি পয়সা। শিশু রমিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে শেষ হল আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানি অন্তত 21। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয় বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা DND বাঁধ বিষয়ক এক সভা আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে DND বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, DND বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, 2016 সালে এই সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং সেটি 2024 সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সমাপ্ত করা প্রজেক্টটি আগামী 2 সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11 জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লেও ডিমান্ড চার্জ অপরিবর্তিত থাকবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বুধবার বেলা 11:11 ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালিকিন ফজদুরি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করেন। তিনি রামিসা হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আসামিদের কাছে ব্যাখ্যা চাইলে সোহেল রানা নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করে নিয়ে আদালতের কাছে ক্ষমা চান। একই সাথে নিজের শাস্তির সাথে ডলার নামে আরেকজনের নাম উল্লেখ করেও তারও শাস্তি দাবি করেন। আর সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী না থাকায় বিচারের ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বলে জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।
3: উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিং এ বিবেচনাযোগ্য বিষয় না।
2: আর আদালতে সোহেল ক্ষমা চেয়েছেন বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ।
4: আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশ সাফাই সাক্ষী দিবে না।
2: আগামী সপ্তাহে এই মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
5: মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। ভোটাভুটি শেষে জাতিসংঘের 81 অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমানের নাম ঘোষণা করা হলে তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
6: হিজ এক্সেলেন্সি খলিলুর রহমান অফ বাংলাদেশ হ্যাজ বিন ইলেক্টেড President of the General Assembly at its 81st session.
5: এ সময় সদর দপ্তরে দেয়া ভাষণে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যাকে মোকাবিলা করে ইউএনজি এর কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
7: Taken together, these challenges tend to undermine the public trust and confidence in the ability of our organization to deliver its promises, and this is a challenge that I will confront together with all of you.
5: এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে 40 বছর পর দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 জাতিসংঘের সাধারণ পরিষদের 41 অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81 অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোনো ছাড় পাবে না। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5 বিশ্বসাহিত্য শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে 1 করে ICU থাকবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5 বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1000 শয্যা বিশিষ্ট 5 আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, এগুলো হবে সম্পূর্ণ নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। চলতি অর্থবছরের মধ্যে এই হাসপাতালগুলোর নির্মাণ কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাম এবং ডেঙ্গু এই রোগ দুটির প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে 10% বেড বরাদ্দ থাকবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে রওশন কবির। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মধ্যেই সরকার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ ঠাকুরগাঁও জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনায় একথা বলেন। উল্লেখ্য, গত মাসের 7 প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভায় সরকার রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেওয়ায় আজ এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতোমধ্যে এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং ইপিজেড নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। আরও শুনুন প্রতিবেদনে।
9: বৃষ্টির দেখা নেই, তীব্র রোদ, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। প্রচণ্ড গরমে রাজধানীতে জনজীবনে হাসফাস অবস্থা বিরাজ করছে। গরম আর ঘামে নগর জীবনে নেমে এসেছে অস্বস্তি ও ক্লান্তি। এ অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শুধু শ্রমজীবী নয়, সব শ্রেণী পেশার মানুষেরই গরমের অস্বস্তিতে পড়েছেন। গণপরিবহনের ভিড়ের মধ্যে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। প্রচণ্ড গরম নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, পথচারী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এদিকে গরমে রাস্তায় ফুটপাতে ঠান্ডা শরবত বিক্রি বেড়েছে। লেবুর শরবত, আখের রসের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় বেড়েছে। শরবত বিক্রেতারা জানান, তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আপাতত তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। এছাড়াও চলতি মাসে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলেও তিনি জানান।
10: এখন কিন্তু 36 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা বিরাজমান, অর্থাৎ স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি আছে।
9: একই সঙ্গে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
10: গ্লোবাল ওয়ার্মিং কে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এলনিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে।
9: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। কুয়েত জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের মতে, যুক্তরাষ্ট্রকে সমুচিত শিক্ষা দিতে তারা কুয়েত ও বাহরাইনের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়ে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনা থমকে গেছে এমন খবরের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা চলমান রয়েছে। এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসি সদস্য রাষ্ট্র বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে ইরানের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই বলেন, বেসামরিক স্থাপনার উপর ইরানের কাপুরুষোচিত হামলা উত্তেজনা বৃদ্ধি ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে যা বিপজ্জনক। ভারতের নতুন দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে আজ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতসহ 40 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 5-তলা ভবনটির বেসমেন্টে অবস্থিত ফ্লোরিশ স্টে হোটেলের রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন পরে পাশের হোটেলেও ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের অনেকেই বিদেশি, যাদের মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। এরা চিকিৎসার জন্য অথবা চিকিৎসাধীন আত্মীয়দের সঙ্গে দিতে ভারতে এসেছিলেন। খেলার খবর, ফুটবল। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আরও শুনুন প্রতিবেদনে।
12: ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলার বাঘিনীরা আরেকবার ইতিহাস রচনা করলেন। নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে যেন কবিতার ছন্দে মাঠ কাঁপিয়ে দিলেন বাংলার বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে ছিল তীব্র লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণের দ্বৈরথ। ম্যাচের 22 মিনিটেই এগিয়ে যায় নেপাল। দীপাশাহীর কর্নার থেকে গীতা রানা দলের পক্ষে নিয়ে নেন প্রথম গোল। নেপাল এগিয়ে যায় 1-0, কিন্তু বাংলার বাঘিনীরা মাথা নত করেননি। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। একটি দারুণ আক্রমণে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে 1-1 সমতায় ফেরান এই বাঘিনী।
13: এবং ঋতুপর্ণা সেই অলিম্পিক গোল, যেই গোল আপনি একবার নয় দুইবার নয় শত শত বার দেখতে চাইবেন।
12: দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ঝুলছিল, নেপালও চাপ তৈরি করছিল সমতা ভেঙে এগিয়ে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে নেপালের স্বপ্ন ভাঙল শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত পাস আর সাগরিকার সেই ঐতিহাসিক ছোঁয়া। গোয়ার মাঠে রূপকথা লিখে আরো একবার সাফের ফাইনালে লাল সবুজের বাংলাদেশ। এ যেন সাহিত্যের মহাকাব্য, পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অদম্য সাহস, বল পায়ে ছুটে চলা অপরাজেয় বাঘিনীদের গল্প। গত 2 আসরের মতো আজও চেনা 2-1 ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিল লাল সবুজের দল। ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা। এই জয় শুধু একটা সেমিফাইনালের ফল নয়, এটা দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে বাংলাদেশের আধিপত্যের ঘোষণা। পায়ের জাদু, হৃদয়ের আগুন আর অদম্য যোদ্ধা মনোভাবে বাংলার বাঘিনীরা প্রমাণ করেছে বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশ মানে জয়ের নাম। আগামী 6 জুন ফাইনালে প্রতিপক্ষ ভারত অথবা ভুটান, কিন্তু লাল সবুজ শিবিরের লক্ষ্য একটাই, হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্যে সমন্বয়, খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে শেষ হল আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানি অন্তত 21। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির বেশ অবনতি হচ্ছে। ডেঙ্গু চিকিৎসার ব্যয়ভার নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে অসচ্ছল ডেঙ্গু রোগীর স্বজনরা এই রোগের পরীক্ষা ও তার চিকিৎসার ব্যয়ভার সামলাতে পারছেন না। হাসপাতালগুলোতে রয়েছে ডেঙ্গু রোগীর তুলনায় শয্যার অপ্রতুলতা, ফলে ডেঙ্গুতে মৃত্যুর হার ও আক্রান্তের সংখ্যায় রেকর্ড তৈরি হয়েছে। এবার এই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে আগেভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হাম রোগ থেকে শিক্ষা নিয়ে এবার ডেঙ্গু মৌসুম শুরুর আগে মশা নিধন সহ চিকিৎসা ব্যবস্থাপনা, বিশেষ করে ডেঙ্গু চিকিৎসার খরচ কমাতে আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি চিকিৎসকের ফি, মৌকুফ ও অন্যান্য সহায়তা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান। রাজধানীতে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোন রোগীর পরীক্ষার খরচ 10,000 টাকা হলে তার মধ্যে 8,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে হেমারাজিক ডেঙ্গু সহ জটিল রোগীদের চিকিৎসা চিকিৎসকদের পরামর্শ ফি অনুযায়ী নির্ধারণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড ফাঁকা রাখতে হবে। এছাড়া ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সর্দার মোহাম্মদ সাকত বলেন, চিকিৎসার ব্যয় কমাতে পরীক্ষায় ছাড় এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে এমন ওষুধ প্রয়োগ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে ডেঙ্গুজনিত মৃত্যুর বিস্তারিত বিশ্লেষণ ও ডেথ রিভিউ নিয়মিত করার প্রয়োজনীয়তার কথা বলা হলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। এক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সঠিক ও নিয়মিত তথ্য বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু মৌসুমে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুত রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আগামী শনিবার থেকে দেশব্যাপী বিশেষ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য দায়ী ভাইরাসের বাহক এডিস মশা। এই মশার প্রজনন বৃদ্ধির জন্য দায়ী অপরিচ্ছন্ন পরিবেশ, জমে থাকা পানি, বদ্ধ জলাশয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাই ক্ষমতা গ্রহণের পরই আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে গ্রিন সিটি, ক্লিন সিটি বা সবুজ ও পরিচ্ছন্ন শহর গড়ার পরিকল্পনার কথা জানান। ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থাপনা ও এর ব্যয় কমানো সময়ের দাবি। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গু রোগীদের বেড সংরক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও ফি কমানোর বিষয়ে সরকারের কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই নিয়ম না মানার অভিযোগ রয়েছে। আশা করা যায় স্বাস্থ্যমন্ত্রী আহ্বান ও নির্দেশনা মেনে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো ডেঙ্গু রোগ শনাক্তকরণ, এর চিকিৎসা সহ প্রয়োজনীয় শয্যা সংরক্ষণ করবেন। এতে করে রোগীদের ভোগান্তি দূর হবে, অসচ্ছল ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচের বোঝা লাঘব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন নঈম গহর, সুর করেছেন আজাদ রহমান।

0: এতক্ষণ সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমিই নেই না?
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
4: বেতার ম্যাগাজিন।

0: তারিখটা আজ তেসরা জুন। আজকের দিনটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস হিসেবে।
1: এই সাইকেলের কথা মনে উঠলে মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলোর কথা, তাই না?
0: একদম ঠিক বলেছ। দুই চাকারি ছোট্ট বাহনটি আমাদের কতজনের শৈশব কৈশোরের সাথে, ভোরবেলা কুয়াশামাখা পথে সাইকেলের চাকা ঘুরিয়ে স্কুলে যাওয়া, এই স্মৃতি আজও অনেকের হৃদয়ে জ্বলজ্বল করে।
1: শুধু যে স্মৃতি তাই কিন্তু নয়, সাইকেল আজও সমানভাবে প্রাসঙ্গিক। পরিবেশ দূষণ যখন বিশ্বের জন্য এক বড় উদ্বেগ, তখন সাইকেল হয়ে উঠেছে পরিবেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কার্বন নির্গমন নেই, যানজট নেই, শুধু মানুষ আর পথের নিবিড় সম্পর্ক।
0: জাতিসংঘ 2018 সাল থেকে প্রতি বছর 3রা জুন দিনটিকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করেছে। উদ্দেশ্য একটাই, মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা, সুস্বাস্থ্য গড়া, পরিবেশ রক্ষা করা।
1: একটি সাইকেল যেন একটি সবুজ পৃথিবীর স্বপ্নের প্রতীক, সেই সবুজ স্বপ্নকে বুকে ধারণ করে চলুন শুরু করি শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন।

0: আমাদের প্রথম আয়োজন বিশ্ববিচিত্রা। পৃথিবীর নানা প্রান্ত থেকে উঠে আসা বিস্ময়কর সব খবর নিয়ে এই পর্বটি সাজানো হয়েছে।
1: সংগ্রহ এবং সংকলনে আবরার জাহিন পাটোয়ারি,
0: পাঠে থাকছেন কনুজ শিকদার।

সঙ্গীত মানুষের মনের ভাষা। হাজার বছর ধরে মানুষ নানা ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেছে, যার মধ্যে কিছু বাদ্যযন্ত্র খুব পরিচিত, আবার কিছু এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় বোঝাই যায় না এগুলো দিয়ে আসলে গান বাজানো হয়। আজকের বিশ্ববিচিত্রায় আমরা জানব বিশ্বের কিছু অদ্ভুত ও বিস্ময়কর বাদ্যযন্ত্র সম্পর্কে। আচ্ছা, ভাবুন তো এমন একটি বাদ্যযন্ত্র যেটি বাজাতে হাত দিয়েও স্পর্শ করতে হয় না। থেরেমিন ঠিক তেমনই একটি যন্ত্র। এই বৈদ্যুতিক বাদ্যযন্ত্রটি বাতাসে হাত নাড়ানোর মাধ্যমে বাজানো হয়। যন্ত্রটির অ্যান্টেনার চারপাশের বৈদ্যুতিক ক্ষেত্র হাতের অবস্থান বুঝে শব্দ তৈরি করে। এর রহস্যময় শব্দ অনেক পুরনো সাইফাই সিনেমায় ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আপনারাই বলুন, গ্লাস দিয়ে কি গান বাজানো সম্ভব? হ্যাঁ, গ্লাস হারমোনিকা নামের এই যন্ত্রটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। বিভিন্ন আকারের কাঁচের বাটি ঘুরতে থাকে এবং ভেজা আঙ্গুল স্পর্শ করলেই তৈরি হয় অপূর্ব সুর। একসময় অনেকে বিশ্বাস করতেন এই যন্ত্রের সুর মানুষের মনে অদ্ভুত প্রভাব ফেলে। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বাদ্যযন্ত্রগুলোর একটি হল ক্যাট পিয়ানো বা ক্যাট অর্গান। এটি ছিল একটি পুরনো ধারণা যেখানে বিভিন্ন স্বরের শব্দের জন্য বিভিন্ন বিড়াল ব্যবহার করার কথা বলা হতো। যদিও এটি বাস্তবে খুব একটা ব্যবহৃত হয়নি, তবুও ইতিহাসের সবচেয়ে বিচিত্র বাদ্যযন্ত্র ধারণাগুলোর মধ্যে এটি অন্যতম। অস্ট্রেলিয়ার আদিবাসীদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হল ডিজে রিডু। এটি দেখতে অনেকটা লম্বা কাঠের পাইপের মতো। এই যন্ত্র থেকে বের হয় গভীর ও কম্পনময় শব্দ, যা শুনলে মনে হয় যেন প্রকৃতির কোন রহস্যময় আওয়াজ। বিশেষ কৌশলে টানা শ্বাস ব্যবহার করে এটি বাজানো হয়। হলিউডের ভয়ঙ্কর সিনেমাগুলোতে যে রহস্যময় শব্দ শোনা যায় তার পেছনে অনেক সময় থাকে ওয়াটারফোন নামের এই অদ্ভুত যন্ত্রটি। এটির ভেতরে পানি থাকে এবং ধাতব রডের কম্পনের মাধ্যমে ভয়ঙ্কর ধরনের শব্দ তৈরি হয়। এই যন্ত্রের শব্দ শুনলে অনেকের গা শিউরে ওঠে। পাইরোফোন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বাদ্যযন্ত্রগুলোর একটি। এটি আগুনের সাহায্যে শব্দ তৈরি করে। গ্যাসের আগুন ও কাঁচের নলের মাধ্যমে তৈরি হয় এর সুর। দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি এর শব্দও বেশ রহস্যময়।

0: বিশ্বের কত বিচিত্র কথা যে লুকিয়ে আছে চারদিকে, বিশ্ববিচিত্র শুনতে শুনতে সেটাই অনুভব করলাম।
1: সত্যি এই পৃথিবীটা যেন এক অদ্ভুত বিস্ময়ের আধার, যতই জানি ততই মনে হয় আরো কত কিছুই না জানার বাকি।
0: এবার আমাদের আসরের দ্বিতীয় পর্ব বিহঙ্গ। উত্তরণের এই পর্বটি আমাদের সবচেয়ে প্রিয় একটি আয়োজন, কারণ এখানে কথা বলেন আপনারা, আমাদের শ্রোতা বন্ধুরা।
1: চিঠি লিখে, ইমেল পাঠিয়ে আপনারা আমাদের সাথে যে মনের কথা ভাগ করে নেন, সেই ভালোবাসাই উত্তরণের প্রাণশক্তি। আজকের বিহঙ্গে কোন কোন শ্রোতার কথা উঠে আসে, চলুন একসাথে বসে শুনি সবাই।

0: শুরুতেই হাতে তুলে নিলাম কার লেখা, মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টুর লেখা। গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছে, বলেছে, অনেক প্রিয় ভাই আপু, পরিশেষে ভালো লাগা। 20 মে রোজ বুধবার উত্তরণে প্রচারিত খেলোয়াড় পরিচিতি পর্বে মনিকা সেলেস টেনিস খেলোয়াড়, তার জীবনের গল্প খুবই ভালো লাগলো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার গান কাদেরি কিপ্রিয়ার কণ্ঠে গানটি মন ছুঁয়ে গেল। উত্তরণ এভাবে শ্রোতাদের ভালোবেসে কাছে টেনে শুভেচ্ছা জানায় তার মনের ভালোবাসা দিয়ে। এজন্য দূরে থাকতে পারি না, থাকব কাছে, গাইব গান আর সুরের পরশ দিব, সুরের পরশ নিব সারাক্ষণ। তুমি যে আমার প্রিয় উত্তরণ, বাহ, চমৎকার করে লিখেছো।
1: সত্যি তাই, আমিও চাই মিন্টু ভাইয়ের মনটা উত্তরণকে ঘিরে থাক। এবার এম বিল্লাল শেখ সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখছেন, ভালো আছেন নিশ্চয়ই, কামনা করি সব সময়। হ্যাঁ, ভালো আছি। আর গত 20 মে তারিখের উত্তরণ আমাকে মুগ্ধ করেছে। বিশ্ববিচিত্রা, সে তো বিশ্বমানের বার্তা, যা শুধু মুগ্ধই করে না, করে চঞ্চল। মেইল, সে তো বন্ধু হয়ে মানবতা বিলায়। ক্রীড়া পর্যালোচনা, এতে টেনিস তারকা মনিকা সেলেসের টেনিস জীবনের অনেক সংঘাতময় ঘটনা জানতে পেরেছেন, ভালো লেগেছে। ভালো লেগেছে কাদের কিপিয়ার কণ্ঠে রবি ঠাকুরের গান। এছাড়াও গত 25 তারিখে উত্তরণ মনটাকে আন্দোলিত করেছে। ওই দিন বিশ্ববিচিত্রা সহ নন্দিত জন পর্বে আবৃত্তিকার টিটো মহর্ষির সেই মনোমুগ্ধকর বিদ্রোহী কবির কবিতার আবৃত্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দের এবং জসীমউদ্দিনের কবিতা সমূহ আবৃত্তি আপনাকে মুগ্ধ করেছে। তাছাড়া ময়মনসিংহে 30 সালের সেই কবির স্মৃতি আঁকা মেঠো পথের বাস্তবধর্মী পদচারণা মনে হলো, অমীয় বাণী বিশ্ব ঐতিহ্য পর্বে। আর কবির স্বকণ্ঠে পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছয় গানটি আপনাকে দারুণ মুগ্ধ করেছে, সবই জানলাম। আর মুগ্ধ করলো আপনার লেখা পেয়ে আগামীতে আবার চিঠি লিখবেন। 1 কোটি না 2 কোটি বকুল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
0: একদম 2 কোটি বকুল ফুলের শুভেচ্ছা আমরা গ্রহণ করে নিলাম। আর এদিকে আছেন মোহাম্মদ জুয়েল মিয়া ভাটগাঁও রাং চাপড়া ভালুকা ময়মনসিংহ থেকে সালাম জানিয়েছেন, বলেছেন, 3 মাস পরে আজ উত্তরণ শুনলাম, চমৎকার লাগলো আয়োজন। 3 মাস পর, আচ্ছা তবুও তো পেলাম আমরা আমাদের বন্ধুকে ফিরে, তাই না? বিহঙ্গ পর্বে শ্রোতাদের পত্রপাঠ উপস্থাপন সত্যি অসাধারণ ছিল, সেই সাথে টেনিস খেলোয়াড় মনিকা সেলেসের তথ্যবহুল আলোচনা মন ছুঁয়ে গেছে। পরিশেষে গরমের রাত্রে রবীন্দ্রসঙ্গীত শুনে পরিপূর্ণ হলাম, বাহ,
1: এভাবেই পরিপূর্ণ হবেন এই আশাতেই তো আমরা উত্তরণ নিবেদন করে থাকি। এবার যাই আলী আহমেদ আরিফ সভাপতি জননী বেতার শ্রোতা সংঘ, গ্রাম 3 লাখ 4 পাড়া, ডাকঘর তিলনা, থানা সাপাহার, নওগাঁ থেকে লিখছেন, 15/5/2026 2026 তারিখে রাত 9:05 আমার মিসেস সঞ্জিদা সরকার এবং আমি উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান শুনলাম। সেদিন উত্তরণ অনুষ্ঠানে জীবন ও প্রকৃতি পর্বে মানিকগঞ্জের বালিয়াহাটি জমিদার বাড়ি সম্পর্কে জানতে পারলাম এবং গাজীকালের পুঁথি শুনলাম। শুনে ভালো লেগেছে নিশ্চয়ই, তবে আপনি এবং আপনার সহধর্মিনী তাকে আজকের উত্তরণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, নিয়মিত শুনবেন আর নিয়মিত লিখবেন।
0: আছেন আমাদের সাথে মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে, জানিয়েছেন, উত্তরণ আপনার ভীষণ ভালো লাগে, সব আয়োজন বেশ আকর্ষণীয়। আর গত 6/5/2026 ক্রীড়াঙ্গনের মুখ পর্বে আলোচনাটি ভালো লেগেছে। আর বলেছেন এই পর্বে পাকিস্তানের ওয়াসিম আকরাম সম্পর্কে জানতে চাই। এছাড়াও গত 22/5/2026 স্মরণে বরণে পর্বে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনের জীবন কাহিনী শুনে অনেক অজানা বিষয় অবহিত হয়েছেন, খুব ভালো লেগেছে আপনার কাছে, তেমনটি করে বলেছেন এবং বলেছেন, এজন্য উত্তরণকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ভালো লাগলো এই চমৎকার লেখার জন্য।
1: এবং আপনাকেও ধন্যবাদ ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম। এবার মোহাম্মদ রাসেল শেখ উপজেলা শিবালয় জেলা মানিকগঞ্জ থেকে লিখছেন, 11ই জ্যৈষ্ঠ প্রিয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বেতার ম্যাগাজিন উত্তরণ থেকে জানতে পারলাম একরকম অনেক অজানা তথ্য। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ থেকে 2 দিনব্যাপী বিশেষ পরিবেশনার আয়োজন করা হয়েছিল। পরিবেশনার মধ্যে ছিল ঈদের দিন ঈদ আড্ডা। এই পর্বে অভিনেতা সাজ্জাদ হোসেন খান, ধারাভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ এবং সঙ্গীতশিল্পী রুক্সির ঈদকে ঘিরে স্মৃতিচারণ ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং হৃদয় ছোঁয়া। ঈদের দ্বিতীয় দিনে শ্রোতাদের পাঠানো আন্তরিক শুভেচ্ছা বার্তাগুলো শুনে ভালো লেগেছে। এছাড়া এই সময়ের সিনেমা পর্বে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো সম্পর্কে জানতে পেরেছি, যা ছিল বেশ তথ্য সমৃদ্ধ। 2 দিনের আয়োজনের উল্লিখিত পর্বগুলো মনোযোগ দিয়ে শুনেছি, পর্বগুলোর উপস্থাপনার বিষয়বস্তু এবং বিনোদনমূলক পরিবেশনা ছিল খুবই চমৎকার এবং উপভোগ্য। ভালো লাগলো আপনার মন্তব্য, কিন্তু আবারও আপনার গন্তব্য হোক এই উত্তরণের এই বিহঙ্গ বরাবর, এই আশাতেই এবার যে পরের চিঠিতে
0: ওয়াসিউর রহমান মিন্টু, আমরা কিন্তু প্রথম একটি লেখা পেয়েছি, আরও একটি লেখা দেখতে পাচ্ছি গাবগাছি চন্দনগাতি মেলকুচি সিরাজগঞ্জ থেকে। বলেছেন, ঈদের দিন রাতে উত্তরণ বেতার ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত বিশেষ ঈদ আড্ডা আপনার কাছে ভীষণ ভালো লেগেছে। বলেছেন যে তিনজনের আনন্দ আড্ডা খুবই ভালো লেগেছে, বিশেষ করে শফিকুল ইসলাম বাহার ভাইয়ের উপস্থাপনা। আচ্ছা, বলেছেন যে উপস্থাপনা করেছেন দারুণভাবে, ধন্যবাদ জানাতেই হয়। কিন্তু দারুণ ব্যাপার যে সে কিন্তু শফিকুল ইসলাম বাহার কিন্তু আজকে এখানেই আছে,
1: আমিও ধন্যবাদ করছি।
0: হ্যাঁ, একদম, কিন্তু সরাসরি সে ধন্যবাদটি পেয়েই গেল, তাই না? এবং বলেছেন যে তারপর সাথে ছিলেন জিনাত আক্তার আপু। আচ্ছা, অনুষ্ঠানটি খুবই মধুময় ছিল, ধন্যবাদ উত্তরণ কর্তৃপক্ষকে। রাতে যেন উত্তরণ শ্রোতাদের মাঝে অজস্র সৌরভের আলো ছড়ায়, যে আলো আমাদের হৃদয় আলোকিত করে আর ভালোবাসার প্রেরণা যোগায়। উত্তরণ, তুমি আরও এগিয়ে যাও, হাজার শ্রোতার ভালোবাসায় আমি তো আছি, থাকব তোমার সাথে।
1: আমরাও এগিয়ে যাই। এবার দেখি কার লেখা। ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ঘোড়াদাইর, পোস্ট সুলতান শাহী, জেলা গোপালগঞ্জ থেকে লিখছেন। একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য ভালো লেগেছে। মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের উপর তামাকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আপনি বলেছেন। এছাড়াও বলেছেন,
0: গ্রন্থ পরিচিতি পর্ব, সেটি আপনার কাছে ভালো লেগেছে এবং সবগুলি বিষয়ই আপনার কাছে ভালো লেগেছে তেমনটি জানিয়েছেন।
1: এমনই ভালো লাগা নিয়ে আবারও লিখতে থাকুন এবং আমরাও উত্তর দিয়ে আপনাদের ভালো লাগাতে চাই। শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠির উষ্ণতা, কথার আন্তরিকতা এ যেন প্রতিবারই আমাদের নতুন করে অনুপ্রাণিত করে। আপনারা লিখতে থাকুন, আমরা পড়তে থাকব।
0: আর চিঠি লিখতে হবে এই ঠিকানায়, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নী পরিচালক, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি utta@gmail.com।
1: এবার একটু জানিয়ে রাখি, আগামী বৃহস্পতিবারে আমাদের আপনার লেখা পর্বের বিষয় হল সবার আগে বাংলাদেশ। লিখবেন কিন্তু, এবং আমরা অপেক্ষায় রাখলাম আপনারা লিখছেন সবার আগে বাংলাদেশ এই বিষয়ে। এবার আমাদের আয়োজন ক্রীড়াঙ্গনের মুখ, ক্রীড়া জগতের যে মানুষগুলো তাদের অসাধারণ প্রতিভার অদম্য মনোবল নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন তাদের কথাই বলা হয় এই পর্বে।
0: আজকের পর্বে আমরা জানব কলম্বিয়ার ফুটবলের এক অবিশ্বাস্য কিংবদন্তির কথা, রেনে হিগুইতা, যার নাম শুনলেই ফুটবল প্রেমীদের মনে ভেসে ওঠে অসম্ভব দৃশ্য। মাঠের মাঝখানে গোলরক্ষক ড্রিবল করছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে।
1: শুধু কি তাই, এল লোকো মানে পাগলা নামে পরিচিত এই মানুষটি গোলরক্ষকতার সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন।
0: তার বিখ্যাত স্কর্পিওন কিক আজও ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অমর হয়ে আছে। গবেষণা গ্রন্থনায় সাগর আহমেদ, পাঠে থাকছেন ক্রীড়া ধারা ভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম।
2: বাগলাটে অপরাধী সবকিছু ছাপিয়ে রেনে হিগুইটা স্মরণীয় হয়ে থাকবেন তার বর্ণময় ক্যারিয়ারের জন্য। গোলরক্ষকদের নতুন যুগের স্বপ্নসারথী হিসেবে তার নামটা থাকবে উপরের দিকেই। গোলকিপার কেবল গোল বাঁচাবেন সেটাই ছিল সবার ধারণা। সবার এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে রেনে হিগুইটা এটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন। আক্রমণে অংশ নেয়া, বল ক্লিয়ার করতে বক্সের বাইরে চলে যাওয়া, ফ্রি কিক নেয়া, এসব ছিল হিগুইটার নিয়মিত ঘটনা। ফুটবল মাঠে 90 মিনিট যা করতেন হিগুইটা, এজন্য ভক্তরা তাই আদর করে তাকে ডাকত এল লোকো বা পাগল নামে। গোলের খেলা ফুটবলে গোল স্কোরারে কথা উঠলেই মাথায় আসবে কোন স্ট্রাইকার, মাঝমাঠ কিংবা রক্ষণ দুর্গের ফুটবলারের নাম। কিন্তু গোলরক্ষক হয়েও যে গোল করা যায়, পাগলাটে পারফরমেন্সে বিশ্ববাসীকে চেনানো যায়, তারই প্রতিচ্ছবি যেন কলম্বিয়ার

0: সবখানেই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। একবার কোনো এক ম্যাচে দলের গোলরক্ষক ইঞ্জুরিতে পড়লে গোলবারের নিচে দাঁড়াতে হয় হিগুইটাকে। তখন কি ভেবেছিলেন গ্লাভস জোড়াই হবে তার সারা জীবনের সঙ্গী? সহজাত স্ট্রাইকারের মনোভাব আজীবনই বয়ে বেড়িয়েছেন তিনি, সেজন্যই বোধহয় গোলরক্ষক হয়েও বারবার ছুটে গেছেন গোলের নেশায়। 23 বছর বয়সে অ্যাটলেটিকো ন্যাসিওনাল জেতান ক্লাবের ইতিহাসের প্রথম কোপা লিবার্টাদোরেস এর শিরোপা। দলের হয়ে নিয়মিত ফ্রি কিক পেনাল্টি নিতে দেখা যেত তাঁকে। 24 বছরের ক্যারিয়ারে করেছেন 41টি গোল। ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে, এ বাক্যটা সবসময় সঠিক হয় তা কিন্তু নয়, অন্তত রেনে হিগুইটার বেলায় তা খাটেনি। 1990 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16 পৌঁছায় কলম্বিয়া। গোটা দেশবাসী তখন স্বপ্ন দেখছে শেষ 8 খেলার, কিন্তু ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটাতে গোলমাল পাকিয়ে ফেলেন হিগুইতা। বল ক্লিয়ার করতে বেরিয়ে এসেছিলেন বক্স থেকে, ক্যামেরুনিয়ান স্ট্রাইকার রজার মিলাকে দেখে ড্রিবল করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। মিলা বল কেড়ে নেন এবং স্বভাবতই ফাঁকা জালে গোল করতে কোনো সমস্যাই হয়নি তাঁর। ম্যাচটা কলম্বিয়া হেরে যায় 2-1 গোলে, আর মুহূর্তেই নায়ক থেকে খলনায়ক বনে যান হিগুইতা। 1995 সাল ওয়েম্বলিতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড আর ল্যাটিনের দল কলম্বিয়া। আপাত নিরীহ অগুরুত্বপূর্ণ এই ম্যাচে পুরো গ্যালারি সাক্ষী হয় অভূতপূর্ব এক ঘটনার। ইংরেজ মিডফিল্ডার জেমি রেডন্যাপ মাঝমাঠ থেকে হাওয়ায় বল ভাসিয়েছিলেন বক্সের ভেতরে। সবাই ভেবেছিলেন গোলরক্ষক বোধহয় বল গ্রিপ করবেন। হিগুইতা জন্মদেন এক বিস্ময়ের, শরীরকে সামনের দিকে শূন্যে ভাসিয়ে পেছনের দিকে পা বাঁকিয়ে এমনভাবে বলটাকে ক্লিয়ার করেন পুরো গ্যালারি হতবাক হয়ে যায়। পরবর্তীতে এই ধরনের শটের নাম হয় স্কর্পিয়ন কিক। ফুটবলীয় ক্যারিয়ার 2008 সালে শেষ হয়ে গেলেও 2010 সালে এক চ্যারিটি ম্যাচ দিয়ে 24 বছরের দীর্ঘ এক ক্যারিয়ারের ইতি টানেন হিগুইতা। মাঠ ছাড়লেও ফুটবল আর বিতর্ক কোনোটাকেই পাশ কাটাতে পারেননি তিনি। সৌদি ক্লাব আল নাসেরের সহকারী কোচের দায়িত্ব পালন করেন 5 বছর। 2017 সালে আবারও আলোচনায় আসেন প্রধানমন্ত্রী পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়ে, যদিও পরবর্তীতে সে ঘোষণা বাস্তবে রূপ নেয়নি। হিগুইতা এল লোকো বা পাগল যেই নামেই ডাকি না কেন, ঝুঁকিতে কখনো নায়ক হয়েছেন, আবার কখনো হারিয়েছেন সর্বস্ব।
1: এবার আমাদের আজকের শেষ আয়োজন। আজকের উত্তরণের সুরের পর্বে রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও যে মানে না মানা।
2: রবীন্দ্রনাথের এই গানটি যেন মনের সেই জায়গাটিকে স্পর্শ করে যেখানে কোনো বাধা মানে না, কোনো নিয়ম মানে না, যেখানে এই গানটি একটা আলাদা মাত্রা যোগ করে। গেয়েছেন শিল্পী অদিতি মহসিন, তার কণ্ঠের মাধুর্যে আজকের এই সময় আরও স্মরণীয় হয়ে উঠুক এই প্রত্যাশায় চলুন গানের সুরে ডুব দিয়ে।

0: শ্রোতা বন্ধুরা, অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শোনা হলো। এর সাথেই আজকের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো প্রায়।
1: বিশ্ববিচিত্রার বিষয়, বিহঙ্গের উষ্ণতা, রেনে হিগুইদার অসাধারণ জীবনগাথা আর রবীন্দ্রনাথের সুর, এই নিয়ে ছিল আজকের আয়োজন।
0: বিশ্ব সাইকেল দিবসের আজকের দিনে আমাদের একটাই প্রার্থনা, পৃথিবীটা সবুজ থাকুক, মানুষ সুস্থ থাকুক আর জীবনের চাকা আনন্দে ঘুরতে থাকুক।
1: এমন কামনায় বলবো অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। আজকের উত্তরণ মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশের গ্রন্থনায়। উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
0: এবং আমি শফিকুল ইসলাম বাহার।
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন,
0: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানের বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবার জন্য রইল শুভকামনা
1: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ। শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা ইংরেজিতে।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Ronuk Chihan. First, the headlines. Japanese delegation meets Prime Minister, discusses on investment opportunities in various sectors. Participation of old people will be ensured in upcoming budget, informs Finance Minister. Bangladesh Energy Regulatory Commission adjusts electricity prices per kilowatt of electricity at retail level fixes at 10 taka 63 paisa. Self-defense of main accused of child remains a rape and murder case Sohil Rana and his wife Shopna ends. Arguments will be presented tomorrow. World leaders congratulate Foreign Minister Dr. Khalil Rahman on being elected President of 81st Session of UN General Assembly. Probe Committee submits report on 6 newborns' deaths at Ad-Din Medical College Hospital of Capital. Fire incident at hotel in New Delhi kills at least 25 Bangladeshis injured. And Bangladesh women team move into final for third time in a row in SAFF Women's Championship. Now, the details. A delegation from Mitsubishi Company, one of Japan's largest trading and investment companies, has called on Prime Minister Tariq Rahman. The meeting was held at the Prime Minister's Cabinet Division Office of the Secretariat today. Mitsui operates globally in a wide range of sectors, including logistics, infrastructure, metals, energy, and food trade. During the meeting, the two sides discussed investment opportunities and the expansion of investment in various sectors, including food, agriculture, energy, and ICT. The Bangladesh government informed the delegation that it is pursuing investment-friendly policies and will provide maximum support to attract and expand foreign investment. The government has also taken initiatives to integrate services of various agencies under a one-stop service system to simplify business operations and approval procedures, enabling investors to complete investment activities quickly and smoothly. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said the government would place the national budget for next financial year in Jatiya Sangsad on June 11th, considering each and every citizen of Bangladesh. He said this while talking to reporters at the Secretariat today. The Finance Minister said the government has been working on restoring a sound public financial management to prevent the country from falling into debt trap in the coming days, as a huge amount is now being spent to repay the interests of loans in the national budget. Bangladesh Energy Regulatory Commission, BERC, has adjusted electricity prices upward at consumer and wholesale levels aimed at reducing subsidy. Per kilowatt of electricity price has been adjusted at 10.63 taka from 9.11 taka at retail level and 8.39 taka from 7 taka at wholesale level. BERC Chairman Jalal Ahmed informed this at a press briefing at BERC conference room in the capital today. He said the power price has been increased by 16.68% at consumer level and 19.85% at wholesale level. The BERC chairman said the new price will be effective from billing month of this month. He said, although the electricity price was increased, but the demand charge will be unchanged. Jalal Ahmed also said Bangladesh Power Development Board will have to give 41,000 crore taka subsidy per year after effective of the new price. A special tribunal has set tomorrow for arguments in a case lodged over the rape and murder of Ramesh Akhtar at Pallavi of the capital. Judge Mansoor Salikin of the Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal passed the order today, as both the two accused, Sohil Rana and his wife Shopna Akhtar, gave their self-defense statements before the court. Congratulations both in former world leaders, foreign ministers and international organizations following The win of Bangladesh Foreign Minister Dr. Khalilur Rahman as President of the 81st session of the United Nations General Assembly, UNGA. They described the victory as a recognition of Bangladesh's growing global stature and commitment to multilateralism. The United States, India, China, Pakistan, the Maldives, and the African Union are among those who welcomed Dr. Khalilur's election to one of the most prestigious positions in the United Nations. U.S. Ambassador to Bangladesh Brent T. Christensen congratulated Dr. Khalilur on his win and expressed his best wishes for the successful accomplishment of the upcoming UNGA session. India External Affairs Minister Dr. S. Jaishankar extended his congratulations, calling the election a significant achievement. China described the election as a reflection of the international community's confidence in Bangladesh and its constructive role in advancing multilateralism and international cooperation. Pakistan's Deputy Prime Minister and Foreign Minister Ishaq Dar congratulated Dr. Khalilur Rahman, expressing confidence in his leadership. Maldives President Dr. Mohamed Muizzuddin described the election as a proud moment for Bangladesh and the wider region. It may be mentioned that Dr. Khalilur Rahman was elected president of the 81st session of the UNGA in a secret ballot polls held at the UN headquarters in New York on Tuesday. This is Bangladesh Betar giving you the news. The committee formed to investigate the deaths of six newborns at Agdin Medical College Hospital at Mokbajar of the capital submitted its report to Health and Family Welfare Minister Shardar Mohammad Sakawat Hussain today. According to a press release, a separate committee formed by the Director General of Health Services will submit its report tomorrow. The Health Minister is expected to brief the media at 4 p.m. tomorrow. Earlier, six newborns died in the post-delivery ward of Adin Medical College Hospital in the early hours of May 27. Meanwhile, the Health and Family Welfare Minister at a press briefing at the Secretariat today said people responsible in the death of six newborn at Adin Hospital will not be spared. He also said within the next 6 months, five children's hospitals will be set up in Khulna, Bodishal, Rangpur, Rajshahi divisions in Greater Kumil areas, while each hospital will have one ICU. At least 21 people are killed and more than 40 others rescued after a fire broke out at a hotel in New Delhi's Malviya Nagar today. The fire broke out in the restaurant of the Flourish Stay Hotel, which was located in the basement of the five-story building. The fire later spread to a hotel next to it. Local media reported many of the victims were foreigners, including people from South Asian and African countries who had traveled to India for medical treatment or to accompany relatives undergoing care. The building in the Maldivi Nagar area allegedly operated as a bed and breakfast catering to patients and relatives of those receiving treatment at a nearby private hospital. Meanwhile, Bangladesh High Commission in New Delhi informed that five Bangladeshi nationals were injured in the devastating fire in New Delhi. In a statement, the High Commission expressed deep sorrow over the tragic incident and conveyed condolence to the families of those who lost their lives. The Bangladeshi injured nationals are receiving treatment at different hospitals. Football. And Bangladesh has reached the final of the SAF Women's Football Championship for the third time at a row by defeating Nepal. Bangladesh secured the final, defeating Nepal by 2-1 in the first semi-final of the tournament at the Jawaharlal Nehru Stadium in Goa of India today. Rituparna and Shagorika netted 2 for the team. Finally, weather. And Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west or northwesterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamenching, Kush, Tensilay. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Japanese delegation meets Prime Minister, discusses on investment opportunities in various sectors. Participation of old people will be ensured in upcoming budget, informs Finance Minister. Bangladesh Energy Regulatory Commission adjusts electricity prices. Per kilowatt of electricity at retail level fixes at 10 taka 63 paisa. Self-defense of men accused of child Ramisa rape and murder case Sohel Rana and his wife Shopna ends. Arguments will be presented tomorrow. World leaders congratulate Foreign Minister Khalil Rahman on being elected president of 81st session of UN General Assembly. Probe committee submits report on 6 newborns' deaths at Ad-Din Medical College Hospital on capital. Fire incident at hotel in New Delhi kills at least 21 to 25 Bangladeshis injured. And Bangladesh women team move into final for third time in a row in SAF Women's Championship. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Oshorjo Khairul Oishi. The government has come up with some effective initiatives for the dengue-affected patients to reduce their treatment costs during the mosquito-borne disease seasons. Besides, it declared a 3-month-long awareness program to prevent dengue situation. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hussain has urged private hospitals across the country to provide up to 80% discounts on diagnostic tests for dengue patients. According to the minister, discussions are also underway with the concerned authorities regarding waiving doctors' consultation fees. He said the government had already discussed the issue with private hospital authorities to make dengue treatment more affordable. The health minister explained that if a patient's diagnostic tests cost 10,000 taka, a discount of up to 8,000 taka can be considered, adding that treatment for complicated cases, including hemorrhagic dengue, would be determined across to physicians' recommendations. Besides, as part of the government initiatives, all private hospitals would be asked to keep at least 10% of their beds vacant for dengue patients. Patients would only have to bear the cost of medicines and food, while doctors' consultation fees for dengue treatment should be fully waived. The latest government move, just before the onset of the mosquito-borne disease, is praiseworthy as it draws lessons from the previous health challenges. It is no denying that dengue disease imposes a substantial financial burden on households and society, particularly among the poor in the population. There is a substantial economic burden of dengue among the Dhaka city dwellers as well. Therefore, there has been a call for considering lowering the expense of treatment cost of dengue infections. Dengue is a vector-borne viral disease transmitted to humans by infected mosquitoes affecting over 40 million people in Bangladesh. Dengue is characterized by high fever, severe headache, and often a decrease in platelets, potentially leading to hemorrhagic fever or shock, which is fatal if untreated. After a particular time, patients get recovery without receiving any special medical treatment. Dengue is caused by a particular species of mosquito, which is called Aedes. Dengue poses significant health challenge for country in recent years. Especially, dengue became endemic, with 2023 being the deadliest year on record, with 1,705 deaths and high case numbers persisting through 2024 and 2025. While after years of pause, the other mosquito-borne disease, chikungunya, reappeared in late 2024, with cases rising sharply in early 2025. Prime Minister Tariq Rahman, after taking office as the Prime Minister, gave emphasis on making major cities, which are densely populated, clean to prevent dengue. He appointed city administrators and asked them to submit a detailed written action plans identifying key problems and crises in their respective cities. He particularly pinpointed to the immediate problems that all the city corporations are facing in common, like increasing mosquito infestation and poor cleaning services. It is hoped the new government measures will help fatality of the disease alongside reducing the cost burden of dengue patients. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ব্রিফিং। স্বাস্থ্যখাত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর প্রেস ব্রিফিং এবং জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং। আজ সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,
4: জাতীয় সংসদ প্রতিষ্ঠার পেছনে ছিল জনগণের সুস্পষ্ট প্রত্যাশা ও দাবি, একটি জবাবদিহিমূলক জনমুখী শাসন ব্যবস্থা, নাগরিক অংশগ্রহণ, আইনের শাসন এবং সর্বোপরি এমন একটি সংসদ প্রতিষ্ঠা যা জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে পারে। সেই দাবি এই সংসদের উপর একটি নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করেছে এবং কার্যক্রমের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক আইন প্রণয়ন, সংসদীয় তদারকি ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের দৃঢ়তা তুলে ধরা। সংসদের ক্ষমতার ভিত্তি হল সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো, কিন্তু সেই ক্ষমতার বাস্তব প্রয়োগ ঘটে কার্যপ্রণালী বিধির মাধ্যমে। কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি এমন একটি কার্যকর হাতিয়ার যার মাধ্যমে একজন সংসদ সদস্যের ভূমিকা, দায়িত্ব ও অধিকার বাস্তব রূপ পায়। এর মাধ্যমে সংসদ সদস্যগণ আইনগত সমাধানের উদ্যোগ গ্রহণ করেন, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন এবং নির্বাহী বিভাগের কাছে প্রশ্ন উত্থাপন করেন এবং তাদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। একইভাবে প্রস্তাব উত্থাপন, বিল পর্যালোচনা এবং নিজ নির্বাচনী এলাকার জনগণের স্বার্থ তুলে ধরা, এসব দায়িত্ব পালনও এর মাধ্যমেই বাস্তবায়িত হয়। এই কার্যপ্রণালী বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা একজন সংসদ সদস্যের পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করা সম্ভব নয়। কার্যপ্রণালী বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। একই লক্ষ্যে এই বিধি সংসদ সদস্যদের দ্বারা সংস্কার কার্যক্রমের প্রভাব বিস্তার, নির্বাচনী এলাকায় জনগণের কার্যকর প্রতিনিধিত্ব এবং আইনগত কাঠামোর মাধ্যমে জনসেবা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভরশীল নয়, এর প্রকৃত ভিত্তি হল জনগণের আস্থা, আর সেই আস্থা গড়ে ওঠে প্রতিটি অধিবেশনের ধারাবাহিক ও কার্যকর অংশগ্রহণের মধ্য দিয়ে। মাননীয় সংসদ সদস্যদের প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের মতামত, উদ্বেগ, চাহিদা, আকাঙ্ক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রতিফলিত হয়।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন,
5: জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে বিধায়ী জনগণের এক্সট্রা অর্ডিনারি একটা এক্সপেকটেশন আছে আমাদের উপর। আমরা মেম্বার অফ পার্লামেন্টরা যদি সেই জিনিসটা একটু মাথায় নেই এবং হৃদয়ঙ্গম করি, তাহলে কিন্তু মানুষের যে এক্সপেকটেশনটা আছে সেই এক্সপেকটেশনটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করতে পারবো। এবং মানুষও দেখবেন স্বাধীনতা উত্তর পার্লামেন্টের মধ্যে এই একটা পার্লামেন্ট মানুষ সবচেয়ে বেশি সম্পৃক্ত বাই অল মিন্স হয়। আমি যখন গ্রামে যাই, কৃষক বাবার সন্তান হিসেবে খেত খামারে যাই, তখন ওই খেত খামারের লোকজন বলে ব্যারিস্টার সাহেব আমরা কিন্তু পার্লামেন্ট দেখি। সো এই যে একটা হাই এক্সপেকটেশন, নাও অল দ্য বার্ডেন্স আর কামিং আওয়ার শোল্ডার, আমরা কি করছি প্রতিনিয়ত মানুষ দেখছেন। মাননীয় স্পিকার স্যার যখন মাননীয় একজন সংসদ সদস্যকে বলেছিলেন যে পার্লামেন্টের ভিতরে এই পানি অর্থাৎ চা খাওয়া যাবে না, এটাও কিন্তু মানুষের মধ্যে ব্যাপকভাবে নাড়া দিয়েছে, ডিসিপ্লিন। সো উই আর মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সো আমরা যদি আমাদের ইন্টিগ্রিটিটা, আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা যদি নিজেরা না রাখি, তাহলে কিন্তু পাবলিকের কাছে এন্ড অফ দ্য ডে উই উইল বি রেসপন্সিবল। উই ক্যান নট সে নো মাঙ্কিজ নো মাকারিজ, কারণ আমরা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি হয়ে আজকে এখানে এসেছি। একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে, যে কোনো রাষ্ট্রে, কনস্টিটিউশন ইজ দ্য হাইয়েস্ট অথরিটি, অ্যান্ড উই দ্য পার্লামেন্ট মেম্বার আমরা কনস্টিটিউশনটা প্রণয়ন করি। ডেমোক্রেসির এক্সারসাইজটা কিন্তু মেইন জায়গাটা হচ্ছে পার্লামেন্ট। সো আমরা যদি পার্লামেন্টে ডেমোক্রেসিটা এক্সারসাইজ করতে পারি, তাহলেই কিন্তু দেশটা একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে পরিগণিত হবে।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি বলেন,
6: 260 জন আমাদের মাননীয় সদস্য যারা নতুন নির্বাচিত এবং হয়ে এসছেন এখানে, কাজেই তাদের প্রত্যেকেরই বিষয়টা দরকার ছিল যে আমরা একটা ওরিয়েন্টেশন কোর্স হোক এবং আমরা নিজেরা জানতে পারি। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমাদের বাংলাদেশে, যখন আমরা নির্বাচন করতে যাই তখন সবাই বলে যে রাস্তার প্রবলেম ছিল কি করলেন, স্কুলের প্রবলেম ছিল কি করলেন, রাস্তাঘাটের প্রবলেম বা অন্যান্য প্রবলেমের কথা বলে। সেই প্রবলেমটা ডেভেলপমেন্টের সাথে জড়িত, সেই ডেভেলপমেন্টের জন্য একজন এমপিকে সারাদিন পরিশ্রম করতে হয়। পরিশ্রমটা এরকম করতে হয় যেমন এলাকার মানুষের কথা শুনতে হয়, তাদের সমস্যায় পার্টিসিপেট করতে হয়, সমাধানের চেষ্টা করতে হয়, সংসদে কাজ করতে হয় এবং সংসদের কার্যক্রমে পার্টিসিপেট করতে হয়। আমাদের পার্লামেন্ট একটা নতুন ধরনের পার্লামেন্ট, কিন্তু এই প্রথমবারের মতন গত 54 বছরে 260 জন নতুন এমপি হয়েছে। কাজেই এর আগেও সংসদ ছিল, আর এই সংসদে একটা ডিফারেন্স আছে। তারা বলছে যে পশ্চিমা বিশ্বে যথেষ্ট পরিমাণে গুরুত্ব পেয়েছে আজকে নির্বাচন এবং একটা স্মুথ ট্রানজিশনের ব্যাপারে তারা একটা আলোকপাত করেছে। আমি বলতে চাই যে এটা অক্ষুণ্ণ রাখা, এটা কন্টিনিউ করা, এবং এই কন্টিনিউ করার ক্ষেত্রে তাদের আমাদের সহযোগিতা দরকার। আমরা সহযোগিতা চাই যে ডেমোক্রেসি স্মুথ ট্রানজিশন হোক, ডেমোক্রেসি প্র্যাকটিসে থাকুক, ডেমোক্রেসিটা রিয়েলি বিল্ড হোক, ডেমোক্রেসি একটা প্রতিষ্ঠানিক রূপ পাক, সে ব্যাপারে তারা সহযোগিতা করবেন, সেটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি।
3: আজ সকালে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন,
7: বাজেট ইনশাআল্লাহ ভালো হবে 11 তারিখ। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে, এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি, সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রচুর ঋণের বোঝা, দারিদ্রতা বেড়েছে, বিনিয়োগ কমেছে, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি, এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতিতে সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। এবং আশা করি এটা একটা ভালো বিগিনিং, কারণ আমরা তো খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি এখন, সেই অর্থ যেটা পেয়েছি আমরা বিগত সরকারগুলো থেকে। তো আশা করি এটা একটা ভালো শুরু হবে, একটু সময় দিতে হবে, কিন্তু শুরুটা আশা করি ভালো হবে। এখান থেকে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো ক্রমান্বয়ে। বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি, টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে, এবং আমাদের এই ঋণের সুদের বাবদ বাজেটের একটা বিরাট অংশ চলে যায়, তো সেখানেও আমরা চেষ্টা করছি বাংলাদেশকে যে ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। অর্থনীতিতে যে ডিস্টরশন গুলো বড় ধরনের হয়েছে, এগুলোকে আবার আমরা এখন রিভার্স করে একটা সঠিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যাতে দেশে আসে, একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন যাতে আসে, যার মাধ্যমে একটি সত্যিকার অর্থে অর্থনীতি, যে অর্থনীতি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 trillion ইকোনমির দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে।
3: আর আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যখাত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি বলেন,
8: চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে, বাংলাদেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন কোন উন্মুক্ত স্থানে আমরা আধুনিক ডিজাইনে অত্যন্ত সুন্দর এবং একটা অভূতপূর্ণ শৈলী কাজের সাথে আমরা 5টি ভবন 1000 যৌথ উদ্যোগে কথা চলছে, 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব ইনশাল্লাহ। দুর্নীতির আবর্ত বা বৃত্ত থেকে বেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী তাফসিলে যে জিনিসটা ছিল, যে প্রতিশ্রুতি জনসমক্ষে দিয়েছিলাম, জনস্বাস্থ্যকে সহজলভ্য করা, জনগণের গড় দৌড়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পৌঁছে দেওয়া, আমরা সেটাতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সেই কারণে আপনাদেরকে আরো একটু জানাতে চাই, আমরা জাপানের একটি অত্যন্ত বিশেষায়িত হাসপাতালের গবেষকদের নিয়ে আমরা গতকাল মিটিং করেছি। আমরা 6টি ইউনিয়নে 2 কোটি টাকা করে খরচ করে আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিট বক্স, মেডিকেল কিট বক্স, যেটার ভিতরে অ্যাপস থাকবে, রক্ত পরীক্ষা থাকবে, ইউরিন পরীক্ষার সিস্টেম থাকবে, সকল পরীক্ষা, ইনভেস্টিগেশন, ডায়াবেটিস থেকে শুরু করে সবকিছু থাকবে। আমাদের জনবল সাথে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামী কিছুদিনের ভিতর 1টি করে ইউনিয়ন নেব, আমরা 6টি উপজেলায় অথবা 10টি উপজেলায়, 6 বা 10, 10টি উপজেলায় 1টা করে ইউনিয়ন নিয়ে আমরা ঘরে ঘরে আমাদের সেই বর্তমান যে আমাদের মিডওয়াইফার আছে, হেলথ কর্মী আছে, তাদেরকে দিয়ে ঘরে ঘরে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তাদের হেলথ স্ক্রিনিং করা হবে, তাদের কার কি অসুবিধা আছে এগুলি সবকিছু টেস্ট করা হবে, সেটা অ্যাপস এ নেওয়া হবে, যে অ্যাপস দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে ওই রিপোর্টটা পাবে এবং চিকিৎসাটা সহজ করতে পারবে। পাইলটিং স্কিমটা যদি আমাদের সাকসেসফুলি শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে বলি, আমরা সারা বাংলাদেশে একযোগে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব ওই সংস্থার মাধ্যমে।
3: জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিয়ে আজ সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপি বলেন,
9: মাননীয় প্রধানমন্ত্রী সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপেবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা, জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘ যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল 81টি মিশন আছে সারা বিশ্বে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আমাদের কর্মকর্তারা আছেন, আমাদের ফরেন সেক্রেটারি থেকে শুরু করে সকল পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্র উপদেষ্টা ওখানে আছেন এখন, কারণ সকলের এত অল্প সময়ের মধ্যে সকলের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট না থাকলে, সবাই সচেষ্ট না থাকলে, সবাই আন্তরিকভাবে কাজ না করলে এটা হয়তো আমরা ঠিক করতে পারতাম না। আমাদের যেখানে আছে আমাদের মিশনের প্রত্যেকটা অ্যাম্বাসেডর, হাই কমিশনার সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, প্রত্যেকটা কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাতে চাই, ওনারা নিরলসভাবে কাজ করেছেন, দিনরাত কাজ করেছেন, যাতে বাংলাদেশের জন্য আমরা এই গৌরবোজ্জ্বল সময় আমরা এই বিজয়টা ছিনিয়ে আনতে পারি। জাতিসংঘের উপর কোনো না কোনো কারণে আস্থা রাখে, এটা হিউম্যান রাইটস হোক, ডেমোক্রেসি হোক, অর্থনীতি হোক, বিভিন্ন যে কোনো কারণেই হোক, পিস এন্ড সিকিউরিটি হোক, তো জাতিসংঘে তো বাংলাদেশ বহু বছর ধরে ভূমিকা রেখে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার দক্ষ কূটনীতির মাধ্যমে 1978 সালে আমরা জাতিসংঘের অস্থায়ী সদস্য পদ আমরা অর্জন করেছিলাম এবং 30-40 বছর পরে আবার আমরা জাতিসংঘের ইউএনজিএ প্রেসিডেন্সি পদটা আমরা পেয়েছি। তো অবশ্যই এটা আমি মনে করবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধারাবাহিক ফরেন পলিসির একটা সাফল্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, যে সকলের সাথে বন্ধুত্ব, নিজেদের স্বার্থকে রক্ষা করে, সে একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরো আক্ষরিক অর্থ নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন, কিন্তু বাংলাদেশকে বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের একটা বিজয় আমি মনে করি। বিশ্বের প্রত্যেকটা দেশ আজকে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের নাম নিচ্ছে, তো অবশ্যই আমরা আনন্দিত।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতাবন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক নাট্যানুষ্ঠানে।

বাংলাদেশ বেতার ঢাকা। আজকের নাটক হৃদয়ে রক্তক্ষরণ, রচনা মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ, নাট্যানুষ্ঠান হৃদয়ে রক্তক্ষরণ।

0: আপনি?
1: আপনি এখানে?
0: ভাগ্যের চমক, হীরা চমকায় জানতাম, আজ জানলাম ভাগ্যেরও চমকের খেলা আছে।
1: সে আমি বহু আগেই জেনেছিলাম। ডাক্তার সাহেব, অন্ধকারের কাছে না এলে আলোর কি মূল্য তা বোঝা যায় না। অন্ধকারে চমকের খেলা বেশি ফুটে ওঠে।
0: আপনাকে দেখে মনে হচ্ছে এখানেই যেন আলোর উৎপত্তি প্রথম হয়েছিল। ছোট্ট কথায় জানতে বড় ইচ্ছে হচ্ছে, কোথা থেকে যাত্রা, কোথায় গিয়ে থামবে পথ চলা?
1: সিলেট থেকে ফিরলাম, ছেলের জন্য গিয়েছিলাম।
0: সিলেট থেকে? সিলেট কোথায়? আমার জানা মতে ওখানে আপনার কেউ থাকে না।
1: আপনার জানা মতে মানে কি? কতটুকুই বা আপনি আমার সম্পর্কে জানেন? ছেলের জন্য একটা মানত ছিল, ওটা পূরণ করতে গিয়েছিলাম সিলেট মাজারে। এই অভাগীর একমাত্র অবলম্বন এই ছেলেটা।
0: ওসব মানেন?
1: যার কিচ্ছু নাই তার বিশ্বাসটাই সম্পদ। এই পৃথিবীর বহু কিছু ঘটমান যার পুরোটা জুড়ে বিশ্বাস, আপনি মানেন আর নাই মানেন।
0: আপনার সাথে কথায় পারা দেয়, কথার ধারে হার মেনেছে বহু আগেই, শুধু স্বীকার করতে দ্বিধা ছিল, পাছে নিজের অপারগতা প্রকাশ পায়। তবে হেরেও সুখ খুঁজে পেয়েছিলাম, হৃদয়ের অতি যত্নে কিছু না থাকলে সে কখনো বোঝা যায় না।
1: এটা তো পারা না পারার কথা না, এটা বাস্তবতা। আমার একটাই সম্পদ, ওটা যতটা সম্ভব অক্ষত রাখা যায়, যত্নে রাখা যায়, সেজন্যে লড়াই। প্রয়োজনে সারা জনম লড়ব, ভাঙব, কিন্তু মচকাবো না আমি।
0: বাবা বলতেন, প্রতিটা ক্ষণ এক একটা নতুন খবর নিয়ে আসে, কেউ শুনতে পায়, কেউ শুনতে পায় না। যারা শুনতে পায় তারা নিঃসন্দেহে ভাগ্যবান। আজ নিজেকে সত্যি বড় ভাগ্যবান মনে হচ্ছে।
1: শুনতে চেষ্টা করে না বলেই অনেকে শুনতে পায় না। আমাদের ব্যর্থতা ওখানেই, আমরা খুব কাছাকাছি এসে হাল ছেড়ে দিই, অথচ আরেকটু অপেক্ষা করলেই পাওয়া যেত সেই সৌভাগ্যের সংবাদটা। খানিক ধৈর্যের অভাবে পরবর্তী চমকটুকু আমাদের ভাগ্যে জোটে না।
0: আমি কান পেতেছিলাম শোনার ইচ্ছায় দীর্ঘ 7 বছর। প্রতি প্রহরে প্রহরে ভাবতাম, এই বুঝে আওয়াজ ভেসে আসছে, এই বুঝে আধার ঠেলে আলো ফুটে উঠল। কখনো কখনো নিজেকে বড্ড অসহায় মনে হতো প্রতীক্ষার কাছে। এই প্রতীক্ষা আমাকে পোড়াবে, জেনেছি বুঝেছি, তবুও জেনে বুঝেই ছিল আমার প্রতীক্ষা।
1: কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার সাহেব।
0: গত 7 বছর ধরে আমি দিশে হারার মতো খুঁজেছি আপনাকে।
1: গুছিয়ে বললে কৃতজ্ঞ হব, আমি সত্যিই বুঝিনি ডাক্তার সাহেব। নির্বুদ্ধিতার এই রূপ ধরে রাখবেন না ডাক্তার সাহেব, ক্ষমা করবেন আমাকে।
0: আপনি কি জানেন, কখনো কখনো বন্যা আসে, চলেও যায় একটা সময়, শুধু রেখে যায় মহামারী।
1: ক্ষমা চাইবার মুখও আমার নেই, সেদিনও ছিল না। ক্ষমা চেয়ে নিজের অপরাধটুকু শুধু ঢাকতে পারি, আর কিছুই করার সাধ্য নেই।
0: তাই বুঝি এভাবে সেদিন পালিয়ে এসেছিলে? আমি 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7, 8, 9, তারপর শুধু প্রতীক্ষার প্রতীক্ষা। সরি, তুমি বলে ফেললাম।
1: ডাকে কি এসে যায়, তুই কিংবা তুমি? ডাক তো বাহিরের রূপ মাত্র, সৌন্দর্য তো ভেতরের বিষয়, দেখার বিষয়, আশার ভেতরে, পর্যবেক্ষণের ভেতরে।
0: যাবার বেলায় একবারও কি আমার মুখটি চোখে ভাসেনি, কোনো সত্য পিছু ডাকেনি?
1: যদি বলি না, সে মিথ্যে বলা হবে। সত্যি বলেই কি সত্য প্রমাণ করা সম্ভব? জীবন কখন কি খেলা খেলে কে জানে। আমার অপারগতাকে ধরে রেখে আর আমাকে অপরাধী করে রাখবেন না ডাক্তার সাহেব।
0: কই, একবারও তো বসতে বললে না আমায়। কেন এত অবহেলা আমার ভাগ্যে? কেন জেনে বুঝে সব অবহেলা আমার জন্যই রেখে দেয় ভাগ্য বিধাতা?
1: ছি ছি ছি, সে কি আপনি দেখি এখনো দাঁড়িয়ে আছেন। সরি, আমাকে লজ্জা দেবেন না, আপনি বসুন ডাক্তার সাহেব, প্লিজ বসুন।
0: অনুলেখা চাতকের মতো চেয়ে আছে তৃষিত মন নিয়ে। এবার মুক্তি চাই, তোমার নামটা একটু ছোট করে দিতে চাই, যদি অভয় দাও
1: ডাক্তার সাহেব।
0: হ্যাঁ, যে অতি নিকটে তাকে আর কত দূরে রাখবো। অনুলেখা বললে বড় দূরের মনে হয়, অনু।
1: ডাক্তার সাহেব, আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন, অদ্ভুত আপনার কথার প্রাণশক্তি।
0: আর তুমি আমাকে পর করে রেখো না অনু।
1: পর করে রাখলাম কোথায়, আপনি আমার কাছে পরম ধন তুল্য।
0: যাই বলো না কেন, আমায় তুমি পর করেই রেখেছ।
1: না না, তা হবে কেন, আপনি অনেক বড় মাপের মানুষ, আমার কি নাম ধরে ডাকা সাজে?
0: নিষ্ঠুরতা দিয়ে তোমাদের অপারগতা ঢাকতে চাও, এ তোমাদের কেমন বিচার?
1: জানি জানি আমি অপরাধী, দেবতার সম্মান রাখতে পারিনি, আমার কর্ম আমাকে অপরাধী করেই ক্ষান্ত হয়েছে।
0: কেন আমাকে শাস্তি দিলে? সত্যিই কি আমি অপরাধী ছিলাম? সত্যিই কি আমি দোষী ছিলাম অনু?
1: দেবতাকে কাঁদিয়ে আমিও যে কম কাঁদিনি, বরং তার অধিক কেঁদেছিলাম ডাক্তার সাহেব।
0: অনু, অনু তোমাকে অনেক খুঁজেছি, ব্যাকুল মন আমার প্রতীক্ষার আগুনে পুড়ে পুড়ে একাকার হয়ে গেছে, দীর্ঘশ্বাসের তাপে পুড়ে আমি জেনেছিলাম জীবন কি, যাতনা কি।
1: ছোট কপাল, ছোট বুদ্ধি, তাই ভুল করে উঠতে পারিনি।
0: অনু, কি তোমার রতন?
1: হ্যাঁ ডাক্তার সাহেব।
0: বাহ, এই ক বছরেই দেখছি অনেক বড় হয়ে গেছে।
1: সে আপনার শুভ দৃষ্টি, স্রষ্টার কৃপাও বলতে পারেন। দেখেছেন কেমন শান্ত হয়ে ঘুমাচ্ছে?
0: হ্যাঁ সে তো বটেই, লক্ষ্মীর ছায়া যে ওর কপালে জুটেছে, তা ওকে কিন্তু অনেকটা তোমার মতোই দেখাচ্ছে।
1: আপনার দর্শন যে মিলেছিল, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তার সাহেব। আপনার উপদেশ পরামর্শ যে আমাকে বাঁচতে শিখিয়েছে, সত্যি আপনি মহান, এমন সহজ সরল করে সত্যকে তুলে ধরেছিলেন যা কিনা অকল্পনীয়।
0: সে ঋণ চাইলে খানিকটা হালকা করতে পারো অনু।
1: সে আমার ভাগ্য, উপায় বলুন।
0: আমার নাম ধরে ডাকো, একটা ইচ্ছা অন্তত পূরণ হোক।
1: থাক না, কিছু চাওয়া চিরকালের মতোই চাওয়াতেই থাক।
0: অনু।
1: ডাক্তার সাহেব।

0: চা লাগবে, চা বিস্কুট, চা চা বিস্কুট লাগবে কারো?
1: চা খাবে?
2: না, আপনি খান।
1: সবকিছুই চিরকাল শুধু প্রত্যাখ্যান করো না, এবার খান তো দাও। এই খোকা, এদিকে এসো, এদিকে এসো, চা দাও আমাদের।
0: চায় সাথে আর কিছু দিমু স্যার?
1: না রে, অন্য কিছু লাগবে না।
2: এই বয়সে চা বিক্রি করছো? তোমার বাবা নেই?
0: এই নেন স্যার।
2: কেন রে?
1: লেডিস ফার্স্ট, আগে ম্যাডামকে দাও।
2: আমাকে দেবে কি? ওর তো দেখছি আমাকে পছন্দই হয়নি। দেখলেন না, আমার প্রশ্নের উত্তরই দিল না।
0: বাবা আছে, মা অন্যের সাথে চলে গেছে।
2: তোমার মা তোমাকে রেখে চলে গেছে? এমন চাঁদের মতো ফুটফুটে ছেলে রেখে কেউ চলে যায়?
0: হ বেগম সাহেবা,
1: প্রিয় মানুষটা চলে গেলে কেমন লাগে অনু কাছে থাকার সময় বুঝিনি।
2: মা চলে গেছে, বাবা তো আছে, তারপরে তুই যে কাজ করছিস।
0: কপালে থাকলে কি আর করার, আমাগো দুনিয়াতে আসাই পাপ, গরিবেরা মাইনসে চোখের কাটা। আল্লাহর এই দুনিয়াতে আমাগো জায়গা বড় অভাব।
2: অমন করে বলিস না বাবা। কাঁদছো কেন?
0: কাঁদুম না, কেউ আমাকে কখনো বাবা বলে ডাকেই নাই।
1: আরে তোমার বাবা কি করেন? এইটুকু ছেলেকে দিয়ে কাজ করান কি করে?
0: সে আর কি করবে বিছানায় পড়ে থাকা ছাড়া?
2: তাহলে তোকে কাজ পাঠাই কেন, নিজে কাজ করতে পারে না?
0: কি করবে মেম সাহেব, একটা অ্যাক্সিডেন্টে বাবা দুপা কাটা গেছে, তার ভিক্ষা করা ছাড়া আর কি করার আছে?
2: আহারে থাক, শোনা, কাঁদিস না, যাবি আমার সাথে, পড়তে দেবো, খেতে দেবো, খেলতে দেবো, একটা ভাইও দেব, রতন।
0: আমারও ইচ্ছা করে পড়তে, খেলতে, পেট ভইরা ভাত খাইতে।
2: যাবি?
0: কেমন কইরা যাই, মা বাবারে ফালায় গেছে, আমিও যাব। সবাই সবার সুখটা খুঁজলে বাবার কি হইব, কে দেখব তাকে, কি খাইব সে, কে তারে খাবার দিব?
2: ও তাই তো, আহারে এই বয়সে জীবন যুদ্ধে নামতে হলো তোকে, কি কঠিন জীবনধারা, কি অসহনীয় ব্যথা। ডাক্তার সাহেব, জীবনের বাঁকে বাঁকে কি বিভৎস চিত্র, জীবনের নাট্যমঞ্চের গরিব অসহায় মানুষগুলো বুঝি সত্যিকারের যোদ্ধা।
1: অনু, অনু তুমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, এটাই আমাদের বাস্তবতা। এই এই খোকা শোনো, কত টাকা হয়েছে ধরো, আমাদের চা খাওয়া শেষ।
0: এত বড় টাকা ভাঙটি হইব না সাহেব, আমি কেবল আইলাম, মাঝে মাঝে নিজের কাজে নিজেই ফাঁকি দিই, ইচ্ছা করে না ভোরবেলা ঘুম থেকে উঠে আসতে। আজ একদমই মন চাইতেছিল না, বাবার চেঁচামেচিতে উপায় না পায় এই শেষে আইলাম।
1: একশো টাকাই তো, রেখে দাও, বাকিটা তোমার বকশিস, আজ আমার পরম সৌভাগ্যের দিন।
0: আজকাল মানুষ ঠিক মতো চায়ের দামই দিবার চায় না, আর আপনি বকশিস দিতে চাইতেছেন?
1: হ্যাঁ দিলাম, রেখে দাও।
2: অন্যেরা চায়ের দাম দিতে চায় না কেন?
0: চা ভালো হয় নাই, কাপ ধোয়া হয় নাই, তোমার জামা নোংরা, আর কত কি।
1: দুর্বলের উপর সবলের অত্যাচারের এটাই ধারা, এ নিয়ে তুমি ভাবতে বসে যেও না।
2: সে কি আর ইচ্ছে করে হয়, আমাদের পরিবেশ পরিস্থিতি বাধ্য করে এটা করাতে। ডাক্তার সাহেব,
1: আমাদের এই পরিবেশ আমরাই তৈরি করেছি অনু, আমরা বিভিন্ন চরিত্রের মানুষগুলো।
2: তাই বলে
1: দেখো, তুমি যথেষ্ট বুদ্ধিমান, সে বিষয়ে আমার বলতে বাধা নেই। তুমি বলো, আজকাল আমরা প্রতিনিয়ত কেবল অত্যাচারী রূপটাই ধারণ করতে বড্ড বেশি ভালোবাসছি কিনা?
0: সেলাম মেম সাহেব, আমি জায়গা।
1: হ্যাঁ সেই ভালো, তুমি তোমার কাজে যাও।
2: ডাক্তার সাহেব, ছেলেটার মা ছেলেটাকে ফেলে যেতে পারলো?
1: ভেতরের যন্ত্রণা অনেক সময় মানুষকে নির্লজ্জ হতে বাধ্য করে।
2: কেমন করে?
1: হতে পারে সে নিরুপায় ছিল, হতে পারে পরিবেশ তাকে ঠিক থাকতে দেয়নি, হতে পারে তার ভালোবাসা তাকে তাড়া করে নিয়ে গেছে।
2: ডাক্তার সাহেব,
1: এক সন্তানের মা কোন দায়ে সে কি করতে বাধ্য হয়েছে তার সৃষ্টিকর্তাই ভালো জানেন।
2: তাই বলে একজন নারী হয়ে
1: কেন, নারী বলে তার সুখে থাকতে চাওয়াটা অন্যায়? একজন পুরুষই বুঝি শুধু সুখে থাকার অধিকার রাখে, নারী কেবল ত্যাগই করে যাবে, ভোগের অধিকার নারীর থাকতে নেই।
2: এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব?
1: তোমার স্বামী পেরেছে, তুমি কেন পারোনি? সেও তো সন্তানের বাবা ছিল, তার সুখের ঘর বাঁধতে সন্তানের মুখটা মনে আসেনি একবারও?
2: কি বলছেন, সে বিয়ে করেছে?
1: কেন করবে না, তোমরা নারীরাই তো মহিয়ান মূর্তি ধরে বসে আছো, তোমরাই তো পুরুষ শাসিত সমাজটাকে মাথায় চড়িয়েছো।
2: সে সুখে আছে?
1: ধিক্কার তোমাদের, এখনো পথে পথে ঘুমন্ত ছেলেকে কাঁধে করে বয়ে বেড়াচ্ছ তুমি, আর সে ব্যস্ত আছে নতুন সংসার নিয়ে, আবার তুমি জানতে চাইছো সে সুখে আছে কিনা।
2: আমি যে স্ত্রী, আমি তো মা।
1: তুমি না বলে চলে এলে আমি রোজ অপেক্ষা করতে থাকি তোমার, আজও তাই করে চলেছি। আমি জানতাম আমি তোমাকে একদিন খুঁজে পাবই। যতই দিন যাচ্ছিল ভেতরের যন্ত্রণাটা আরো তীব্র হতে চলেছে। আজ সে চিৎকার বিধাতা টিকতে না পেরে দেখো ঠিকই তোমার সামনে দাঁড় করিয়ে দিলেন। আজ আমি মরেও শান্তি পাব। কত পথ আমি নীরবে হেঁটেছি সে শুধু আমি আর উপরওয়ালাই ভালো জানেন।
2: তার বিয়ের সংবাদ কে দিল আপনাকে?
1: তুমি চলে আসার পর ছ মাস আমি অপেক্ষা করে একদিন নিজেই তোমার অনুসন্ধানে তোমাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম।
2: আপনি?
1: হ্যাঁ আমি, আমি নিজেই গিয়েছিলাম। অপেক্ষা করতে করতে যখন আর পারছিলাম না তখন নিরুপায় হয়ে নিজেই যেতে বাধ্য হলাম। তোমাকে হারিয়ে সেদিন আমি বুঝেছিলাম আমি কি হারালাম। হঠাৎ করেই মনে হচ্ছিল যেন আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছিলাম না। ভেতরে অসহ্য এক যন্ত্রণা সবসময় তাড়া করছিল, কি তা আমি জানি না, তবে বেশ বুঝেছিলাম আমি মূল্যবান কিছু হারিয়েছি।
2: আমি আপনাকে দেবতার আসনে রেখেছিলাম, আজও সেখানেই রেখেছি আপনাকে।
1: তাই বুঝি না বলে না কয়ে হারিয়ে গেলে?
2: দেবতার অসম্মান হোক তা চাইনি বলেই পালিয়ে যেতে হলো
1: আমাকে শাস্তি দিয়ে।
2: ছি ছি, কি বলছেন আপনি?
1: সেদিন বিনা অপরাধে সাজা পেয়ে জেনেছিলাম জীবন কখনো কখনো কতটা অসহায় হয়ে যায়।
2: আমিও যে কম শাস্তি পাইনি ডাক্তার সাহেব।
1: তোমার খোঁজ নিতে একদিন পৌঁছে গেলাম তোমার বাড়ি। সেদিনটা ছিল কি যে যন্ত্রণার, কি যে বিভৎস। জীবন আমাকে এমন এক মোড়ে নিয়ে দাঁড় করালো আমি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থ হয়ে গেলাম।
2: কেন?
1: তোমার বাড়ি পৌঁছে দেখলাম বেশ লোকজনের ভিড়। ভাবলাম ভুল সময় গিয়েছি, লোকজনের সমাগম দেখে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। একটু এগুতেই দেখলাম বাড়ির সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে থামলাম। এক কাপ চা দিতে বলে দু একটা কথা হলো চা বিক্রেতার।

0: ওরে খোদা রে খোদা, আজকে যে কি গরমটা পড়ছে, বাতাস ও আগুন।
1: চাচা কতদিন ধরে দোকানদারি করছেন এখানে?
0: তা বছর পাঁচ তো হয়েই গেল বাবা।
1: এই এলাকাতেই থাকেন বুঝি?
0: হ, এই এলাকাতেই থাকি।
1: ওই আরমান সাহেব নামে কাউকে চেনেন?
0: আরমান? কোন আরমান? ও, অনুলেখার স্বামীর কথা বলতেছো?
1: হ্যাঁ হ্যাঁ, ওদের একটা ছেলেও আছে যে,
0: হ্যাঁ, ছেলেখান তো পাগল।
1: পাগল?
0: হ্যাঁ পাগল। অনুলেখার ওই ছেলেরে নিয়ে কত কি হয়ে গেল আগো সংসারে।
1: কত কি হয়ে গেল মানে?
0: শুনছি ছেলের মা ছেলেরে ডাক্তার দেখানোর নাম কইরা ওই রকম মাইয়া মানুষের ছেলে পুলের আর কি হইব। বাবা মা অপরাধ করলে সন্তান ওই রকমই হয়।
1: ঠিক বুঝলাম না চাচা।
0: আমিও আগে বুঝি নাই মাইয়াটা যে অত খারাপ হইব।
1: কি করেছিল সে?
0: ওই যে কইলাম, ডাক্তার দেখানোর নাম কইরা ডাক্তারের সাথে গিয়া ফষ্টি নষ্টি করে, শেষমেশ তো সংসার ছেড়ে পালাই গেল।
1: পালিয়েছে?
0: হ্যাঁ তাই তো করছে। আর তার জন্যই তো আরমান আবার নতুন করে বিয়ে করছে।
1: নতুন করে বিয়ে করেছে?
0: হ্যাঁ, আজকেই তো বিয়ে হয়ে গেল।
1: তাই বুঝি বাড়িতে এত লোকের ভিড়। তা ছেলেটা কোথায়, আর ছেলের মাই বা এখন কোথায়?
0: আর কই, শুনছি ডাক্তারের কাছেই চলে গেছে, ছেলেটারও নিয়ে গেছে।
1: শোনা কথা বিশ্বাস করে নিলেন? মেয়েটাকে চেনেন? কখনো আপনার সাথে কথা হয়েছে?
0: কয় কি কথা হয় নাই আবার, আমি তো একই বাড়িতে ভাড়া থাকি।
1: একই বাড়িতে একসাথে থেকেও একটা মানুষকে চিনতে পারলেন না? অবশ্য চিনবেন কেমন করে, কাছের মানুষগুলোই তো তাকে চিনল না, আমিও যে তাকে চিনতে পারিনি।
0: তা তুমি কে গো বাপু, ওদের এত খবর নিতাস?
1: চাচা ইচ্ছে করলে আমি সত্য না বলেই চলে যেতে পারতাম, কিন্তু আজ যদি সত্য না বলে চলে যাই তবে ঘোর অন্যায় হবে, আল্লাহও আমাকে ক্ষমা করবেন না। ওই যে বললেন যে ডাক্তারের মন গড়া গল্পটা,
0: হ্যাঁ
1: আমিই সে ডাক্তার।
0: হ্যাঁ
1: ভাগ্যের কি পরিহাস দেখুন, আমার জন্য কারো ঘর ভেঙেছে অথচ আমিই জানি না।
0: কি কেলেঙ্কারি কাণ্ড, হ্যাঁ না যে না কত কিছু বইলা ফেললাম।
1: আর ওই যে বললেন ডাক্তারের সাথে পালিয়ে গেছে, তাও ভুল। শুধু ভুল না, রীতিমতো অন্যায়। না জেনে কারো মুখের কথায় কাউকে অবিশ্বাস করে বসা, তা সত্যি করে বলেন দেখি, অনুলেখা কি আসলেই অমন প্রকৃতির মেয়ে?
0: আসলে বাবা কি আর বলবো, সত্যি বলতেছি মেয়েটারে দেখা কখনো আমার এমন মনে হয় নাই, কিন্তু ও গেল কই?
1: আর ওর ছেলেটা পাগল না, অটিজমে আক্রান্ত শিশু। ওদের প্রতি আমাদেরকে সবসময় সহনশীল থাকা উচিত।
0: কি কাণ্ড, হ্যাঁ না জানা কি অপরাধ করে ফেললাম। বাবা আমারে তুমি ক্ষমা করে দিও।
1: কোথায় যেতে পারে কিছু বলতে পারেন?
0: অত খবর তো জানি না, শুনছি সৎমায়ের সংসারে মানুষ হয়েছে, কে জানে কষ্টে কষ্টেই বুঝি মাইয়াটার জীবন যাইব।
1: চাচা একটা উপকার করবেন।
0: কি উপকার বাবা?
1: অনুলেখার বাবার বাড়ির ঠিকানাটা আমায় একটু দেবেন।
0: আর কইতে হইব না, অপরাধ তো আমারও হইছে, না যাই না মায়াটারে কত কিছু বইলা ফেললাম। হ্যাঁ তা বাবু তুমি ঠিকানা দিয়া কি করবা?
1: আমার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল, এখন আমি চুপ করে থাকি কি করে? সবচেয়ে বড় কষ্টটা কোথায় লেগেছে জানেন চাচা?
0: কই বাবা,
1: এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না, আমাকে কিছু বলার প্রয়োজন মনে করল না।
0: সেইটা তো ওই ভালো জানে, আমি মূর্খ মানুষ, আমি এইসবের কি জানি বাবা।
1: আমি বুঝেছি, সে আমাকে দূরের কেউ জানত, তাই আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি।
0: কিন্তু
1: সে যাই ভাবুক, চাচা আপনি আমাকে ওর বাড়ির ঠিকানাটা একটু এনে দেবেন।
0: সেইটা অবশ্যই আমি আইনা দিব, নিজের পাপও তো মুছতে হইব। না বুঝা কত গালমন্দ করছি মায়াটারে, আল্লাহ ক্ষমা করলেই রক্ষা পাই।
1: আরও অবাক হলাম জেনে, আরমান সাহেব কেমন করে এমন সিদ্ধান্ত নেন? আমার কাছে যে তো বিষয়টা পরিষ্কার হয়ে নিতে পারত। আর আজ যারা মেয়েকে বিয়ে দিল তারাই বা কেমন বাবা মা, কোনো খোঁজখবর না নিয়েই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল, মেয়ের জীবন বলে এর কোনো মূল্য নেই।
0: কি আর বলবো বাবা, সংসারে মেয়েরা তো একটা বোঝার মতো।
1: একটু ওর বাড়ির খোঁজটা এনে দেন চাচা, আমার এই উপকারটুকু করেন।
0: ওইটা বইলা আমার অপরাধের বোঝাটা আর বাড়ায় না বাবা, না যাই না যে অপরাধ করছি, এখন সেটা শুধরানোর সময় আইছে আমার। আমি নিজে অনুলেখার বাবার বাড়ির খোঁজ নিয়ে তোমারে জানাম।
1: চাচা অনেক উপকৃত হব, আজ আসি চাচা। একটা প্রশ্নের উত্তর কুড়াতে এসে উত্তর তো পেলাম না, বরং হাজার প্রশ্ন এসে জড়ো হলো মনে।
0: বাবা, সময় রে সময়ের কাজ করতে দাও, তুমি আমি কিছুই করতে পারবো না।
1: ভালো থাকবেন চাচা, আল্লাহ হাফেজ।

0: এরপর কি হলো ডাক্তার সাহেব?
1: তুমি চলে গেছো একাকী পথ ধরে, তোমার স্বামীও এখন মুক্ত। সে নতুন সংসারের স্বপ্ন নিয়ে জীবন নতুন করে শুরু করেছে। সে যদি নতুন সংসার করতে পারে, তার যদি অপরাধবোধ কাজ না করে, তাহলে ছেলের মার নতুন করে শুরু করতে আপত্তি কোথায়? ছেলেরা করলে যদি অপরাধ না হয়, তবে মেয়েরা করলে কেন দোষ হবে? কেন এত ওজোর আপত্তি মেয়েদের বেলায়? আমি মানুষ, আমি এই পরিচয়ে বেঁচে থাকি।

0: না, আর যে শুনতে পাচ্ছি না, কেন জীবনের বাঁকে বাঁকে এত কষ্ট আর যাতনা, কেন এত কান্না যেখানে চোখের জল মোছাবার প্রিয় কোনো মানুষ নেই, সেখানে কেন এত অনুশোচনার বেড়ি?
1: শুনতে যে তোমাকে হবেই, তোমাকে শোনানোর জন্য তোমাকে খুঁজে ফিরেছি, খোঁজ পেলাম, তুমি তোমার বাবার বাড়িতেও নেই।
0: আমি যে পথের খোঁজে পথে নেমেছিলাম, বাবার গৃহে গিয়েছিলাম প্রথমে। সেখানে সৎমা আমাকে বেশি দিন সহ্য করতে পারেনি, তবুও উপায় না দেখে বেশ কিছুদিন ওখানেই থাকতে হলো। অবশেষে একটা পত্রিকার চাইল্ড কেয়ারের লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আমি ছুটে গেলাম। ওখানে আমার রতন আমার হাতিয়ার হলো। ওরা আমার সন্তানের কথা ভেবে আমাকে ওরা চাকরিতে নিয়োগ দিল।
1: আমাকে কিছু না বলে এভাবে যেতে পারলে, কেন চলে গেলে এভাবে?
0: ওরা যে আমার দেবতাকে ছোট করে দেখেছিল, কলঙ্কের কালিতে তাকে মাখাতে চেয়েছিল। আমি ওদের সাথে পেরে উঠছিলাম না। ওরা আমার রতনের এই অবস্থার জন্য আমাকে দাঁড়ি করতে লাগলো, আপনাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করছিল, থামছিল না। ওদের কথার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম।
1: সে আমি বুঝেছিলাম অনেক পরে, সে বোঝাটাই আমার জন্য সান্ত্বনা হয়ে থাকলো না পাওয়ার তৃষ্ণায়।
0: মনে আছে সেদিনের কথাগুলো, কতবার আমি ছুটে গিয়েছি আপনার ওখানে রতনের জন্য, আমার রতনের সুস্থতার জন্য?
1: ভুলিনি, কখনোই ভুলবো না। সেও কি ভোলার, তুমি এসেছিলে ছেলের জন্য, আমি মগ্ন ছিলাম পেশার জন্য। উভয়ের আপন মগ্নতার ঘরে কেউ কাউকে চেনার অবসরটুকুও তখন রাখিনি।
0: আমার ভাগ্য আমাকে ফাঁকি দিয়েছে, সে ভার আমার থাক।
1: আমার ওখানে আসতে পারতে, একটা না একটা উপায়।
0: জানতাম ওখানে গেলে আমি পথ পেয়ে যাব, কিন্তু কোন মুখ নিয়ে যেতাম? আমি যে সংসার সমাজের চোখে নজরবন্দি ছিলাম, বিবেকের কাছে ছিলাম অপরাধী।
1: বিশ্বাসের যখন কমতি ছিল না, গিয়ে দেখতে পারতে একবার।
0: সেদিন গেলে বাড়ির লোকেদের মিথ্যে অপবাদটা সত্যি হয়ে যেত, মিথ্যের কাছে সত্যের পরাজয় হতো। নিন্দের জয় তা কি করে মেনে নেব আমি?
1: নিন্দে মন্দের দায় নিয়ে একাই পথ চলতে শুরু করলে একটু পেছন ফিরে চাইলে না?
0: কষ্টের কাছে সমর্পণ করায় আমার ভয় ছিল না, ভয় ছিল দেবতাকে কলঙ্কিত করায়।
1: আজও কি পেরেছ সে ভয় কাটিয়ে উঠতে? ভাগ্য যে আবার ওখানে এনে দাঁড় করিয়েছে, কি দিয়ে অস্বীকার করবে?
0: আপনার পায়ে পড়ি, অপরাধী ভেবে আঘাত করুন, কিন্তু অসন্তুষ্ট হবেন না।
1: পরাজয় যে আমার দুদিক থেকেই অনু।
0: আমি যে আজও ভুলিনি সেদিনগুলোর কথা। মনে আছে আপনার, আমার ছেলেটা যখন 4 বছর, আমি সেদিন ছুটে গিয়েছিলাম আপনার কাছে।
1: ভুলবো কি, তারে আমি কখনো কি ভুলতে পারি?
0: আমার ছেলেটা যখন কোনো কিছু দেখেও দেখত না, শুনেও শুনত না, কোনো কিছুতেই যখন ওর কোনো আগ্রহ ছিল না, যখন কারো ডাকে সাড়া দিত না, আমি অস্থির হয়ে কত কি করেছি, কতজনের কাছে গিয়েছি, অবশেষে পেয়ে গেলাম দেবতারূপী আপনাকে। আমার অস্থিরতা দেখে আপনার ঠিকানা এনে দিয়েছিল আমার স্বামী আরমান। আরমান ওর অফিসের এক কলিগের কাছ থেকে আপনার কথা শুনে আমার ছেলেটাকে দেখাতে নিয়ে গেল আপনার কাছে।

0: অনুলেখা, আজ অফিসে জামিল সাহেব একজন ভালো ডাক্তারের খোঁজ দিয়েছে। আমাদের রতনকে আমরা ওখানে দেখালে নাকি ভালো হবে।
1: সত্যি বলছো?
0: হ্যাঁ সত্যি বলছি।
1: আমাদের রতন ঠিক হয়ে যাবে? সবার মতো আমাদের ডাকেও সাড়া দেবে? নাম ধরে ডাকলে শুনবে, তাকাবে, মানুষের দিকে তাকাবে, খেলবে, হাসবে, ছুটবে, দৌড়াবে, সবার মতো বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে ওর?
0: আমিও যে চাই আমার ছেলেটা সবার মতো চঞ্চল থাকুক, একা একা না থেকে সবার মাঝে থাকুক, সব কিছুর প্রতি ওর উদ্বেগ থাকুক। আনন্দ আর ভয় দু উদ্বেগই প্রকাশ পাক ওর মাঝে। ওর এই অস্বাভাবিকতা আমাকে বড় পীড়া দেয়। আচ্ছা, এই তুমি আর দেরি করো না, তৈরি হয়ে নাও, আমরা আজই যাব ডাক্তারের কাছে। ছেলেটাকে দাও, আমি তৈরি করে নিই। আয় তো বাবা, আয় আমার সাথে, আয়।
2: এই না, ধরো ওকে। তুমি কাপড়টা পরিয়ে দাও, আর আমি ততক্ষণে তৈরি হয়ে নিই।
0: হ্যাঁ হ্যাঁ,
2: এক ফাঁকে তুমিও রেডি হয়ে নিও।
0: ঠিক আছে।

0: আপনাদের বাবুর বয়স কত? ওর অস্বাভাবিক আচরণ কবে থেকে লক্ষ্য করছেন?
1: ওর বয়স যখন 4, তখন থেকে পরিষ্কার বুঝলাম আমাদের রতন ঠিক স্বাভাবিক নয়। জন্মের পর থেকে ও কান্না ছাড়া কোনো কিছুতে সাড়া দেয় না ডাক্তার সাহেব।
2: ডাক্তারবাবু, ছেলে আমার স্বাভাবিক আচরণ করতে পারবে তো?
0: আল্লাহর উপর ভরসা রাখুন, বাকিটা আমি দেখছি। তবে এক্ষেত্রে আপনাদের দুজনের সহযোগিতা খুব প্রয়োজন।
1: ও নিয়ে আপনি ভাববেন না ডাক্তার সাহেব, আমরা প্রস্তুত আছি। আমাদেরকে কি করতে হবে তাই বলুন।
0: দেখুন, ও যে সমস্যায় ভুগছে তা মূলত অটিজম। অটিজম শিশুদের মস্তিষ্কের বিন্যাসগত বা পরিব্যাপক বিকাশগত সমস্যা। এটার লক্ষণ শিশুদের জন্মের 3 বছরের মধ্যে প্রকাশ পায়।
2: ডাক্তারবাবু, আমার রতন কি স্বাভাবিক হয়ে উঠবে না? কেন এই নিষ্ঠুর রোগ আমাদের আমাদের বাবুর হলো?
0: প্লিজ, যদিও এর সঠিক কারণ আজ আমাদের জানা নেই, তবে কিছু কিছু কারণ বংশগত, জিনগত, অনেক সময় পারিবারিক বিষণ্ণতা, এ থেকেও হতে পারে। অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবন, আবার কখনো কখনো গর্ভকালীন সময়ে প্রথম 3 মাসের মধ্যে বড় ধরনের চাপে যদি মা থাকেন সে কারণে হতে পারে।
1: তবে কি আমাদের রতন কখনো সবার মতো হাসবে না, খেলবে না? এর সঠিক চিকিৎসা কি আছে ডাক্তার সাহেব?
0: দেখুন, এর সত্যিকার চিকিৎসা ও ঔষধ বলতে রোগীকে সময় দিয়ে প্রশিক্ষণ দেয়া, ওকে সুস্থ স্বাভাবিক জীবন কেবল আপনাদের প্রচেষ্টাই দিতে পারে।
1: সেটা কেমন করে?
0: অটিস্টিক শিশুরা যোগাযোগ করার জন্য মৌখিক ও অমৌখিক 2 রকমের ভাষা ব্যবহার করে। মৌখিক ভাষা ব্যবহারের জন্য সহযোগিতা করতে হবে। মৌখিক ভাষা শেখার পূর্ববর্তী ধাপগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি মা, আপনাকে আগে শক্ত হয়ে ছেলের কেয়ার নিতে হবে।
2: আমি মা হয়ে কেমন করে মেনে নেব আমার সন্তান সবার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করবে না?
0: আপনি যদি ধৈর্য না ধরেন, আপনি যদি সজাগ না হন, আল্লাহ না করুক আপনার ছেলে একদিন অন্যের কাছে বোঝার কারণ হয়ে দাঁড়াবে। সে সময় আসার আগে নিজে তৈরি থাকুন, ছেলেকে তৈরি করুন।
2: সেটা কি সম্ভব?
0: অবশ্যই সম্ভব।
1: তাহলে আমাদের করণীয় কি ডাক্তার সাহেব?
0: ওই যে বললাম, আমি কিছু নিয়ম শিখিয়ে দেব, আপনারা আপনাদের সন্তানকে ধীরে ধীরে তা শেখাবেন।
1: তাই হবে। তাহলে আজ আমরা উঠি, নির্দিষ্ট সময় মতো এসে এসে আমরা সেটা চালিয়ে যাব, আর আপনাকে রিপোর্ট করতে থাকব।
0: জি,
1: ঠিক আছে।

0: ঘুমিয়ে পড়েছ? এই শুনছ অনুলেখা?
1: না, ঘুম আসছে না।
0: আমরা কি দ্বিতীয় সন্তানের কথা ভাবতে পারি না?
1: এসব তুমি কি বলছো? এখন রতনকে নিয়ে দুশ্চিন্তা আরো বেড়ে গেল আমার।
0: বলছিলাম রতনের চিকিৎসাও চলুক, আর এদিকে আমরা।
1: প্লিজ তুমি চুপ করো, আমার কিছুই ভালো লাগছে না। কি করব কিছুই ভাবতে পারছি না আমি।
0: ঠিক আছে, যা ভালো হয় করো, কিন্তু বাবা মায়ের কথাটা একটু ভাবতে হবে, মনে রেখো। ওনারা আমাদের সুস্থ স্বাভাবিক সন্তান দেখতে চায়।
1: আমাকে একটু সময় দাও, আমি মা হয়ে। না, আর পারছি না এই যন্ত্রণা সইতে।
0: বেশ, ঠিক আছে।
2: দেখো, আরমানটা যদি এইভাবে থাকে তবে আমরা নতুন মুখ দেখবার পাব না।
3: কিন্তু
2: কিন্তু আবার কি? আরমানের ছেলেটা যে পাগল তা তো কারো বুঝবার বাকি নাই। আমি বলি কি, সব দোষ ওর বউয়ের।
3: তা কেমন করে?
2: ওই ছেলেটাকে তো পেটে ধরছে আমাদের বউ।
3: তাই বলে কি বউ দায়ী হয়?
2: তা নয় তো কি, আমাদের বংশে কোথাও এমন পাগল কেউ আছে?
3: যাই হোক, তুমি যেন আবার বউকে শুনিয়ে বলতে যেও না।
2: শুনলেই বা কি, সত্য তো মিথ্যা হইয়া যাইব না।
1: হে খোদা, এ কোন অপবাদের বোঝা আমাকে দিলে! অপয়া অলক্ষীর ভার সওয়া তো সহজ, কিন্তু আমার ছেলে পাগল, এ যাতনা কেমন করে সইব? বিষের মতো ঠেকছে সবকিছু এখন। এভাবে আর কত পথ? এ কেমন ভাগ্যের বিধান! একে তো ছেলের অন্ধ ভবিষ্যৎ, আবার স্বামী শাশুড়ির নিঠুর কাটা জ্বালাতন, কেমন করে সইব আমি?

0: আরমান সাহেব কেমন দেখছেন এখন ছেলেকে?
1: আগের চেয়ে একটু ভালোর দিকে মনে হচ্ছে।
0: আসলে প্রশিক্ষণ ছাড়া অটিজমের তেমন কোনো চিকিৎসা নেই।
2: ডাক্তার সাহেব, অটিস্টিক শিশুদের জন্য জাতীয়ভাবে কোনো ব্যবস্থা নেই?
0: আছে, নানাভাবে নানা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে কাজ করছে।
2: ছেলেটার কথা ভেবে আমার ঘুম আসে না। আমার অবর্তমানে কি হবে? ডাক্তার সাহেব, আপনি আমার কাছে দেবতার তুল্য। আপনার দেখানো পথ আমার কাছে পরম পাথেয়। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।
0: এভাবে বলবেন না, এটা আমার পেশা, আমার কর্তব্য। আমি কেবল দিক নির্দেশনা দিতে পারি, প্রধান কাজটা তো করতে হবে আপনাদেরকেই।
2: আপনার এই দিক নির্দেশনা আমাদের জন্য অতি সৌভাগ্যের বিষয়, কি বলো আরমান?
1: হ্যাঁ অবশ্যই, তা তুমি ঠিকই বলেছ অনুলেখা।
0: যাই হোক, নিয়ম অনুযায়ী ছেলের যত্ন এবং রিপোর্টগুলো আমাকে দেখাবেন।
1: জি তাই হবে ডাক্তার সাহেব। আমরা কি এখন যেতে পারি?
0: অবশ্যই।
1: ঠিক আছে।

0: দেখতে দেখতে তো এক বছর হয়ে গেল।
1: হ্যাঁ, দেখেছো রতন এখন আমাদের ডাকে সাড়া দেয়, ফিরে তাকায়। ইশ, কি যে ভালো লাগে আমার।
0: আমি বলছিলাম এবার একটু ভেবে দেখলে হয় না?
1: প্লিজ তুমি আমাকে আর একটু সময় দাও।
0: এটা কিন্তু তোমার বাড়াবাড়ি,
1: তুমিও তো ছেলের বাবা।
0: দেখো আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, এত ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
1: তুমি তো ডাক্তারের কাছে যাওয়া ছেড়েই দিয়েছো, 6 মাস হয়ে গেল, তোমার যাওয়ার সময়ই হয় না।
0: হ্যাঁ ছেড়ে দিয়েছি, আর আমিও চাই না তুমি ওখানে আর যাও।
1: কি বলছো এসব?
0: যা শুনছো তাই বলছি।
1: এ কিন্তু অন্যায়, ছেলেকে নিয়মিত চেক আপে রাখা দরকার,
0: সেই সাথে ডাক্তারের সাথে ভাব বিনিময়ও দরকার, তাই না?
1: ছি, কি সব বাজে কথাবার্তা বলছো।
0: বাবা মা কেউ চায় না তুমি ওখানে যাও,
1: আর তুমিও তাই চাইছো, তাই তো?
0: হ্যাঁ।
1: দেখো আমার রতন একটা স্বাভাবিক জীবন পাক, এই মুহূর্তে এর চেয়ে বেশি আমি আর কিছুই ভাবতে চাই না।
0: নাকি ডাক্তারকে ছাড়তে চাইছো না?
1: রাত অনেক হয়েছে, এখন এখন আমি এসব নিয়ে কথা বলতে চাই না।
0: তুমি আর ওখানে যাবে না, এটা আমার শেষ কথা, বাস।
1: তোমরা কেউ বুঝবে না মায়ের কি চালা, আমার ছেলেটা অটিজমে ভুগছে। ডাক্তার সাহেবের ওখানে না গেলে আমি কখনোই অটিজমের কারণ, লক্ষণ, করণীয় কিছুই জানতাম না। তোমরা সবাই তো আমার ছেলেকে পাগল বলো, আমার যে ওই শব্দটা কাটার মতো বুকে এসে বিঁধে, তোমরা ছেলের অসুস্থতার জন্য আমাকে দায়ী করো, আমি তাই মেনে নিয়েছিলাম। ডাক্তার সাহেবের কাছে জানলাম এ দায় আমার না, কত কি যে জেনেছি তার কাছ থেকে। দেবতার আসনে যাকে বসালাম তোমরা তাকে কলঙ্কিত করতে চাইছো, এ কেমন বিচার, এ অন্যায়, বড় অন্যায়।

0: এত কিছু ঘটে গেল, সব আমাকে গোপন করে গেলে।
1: আমার যে আর কোনো উপায় ছিল না, রোজ রাতে এ নিয়ে ঝগড়া, কথা কাটাকাটি, আর সহ্য হচ্ছিল না। সব যেন আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছিল, নিরুপায় হয়ে পড়েছিলাম।
0: আমার সাথে শেয়ার করতে পারতে,
1: বাবার বাড়ি ছেড়ে যার কাছে নিজেকে পূর্ণ সঁপে দিয়েছিলাম, সেই চেনা মুখটিও আমার সেদিন অচেনা মনে হচ্ছিল। আর আপনাকে ছোট করতে ঘটমান সত্যগুলো তুলে ধরা আমার পক্ষে সম্ভব ছিল না।
0: তাই বলে
1: মাঝে মাঝে ইচ্ছে করছিল নিজের প্রাণ নিজেই দিয়ে দিই, ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাও পারছিলাম না। জীবন কতটা যে অসহায় সেদিনই আমি বুঝেছিলাম।
0: হঠাৎ করেই তোমার অনুপস্থিতিতে আমাকে ভীষণভাবে বেদনা দিচ্ছিল, তাই বাধ্য হয়েই তোমার খোঁজ নিতে ওখানে যাই।
1: আপনার দেয়া প্রশিক্ষণ নিয়ে আমি রতনকে অনেক কিছু শেখাতে সক্ষম হই। আমার রতন এখন অনেক কিছু বুঝতে শিখেছে, একটু একটু চলতে শিখেছে, কথা বলতে শিখেছে।
0: আমি তোমার বাবার বাড়িতে খোঁজ নিয়েছিলাম।
1: সৎমায়ের সংসারে বড় হয়েছি, সেখানে গিয়েও পদ পাব না জানতাম, তাই বেশি দিন ওখানেও থাকা হলো না আমার। হতভাগা জনম আমার, যেদিকে চাই পদ বন্ধ হয়ে যায়।
0: তোমাকে হারিয়েই জানলাম কি ছেলে তুমি আমার। তুমি শুধু ছেলের কথাই ভাবলে, একটু নিজের কথা ভাবলে না।
1: ডাক্তার সাহেব, আমি তো মা,
0: ছেলের জন্য সব বিসর্জন দিলে, কোনো কথা মনে আসলো না, একটি বারের জন্য আর কারো কথা মনে আসলো না।
1: তার কাছে চিরজন্মের জন্য ঋণী হয়ে থাকবো জেনেছিলাম।
0: ঋণ? আমি তো ডাক্তার হয়ে পদ দেখিয়েছিলাম মাত্র।
1: আমার ভাগ্য, আমার কর্ম আমাকে চিরদিনের মতো ঋণে বেঁধে দিল।
0: আমার কথা তোমার মনে আসতো?
1: যখন ছেলেকে হাঁটতে বলতাম, চলতে শেখাতাম, খেলতে নিতাম, বিভিন্ন প্রশিক্ষণ দিতাম, আমার মনে হতো আপনি আমায় শিখিয়ে দিচ্ছেন, আর আমি সেভাবে পথ ছুটছি যেভাবে আপনি দেখতে চেয়েছেন আমাকে।
0: যাকে চোখের সামনে রাখুনি তাকে কখনো দূরও করনি, এ কেমন বিচার তোমার? যাকে আড়ালে রাখুনি তার কাছে ধরাও দাওনি।
1: সমাজের চোখে, সংসারের চোখে আমি বাধা ছিলাম, কিন্তু মুক্ত মনের কাছে কেউ কখনো বাধা থাকে না।
0: বাঁধন যাই হোক, তোমায় আজ মিনতি করে বলছি, অতি বিনয় করে বলছি, পথ আটকানোর বাঁধন মুক্ত করে দাও অনু।
1: যাকে ছোট করব না বলে সংসারে সংগ্রাম করেছি, কলঙ্কিত করব না বলে স্বামীর গৃহ ত্যাগ করেছি।
0: দোহাই লাগে অনু, আমাকে গ্রহণ করো।
1: কি বলেন আপনি, আমি তো কখনো আপনাকে বিদেয়ই করিনি।
0: রতনকে নিয়ে আমার সাথে চলো, ওর সমস্ত দায়িত্ব আমার থাকলো।
1: রতন আমার ভেতরের বল, ওকে আমি অবহেলা করি কি করে? আপনি শিখিয়েছেন আমাকে রতনের যত্ন নিতে, আর আমি কত শত রতনের যত্ন নিই আপনি জানেন?
0: সত্যি সত্যি তুমি চাইল্ড কেয়ারে চাকরি নিয়েছ অনু?
1: আমি যখন আপন হাতে ওদের যত্ন নেই, আদর করি, কাছে ডাকি, পাশে ডেকে বসাই, তখন আপনি আমার অনুপ্রেরণা হয়ে আমার সামনে দাঁড়িয়ে বলেন তুমি জয়ী হয়েছ। এই অন্ধ, বধির, প্রতিবন্ধী, হিংস্র সমাজ হেরে গেছে। এই শিশুগুলো সত্যিকারে প্রতিবন্ধী না, সত্যিকারের অটিজমে ভুগছে, মানুষ রূপে নরপশুগুলো। আপনি যাকে ভালোবেসেছিলেন সে ছিল শুধু মায়া, মায়া ধরা ছোঁয়ার নয়, ধরতে গিয়ে নতুন করে দুঃখ পাওয়াই হবে।
0: কেন অবহেলা দিচ্ছ, কেন ফেরাতে চাইছ?
1: অবহেলা নয়, চিরজন্মের মতো আপন করে নেয়া, আত্মসুখ বিসর্জন দিয়ে অনন্তকালের জন্য বেঁধে নিলাম অন্তরে।
0: আর দেখা হবে না?
1: এই আপনার পায়ে মাথা ঠেকিয়ে পণ করে গেলাম, স্রষ্টার কাছে একটাই চাওয়া থাকবে, আপনি যেখানে থাকেন যেন ভালো থাকেন, যত্নে থাকেন, সম্মানে থাকেন। আর যদি নতুন কোনো জন্ম থাকে, তবে সে জন্মে যেন আমাকে অন্য কোথাও ধরা দিতে না হয়, আমার একটুখানি ঠাই যেন আপনার পায়ে হয়ে যায়। আজ যা দূরে ঠেলে সুখ ত্যাগ করতে হচ্ছে, তা যেন চিরজন্মের মতো আমারই থাকে।

0: মা মা মা
1: বাবা বাবা শোনা, এই তো মা।
0: মা আমি আমি আমি
1: হ্যাঁ হ্যাঁ শোনা বলো।
0: আমি আমি বড় হয়ে তোমাকে অনেক অনেক খেলনা কিনে দিব। তুমি আমাকে রেখে কোথাও যেও না মা।
1: যাব না বাবা, তোমাকে রেখে আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকবো, আমি কোথাও যাব না।
0: আমরা এসেছি মা।
1: হ্যাঁ শোনা, আমরা এসে গেছি, চলো, আমাদের যাবার সময় হয়ে গেছে। চারিদিকে এখন শুধু আলো আর আলো, আমাদের এখন অনেক পথ ছুটতে হবে। মায়ের হাতটা শক্ত করে ধরো শোনা,
0: চলো মা
1: চলো।

এতক্ষণ মোহাম্মদ কামরুল হাসান রচিত হৃদয়ে রক্তক্ষরণ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুলেখা, শাহিন সুলতানা দীপা, আরমান হুদা, ইকবাল বাবু, অটিস্টিক শিশু নাফিম আহমেদ, মিস্টার মেহমুদ মোহাম্মদ শরীফ হোসেন ইমন, জমিলা নাসরিন আক্তার, শ্বশুর ফারুক আহমেদ, এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরিঘ্ন অর্ঘ ও মহিতুজ্জামান লাভলু। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। হৃদয়ে রক্তক্ষরণ নাটকটি প্রযোজনা করলেন মীর নাসির আহমেদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রীতিলতা গুপ্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিস এর আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ বিষয়ক এক সভা আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং সেটি ২০২৪ সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সমাপ্ত করা প্রজেক্টটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে ১১ জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেই জন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা ও পাইকারি পর্যায়ে ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রে নতুন মূল্য কার্যকর হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএর ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটে ড খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বাংলাদেশের পক্ষে ঋতুপর্ণা ও সাগরিকা গোল দুটি করেন। আগামী শনিবার গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি এ কে এম ফিরোজ। পথ ও পাথে অনুষ্ঠানে জানাজা ও কাফন দাফন সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দিলাওয়ার হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20।
2: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। নাটক বোঝা সুমন বিকেল 3:05। তারুণ্য শক্তির সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো ঘুরি ছোট পরিবার শুনবেন বিকেল 4:05।
1: আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10টায়।
2: এছাড়া এফএম 90 MHz রাত 12:15 নিঃশুত অনুষ্ঠানে শুনবেন নাটক বিধ্বস্ত যন্ত্রণা রচনা মানিক জামান প্রযোজনা জহির চৌধুরী। প্রিয় শ্রোতা, এবার একটু জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েন অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়েন অনুষ্ঠান শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যে 6টায় 51%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11, অস্ত যাবে সন্ধ্যে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান এক যুগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও 90 মেগাহার্টজ। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদারগণ, খোদাকে ভয় করো ঠিক যেমনভাবে তাকে ভয় করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। সকলে মিলে খোদার রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে পড়ো না। সফলতা লাভের জন্য আমাদের দলাদলি পরিহার করে একতাবদ্ধ হতে হবে। সকলেরই উচিত ইমানের উপর দৃঢ় আস্থা পোষণ করা।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা আমাদের নিশুতি অধিবেশন শুরু হলো।
1: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা দুজন,
0: আমি মির্জা মোহাম্মদ মাহতাবুজ্জামান
1: এবং আমি মোহাম্মদ ইসাদ আলী। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রহুল আমিন, রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে মীর মোহাম্মদ শহীদুল্লাহ।

শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিঃশুদ্ধ অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজন সূচি। শুরুতেই শুনবেন প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে খবর। রাত 12:10 দেশাত্মবোধক গান, রাত 12:15 নিঃশুতি নাটক বিধ্বস্ত যন্ত্রণা, রাত 1:15 শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, রাত 1:40 থাকছে ভ্রমণ ও পর্যটক বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায়, রাত 2:00 দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ফরাসুরের ধারা, রাত 2:50 নজরুল সঙ্গীত এবং 2:55 আবহাওয়া বার্তা এবং পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের নিঃশুতি অধিবেশনের আয়োজন সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধু শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্টজে। একটু পরে শুনবেন খবর, প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি মমতাজ শাহিন রুম্পা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কং এর একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ বিষয়ক এক সভা আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং সেটি ২০২৪ সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয়ের সমাপ্ত করা প্রজেক্টটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে ১১ জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারি পর্যায়ে ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহু পাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটে ডক্টর খলিলুর রহমান ইউএনজি এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। খেলার খবর ফুটবল। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামী শুক্রবার গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আশিকুজ্জামান। আ ডেলিগেশন ফ্রম মিৎসুই অ্যান্ড কোম্পানি, ওয়ান অব জাপানস লার্জেস্ট ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানিস, হ্যাজ কোল্ড অন প্রাইম মিনিস্টার তারেক রহমান। দ্য মিটিং ওয়াজ হেল্ড এট দ্য প্রাইম মিনিস্টার্স ক্যাবিনেট ডিভিশন অফিস এট দ্য সেক্রেটারিয়েট টুডে। মিৎসুই অপারেটস গ্লোবালি ইন আ ওয়াইড রেঞ্জ অব সেক্টরস ইনক্লুডিং লজিস্টিক, ইনফ্রাস্ট্রাকচার, মেটালস, এনার্জি অ্যান্ড ফুড ট্রেড। During the meeting, the two sides discussed investment opportunities and the expansion of investment in various sectors, including food, agriculture, energy, and ICT. The Bangladesh government informed the delegation that it is pursuing investment-friendly policies and will provide maximum support to attract and expand foreign investment. The government has also taken initiatives to integrate services of various agencies under a one-stop service system to simplify business operations and approval procedures, enabling investors to complete investment activities quickly and smoothly. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chaudhry has said the government would place the national budget for the next fiscal year in Jatiyo Shangshod on June 11th, considering each and every citizen of Bangladesh. He said this while talking to reporters at the Secretariat today. The Finance Minister said the government has been working on restoring a sound public financial management to prevent the country from falling into debt trapped in the coming days, as a huge amount is now being spent to repay the interests of loans of the national budget. Bangladesh Energy Regulatory Commission BERC has adjusted electricity prices upward at consumer and wholesale levels, aimed at reducing subsidy. Per kilowatt of electricity price has been adjusted to 10.63 taka from 9.11 taka at retail level and 8.39 taka from 7 taka at wholesale level. BERC Chairman Jalal Ahmed informed this at a press briefing at BERC conference room in the capital today. He said the power price has been increased by 16.68% at consumer level and 19.85% at wholesale level. The BERC chairman said the new price will be effective from billing month of this month. A special tribunal has set tomorrow for arguments in a case lodged over the rape and murder of Ramisa Akhtar at Pollobi of the capital. Judge Mashrur Salikin of the Dhaka Metropolitan Children's Violence Suppression Tribunal passed the order today, as both the two accused, Sohel Rana and his wife Shapna Akhtar, gave their self-defense statements before the court. Congratulations poured in from world leaders, foreign ministers and international organizations following the win of Bangladesh Foreign Minister Dr. Khalilur Rahman as President of the 81st session of the United Nations General Assembly UNGA. They described the victory as a recognition of Bangladesh's growing global stature and commitment to multilateralism. The United States, India, China, Pakistan and Maldives and the African Union were among those who welcomed Dr. Khalilur Rahman's election to one of the most prestigious positions in the United Nations. It may be mentioned that Dr. Khalilur Rahman was elected president of the 81st session of the UNGA in a secret ballot polls held at the United Nations headquarters in New York on Tuesday. The committee formed to investigate the deaths of six newborns at Ad-Din Medical College Hospital at Mogbazar in the capital submitted its report to Health and Family Welfare Minister Sardar Mohammad Shahwat Hussain today. According to the press release, a separate committee formed by the Directorate General of Health Services will submit its report tomorrow. The Health Minister is expected to brief the media at 4 p.m. tomorrow. Meanwhile, the Health and Family Welfare Minister at a press briefing at the Secretary today said people responsible for the death of six newborns at Ad-Din Hospital will not be spared. He also said within the next 6 months, five children's hospitals will be set up in Khulna, Borishal, Rangpur, Rajshahi divisions and a greater Kumilla areas, while each hospital will have one ICU. Finally, weather and Focus Valley till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary west and northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Mymensingh, Khulna and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. মোহাম্মদ রফিকুজ্জামান সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: প্রিয় শ্রোতা, দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিশুতি নাট্য অনুষ্ঠানে।
2: সোমা, সোমা, সোমা,
3: কি হলো? আমার চিৎকার করছো কেন?
2: আমার সর্বনাশ হয়ে গেছে সোমা, আমার সর্বনাশ হয়ে গেছে।
3: কি হয়েছে? বইপত্রে আগুন লেগেছে নাকি?
2: না না সোমা, না, এই দেখো, এই দেখো, আমার মাথার একটা চুল পেকে গেছে।
3: চুল পেকেছে তো কি হয়েছে? জাবেদ ভাইয়ের মাথায় তো বেশ চুলই পেকেছে।
2: তুমি বুঝতে পারছো না সোমা, চুলে পাক ধরা মানে বার্ধক্যের লক্ষণ, মানে আমি বুড়ো হতে চলেছি, আমি আমি মৃত্যুর দিকে এগিয়ে চলেছি।
3: বুড়ো হলেই তুমি মারা যাবে, তাতে দুশ্চিন্তার কি আছে?
2: কথা বলো না সোমা, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি অমর হয়ে থাকতে চাই, আমি মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাই, আমি আমি মৃত্যুকে পরাজিত করতে চাই, তাই আমি মৃত্যুর বিরুদ্ধে থিসিস লিখছি।
4: বিধ্বস্ত যন্ত্রণা, আমাদের আজকের নাটক। রচনা মানিক জামান, প্রযোজনা জহির চৌধুরী, নাট্যানুষ্ঠান বিধ্বস্ত

0: চারিদিকে জমদের জয় জয়কার, দিকে দিকে ধ্বনিত মৃত্যুর সুতীব্র আর্তনাদ, সভ্যতার কাফনে আবৃত মানবাত্মার সুমহান রূপ, সবের স্তূপে বিলীন পৃথিবীর আধীন রং, মৃত্যুর মানচিত্রে অঙ্কিত সভায় ইতস্তত মানবাত্মার ব্যর্থ ফরিয়া। কে কে তোমরা?
1: আমাদের চিনতে পারছেন না দার্শনিক, এত শিগগির ভুলে গেলেন?
0: চিনতে পেরেছি, মিছিলে অনেকদিন তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তুমি রাম, তুমি রহিম না?
1: হ্যাঁ, আমি রাম।
2: আমি রহিম।
0: জন্মভূমিকে স্বাধীন করার লড়াইয়ে তোমরা শহীদ হয়েছিলে?
2: হ্যাঁ দার্শনিক, আমাদের জন্মভূমিতে জল্লাদের জন্ম আর তো হবে না দার্শনিক।
0: জন্মভূমি থেকে জল্লাদদের উৎখাত করার জন্যই তো আমি থিসিস লিখছি। তোমরা তোমরা কারা?
3: আমাদের আপনি চিনতে পারবেন না দার্শনিক। আমরা ভিয়েতনাম, লাউস, কম্বোডিয়া, মধ্যপ্রাচ্য সব যুদ্ধ বিধ্বস্ত দেশের নিহত আত্মাদের প্রতিনিধি।
0: তোমরা কি সৈনিক ছিলে?
4: না না, আমরা সৈনিক ছিলাম না, মুক্তি ফৌজও ছিলাম না। আমরা নিরীহ গরিব গ্রামবাসী, ওরা আমাদের উপর বোমা বর্ষণ করে আমাদের হত্যা করেছে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি জানি, ওরা আকাশ থেকে নাপাম বোমা বর্ষণ করে মাটির পৃথিবীর মানুষকে হত্যা করেছে। তোমাদের দেশের মানুষের করুণ করুণ আর্তনাদ বাতাসে কান পাতলে আমি শুনতে পাই।
3: আমাদের বংশধরদের জন্য একটু লিখবেন দার্শনিক?
0: হ্যাঁ লিখব লিখব লিখব।
5: দার্শনিক
0: কে?
5: আমি আফ্রিকার লুমুম্বা।
6: আমি আমেরিকার নিগ্রো লোথার কিং।
0: আমি আপনাদের ভালো করে চিনি। আপনারা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে শান্তির সপক্ষে লড়েছিলেন, তাই ওরা আপনাদের হত্যা করিয়েছিল। আপনারা মহান, আপনারা মহাপুরুষ।
5: আপনাকে আমরা সাবধান করে দিতে এসেছি দার্শনিক, ওরা আপনাকেও হত্যা করতে পারে।
0: আমাকে হত্যা করবে? অসম্ভব অসম্ভব। ওদের হত্যা করার স্পর্ধাকে আমি চিরতরে থামিয়ে দেব বলে আমি থিসিস লিখছি। আমি থিসিস লিখছি।
5: আমরা আশীর্বাদ করি আপনি জয়ী হন দার্শনিক।
7: দার্শনিক
0: কে কে তোমরা?
7: ভয় পাবেন না দার্শনিক, আমরা দেখতে কঙ্কালের মতো হলেও কঙ্কাল নই, জীবন্ত মানব সন্তান।
0: জীবন্ত মানব সন্তান? তাহলে তোমাদের দেহের মাংস কোথায়? তোমাদের চোখ কোথায়?
7: আমরা পৃথিবীর সবচেয়ে ধনী দেশের ক্ষুধার্ত শিশু ও যুবক যুবতী।
0: কি চাও তোমরা?
8: আমরা আমাদের শৈশব চাই।
9: আমরা কৈশোর চাই।
7: আমরা যৌবন চাই।
10: আমরা মানব শিশু হয়ে জন্মগ্রহণ করেছি, অথচ শৈশব কৈশোর যৌবন আমাদের জীবনে কোনোদিনই এলো না। অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে আমরা কঙ্কাল হয়ে গেছি।
0: তোমাদের জন্য আমি কি করতে পারি বলো?
7: আমাদের কথা আপনি লিখবেন না?
0: আমি তো শুধু মৃতদের কথা লিখি।
7: কঙ্কালটা কি মৃত নয় দার্শনিক?
0: হ্যাঁ তাই তো তাই তো, তোমরাও তোমরাও তো মৃতের মতোই। আমি আমি তোমাদের কথাও লিখব।
11: আমরা আমাদের মৃত স্বামীদের কথা বলতে এসেছি দার্শনিক। যুদ্ধক্ষেত্রে নিহত সৈনিকদের আমরা বিধবা স্ত্রী।
0: সৈনিকরা খুনি।
11: কিন্তু কিন্তু কেন, কার জন্য খুনি? আমাদের স্বামীরা পেটের দায়ে চাকরি করতে গিয়েছিল, কিন্তু প্রভুরা প্রভুরা ওদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে খুনি বানিয়েছে।
0: খুনিদের আমি ঘৃণা করি।
11: কিন্তু কিন্তু ওরাও তো খুন হয়েছে। আপনি কি অস্বীকার করবেন দার্শনিক যে মৃত্যু সকলের জন্য সমানভাবে যন্ত্রণাদায়ক নয়?
0: তা তো বটেই।
11: সৈনিকরাও তো মানুষ, ওদেরও তো স্ত্রী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে। এদের মাঝে বেঁচে থাকার স্বাদ কি তাদের ছিল না দার্শনিক? আপনি কি তাদের কথা না লিখে পারবেন?
0: লিখবো লিখবো লিখবো, আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত। দু চোখে গভীর খুন নেমে আসছে।
9: ঘুমলে চলবে না দার্শনিক, আমাদের কথা আপনাকে শুনতে হবে।
0: আপনারা?
9: আমরা মানব জাতির প্রতিনিধি, আমরা মৃত নই, আমাদের কেউ মারেওনি, তবে শীঘ্রই ভয়ঙ্কর মৃত্যুর আশঙ্কা করছি আমরা।
0: ভয়ঙ্কর মৃত্যু? কেন, কেউ কি আপনাদের হত্যার হুমকি দিয়েছে?
9: ওদের আণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা দেখে কি আপনার মনে হয় না যে গোটা মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার পৈশাচিক ষড়যন্ত্রে লিপ্ত আছে ওরা?
0: আমি জানি, আমি জানি ওরা সংখ্যাগরিষ্ঠ। মানব জাতির ক্ষুধার অন্ন খেড়ে নিয়ে মারণাস্ত্র তৈরি করছে ওরা। ওদের বারুদের গন্ধে পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে উঠেছে, মানব জাতির দম বন্ধ হয়ে আসছে। আমি তো ওদের বিরুদ্ধেই থিসিস লিখছি।
9: লিখুন, তাড়াতাড়ি লিখুন, না হয় সময় পাবেন না, আমরা চলি।
12: থিসিস লিখবে তুমি না? থিসিস?
0: কে তুমি অমন করে হাসছো কেন? তোমার হাতে ছোড়া কেন?
12: আমি
0: তোমার মূর্তি এত ভয়ঙ্কর কেন?
12: আমি মৃত্যু।
0: মৃত্যু
12: তোমার জম। তোমাকে আমি হত্যা করতে এসেছি, তুমি আমার বিরুদ্ধে থিসিস লিখছো, তুমি আমাকে পরাজিত করবে?

0: ওই ওই ওই তো ওরা যারা গোটা মানব জাতিকে ধ্বংস করতে চেষ্টা করছে।
1: কি সব আবল তাবল বলছো?
0: বিশ্বাস করো সুমা, লিখতে লিখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানি না, হঠাৎ মনে হলো অনেক অনেক আত্মা এসে আমার চারপাশে ভিড় করে দাঁড়িয়েছে। আমি
1: আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তি তো ঘুমোতে দেবে না?
0: আমি তো ঘুমোতে চাই সুমা, কিন্তু পারি না, ঘুম আসে না।
1: রাতভর অত সব আজে বাজে ভাবনা আর লেখালেখি করলে ঘুম আসবে কেমন করে? মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার ওইসব বইপত্রে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই।
0: দোহাই সোমা, এমন করে বলো না। এসব বইপত্রই তো আমার প্রাণ, আমার সত্তা, আমার অস্তিত্ব, আমার জীবন।
1: প্লিজ প্লিজ থামো তো এখন, ওসব কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, অসহ্য। দয়া করে এবার ঘুমো, আমাকে একটু ঘুমোতে দাও।

0: একা একা বসে কি ভাবছো দার্শনিক?
1: আরে জাভেদ জি, এসো এসো।
0: অত তন্ময় হয়ে কি ভাবছিলে?
1: ভাবছিলাম পৃথিবীর অসহায় মানব জাতিকে মৃত্যুর ভয়াল থাবা থেকে কি করে মুক্ত করব, খুনিদের চিরদিনের জন্য পৃথিবী থেকে কি করে উৎখাত করব। জানো জাভেদ, মৃত্যুকে আমি পরাজিত করবই। তার জন্য আমি থিসিস লিখছি, মানুষের অস্তিত্ব হবে অমর।
0: নিজের অস্তিত্ব রক্ষা না করে যারা অন্যের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, তারা আসলে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।
1: বিশ্বাসঘাতকতা কেন বলছ? বিশ্ব মানুষের অস্তিত্বের মাঝেই তো ব্যক্তি মানুষের অস্তিত্ব বিদ্যমান। বিশ্ব মানুষের মুক্তি ছাড়া ব্যক্তি মানুষের মুক্তি কখনো আসে না। যাবে,
0: আমি বাণিজ্যের ছাত্র, ব্যবসায়ী মানুষ, আমার কাছে নিজের অস্তিত্বই সবার উপরে। তোমার মতো বিশ্ব মানুষের কথা ভাবলে একদিনই ব্যবসায় লালবাতি জ্বলবে। পারলে নিজে বাঁচার চেষ্টা করো বন্ধু।
2: কার সঙ্গে কি বলছেন জাভেদ ভাই? ওর সঙ্গে এসব কথা বলাই অনর্থক।
0: আমার মনে হয় দর্শন পড়ে পড়ে সত্যিই তোমার মাথাটা বিগড়ে গেছে স্বামী, নইলে পৃথিবীতে তো 1,24,000 পয়গম্বর এলেন গেলেন কই? তারাও তো মৃত্যুকে পরাজিত করতে পারেননি, কিংবা পরাজিত করতে চাননি। হঠাৎ তোমার মাথায় এমন উৎফুট চিন্তা ঢুকলো কি করে, আমি তো ভেবেই পাই না।
2: হার বলেন কেন জাভেদ ভাই, ওর কথা শুনলে মনে হয় বদ্ধ পাগল হতে আর বেশি দেরি নেই।
1: কাকে চান?
3: দর্শনের অধ্যাপক শামীম সাহেবের সাথে আলাপ করতে পারি কি?
1: বসুন। আপনাকে তো ঠিক,
3: আমি স্থানীয় ধর্মসভার সদস্য। আপনি মৃত্যু সম্পর্কে একটি প্রবন্ধ লিখে সর্বশক্তিমান বিধাতার অস্তিত্বকে অস্বীকার করেছেন।
1: সর্বশক্তিমানের অস্তিত্বকে অস্বীকার করার মতো শক্তি আমার নেই। আমি শুধু বলতে চাই যে স্রষ্টা যে সৃষ্টি করে, তার ঘাড়ে মৃত্যুর দোষ চাপিয়ে মানুষ কেন তার বিড়ম্বনা করছে?
3: অর্থাৎ আপনার মতে মৃত্যু বিধাতার এখতিয়ারভুক্ত নয়?
1: আমি বলতে চাই যে স্রষ্টা তার সৃষ্টিকে ধ্বংস করতে পারেন না, মানুষ মানুষকে হত্যা করে নিজের দোষ চাপিয়ে দিচ্ছে স্রষ্টার উপর।
3: বিধাতার শক্তি অসীম, তিনি করতে পারেন না এমন কোনো কাজই দুনিয়াতে নেই।
1: আপনি কি বলতে চান পৃথিবীতে যুগে যুগে যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে বিধাতা কোটি কোটি লোককে হত্যা করেছেন? আপনি কি বলতে চান আমাদের দেশে গণহত্যা করে বিধাতা 30,00,000 লোককে হত্যা করেছেন? আপনি কি বলতে চান পৃথিবীতে খাদ্যের অভাব ঘটিয়ে বিধাতা প্রতিদিন অসংখ্য মানুষকে হত্যা করছেন? আপনি কি বলতে চান পৃথিবীটাকে খণ্ড খণ্ড করে দেশ জাতি ধর্ম কর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সৃষ্টি করে বিধাতা মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন?
3: আপনার সঙ্গে তর্ক করার জন্য আমরা আসেনি, আমরা শুধু বলতে এসেছি আপনি ভবিষ্যতে এ জাতীয় প্রবন্ধ আর লিখবেন না, আমরা চলি।
0: যাক, একটা বিপদ গেল বাবা। সত্যি তুই ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিচ্ছিস, তোর কখন যে কি হয় কে জানে। যাকে বাবা, এসবের মাঝে আমি নেই, আমি এসেছিলাম ভাবির কাছে।
2: কি ব্যাপার জাভেদ ভাই?
0: এক পরলোকের মেয়ের বিয়েতে একটা দামি শাড়ি প্রেজেন্ট করতে হবে। আমার মিসেস আবার পছন্দের ব্যাপারে তো একেবারে নিরামিষ।
1: এইসব ব্যাপারে সুমা কিন্তু খুব ভালো পছন্দ করতে পারে, বিশেষ করে রং পছন্দ ওর কিন্তু জুড়ি নেই।
2: আজ 6 বছর বিয়ে হয়েছে, কটা রঙের কয়টা শাড়ি কিনে দিয়েছো, কথা বলতে লজ্জা করে না?
1: আমার ভুল হয়ে গেছে সুমা, আমি এতটা ভেবে বলিনি।

0: গাড়িটা একটু ট্রাবল দিচ্ছে, ভাবছি বদলিয়ে ফেলবো।
1: বেশি পুরানো তো হয়নি, বদলাবেন কেন?
0: দু বছর আগে জাপান থেকে ডাইরেক্ট এনেছিলাম, মাঝে মাঝে স্টার্ট দিতে বেশি শব্দ করে। তাছাড়া
1: বাই কাটেন, একটা ঠেলা গাড়ি,
0: এই ছোট লোকদের জন্য রাস্তায় ফ্রিলি গাড়ি চালানোই যায় না।
1: মাস্টারি ছেড়ে ব্যবসা বাণিজ্য করলে গাড়ি বাড়ি করতে কতক্ষণ লাগতো, কিন্তু বদ্ধ উন্মাদ দর্শনের কীট ওর মগজকে নষ্ট করে দিয়েছে। তা না হলে সারা জীবন মাস্টার হয়ে পড়ে থাকার মতো অলক্ষণে ইচ্ছে ওর হবে কেন?
0: আপনার কথা ভাবলে বড় দুঃখ হয়, আপনার মতো সুন্দরী মহিলা কজন আছে? আমার মিসেসটাকে তো দেখেছেন, 12 মাসে 13টা অসুখ লেগেই আছে।
1: সব অদৃষ্ট জাভেদ ভাই, সব অদৃষ্ট। বাবা আমাকে কোনো দিন মাটিতে পা ছুঁতে দিতেন না, নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, দোষ দেবো কাকে?
0: সব বুঝি ভাবি, সব বুঝি। এইটা কথা কথা মার্কেট পেছনে ফেলে চলে এসেছি, সামনেই তো লেক, চলুন না একটু হাওয়া খেয়ে আসি।
1: সন্ধে হয়ে এলো, রাতের আলোতে কাপড়ের আসল রঙই বোঝা মুশকিল।
0: আজ শাড়ি নাই বা কিনলাম, লেক রোডে আমার নতুন তিনতলা বাড়িটা ইটালি স্টাইলে তৈরি করেছি, আপত্তি না থাকলে আসুন না বাড়িটা দেখে যাবেন।
1: বেশ।

0: Não, não, não, não, mas sou não, mano, já do mundo, chop, chop, não, não. Oi, oi, então amaste, oi, ah, não, não, ufu, não, não, gumo já, gumo já, bom.
1: কাচ্ছি কেন রে আব্দুল?
0: আপনি বিশ্ববিদ্যালয়ে যাইবার পর ওই যে বিবি সাহেব বাইরে গেছেন, অহন তো ফেরে নাই।
1: থামিয়ে দেন, ওর কান্না আমি সহ্য করতে পারি না।
0: কোন কি সাহেব, পাশের বাড়ির সাহেবরা বাচ্চাগো কত আদর করে, সোহাগ করে, করলে নেয়, আর আপনি সুমন বাইরে একদিনও তো করলে তুইলে আদর করলেন না।
1: সে তুই বুঝবি না।
0: ওই যে আয়া পড়ছে বুঝি বিবি সাহেব।
2: ইউনিভার্সিটি থেকে কখন ফিরলে?
1: এই তো একটু আগে।
2: তোমার ক্লাস বুঝি আজকাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
1: সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। কোথায় গিয়েছিলে?
2: কৈফিয়ত তলব করছো নাকি?
1: কৈফিয়ত তলব করব কেন, সকাল থেকেই তুমি বাসায় নেই তাই।
2: তোমার মতো তো আমি উন্মাদ নই যে সারাদিন ঘরে বসে থাকবো।
1: তোমার ইচ্ছে তো আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি সোমা।
2: তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবে?
1: বলো।
2: তুমি কি প্রতিজ্ঞা করেছো যে সারা জীবন বিশ্ববিদ্যালয়ে লেকচারার হয়েই পড়ে থাকবে?
1: আমি জানি সোমা, 500 টাকা বেতনের মাস্টারের সংসারে তোমার কষ্ট হচ্ছে।
2: ইচ্ছে করে কষ্ট সৃষ্টি করলে তো কাউকে দায়ী করা যায় না।
1: কি করতে পারি বলো?
2: তুমি অফিসে চাকরি নিতে পারো, জাভেদ ভাইয়ের সাথে পার্টনারশিপে বিজনেস করতে পারো, তাহলে গাড়ি বাড়ি কিনতে কতক্ষণ?
1: গাড়ি বাড়ি কি জীবনের সার্থকতার মূল উৎস সোমা?
2: গাড়ি বাড়ি ছাড়া সমাজে পজিশন থাকে না।
1: সমাজের কজন মানুষের গাড়ি বাড়ি আছে ভেবে দেখেছো?
2: অন্যের কথা ভেবে সময় নষ্ট করার মতো বোকা আমি নই।
1: ভাবতে হয় সোমা, ভাবতে হয়। অসংখ্য মানুষের দুমুঠো অন্নের অভাবে প্রতিদিন রাস্তাঘাটে কুকুর বেড়ালের মতো মরছে। কত মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, লজ্জা ঢাকার জন্যে এক টুকরো কাপড় নেই, রোগে ওষুধ নেই, শিক্ষার আলো বাতাস থেকে বঞ্চিত হয়ে মানবিতর জীবন যাপন করছে। তাদের কথা চিন্তা করলে তুমি বুঝতে কত সুখী তুমি।
2: হ্যাঁ, আমি খুব সুখী। ভেবেছিলাম তুমি ডবল এম এ, ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র, নিশ্চয়ই বড় চাকুরে হবে। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি।
1: ভুল সীমা সব ভুল। মনে হয় চারদিকে আমাদের শুধু ভুলের পাহাড় ছড়িয়ে উঠছে।
0: সাহেব।
1: কিরে আব্দুল, কিছু বলবি?
0: আপনি যে এত লিখতেছেন এতে কি হইব? বিবি সাহেব তো আপনার লেখা লিখিয়ে মোটেই পছন্দ করে না, এইসব ছাড়তে পারেন না।
1: তোর বিবি সাহেব বুঝতে পারে না রে আব্দুল, আমি থিসিস লিখলে পৃথিবীতে কেউ মারা যাবে না।
0: হাসা কইছেন সাহেব, মানুষ মরব না, আমিও মরুম না, আপনিও মরবেন না, এ সারা জীবন বাইচা থাকুম।
1: হ্যাঁ, তুই বেঁচে থাকবি, আমি বেঁচে থাকবো।
0: হ্যাঁ,
1: তোর আমার মতো সবাই বেঁচে থাকবে।
0: তাহলে তাহলে আপনি লেখেন লেখেন, আরো বেশি কইরা লেখেন, বেগম সাহেবের কথা শুনেন না। আরে, আরো কয়েকটা বছর আগে যদি লিখতেন তাহলে আর আমার বাপ জানে মরতো না।
1: তোর বাপকে কে খুন করেছিল?
0: কেউ খুন করেনি সাহেব, অনেকদিন জ্বরে ভোগাইয়া আল্লাহ মিয়াই বাপ জানেরে লইয়া গেল।
1: তোর বাপকে ডাক্তার দেখিয়েছিলি?
0: আমরা গরিব মানুষ, ডাক্তার বামু কই, চেয়ারম্যান সাহেবের বাড়িতে বাপজান কাম করত, ওষুধের লাইগা টাকা চাইলাম দিল না, টাকা ছাড়া ডাক্তার সাহেব আইবার চাইল না, বাপজান আমার চলে গেল।
1: কাঁদিস নে, কাঁদিস নে, তোর বাবাকে হত্যা করেছে ওই চেয়ারম্যান আর ডাক্তার সাহেবরা, ষড়যন্ত্র করে তোর বাবাকে হত্যা করেছে। এই সাহেবরা তোর মতো অনেকের বাবাকেই হত্যা করেছে। আমার থিসিস লেখা হয়ে গেলে ওরা আর আমাদের হত্যা করতে পারবে না। দেখ তো আব্দুল কে এসেছে।
0: সেলিম সাহেব আইছেন।
1: এসো সেলিম, এসো এসো, অনেকদিন পর। পদ ভুলে এলে নাকি?
3: পদ ভুলে না ভাই, হঠাৎ করে বাবা মারা গেলেন।
1: তোমার বাবা মারা গেছেন? কে কে তাকে হত্যা করলো?
3: আরে কেউ হত্যা করিনি, স্বাভাবিক মৃত্যু।
1: স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে আমি মানি নে, মৃত্যু সব সময় অস্বাভাবিক। তুমি অনুসন্ধান করে দেখেছ, তোমার বাবার মৃত্যুর পেছনে নিশ্চয়ই কারো না কারো হাত আছে।
3: আরে না না, বয়স হয়েছিল তাই মারা গেছে।
1: বয়স হলেই মানুষ মারা যাবে কেন?
3: তাহলে তো পৃথিবীর সব মানুষ একটা নির্দিষ্ট সময়ে বৃদ্ধ হতো আর মারা যেত, কিন্তু কই তা তো হয় না।
4: কে কখন মারা যায় কেউ কি বলতে পারে? জন্ম মৃত্যু বিধাতার ইচ্ছের উপরই নির্ভর করে।
3: বিধাতাকে তুমি এই অর্থে ব্যবহার করলে ছিলেন? তোমাদের এই ধারণাকে যতদিন পর্যন্ত মানুষের মন থেকে দূর করা না যাবে ততদিন পর্যন্ত মানুষের মুক্তি আসবে না।
4: আমি বিজ্ঞানের ছাত্র, তোমার দর্শন আমার বোধগম্য হবে না। আচ্ছা দার্শনিক, তোমাকে ইদানিং খুব বিমর্ষ দেখাচ্ছে, কি ব্যাপার?
3: জানো সেলিম, অনেকগুলো যন্ত্রণা যেন রাত দিন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। যন্ত্রণার অসহ্য দংশনে আমার অস্তিত্ব আজ ক্ষত বিক্ষত। তুমি বিজ্ঞানী, বলতে পারো এই যন্ত্রণার উৎস কোথায়?
4: যন্ত্রণার উৎস যন্ত্রণা চেয়েও যন্ত্রণাদায়ক, তাকে না জানাই ভালো, জানলে বিড়ম্বনা বাড়ে। বাইরে কোথাও থেকে কয়েকদিন বেরিয়ে এসো না, তাহলে বোধ হয় একটু হালকা বোধ করতে পারো।
3: হ্যাঁ, ভাবছি অনেকদিন গ্রামে যাই না, ময়না পণ্ডিত মশাইদের অনেকদিন দেখিনি, একবার ঘুরে এলে বোধ হয় মন্দ হতো না।
5: আধারে কে ওখানে বসে গো? দার্শনিক না
6: কে বসলি? ভিক্ষে করে ঘরে ফিরছ বুঝি?
5: হ্যাঁ গো, দূর গায়ে গিয়েছিলাম তাই ফিরতে সাজ হয়ে গেল।
6: অন্ধকারে আমাকে চিনলে কেমন করে বসলি? আমি যে গায়ে এসেছি তা তো তুমি জানতে না?
5: দর্শনের জন্যই বাইরের সখীজাদের একমাত্র সহায়, আলো তাদের জন্য প্রয়োজন, কিন্তু মনের চোখ দিয়ে দেখার জন্য আলোর প্রয়োজন হয় না গো, হয় না।
6: তুমি দেখছি সুফিদের মতো কথা বলছো, খুব সাধন ভজন করো বুঝি।
5: মোহনপুরের গোরস্থান আর শ্মশানের মধ্যিখানে রেল লাইনের এই পুলের উপর সাতবেলা এমনি ভাবে কে বসে থাকতে পারে? ছেলেবেলায় তোমার সাথী হয়েও কি সে ধারণা আমার হয়নি দার্শনিক? সমুদ্রের তলায় ডুব দিয়ে থাকলেও তোমাকে আমি খুঁজে নিতে পারব গো, পারব।
6: তোমার চোখে জল মুছে নাও বুষ্টানি।
5: চোখের জল মুছলেই কি অতীতকে মোছা যায় দার্শনিক? কি গো চুপ করে আছো কেন, উত্তর দাও দার্শনিক।
6: নিজের বাণী নিজেই বিদ্ধ হয়েছে বুষ্টানি, সেই প্রশ্ন যা আমারও।
5: ছেলেবেলায় তুমি প্রায় বেলা শেষে এখানে এসে বসে থাকতে, তোমাকে ডাকতে এসে কতদিন যে মার বকুনি খেয়েছি, এখনো তুমি শহর থেকে ফিরে এখানে এসে বসে থাকো। আচ্ছা তুমি এত কি ভাবো বলো দেখি।
6: বলতে পারো বষ্টুনি, মানুষ মরে কেন?
5: আমার কথার জবাব তো দিলে না দার্শনিক।
6: আমার প্রশ্নের মাঝেই তোমার উত্তর আছে বষ্টুনি।
5: জন্ম মৃত্যু এগুলো ভগবানের ইচ্ছে, তিনি মানুষকে সৃষ্টি করে ধরিত্রীতে পাঠান, তিনি আবার তাকে ধরিত্রী থেকে তুলে নিয়ে যান। জাতস্যহি ধ্রুব মৃত্যু।
6: না না, আমি মানি না, আমি বিশ্বাস করি না, এ তোমার ভুল ধারণা।
5: ছেলেবেলা থেকেই তুমি ভগবানের উপর খ্যাপা, জানি তুমি আমার কথা মানবে না, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই গো। শুধু জোর দিয়ে বলতে পারি মরণের উপর মানুষের কোনো হাত নেই, হে সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছের উপর।
6: আজ দুপুরে রেল লাইনের উপর যে লোকটি কাটা পড়ল, তুমি কি বলতে চাও এটা ভগবানের কাজ?
5: নিশ্চয়ই ভগবানের কাজ।
6: ওই সময় ট্রেনটি না এলে কিংবা থেমে গেলে তো লোকটি কাটা পড়তো না।
5: জন্মলগ্নে ভগবান তার কপালে এই মরণ লিখে দিয়েছিলেন গো, তাই এই মরণকে সে কিছুতেই এড়াতে পারতো না।
6: ট্রেন যদি মানুষ আবিষ্কার না করতো তাহলেও তো লোকটি আজ মারা পড়তো না।
5: বড্ড অদ্ভুত তোমার যুক্তি গো দার্শনিক। ছেলেবেলায় পণ্ডিত মশাইকে এমনি ধরনের প্রশ্ন করে তুমি ব্যতিব্যস্ত করে তুলতে, মানুষ মরে কেন, মরলে ফিরে আসে না কেন, মানুষের অসুখ হয় কেন, ভগবান কোথায় থাকেন, ভগবান ব্যক্তি কেমন, আরো কত প্রশ্ন যে তুমি করতে, যার জন্য পণ্ডিত মশাই ছেলেবেলায় তোমাকে দার্শনিক উপাধি দিয়েছিলেন, মনে আছে গো?
6: জীবনের এতদূর এসেও তো সেসব প্রশ্নের সমাধান আজ খুঁজে পেলাম না বষ্টানি। এই প্রশ্নগুলো আমার মগজের কোপে কোপে, রক্তের কণিকায় কণিকায়, অস্তিত্বের পরতে পরতে মিশে অহরহ অহরহ আমাকে দংশন করছে। মাঝে মাঝে কি মনে হয় জানো বষ্টানি, আমি পাগল হয়ে যাব।
5: জন্মের পর তুমি মাকে দেখোনি, ছেলেবেলায় বাবাকে হারিয়েছ, হারিয়েছ তোমার ভাই বোন সব হারিয়ে তুমি এখন একা, তাই তোমার অনেক দুঃখ গো, অনেক অশান্তি। ভগবানের উপর বিশ্বাস রাখো, শান্তি পাবে।
6: এখানেই তো তোমার সঙ্গে আমার গর্বের কষ্ট নেই, ছোটবেলা থেকেই তুমি ভগবানের ভক্ত ছিলে, জীবনে কত পুজো দিলে, তীর্থে গেলে, কত নাম জপ করলে, কি পেলে বলো তো, শান্তি পেয়েছ?
5: কিছু পাইনি বলেই তো আমার আর হারাবার ভয় নেই দার্শনিক।
6: তোমার বাল্যবিবাহ হয়েছিল, স্বামী ওলা ওঠায় মারা গেল, তারপর থেকে মিথ্যে ভগবানের নাম জপ করতে করতে জীবনটা ব্যর্থতায় ঘুরে গেল দিনের পর দিন। কিন্তু কেন আমি বলি সবই তোমার ভুল, তোমার মিথ্যে অভিমান।
5: মিথ্যে তবু গো, ভগবানই আমার জীবন, আমার সব, আমার ইহকাল পরকাল পুরা জীবনে নির্ভর করার মতো একমাত্র স্থল। আমার বিশ্বাসের গোড়ায় আঘাত করে টলিয়ে দিও না গো দার্শনিক, দোহাই তোমার, তাহলে যে নির্ভর করার মতো আমার আর কিছুই থাকবে না।
6: তোমার এই বিশ্বাসের ভিত্তি যেন চিরদিন অটুট থাকে মায়না।
5: এই আশীর্বাদই করো গো দার্শনিক, এই আশীর্বাদই করো। কিন্তু তোমাকে না বারণ করে দিয়েছিলাম আমাকে নাম ধরে না ডাকতে? 10 বছর আগে যে ময়না মরে গেছে তাকে ডেকে তার অমঙ্গল করো না দার্শনিক,

0: পণ্ডিত মশাই বাড়ি আছেন? পণ্ডিত মশাই
1: কে?
0: আমি স্বামী।
1: পা ধরে প্রণাম করছো কেন? সে যুগ তো বাসি হয়ে গেছে বাবা। তুমি ডবল এম এ পাস করে অফিসে চাকরি না করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছো জেনে খুব খুশি হয়েছি। আমি জানি তুমি মস্ত বড় দার্শনিক হবে।
2: আপনার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে পণ্ডিত মশাই।
1: বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সদস্য থাকাকালীন তোমার বাবা আর আমি একবার ইংরেজ গোয়েন্দার হাতে ধরা পড়ে গিয়েছিলাম, 5 বছর করে জেল হয়েছিল। তোমার বাবার স্বাস্থ্যে তখনই ভাঙন ধরেছিল, আমার অবশ্য তত ভাঙেনি। মা গৌরী, আমার লাঠিটা একটু দে তো মা। আবার একটু বেড়েছে, গরিবের রাজরোগ বুঝতেই তো পারছো বাবা। এর উপর গৌরীর চিন্তা।
2: গৌরীর জন্য আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই।
1: আর কদিন আছো গ্রামে?
2: শহরের যান্ত্রিক পরিবেশের যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য গ্রামে এসেছিলাম, কিন্তু গায়ের যা অবস্থা তাতে আরো যন্ত্রণা বেড়ে গেল। আপনার বিরুদ্ধে আমার কিন্তু একটা অভিযোগ আছে পণ্ডিত মশাই।
1: আমার বিরুদ্ধে অভিযোগ? পাঠশালায় তোমার অদ্ভুত প্রশ্ন মানে জর্জরিত হয়ে তোমার কান মলে দিতাম বলে?
2: আচ্ছা পণ্ডিত মশাই, ছোটবেলায় কেন শিখিয়েছিলেন দেশের মাটিতে সোনা ফলে? কেন শিখিয়েছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা আমার জন্মভূমি?
1: আমি তোমাদের মিথ্যে শিখাইনি বাবা। দেশের মাটিতে একদিন সত্যি সোনা ফলতো, আমাদের জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল, ইতিহাসে তার প্রমাণ আছে।
2: তাহলে আমার সোনার দেশের আজ এই দুরবস্থা কেন? দেশের আকাশে বাতাসে কেন বাজে এই হাহাকার?
1: তোমার তোমার এই কেনর উত্তর ইতিহাসেই পাবে বাবা। যুগে যুগে বহু বিদেশি সাম্রাজ্যবাদী হানা দিয়েছে দেশের উপর, দেশকে তারা কেটে ভিন্ন ভিন্ন করেছে, দেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে, সোনার ভাণ্ডারকে তারা লুট করে নিয়েছে বারবার।
2: এর জন্য দায়ী ইতিহাস নয়, দায়ী আপনারা। শোষকদের আক্রমণ না করে সবসময় ভাগ্যকে আপনারা আক্রমণ করেছেন, ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নির্লিপ্ত হয়ে বসেছিলেন।
1: তোমার তোমার অভিযোগ ঠিক নয়। ইতিহাসে ক্ষণে ক্ষণে বহু বিদেশি তো এদেশের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু স্থায়ীভাবে শাসন কেউ করতে পারেনি। তবে হ্যাঁ, তুমি বলতে পারো শোষকদের পরিবর্তন ঘটাতে সক্ষম হলেও নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ভীষণভাবে ব্যর্থ হয়েছি আমরা।
2: ব্যর্থতার গ্লানি কি আমাদের কোনোদিনই মুছবে না পণ্ডিত মশাই?
1: আমি যে অতীত হয়ে গেছি, ভবিষ্যতের কথা চিন্তা করবার অবকাশ কোথায়? ওসব ওসব কথা বাদ দাও। হ্যাঁ, তুমি তুমি বসো, আমি ছাত্রের বাড়িটা ঘুরে আসি।
2: পাড়ার কয়েকটি ছেলে এসে সংবাদ দিল গায়ে নাকি কলেরা বসন্ত দেখা দিয়েছে, প্রতিরোধের কি ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে আপনার পরামর্শ নিতে এসেছি।
1: আমিও শুনেছি, মার দয়ায় 3 দিনে 4 জন স্বর্গবাসী হয়েছেন। ওই যে নিবারণ চক্রবর্তী আসছে, সে গায়ের পঞ্চায়েত সদস্য, তার সঙ্গে তুমি বরং পরামর্শ করো। আমি ওই উত্তর পাড়ার ছাত্রের বাড়িটা ঘুরে আসি। কই মা গৌরী, লাঠিটা দিলি না? হ্যাঁ বাবা, শুধু মুখে যেও না কিন্তু।
3: বাবা এই নাও লাঠি, আর কিছুটা রোদ পড়লে গেলে চলতো
1: না? মা, বেলা থাকতেই যেতে হবে, উত্তর পাড়া থেকে এসে আবার ওই চৌধুরীদের ছেলে পড়াতে যেতে হবে। হ্যাঁ, ওই স্বামীকে শুধু মুখে যেতে দিস নে কিন্তু।
3: তাই হবে বাবা।
4: এই যে স্বামী বাবাজি, এই তোমাকে পেয়ে গেলাম, খুব ভালো হলো।
2: কি ব্যাপার নিবারণ কাকা, ডাক্তারের ব্যবস্থা করতে এসেছেন বুঝি?
4: এই হঠাৎ করে ডাক্তার কেন বাবা?
2: হঠাৎ করে মানে গায়ে যে মড়কের লোভ মরছে সে খবর আপনি রাখেন না?
4: এই তুমি বাবাজি গায়ে আসলেই কে কোথায় মরলো সেসব নিয়ে ঝামেলা করো, এই ছোটবেলার অভ্যেস তোমার এখনো গেল না। আমি পঞ্চায়েতের ঝামেলা নিয়েই ব্যস্ত, ওসব মড়ক টড়কের খবর রাখার সময় কোথায়? হ্যাঁ, তার তোমাকে একটা কথা বলবো বলে খুঁজেছিলাম, মানে সামাজিক ব্যাপার বুঝতে পারছো তো?
2: না, কি ব্যাপার?
4: মানে ওই ময়না বষ্টমীর কথা বলছিলাম। বষ্টমী হয়ে ফুকো পায়ে ফুল গোঁজা লাল পেরে শাড়ি পরা সাতরাচারের বিরুদ্ধে কিনা? হ্যাঁ, তাই বলেছিলাম, তোমার কথা তো সে খুব মানে, যদি বারণ করে দিতে।
2: তাকে বারণ করলে তো আমার পাপ হবে নিবারণ কাকা।
4: হ্যাঁ বলো কি বাবাজি, ওইগুলো করলে তো পাপ হবে, বিধবা মেয়ে ওইগুলো করলে অদম্য হবে না?
2: ময়না নারী, সে যুবতী, আপনার মেয়ের মতো তারও মন আছে, বাসনা আছে, তার উপর নির্যাতন না করে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে গায়ে চিকিৎসার ব্যবস্থা করে।
4: এই আমার আবার পঞ্চায়েতের বৈঠক আছে, এই আমি চলি বাবা, আমি চলি বাবা।
3: নিবারণ চক্রবর্তীর সাথে সাথে আপনিও চললেন নাকি শামিমদা?
2: এই নিবারণ চক্রবর্তীদের উপর নির্ভর করে থাকলে গায়ের একটি লোকও বাঁচানো যাবে না গৌরী। ডাক্তার এনে টিকা ইঞ্জেকশনের ব্যবস্থা না করলে গা উজাড় হয়ে যাবে।
3: বাবা বলেছেন আপনাকে খালি মুখে যেতে না দিতে, একটু কিছু মুখে দিয়ে যান না।
2: কিছু বলছো কি, এসে দেখছি যজ্ঞকাণ্ড। নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ে ভাজি, এত খেতে পারবো না।
3: ছোটবেলায় এগুলো নাকি আপনি খুব পছন্দ করতেন।
2: তুমি কোথেকে শুনলে?
3: বষ্টম ঠাকুর দি ভিক্ষে করতে এসে প্রায়ই আপনার কথা বলে, এগুলোর প্রসাদ দিলে কখনো খায় না।
2: আচ্ছা শুনলাম তুমি নাকি প্রাইভেট ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছ।
3: ঘরে বসে বসে তার সময় কাটে না, তাই আর কি।
2: তা ঠিক বলেছ, শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে লেখাপড়া করা ভালো। আমিও লেখাপড়া করছি।
3: এত পাস করার পর আপনি আবার কি লেখাপড়া করছেন শামিমদা?
2: কোথায় লেখাপড়া করলাম, এখনো পর্যন্ত জানতে পারলাম না মানুষ মরে কেন, তাই এখন আমি আরো বেশি করে বই পড়ছি, মৃত্যুর উপর আমি গবেষণা করছি।
3: উঠবেন না, উঠবেন না, শেষ না করে কিন্তু কিছুতেই উঠতে পারবেন না।
5: গৌরীদি, গৌরীদি শুনেছেন?
3: কি রে নিতাই, ও তা হাঁপাচ্ছিস কেন?
5: আগ্রা গিয়েছিলাম, দেখলাম বষ্টম ঠাকুর দি বমি করছে, বারান্দায় একা ছটফট করছে, আর শামিমদার নাম বলছে।
2: কি বললি নিতাই? ময়না বমি করছে, চল তো দেখে আসি। গৌরী আমি আসছি।
5: ভগবান ভগবান তুমি মঙ্গল করো।
2: বষ্টমী, বষ্টমী, বষ্টমী আমি এসেছি। বষ্টমী
5: এইছো, এইছো দার্শনিক। আমার আমার সময় ফুরিয়েছে।
2: না না, তুমি ভালো হয়ে যাবে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসবো।
5: ভগবান ভগবান আমার ডাক শুনেছেন, আমাকে আমাকে তার কাছে যেতে দাও গো। তুমি এসো, এই আমার অনেক। ও যারা একদিন আমার গলার কীর্তন শোনার জন্য মাছির মতো এই আখড়ায় ভিড় করত, তারা তারা কেউ আর আসবি না। ও দার্শনিক, আমাকে আমাকে একটু জল দিতে পারো?
2: দিচ্ছি, একটু এক্ষুনি দিচ্ছি। এই নমস্কার।

0: আমি জানি মরার সময় তোমার হাতের জল খাবার সুতোয় আমার দেহের সৎকার করার জন্য ওরা কেউ আসবি না, তাতে তাতে আমার কোনো দুঃখ নেই। আমার আমার পরম তৃপ্তি তোমার হাতের জল আমি পেয়েছি।
1: নিতাই তোমার কাছে বসুক, আমি আমি ডাক্তার নিয়ে আসছি।
0: না না না, তুমি আমার কাছে আর একটু সময় বসো, তা নাহলে তোমাকে দেখার সাহায্যে আমার মিটবে না।
1: নিতাই, তুই তাড়াতাড়ি একটু কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়।
2: যাচ্ছি শ্যামিন্দা।
0: আমি আমি এতদিন এক মনে দেবতার সেবা করে এসেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমার আগ্রার গোপী মায়ের মাঝে তোমার ছবি দেখেছি দর্শনী, তোমার ছবি দেখেছি। তোমাকে তোমাকে সুখী দেখার স্বাদ বুঝি আমার অপূরণী রইল দার্শনিক। ইহকালে ইহকালে আমার প্রার্থনা ভগবান না শুনলেও পরকালে নিশ্চয়ই শুনবেন। ভগবান ভগবান তোমার করুন।
2: কবিরাজ মশাই আসছেন শ্যামদা।
1: আর প্রয়োজন নেই রে নিতাই, তোদের পোষ্টন ঠাকুর দিয়ে আর নেই।

0: পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই,
1: বাবা বাবা,
0: পণ্ডিত মশাই,
2: জীবনের জীবনের দেয়া নেয়ার সব হিসেব মিলিয়ে ফেলেছি বাবা। পারিনি পারিনি শুধু গৌরীর জন্যে কিছু করে যেতে।
1: বাবা,
2: তুমি তুমি আমার ছাত্র সন্তানের মতো, পারতো পারতো গৌরীর জন্য কিছু করো বাবা।
0: আমি কথা দিচ্ছি পণ্ডিত মশাই, গৌরীকে দায়িত্ব আমি নিলাম।

0: গৌরীকে এভাবে একেবারে সঙ্গে করে না নিয়ে এলো তো পারতে।
1: তোমাকে তো আমি সব বুঝিয়ে বলেছি সোমা, পণ্ডিত মশায় হঠাৎ রক্ত বমি করে মারা গেলেন। বাড়িটা নিবারণ চক্রবর্তীর কাছে বন্ধক ছিল, পণ্ডিত মশায়ের সৎকার শেষ হতে না হতেই বাড়ি দখলের জন্য একেবারে লোকজন নিয়ে উপস্থিত। তুমি ভেবে দেখো, গৌরীকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে আসতে আমি পারতাম? ওর আশ্রয়ের স্থান থাকলে কিছুতেই ওকে আমি এইভাবে নিয়ে আসতাম না।
0: তা বলে এখানে এভাবে কতদিন রাখা যাবে?
1: সামনে ওর ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষাটা দিয়ে দিক, তারপর একটা ব্যবস্থা করা যাবে।
0: নার্সিং স্কুলে মেয়ে ভর্তি করছে, আমি গৌরীকে বলেছিলাম সেখানে ভর্তি হতে।
1: গৌরী কি বললো?
0: নার্স সম্পর্কে নাকি লোকের খারাপ ধারণা, তাই তিনি নার্স হবেন না।
1: দেখো, গৌরী বড় ভালো মেয়ে, তাকে তুমি অবহেলা করো না সোমা।
0: জাভেদ ভাইকে বলে তার ফার্মে চাকরি জুটিয়ে দিলেই তো সে লেখাপড়াটা করতে পারে।
1: পণ্ডিত মশাইকে আমি কথা দিয়েছি, গৌরীর কোনো ক্ষতি হলে আমি দায়ী থাকবো।
0: তোমার যা খুশি যা ইচ্ছা করো।
2: দেয়ালের দিকে তাকিয়ে এত তন্ময় হয়ে কি দেখছো দার্শনিক?
1: মৃত্যুর মানচিত্রে আমার আমিকে দেখছিলাম সেলিন, দেখছিলাম কফিনে ঢাকা আমার এই দেহ মাটির নিচে চাপা পড়ে আছে, আর অনেকগুলো পোকা আমার মাংসকে কুরে কুরে খাচ্ছে।
2: দার্শনিকের অমর হয়ে থাকার স্বাদ এত শীঘ্রই মিটে গেল? মৃত্যু চিন্তায় তুমি তাহলে সত্যি সত্যি বিচলিত?
1: না না না, আমি মৃত্যু চিন্তা করব কেন? আমি তো মৃত্যুর সম্বন্ধে থিসিস লিখছি।
2: এত ব্রিলিয়ান্ট ছাত্র হয়ে তুমি এমন অবাস্তব চিন্তা কেমন করে যে করতে পারো ভাবতে অবাক লাগে।
1: ওই দেয়ালের দিকে চেয়ে দেখো, আমি তোমাকে বাস্তব দেখাচ্ছি।
2: হ্যাঁ, ঘরের দেয়ালগুলো দেখছি ছবির জাদুঘর বানিয়ে ফেলেছ।
1: ইনি হচ্ছেন আমার পণ্ডিত মশায়। বয়স কত হবে মনে হয়?
2: বয়সের ভারে একেবারে কুঁজো হয়ে গিয়েছেন, তা 70-80 নিচে তো নয়।
1: পণ্ডিত মশায়ের বয়স হয়েছিল মাত্র 55 বছর, দারিদ্র্যের কষাঘাতে কুঁজো হয়ে গিয়েছিলেন, কিছুদিন হলো মারা গেছেন।
2: এ ছবিটা কার? অপূর্ব সুন্দর মেয়েটি।
1: আমাদের বাবাদের আমলে সিনেমার যে নায়িকাটি আবাল বৃদ্ধ বনিতার রক্তে কামনার জোয়ার বইয়ে দিত, এই সেই বিশ্ব সুন্দরী কাঞ্চনবালা।
2: ছোটবেলায় বড়দের মুখে তার অনেক গল্প শুনেছি, কাঞ্চনবালার যৌবন নাকি অনেক কিংবদন্তির জন্ম দিয়েছিল।
1: হ্যাঁ, যার চোখের ছাহনিতে ঘায়েল হয়েছে দেশ বিদেশের বহু নামি দামি ব্যক্তিরা, যার পাদপদ্মে সম্পূর্ণ জমিদারি উজাড় করে দিয়ে ভিখিরি হয়েছে বহু চাঁদরেল জমিদার।
2: আর এই অশীতিপরা বৃদ্ধার ছবিটি একে?
1: কাঞ্চনবালা।
2: কাঞ্চনবালা?
1: তোমার বাস্তব জ্ঞান এখানেও ফেল করলো বৈজ্ঞানিক। অথচ এই কুশ্রীর বৃদ্ধায় কিছুক্ষণ আগে তোমার কাছে অপূর্ব সুন্দরী ছিল।
2: একজন বিশ্ব সুন্দরী নায়িকা এত কুশ্রী হতে পারে বিশ্বাসই হতে চায় না।
1: এর জন্য দায়ী বৈজ্ঞানিকেরা। ওরা যদি কোটি কোটি মানব সন্তানের ক্ষুধার অন্ন দিয়ে মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে মানব জাতির মঙ্গল চর্চা করত, তাহলে মানুষের জীবন যৌবনের পরিধি বহুগুণে বাড়ানো সম্ভব হতো।
2: অদ্ভুত দিয়ে বিজ্ঞান চর্চা চলে না দার্শনিক। আচ্ছা, আমি এখন চলি, অন্যদিন আসবো।
1: আমার ট্র্যাজেডি কাউকে আমার কথা বোঝাতে পারলাম না।
3: আর কেউ না বুঝলেও এ কদিনে আপনাকে
1: ময়নার মতো তোমার চোখে জলের পরিমাণটা বড় বেশি গৌরী।
3: বৈষ্ণব ঠাকুরদি পুণ্যবতী ছিলেন, তাই তিনি স্বর্গবাসী হয়েছেন। আমার ডাক তো ভগবান শুনবে না।
1: আমি জানি গৌরী, তোমার খুব কষ্ট হচ্ছে, সুমা সেদিন তোমাকে বড্ড বাজে বকেছে।
3: আমার কোনো দুঃখ নেই শামিন্দা, তবে আমার জন্য বৌদি আপনাকে ভুল বুঝছেন।
0: এখানে বসে কি হচ্ছে দুজনের?
1: এসো সোমা।
0: আমি জানি, বাসা থেকে বেরোলেই দুজনের অমনি কুজন শুরু হয়ে যায়। দোহাই বৌদি, দোহাই, অমন করে বলবেন না, আমার আশ্রয় থেকে আমারই সর্বনাশ করবে, আর আমি কিছু বলবো না।
1: চুপ করো সোমা, চুপ করো।
0: চুপ করবো কেন? আমি কি কাউকে ভয় করি?
1: আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি বাইরে কোথায় এত ঘোরাঘুরি করো?
0: একটা পাগলের সঙ্গে ঘরে বসে থেকে আমিও পাগল হতে চাইনি, তাই আমাকে বাইরে ঘুরতে হয়।
1: সোমা, কেন না করি, কেন না, ঘরের আলোকে অবজ্ঞা করে যারা বাইরের আলোতে ঘুরে বেড়ায়, ঘরের আলো চিরদিন তাদের কাছে অন্ধকার হয়ে যায়। আজ আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার কি মনে হলো জানো গৌরী?
3: কি
1: মনে হলো? আমার সমস্ত চুল ভেঙে গেছে, আমার সব দাঁত পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না, আমি হাঁটতে পাচ্ছিলাম না। দেহের সমস্ত শক্তি যেন আমার নিঃশেষ হয়ে গিয়েছিল গৌরী। কঠিন মাটির বুকে চোখ মেলেই দেখেছিলাম মৃত্যু, তারপর শুধু মৃত্যু, মৃত্যু আর মৃত্যু দেখে আসছি। কেন এত মৃত্যু? কেন মৃত্যুর অবসান কি কোনদিন হবে না গৌরী?
3: পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচার জন্য আসেনি, এই কথাটা বৈষ্ণব ঠাকুর দিয়ে আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছেন শামিন্দা। আমি সে চেষ্টা করে আর অপরাধী হতে চাইনি, শুধু প্রার্থনা করি ভগবান যেন আপনার মনে একটু শান্তি দেন।
1: কিন্তু তোমার ভগবান যে পৃথিবীতে শান্তির প্রবেশকে নিষিদ্ধ করে ফেলেছেন গৌরী।
3: ও হ্যাঁ, আপনাকে বলা হয়নি শামিন্দা, আজ আমি নার্সিং স্কুলে ভর্তি হয়ে গেলাম।
1: নার্সিং স্কুলে ভর্তি হয়েছো? বেশ করেছো, খুব ভালো করেছো। অন্তত একটা জীবনও যদি বাঁচাতে পারো তাহলে জীবনটা সার্থক হবে বলে মনে করতে পারো।
3: আমি আজই হোস্টেলে চলে যাচ্ছি শামিন্দা।
1: যাবে? বেশ যাও।
3: আমাকে তুমি আশীর্বাদ করো শামিন্দা, জীবনে যেন তোমার আদর্শ নিয়ে চলতে পারি।
1: আশীর্বাদ করি গৌরী।
3: এই আশীর্বাদ করো।
1: আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি, সুন্দর হোক, শাশ্বত হোক তোমার জীবন।
2: কি খবর দার্শনিক, এমন চুপচাপ বসে আছো যে?
1: এমনি বসো ছেলে।
4: সাহেব, দেবী সাহেব বাইরে যাওয়ার সময় চিঠিটা আপনার দিয়া গেছে।
1: চিঠি?
4: হ্যাঁ, লন
1: কই দেখি।
2: কি ব্যাপার স্বামীন, কি লিখেছে?
1: লিখেছে লিখেছে খুশির খবর, খুশির খবর সেলিম, দারুণ খুশির খবর, দারুণ খুশির খবর।
2: তুমি কি পাগল হলে স্বামীন?
1: না, আমি পাগল হব কেন? খুশিতে খুশিতে আজ আমি আত্মহারা, আমি আত্মহারা। এত খুশির খবর আমি সইতে পারছি না ছেলে। আমি আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি।
2: কি পেয়ে গেছো? কি হয়েছে খুলে বলবে তো?
1: হ্যাঁ, আমি মৃত্যুকে পরাজিত করার ক্লু পেয়ে গেছি, আমার থিসিস থিসিস শেষ করার ক্লু পেয়ে গেছি। আজই আজই আমি আমার থিসিস সম্পূর্ণ করব। কাল তুমি এসো, কাল এসো, আমি তোমাকে দেখাবো আমার সম্পূর্ণ থিসিস। আমি আমি আজ সুখী, আমি আজ সুখী।
3: সুইজারল্যান্ড যাচ্ছি, ইতি সোমা।
2: আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে।
5: কি কি হয়েছে সাহেব? বিবি সাহেব আমার সাহেবের সাইরে চলে গেছে।
2: হ্যাঁ আব্দুল।
5: হ্যাঁ, কেন কেন চইলা গেল? আমার এমন ফেরেশতার মতো সাহেব রে, সাহেবরা কেন চইলা গেল? হ্যাঁ, অন কি হইব? সাহেবের সংসারটা ধ্বংস হইয়া যাইব? আমার সুমন ভাইয়ের কি হইব সাহেব? জানেন আমার সাহেব কইতো মরণের বিরুদ্ধে উনি লিখতেছেন, এই লেখার শেষ হইলে কেউ আর মরব না। কিন্তু কিন্তু অহন মনে হইতেছে এই লেখা বুঝিয়া শেষ হইব না।
2: কি করি আব্দুল, সবই অদৃষ্ট। তো সাহেব মনে হয় সত্যি এবার পাগল হয়ে গেল।
5: না, ওই কথা কই না সাহেব, ওই কথা কই না। আমি আমার সাহেবরে কিছুতেই পাগল হইতে দিব না।
2: আমি এখন আসি আব্দুল, তুই ওকে দেখিস।

0: মৃত্যুর অগ্নি গর্ভে বসে আছি, সবার এসে ডাকিছে সদাই, মৃত্যুর মানচিত্রে অঙ্কিত সবাই, তুমি অথাই। তোমার মৃত্যু হয়েছে সোমা, তুমি মরেছ। আমার বাবা মরেছে, মা মরেছে, ভাই বোন পণ্ডিত মশাই অষ্টমী সব সব মরেছে, তুমিও মরেছ, কেউ নেই আজ। এই বিধাতা, একান্তই যদি তোমার ইচ্ছে থাকে, আমার প্রার্থনা তোমার সৃষ্টিকে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা করো। কে কে তুমি? ও মৃত্যু, আমি ডরাই না।
1: দার্শনিক, আমি আফ্রিকার লুবুম্বা, আপনার স্মৃতি শেষ হলো?
0: না, এই তো শেষ করছি।
1: লাভ নেই দার্শনিক, আমি জানি ওটা শেষ হবে না কোনদিন।
0: না না না, কাউকে না কাউকে এটা শেষ করতে হবে।
1: না, হাজার হাজার বছর ধরে সক্রেটিস থেকে কনফুসিয়াস, ঈসা মুসা বুদ্ধ, কেউ শেষ করতে পারে না, আপনিও পারবেন না।
0: শুনো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা?
1: আমরা অনন্তের যাত্রী, অনন্তের পথে চলেছি।

0: প্রেম সুর ধ্বনি সুগুণ মনি, প্রেম সুর ধ্বনি বাজাও বাঁশির সুরে, বলো কত দিন আর।
1: ভগবানের উপর তোমার বিশ্বাসটা বড় বেশি ছিল, তাই অশান্তির আগুনে পুড়ে পুড়ে তুমি নীরবে চলে যেতে পারলে। আমি পারি না, আমি পারি না বৈষ্ণবী, আমি পারি না। আমার বড় চালা, বড্ড যন্ত্রণা।
2: এখানে সব শান্তি, শুধু শান্তি। এখানে ভগবানের কাছে আত্মসমর্পণ করো, শান্তি পাবে তো দাসী, শান্তি পাবে।
1: ময়না,
2: আমি তো তোমার কাছেই আছি গো, ভগবানের সাথে মিশে গিয়ে আমি তোমার মাঝে মিশে আছি দাসী। এসো এসো, আমার হাত ধরে তো দাসী, এসো এসো এসো, আমি তোমার হাত ধরতে

0: শামিম, শামিম, শামিম
1: সাহেব,
0: দরজা খোলো
1: সাহেব, দরজা,
0: শামিম, শামিম
1: সাহেব,
0: দরজা খোলো
1: সাহেব, দরজা খোলেন,
0: দরজা ভাঙো,
1: দরজা,
0: হ্যাঁ ভাঙো,
1: হয়তো
0: পাতি হবো,
1: লন ভাঙতাছি,
0: জোরে,
1: এই সরি সাহেব, সাহেবের কি হয়েছে, হ্যাঁ কি কোন কোন কি
2: তোমার সাহেব আর নেই আব্দুল, সাহেব নাই, না
1: না না না, আমি বিশ্বাস করি না, আমি আমি মানি না, আমার সব নিজে মরতে পারে না, না তার কেউ নিশ্চয়ই বিষ খাওয়াইয়া মারছে, হ্যাঁ তার বিষ খাওয়াইয়া মারছে, আপনি তাড়াতাড়ি থানায় খবর দেন, আমি চিৎকার কইরা সবাই রে কমু, বেগম সাহেব আমার সাহেব রে কোন কইরা পালাইছে, আমার সাহেব রে কোন কইরা পালাইছে, Oh,

0: এতক্ষণ বিধ্বস্ত যন্ত্রণা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন জহির চৌধুরী, আলিয়া ফেরদৌসি, সাইফুদ্দিন আহমেদ, ডেইজি আজিজ, লায়লা হাসান, রঞ্জু আহমেদ, রাশিদুর রহমান প্রধান, কাজী জাকির হাসান, মাহবুব হাসান, আয়েশা আক্তার, দারা শিকো, শামসুদ্দিন কায়েস ও রতন। নাটকটি প্রযোজনা করেছেন জহির চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমে শুনবেন শামী আখতারের কণ্ঠে গান, গানের গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদী খান।

বর্ণালীর এবারের শিল্পী মাহমুদুন নবী। গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন আনোয়ার পারভেজ। এরপরেই শুনতে পাবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গান, গানের গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন আব্দুল আহাদ।

আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারে গানের শিল্পী সুমন রাহাত, গানের গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন শিল্পী নিজে, এবং এর পরে শুনব ফাতেমাতুজ জোহরার কণ্ঠে গান। গানের গীতিকার এবং সুরকার হাবিবুর রহমান।

0: গানটি শুনলেন অপু আমানের কণ্ঠে। আর এরই সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্সে। এখন শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটক বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়, গ্রন্থনা এবং উপস্থাপনায় সাদিয়া ইসলাম লিজা।
1: ভ্রমণ শব্দটি ছোট হলেও এর অনুভূতি অনেক গভীর। ভ্রমণ মানে শুধু ব্যাগ গুছিয়ে দূরে কোথাও চলে যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ক্লান্ত মনটাকে একটু বিশ্রাম দেওয়া, নিজেকে নতুন করে অনুভব করা, নতুন মানুষ, নতুন জায়গা আর নতুন ইতিহাসের সাথে পরিচিত হওয়া। কিছু ভ্রমণ আমাদের প্রকৃতির কাছে নিয়ে যায়, আবার কিছু ভ্রমণ নিয়ে যায় ইতিহাসের খুব কাছে, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা, প্রতিটি পুরনো ইট নীরবে বলে যায় শত বছরের গল্প। আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে সময় যেন থেমে আছে অতীতের কোনো অধ্যায়ে, যেখানে রাজকীয়তার স্মৃতি এখনো বাতাসে ভাসে, আর পুরনো অট্টালিকার বারান্দায় দাঁড়ালে মনে হয় এই বুঝি ইতিহাসের কোনো চরিত্র হেঁটে চলে গেল পাশ দিয়ে। বাংলার জমিদার সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপত্যশৈলী আর অতীতের আভিজাত্যের এক অনন্য নিদর্শন মহেরা জমিদার বাড়ি, রাজধানী ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। তবুও এখানে পা রাখলেই মনে হবে আপনি যেন চলে এসেছেন এক অন্য সময়ে। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়ের আমাদের আজকের আয়োজন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আমাদের সাথে আছেন ভ্রমণ সঙ্গী সজীব দত্ত। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। মহেরা জমিদার বাড়ি ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। পুরো যাত্রাপথ জুড়ে রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, গ্রামের শান্ত পরিবেশ আর খোলা আকাশের সৌন্দর্য ভ্রমণটাকেও করে তোলে আরও উপভোগ্য। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। চলুন কথা বলা যাক কয়েকজনের সাথে। সাক্ষাৎকার গ্রহণে ভ্রমণ বন্ধু সজীব দত্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার মন ছুটে যায় অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছে এই মুহূর্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়িতে। আমরা একটি পরিবারকে পেয়েছি যারা এই মহেরা জমিদার বাড়ি ঘুরতে এসেছেন। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম মোহাম্মদ শাহ আলম, গ্রামের বাড়ি সাদিয়াটি, কালিহাট থানা।
2: আপনি এখানে কি এবারে প্রথম এলেন নাকি আগেও এসেছেন?
3: আগেও আসছি।
2: কেমন লাগে এখানে আসলে?
3: খুব ভালো লাগে।
2: কে কে এসেছেন?
3: ভাতিজা আসছে, ব্যস্ত বউ আসছে, আমি আসছি, আমার ছেলে আসছে।
2: আপনাকে যারা শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, অনেক দূরের মানুষ যারা, দেশের অন্যান্য প্রান্তের যারা, সবাইকে কি বলবেন?
3: খুব সুন্দর একটা জায়গা, যে আসে এখানে যেন একটা ঘুরে দেওয়া যায়, মনটা খুব ভালো লাগবে।
2: ওনার পরিবারের একজনকে পেয়েছি, একটু কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
4: আমার নাম আলমগীর, আমি একজন প্রবাসী।
2: প্রবাসী, কোন দেশে থাকেন?
4: লিবিয়াতে থাকি।
2: কত দিনের ছুটিতে এসেছেন?
4: 4 মাসের ছুটিতে আসছিলাম, আবার 2 সপ্তাহ বাড়ালাম।
2: কেমন লাগছে এই মহেরা জমিদার বাড়ি এসে?
4: আমি একেবারে প্রথম আসলাম, খুব ভালো লাগছে। দেখার মতো অনেক সুদর্শন, অনেক কিছু আছে, খুব ভালো লাগছে এখানে এসে।
2: আমরা একটু আপনার মায়ের সঙ্গে একটু কথা বলি। আন্টি, এসে কেমন লাগছে আর আপনার নামটা বলবেন?
5: আমার নাম আমেলা বেগম।
2: আপনি কি প্রথমবার এলেন?
5: আমি আরেকবার আসছিলাম।
2: ছেলে বৌমা পরিবারের সবাইকে নিয়ে এসে কেমন লাগছে?
5: ভালো লাগছে।
2: কি কি দেখলেন?
5: আপনি
2: কতদিন পর এখানে এলেন?
5: এই প্রথম আসছি।
2: প্রথমবার, কেমন লাগছে এসে?
5: ভালো লাগছে।
2: আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কি বলবেন, বেড়াতে আসতে বলবেন এখানে?
5: অবশ্যই বেড়াতে আসতে বলতে হবে, তো দেখার মতো একটা জায়গা।
1: মহেরার জমিদাররা ছিলেন সাহা বংশের, বংশে ভাবে বনেদি ব্যবসায়ী। 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায়চৌধুরী পদবি গ্রহণ করেন। 1890 দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের নিকট থেকে বিপুল অংশ পরিমাণ অর্থের বিনিময়ে এটি ক্রয় করে নেন। কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারতে চলে যান। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় ১৯৭২ সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। জমিদার বাড়িতে প্রবেশের পরই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপী রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। চৌধুরী লজের পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গায় রয়েছে একতলা আরেকটি ভবন, যা বর্তমানে অতিথি ভবন নামে পরিচিত। জমিদার বাড়ির সর্বপশ্চিমের ভবনের নাম হল মহারাজ লজ। এই লজ হচ্ছে সর্ববৃহৎ স্থাপনা, যা ছিল জমিদার গজেন্দ্র কুমার রায়চৌধুরীর আবাসন। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত গোলাপি রঙের মহারাজ লজ ভবনের সামনে ৬টি কলাম রয়েছে। রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করছে। ভবনটিতে মোট কক্ষ আছে ১২টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। এবার শুনব দর্শনার্থীর কথা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একজন দম্পতিকে পেলাম, তারা ছবি তুলছিলেন। চমৎকার এখানে যে মহারাজ লজটি রয়েছে সেটির সামনে, একটু চলুন কথা বলি। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন?
6: আমার নাম সরওয়ার, আমরা টাঙ্গাইল থেকে এসেছি।
2: এবার কি প্রথম এলেন?
6: জি জি।
2: আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই, কেমন লাগলো ঘুরে?
6: খুবই চমৎকার অভিজ্ঞতা। এবং আমাদের দেশে যে হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, এগুলো আসলে সবাইকে, বিশেষ করে আমার মেয়েকে নিয়ে আসলাম, সো দ্যাট শি নোজ যে আমাদের দেশে কত সুন্দর হেরিটেজগুলো রয়েছে এবং এগুলোর কিছু কিছু জিনিস যে এখনও পর্যন্ত ওয়েল মেনটেন। এই পুলিশ একাডেমির পাশে হওয়াতে ওনারা এটা খুব সুন্দরভাবে মেনটেন করছে এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট।
2: আপনি, আপনাকে যারা শুনছেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের দেশের শ্রোতা বন্ধুদেরকে এখানে আসার জন্য নিশ্চয়ই আমন্ত্রণ জানাবেন।
6: জি, আমি অবশ্যই সকলকে আমন্ত্রণ জানাবো যে আমাদের সবারই দেখা উচিত এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য এগুলো সম্পর্কে নিজেদের যেমন জানা উচিত, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এইগুলো সম্পর্কে অবহিত করা আমাদের কর্তব্য মনে করি।
2: আপনার সঙ্গে একটু কথা বলি ভাবি, আপনার নাম এবং আপনিও কি এবার প্রথম এলেন?
7: আমার নাম সাদিয়া, আমিও এবার প্রথম আসলাম। আমাদের খুব ভালো লেগেছে, পারিবারিকভাবে এখানে ঘুরতে পেরে খুব ভালো লেগেছে।
2: আমরা ছোট্ট বাবুর সঙ্গে একটু কথা বলি, কি নাম তোমার আঙ্কেল?
8: আমার নাম সাচুয়া।
2: তুমি কেমন লাগছে এখানে এসে?
8: অনেক ভালোই লাগছে।
2: আচ্ছা, তুমি কি স্কুলে যাও?
8: হ্যাঁ, স্কুলে যাই।
2: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
8: নার্সারিতে।
2: নার্সারিতে পড়ো। তুমি বড় হয়ে কি হতে চাও?
1: মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে ৮টি সুদৃশ্য কলাম রয়েছে। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। এবারে শুনব পর্যটকদের অনুভূতি প্রামাণ্য উপস্থাপনায়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একজন পর্যটক পেয়েছি, চলুন একটু কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
9: আমি আব্দুল আদিস, আমি পড়াশোনা করি, বাড়ি চিটাং।
2: আপনি কোথায় পড়ছেন?
9: আমি এখানে কুমিল্লা কলেজে পড়ছি।
2: এখানে কি প্রথম এলেন?
9: হ্যাঁ, প্রথমে।
2: কেমন লাগছে, কি দেখলেন, কি ঘুরলেন একটু বলবেন।
9: দেখলাম পশু পাখি, তারপর পার্ক, মাছ, সব নিয়ে খুব ভালোই একটা সময় কাটানোর সময়। হ্যাঁ, খরগোশ আছে, আপনাদের বাজ পাখি, ময়ূর, ময়না, কথা বলা ময়না, রাজহাঁস, হরিণ, খুব সুন্দরই পরিবেশ।
2: কি বলবেন, আপনি একজন তরুণ প্রজন্মের
10: এখানে প্রথমত অনেকগুলো জমিদার বাড়ি দেখলাম, জমিদারদের ব্যবহার করা অনেকগুলো জিনিস দেখলাম, ঐতিহাসিক জিনিস, এবং তার সাথে সাথে আমরা একটা মিউজিয়ামেও ঢুকলাম। সেই মিউজিয়ামে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে পুলিশের ব্যবহৃত বন্দুক থেকে শুরু করে আরও অনেক জিনিস দেখলাম, যেগুলো আমার জ্ঞানকে একজন শিক্ষার্থী হিসেবে আরও সমৃদ্ধ করেছে। এখানে আমরা একটা ছোটোখাটো চিড়িয়াখানায় এলাম এবং এখানে অনেকগুলো হরিণ রয়েছে এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে আমের গাছ আছে, কাঁঠালের গাছ আছে, চারিদিকে গাছগাছালিতে ভরা, একদম সুন্দর, সুবর্ণ, তারুণ্য, লাবণ্য, অপূর্ব, রূপসী, লুপেতে অনন্য।
2: আপনি কি গান করেন?
10: জি, টুকটাক গান করি আর কি।
2: আপনি দু লাইন যদি একটু শুনিয়ে দেন আমাদের শ্রোতাদেরকে।

0: অনেক ধন্যবাদ। সব শেষের কথায় আপনাকে যারা শুনছে বাংলাদেশ বেতার ঢাকার মাধ্যমে, সবাইকে এখানে বেড়াতে আসতে বলবেন কিনা?
1: হ্যাঁ অবশ্যই, আমি স্পেশালি তরুণ প্রজন্মকে বলবো যে আপনারা আসুন, দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন, দেখুন। এবং আরও একটা জিনিস, যে জিনিসটা আপনি বইয়ের পাতায় পড়ে আপনি শিখতে পারবেন, তার থেকে অনেক বেশি আর উপলব্ধি করতে পারবেন যখন আপনি নিজে সেখানে উপস্থিত থেকে এই জিনিসগুলো দেখবেন।
2: এখানে যে মিউজিয়ামটি রয়েছে সেটিতে প্রতীকী হিসেবে মোগল আমলের পুলিশ কর্মকর্তা থেকে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। জমিদার আমলে ব্যবহৃত তৈজসপত্র সুন্দর করে সাজানো আছে এখনো। এখানে রয়েছে কয়েকজন দর্শনার্থী, চলুন কথা বলি।
0: আমরা মিউজিয়ামে ঢুকেছি মহেরা জমিদার বাড়ির, দুজন বন্ধুকে পেলাম, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
3: আমার নাম মোহাম্মদ জুবর আহমেদ সামি, আমি টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজে সেকেন্ড ইয়ারে আসি। তো আজকে আমার ফ্রেন্ডের সাথে টাঙ্গাইল থেকে আসলাম ঘুরতে, যে জমিদার বাড়িটা একটু ভিজিট করে আসি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর কি।
0: কী কী দেখলেন এখানে এসে এবং কেমন লেগেছে আপনার?
3: এখানে আমরা ফার্স্টে ঢুকতে দেখলাম তিনটা বড় বড় মহেরা জমিদার বাড়ির স্পট পাইলাম। তারপরে আমরা এখানে মিউজিয়ামে আসলাম। মিউজিয়ামে এসে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলা পুলিশের গান দেখলাম, তারপরে পুলিশের ডেমো ড্রেস দেখলাম অনেকগুলা। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো লাগছে।
0: আপনাকে যারা শুনছে তাদের সবাইকে কি বেড়াতে আসতে বলবেন?
3: অবশ্যই, তারা সবাই যাতে আসে, এটা পরিদর্শন করে।
2: পাশরা পুকুরের সামনে রয়েছে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। সেখানে দেখা যায় ট্রেন, নাগরদোলা, স্লিপার, দোলনা প্রভৃতি। পাশরা পুকুরের উত্তর পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটি মাছের অ্যাকুরিয়াম। বিশাখা সাগর নামে যে বড় দীঘিটি রয়েছে তার পাশে রয়েছে চারতলা বিশিষ্ট একটি বড় মসজিদ। আবারও চলে যাচ্ছি ভ্রমণ সঙ্গী সজীব দত্তের কাছে।
0: আমরা এই মুহূর্তে রয়েছি পুকুরের কাছে, মহেরা জমিদার বাড়িতে একজন দর্শনার্থী পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
4: আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া, আমি সিএনজি চালক।
0: সিএনজি চালক, আপনি কোথা থেকে এসেছেন?
4: দেলদুয়ার থানা।
0: কি কি দেখলেন, কেমন লাগলো?
4: দেখলাম এমনি পুকুর আছে, ওই যে বাচ্চাদের রেল আছে, এদিকে আপনার হরিণ আছে, পাখি টাকি আছে, প্রাকৃতিক অনেক কিছু আছে,
0: অনেকগুলো লজ রয়েছে, তাই না?
4: জি জি জি।
0: আপনি আগে এসেছেন কখনো?
4: হ্যাঁ, এখানে আগেও আসছি, আবার বাচ্চা কাচ্চা নিয়ে এখন আসলাম।
0: আজকে কে কে এসেছে, পরিবার নিয়ে এসছেন?
4: জি, পরিবার নিয়ে আসছে, আমার মেয়ে এবং আমার ওয়াইফ।
0: কেমন লাগছে, তারা খুশি আজকে ঘুরে?
4: হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি।
2: জমিদারি কমপ্লেক্সের পেছনের দিকে রানীমহল, কর্মচারীদের থাকার জন্য নায়েব ভবন ও দাপ্তরিক কাজের জন্য কাচারি ভবন নামে দুটি একতলা ভবন রয়েছে। জমিদার বাড়ির সমস্ত এলাকা সুউচ্চ প্রাচীর দ্বারা সুরক্ষিত। প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় জমায় এখানে। এমনই কয়েকজনকে দেখতে পাচ্ছি আমরা, চলুন কথা বলি।
0: আমরা একজন ভাইকে পেয়েছি, তিনি তার পরিবার নিয়ে এসেছেন, চলুন কথা বলি। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন?
5: আমার নাম মোহাম্মদ বিপ্লব মিয়া, আমি আসছি শোকিপুর থেকে।
0: কে কে এসেছেন এখানে ঘুরতে?
5: আমার ওয়াইফ, আমার শালিকারা আসছে আমার সাথে ঘুরতে, শালক আছে।
0: কেমন লেগেছে এই মহেরা জমিদার বাড়ি ঘুরে?
5: অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ।
0: জমিদার বাড়ি পুরোটা ঘুরে দেখেছেন?
5: না না, এখনো ঘুরে শেষ করতে পারিনি, তো শেষ করবো ইনশাল্লাহ।
0: আজ কি প্রথম এলেন?
5: না, এর আগে আসা হয়েছিল, তো আজকে ফ্যামিলি নিয়ে আজকে প্রথম।
0: ছোট্ট বন্ধুর সঙ্গে একটু কথা বলি, কি নাম তোমার?
6: তাসমিয়া।
0: তাসমিয়া, তুমি কোন ক্লাসে পড়ো?
6: ক্লাস 3।
0: এখানে এসে কেমন লাগছে?
6: ভালো লাগছে।
0: আরো আগে কি এসেছো কখনো?
6: না,
0: এবার প্রথম। তুমি তোমার যারা ছোট বন্ধুরা রয়েছে সবাইকে আসতে বলবা?
6: অবশ্যই।
0: আমরা মহেরা জমিদার বাড়িতে আরো কয়েকজন দর্শনার্থী পেয়েছি, শ্রোতা বন্ধুরা একটু তাদের সঙ্গে পরিচিত হই। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন?
7: আমার নাম জাকিয়া সুলতানা, কিশোরগঞ্জ থেকে এসেছি।
0: কিশোরগঞ্জ থেকে, এবারে কি প্রথম এলেন?
7: না, এবার দ্বিতীয়বার।
0: কেমন লাগছে জমিদার বাড়ি ঘুরে?
7: অনেক ভালো লাগছে।
0: কি কি দেখলেন এখানে?
7: ভবনগুলা দেখলাম, তারপরে পুকুর দেখলাম, এখন মিউজিয়ামে আসছি।
0: কে কে এসেছেন আপনার পরিবারের?
7: আমার দুই মেয়ে, আমার হাজবেন্ড।
0: ওনার কন্যাকে আমরা পেয়েছি, একটু কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
8: আমি তাসনেতা বসুম নরিন, আমি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পড়ি।
0: আপনি প্রথমবার এলেন এখানে না আগেও এসেছেন?
8: আমি প্রথমবার আসছি।
0: কি কি দেখলেন, কেমন লেগেছে?
8: অসম্ভব ভালো লেগেছে, মনোমুগ্ধকর প্রকৃতি, শিক্ষণীয় অনেক কিছু দেখলাম।
0: যারা আপনাকে শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, সবাইকে কি বেড়াতে আসতে বলবেন?
8: অবশ্যই, এটা বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র বলা যায়, শিক্ষণীয় একটা পর্যটন কেন্দ্র। এখানে আসলে মানুষ অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে।
0: এবারে আমরা আঙ্কেলকে পেয়েছি, একটু আঙ্কেলের সঙ্গে কথা বলি। আপনার নাম, আপনি কি করেন?
9: আমি প্রকৌশলী মোহাম্মদ হারুন রশিদ, আমি অধ্যক্ষ কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অফ কলেজ।
0: মহেরা জমিদার বাড়ি এসে কি দেখলেন এবং কেমন লাগছে?
9: এখানে আসলে পূর্বতন জমিদারদের যে একটা ইতিহাস ঐতিহ্য ছিল, সেটা সযত্নে অবলম্বন না করলে আসলে বোঝা যায় না আর কি। দর্শনার্থী হিসাবে আমি খুবই পুলকিত এবং নিজ চোখে দেখার যে একটা আনন্দ সেটা উপভোগ করছি আর কি।
0: তরুণ প্রজন্মের প্রতি আপনি কি আহ্বান রাখবেন?
9: তরুণ প্রজন্মের আহ্বান হলো যে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাতে জানা দরকার, সেই হিসাবে এই পর্যটন যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে ভিজিট করা প্রয়োজন। হ্যাঁ, কারণ আমাদের অতীত ইতিহাস না জানলে আমরা সামনে এগোতে পারবো না।
2: শ্রোতা বন্ধুরা, আমরা এখন আছি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে। ভ্রমণ সঙ্গী সজীব দত্ত কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে। চলুন শুনি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার মন ছুটে যায় অনুষ্ঠান থেকে আমরা এ পর্যায়ে এসেছি জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলে। কথা বলছি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের সাথে। আপনাকে স্বাগত। অনুগ্রহ করে আপনার পরিচয় আপনার মুখ থেকেই শ্রোতাদের শোনাতে চাই।
10: ধন্যবাদ আপনাকে। আমার নাম সঞ্জয় কুমার মহন্ত, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক টাঙ্গাইল।
0: এই যে ভ্রমণ ও পর্যটন বিষয়ক আমাদের যে অনুষ্ঠান মন ছুটে যায়, এই অনুষ্ঠানে আমরা মহেরা জমিদার বাড়ি নিয়ে অনুষ্ঠান করলাম। আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে কি বলবেন?
10: সত্যি বলতে আমাদের টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ি একটা ঐতিহ্যবাহী স্থান, আমরা উত্তরোত্তর আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি এবং আপনারা দেখবেন যে সেখানে বিভিন্ন যে আমাদের পুরাতন ভবনগুলো রয়েছে সেগুলোকে আমরা আরও সংরক্ষণের ব্যবস্থা করেছি এবং বিনোদন কেন্দ্র হিসেবে সেগুলো আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু ধনবাড়ি, ওখানে জমিদার বাড়ি আছে, এর বাহিরে আমাদের বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। আপনারা জানেন এখানে আমাদের গোপালপুরে যে 201 গম্বুজ বিশিষ্ট যে মসজিদটা আছে, সেই মসজিদটা কিন্তু একটা মানে খুবই চমৎকার একটা দর্শনীয় স্থান। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায়, করটিয়া জমিদার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় আমাদের যে ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আসলে সকলের ভালো লাগবে।
0: আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে বিশেষ করে, আপনাদের জায়গা থেকে কি আহ্বান রাখবেন?
10: আমি তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সকলে খেলাধুলার প্রতি মনোযোগী হই এবং খেলাধুলার পাশাপাশি আমরা ঘরের মধ্যে সময় না কাটিয়ে, শুধু মোবাইল হাতে নিয়ে সময় না কাটিয়ে আমরা আমাদের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো এক্সপ্লোর করি। আমরা জানি এই সকল জায়গাগুলোতে গেলে নতুন নতুন কিছু জানার এবং শেখার আগ্রহ সৃষ্টি হয়।
0: বাংলাদেশ বেতার নিয়ে আপনার কোনো স্মৃতি রয়েছে কি, শৈশব বা কৈশোরের?
10: অবশ্যই স্থিতি রয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমি 97 এর কথা যদি বলি, তখন আমাদের যে ICC টুর্নামেন্টটা হয়েছিল কুয়ালালামপুরে, সেটা আমরা রেডিওতে অন করে করে প্রতিদিন শুনতাম। যে তখন আমরা অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম যে রেডিওতে খেলাটা শোনাবে। এখন আমরা অনলাইন ভার্সনেও আমরা রেডিওর যে প্রোগ্রামগুলো সেগুলো জানতে পারছি, অনেক FM রেডিও এসেছে, এগুলো আমাদের মন জয় করছে। আশা করি বাংলাদেশ বেতার আরও উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছি।
2: জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে দেয়। হঠাৎ দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদরে যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ম। মহেরা জমিদার বাড়ির সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। অনিন্দ্য সুন্দর কারুকার্য আর বিশাল মহলগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ঘুরতে ঘুরতে হয়ে এলো যাবার সময়, আজ বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি সাদিয়া ইসলাম রিজা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোন স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন।
11: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz-এ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। শুরুতেই শোনাবো দেশাত্মবোধক গান শিল্পী আফসানা ফেরদৌস রুনা, গানের গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুরকার রফি মোহাম্মদ খান।

আপনার শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন ইংরেজি গান জাস্টিন বিবারের পরিবেশনা, এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত ফিলিংস ব্যান্ডের পরিবেশনায় জেমসের কণ্ঠে, এবং এরপরে শুনবেন শাহ আলম আব্দুল করিমের গান ফুল রেণু রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শোনাবো নেপালি গান আরজু পান্তার পরিবেশন। এবারে শুনবেন লালন গীতি কোহিনুর আক্তার গোলাপির কণ্ঠে। এরপরে শুনবেন ইজিপ্ট শিয়ান গান মাহমুদ ইসলাম ইসলির পরিবেশনায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাবেয়া আক্তারের কণ্ঠে, এবং এরপরে শুনবেন উত্থান পতন ছায়াছবির গান ডলি সায়ন্তনের কণ্ঠে, এরপরে শুনবেন দীপ্তি রাজবংশীর কণ্ঠে কবি জসীম উদ্দিনের গান।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন চাইনিজ গান জে চুং এর পরিবেশনা, এরপরে শুনবেন হাসন রাজার গান মোহাম্মদ মারুফ হোসেনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান। দুঃখিত, দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শবনম মুস্তারি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নজর সঙ্গীত শুনলেন শবনম মোস্তারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি এ কে এম ফিরোজ। পথ ও পাথে অনুষ্ঠানে জানাজা ও কাফন দাফন সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা বেজে 20 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8টা বেজে 30 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। নাটক বোঝা শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। তারুণ্যে শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন 3টা বেজে 35 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবরি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9টা বেজে 5 মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10টায়। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, একুশে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ ১৪৪৭ হিজরি, চৌঠা জুন ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ এবং FM ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সুরা ইউসুফের ৫০ আয়াত থেকে ৫২ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি এ কে এম ফিরোজ।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملك ائتوني